আজ বৃহস্পতিবার, 5ই ভাদ্র, 1948 শতাব্দ, 27শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 9ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5টা বেজে 18 মিনিট হয়ে 45 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 57 মিনিট হয়ে 25 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 24 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। সুভাষিততে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: ছায়াময় পথ প্রান্তে আমার ক্ষুদ্র গৃহ তাহার বাতায়ন উন্মুক্ত। ভোরের বেলায় সূর্যের প্রথম কিরণ অশোক শাখার কম্পমান ছায়ার সঙ্গে আমার সম্মুখে আসিয়া দাঁড়ায়, আমাকে দেখে, আমার কোলের উপর পড়িয়া খেলা করে, আমার লেখার উপর আসিয়া পড়ে, এবং যখন চলিয়া যায় তখন লেখার উপরে খানিকটা সোনালি রং রাখিয়া দিয়া যায়, আমার লেখার উপরে তাহার কনকচুম্বনের চিহ্ন থাকিয়া যায়। আমার লেখার চারিধারে প্রভাত ফুটিয়া ওঠে, মাঠের ফুল, মেঘের রং, ভোরের বাতাস এবং একটুখানি ঘুমের ঘোর আমার পাতার মধ্যে মিশাইয়া থাকে, অরুণের প্রেম আমার অক্ষরগুলির চারিদিকে লতাইয়া ওঠে। আমার সমুখ দিয়া কত লোক যায়, কত লোক আসে, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহভরে বলিতেছে তোমাদের যাত্রা শুভ হোক, পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুটফুট ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে, যাত্রা আরম্ভের সময় সকলে বলিতেছে ভয় নাই ভয় নাই। প্রভাতে সমস্ত বিশ্বজগৎ শুভযাত্রার গান গাইতেছে, অনন্ত নীলিমার উপর দিয়া সূর্যের জ্যোতির্ময় রথ ছুটিতেছে, নিখিল চরাচর যেন এইমাত্র বিশ্বেশ্বরের জয়ধ্বনি করিয়া বাহির হইল। সহাস্য প্রভাত আকাশে বাহু বিস্তার করিয়া আসে, অনন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জগৎকে পথ দেখাইয়া দিতেছে। প্রভাত জগতের আশা আশ্বাস, প্রতিদিবসের নান্দি, প্রতিদিন সে পূর্বের কনকদ্বার উদ্ঘাটন করিয়া জগতে স্বর্গ হইতে মঙ্গল বার্তা আনিয়া দেয়, সমস্ত দিনের মতো অমৃত আহরণ করিয়া আনে। তাহার সঙ্গে সঙ্গে নন্দনের পারিজাতের গন্ধ আসিয়া পৃথিবীর ফুলের গন্ধ জাগাইয়া তোলে। প্রভাত জগতের যাত্রা আরম্ভের আশীর্বাদ, সে আশীর্বাদ মিথ্যা নহে। আমার লেখার উপরে ছায়া ফেলিয়া পৃথিবীর লোক পথ দিয়া চলিয়া যাইতেছে, তাহারা সঙ্গে কিছুই লইয়া যায় না।

0: তাহারা সুখ দুঃখ ভুলিতে ভুলিতে চলিয়া যায়, জীবন হইতে প্রতিনিমেষের ভার ফেলিতে ফেলিতে চলিয়া যায়। তাহাদের হাসি কান্না আমার লেখার উপরে পড়িয়া অঙ্কুরিত হইয়া ওঠে, তাহাদের গান তাহারা ভুলিয়া যায়, তাহাদের প্রেম তাহারা রাখিয়া যায়। আর কিছুই থাকে না, কিন্তু প্রেম তাহাদের সঙ্গে সঙ্গে থাকে। তাহারা সমস্ত পথ কেবল ভালোবাসিতে বাসিতে চলে, পথের যেখানেই তাহারা পা ফেলে সেইখানটুকুই তাহারা ভালোবাসে, সেইখানেই তাহারা চিহ্ন রাখিয়া যাইতে চায়। তাহাদের বিদায়ের অশ্রুজলে সেই জায়গাটুকু উর্বরা হইয়া ওঠে, তাহাদের পথের দুই পাশে নূতন নূতন ফুল নূতন নূতন তারা ফুটিয়া থাকে, নূতন নূতন পথের দিগকে তাহারা ভালোবাসিতে বাসিতে অগ্রসর হয়। প্রেমের টানে তাহারা চলিয়া যায়, প্রেমের প্রভাবে তাহাদের প্রতি পদক্ষেপের শ্রান্তি দূর হইয়া যায়। জননীর স্নেহের ন্যায় জগতের শোভা সমস্ত পথ তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে, হৃদয়ের অন্ধকার অন্তঃপুর হইতে তাহাদিগকে বাহিরে ডাকিয়া আনে, পশ্চাৎ হইতে সম্মুখের দিকে তাহাদিগকে আলিঙ্গন করিয়া লইয়া যায়। প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত, তবে পথিকদের যাত্রা বন্ধ হইত। প্রেম যদি কোথাও সমাধি হইত, তবে পথিক সেই সমাধির উপর জড় পাষাণের মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়। প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায়, বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায়। জগৎ তাই চলিতেছে, নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত।
1: সুভাষিততে এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংগীতাঞ্জলি।

এখন জানিয়ে দেব আজ পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে। সকাল 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, সুগার থেকে চোখের ক্ষতি, এই বিষয়ে বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে, জানা অজানা সকাল 8:00। খেলাধুলার ডাটা বিজ্ঞান প্রথম পর্ব শুনবেন, বলবেন পল্লব রায় গুপ্ত। 8:05 নজরুলগীতি শুনবেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিহীন সুমিতা হালদারের সাক্ষাৎকার বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সানাই, শিল্পী গওহর আলী খান এবং সহশিল্পীবৃন্দ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, 12:00 আধুনিক গান, 12:15 লোকগীতি শুনবেন প্রফুল্লচন্দ্র দাসের কণ্ঠে, 12:33 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর হিউম্যান ডেভেলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়ে আলোচনা। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কিষাণবাণী, পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, 7:10 রামায়ণ থেকে পাঠ, 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 রবীন্দ্রসঙ্গীত, 9:45 অতুল প্রসাদের গান, 10:00 স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান, 10:30 নজরুলগীতি অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 10:45 আধুনিক গান শুনবেন মান্নাদের কণ্ঠে, রাত 11:10 পরম্পরা আরতি মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভঙ্কর ঘোষের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 215তম পর্ব, 6:45 ভজন সোহিনী মজুমদারের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান, 8:30 অতুল প্রসাদের গান, 8:50 লোকগীতি শুনবেন মোহনা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী তরুণ চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গায়নের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 7:10 ভজন, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:15 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পাবানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়, এরপরই হড়পাবান নামে। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপরই বন্যা নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপারাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং 1 ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধসহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977-985-131-6807 এবং 977-981-032-6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

0: সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি নিখোঁজ ব্যক্তিদের নিরাপদ ও দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন। উপরাষ্ট্রপতি বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের ছয়টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপাল গঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহার সহ অন্যান্য জেলার শাসকদেরও পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলের পাশাপাশি এনডিআরএফকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। এদিকে নেপালে আটকে পড়া ভারতীয়দের সহায়তা প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকার হেল্পলাইন নম্বর 1070 চালু করেছে। নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে, গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হড়পাবানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে মেরা যুব ভারতের উদ্যোগে আয়োজিত কর্মসূচি দেশজুড়ে পালন করা হচ্ছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাইডেন সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাইডেন সিটি রেলপথ রয়েছে, যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। তিনি বলেন, এই রেলপথগুলি সম্প্রসারণ ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করবে। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্যপণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।
1: India today stands as the fastest growing major economy in the world. India's transformation is structural. Rapid urbanization, a growing middle class and world-class digital infrastructure are creating new opportunities across virtually every sector of the economy.
0: সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভান্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থ বছরে পেঁয়াজের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ 307 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থবর্ষে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভান্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রূপের জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সিসলেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রূপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। নেপাল ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে চাত্রানি মিশরের মোহাম্মদ এল শেরবিনিকে 3-1 ব্যবধানে এবং ভেলাভান সেলথিল কুমার মালয়েশিয়ার এনইও এনজিকে 3-0 ব্যবধানে পরাজিত করেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর একবার। নেপালে হড়পাবানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমে জানাই আলু প্রসঙ্গে, প্রথম চাষে একর প্রতি 4 থেকে 5 টন গোবর সার দিতে হবে। দ্বিতীয় চাষে 35 থেকে 40 কেজি গোবর সারের সঙ্গে 4 কেজি অ্যাজোস্পিরিলাম, 15 কেজি টাইকোডার্মা ভিরিডি জমিতে মেশাতে হবে। এর 7 থেকে 10 দিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। একরে নাইট্রোজেন 80 কেজি, ফসফেট 60 কেজি এবং পটাশ 60 কেজি প্রয়োজন হয়। মূল সার হিসেবে অর্ধেক নাইট্রোজেন, পুরো ফসফেট ও অর্ধেক পটাশ প্রয়োগ করতে হবে। আলু বীজ শোধনের জন্য ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে 10 মিনিট, মিথক্সি ইথাইল মার্কিউরিক ক্লোরাইড 2 গ্রাম প্রতি লিটার জলে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে নিলে বীজ শোধন হয়ে যাবে। এবার জানাই মসুর প্রসঙ্গে। কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি বীজ বোনার উপযুক্ত সময়। উপযুক্ত জাতের সংশিত বীজ সংগ্রহ করতে হবে। মসুরের উপযুক্ত জাতগুলি হল আশা B77, রঞ্জন B256, সুরাত BN58, B62, B177 ইত্যাদি। 12 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফরাস এবং 24 কেজি পটাশ সার শেষ চাষের আগে একরে প্রয়োগ করে বীজ বুনতে হবে। কোন চাপান সার দিতে হয় না। বীজ বোনার 30 থেকে 40 দিন পরে 2% ইউরিয়া দ্রবণ বা DAP জলীয় দ্রবণ স্প্রে করলে ফলন বৃদ্ধি হয়। এখন জানাই খেসারি প্রসঙ্গে। সব রকম জমিতে চাষ করা যায়, তবে নিচু অবস্থানের এঁটেল মাটিতে ভালো হয়। লোনা সহ্য করতে পারে এমন উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। উপযুক্ত জাত নির্বাচন করে সংশ্লিষ্ট বীজ সংগ্রহ করতে হবে। এর উপযুক্ত জাতগুলি হল নির্মল NC24, রতন BIOL 2112 প্রতীক প্রভৃতি। বীজ বোনার কমপক্ষে 1 সপ্তাহ আগে বীজ শোধন করতে হবে এবং বীজ বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। একক ফসলের জন্য কার্তিক মাসে একর প্রতি 18 কেজি বীজ লাঙ্গল দিয়ে বুনতে হবে। পয়রা ফসল হিসেবে চাষ করলে কার্তিক মাসে আমন ধানের মধ্যে একর প্রতি 24 কেজি ছিটিয়ে বুনতে হবে। এখন জানাই গম প্রসঙ্গে। উন্নত জাতের বীজ তথা PBW 343, দেবা K9107, রাজলক্ষ্মী HP 1731, PBW 443 ইত্যাদি। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজ বুনলে ভালো ফলন পেতে পারেন। উত্তরবঙ্গে কিছু এলাকায় বৃষ্টি নির্ভর গম চাষ হয়। সেখানে চাষের উপযুক্ত জাতগুলি হল ইন্দু K8962, গোমতী K9465, পুষা গম 107, HD

0: 2888HDR77HD2967। একর প্রতি 40-45 কেজি বীজ লাগবে। জমি তৈরির সময় একর প্রতি 2 টন কম্পোস্ট সার, 6 কেজি অ্যাজোটোব্যাক্টর এবং পিএসবি প্রয়োগ করা দরকার। পার্বত্য ও তরাই অঞ্চলে একর প্রতি 4 থেকে 8 কুইন্টাল ডলোমাইট বীজ বোনার 3 সপ্তাহ আগে মাটিতে মেশাতে হবে। মূল সার হিসেবে একর প্রতি 53 কেজি ইউরিয়া, 150 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 40 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। সেচ সেবিত পার্বত্য ও তরাই অঞ্চলে একর প্রতি মূল সার হিসেবে 165.5 কেজি ইউরিয়া, 175 কেজি SSP এবং 46.5 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। সবশেষে জানাই ভুট্টা প্রসঙ্গে, একর প্রতি কমপক্ষে 4 টন জৈব সার অ্যাজোটোব্যাক্টর এবং PSB 6 কেজি ক্লোরোপাইরিফস 1.5% গুঁড়ো অথবা কার্বোফুরান থিজি 12 কেজি হারে শেষ চাষের সময়ে প্রয়োগ করতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে 2 গ্রাম ব্যাবিস্টন অথবা 2.5 গ্রাম থাইরাম ভালোভাবে মিশিয়ে বীজ শোধন করতে হবে। রবি ফসলের জন্য নভেম্বর মাসের মধ্যে বীজ বুনলে ভালো ফলন পাওয়া যায়। সারি থেকে সারির দূরত্ব 60-75 সেমি এবং সারি থেকে গাছের দূরত্ব 20-25 সেমি। প্রতি বর্গ মিটারে কমপক্ষে 5-6টি চারা থাকা প্রয়োজন। একরে 7.5 কেজি বীজ লাগে। হাইব্রিড ভুট্টার একর প্রতি নাইট্রোজেন 64 কেজি, ফসফেট 32 কেজি এবং পটাশ 32 কেজি লাগবে। ঘাটতিযুক্ত এলাকায় একরে 10 কেজি জিঙ্ক সালফেট এবং 4 কেজি বোরান জৈব সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। রবি মরশুমের জন্য হাইব্রিড ভুট্টার নোটিফাইড উপযুক্ত জাতগুলি হল DHM 117, ADV 756, JKMH 502, PSC 740, এছাড়া যুবরাজ, গোল্ড ইত্যাদি। বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক ও সহ কৃষি অধিকর্তা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে। এখন জানাই কৃষক বন্ধুদের জন্য একটি সতর্ক বার্তা। ধান ক্ষেতের খড় পোড়ানো আইনত নিষিদ্ধ, এর থেকে বিরত থাকুন। ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাই, কণা উৎপন্ন হয়, যা বিশ্ব উষ্ণায়ন ডেকে আনতে পারে। অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি অস্বাভাবিক আবহাওয়া বিশ্ব উষ্ণায়নের কারণ ঘটছে। মাটির উপরের অংশ পুড়ে শক্ত হয়ে যায়, জৈব পদার্থ ও উদ্ভিদ খাদ্য নষ্ট হয় এবং মাটিতে থাকা বহু উপকারী জীবাণু মারা যায়। ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে মাটির উর্বরতা ও জলধারণ ক্ষমতা বাড়ান কিংবা বোলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। মাটির স্বাস্থ্য বজায় রেখে অধিক ফলন পেতে এবং দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে খড় পোড়াবেন না। পরিবেশ রক্ষায় আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে প্রচারিত কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে

নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে

0: প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT bar, মজবুত, নমনীয়, earthquake resistant আর কংক্রিটের সঙ্গে perfect strong grip. Sale secure TMT bar, there's a little bit of sale in everybody's life.
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, সুগার থেকে চোখের ক্ষতি, বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ সাগনিক সূর্য দাস।
3: ডায়াবেটিসে সুগারে তিনটে জিনিস হয়। এক নম্বর, পাওয়ার আপ ডাউন করে, যে জন্যে আপনার অনেক সময় যখনই সুগার একটু বেড়ে যায় তখনই কিন্তু একটু ঝাপসা ভাব মনে হবে, তখন নিশ্চয়ই আপনি আপনার সুগার লেভেলটা দেখবেন। যদি কাছে একজন, আশেপাশে যদি কোনো ট্রেন্ড ডক্টর আছেন, মেডিকেল পার্সোনাল গিয়ে দেখাবেন। বাড়িতেও আজকাল তো অনেকই সুগার মেজার করার মেশিন পাওয়া যায়, গ্লুকোমিটার, সেটা নিয়েও আপনি কিন্তু টেস্ট করতে পারেন। দু নম্বর হলো চোখে ছানি তাড়াতাড়ি পড়ে, যেটা ক্যাট্রাক্ট, ডায়াবেটিক ক্যাট্রাক্ট বলি আমরা। এটা কিন্তু একজন নর্মাল কেসে, যদি একজন নর্মাল পেশেন্টের যা ক্যাট্রাক্ট হয় বয়সের জন্য, সেটা কিন্তু আপনার সুগারের ক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। আর তিন নম্বর হলো আমাদের রেটিনা, অর্থাৎ চোখের পর্দা যেটা আছে সেখানে এফেক্ট হয়, তো সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই তিনটেই কিন্তু চোখের দৃষ্টি কমিয়ে দেয়। সো আমাদের এটার জন্য কিভাবে আমাদের সচেতন থাকতে হবে, যে রেগুলারলি আমরা সুগার লেভেল মেজার করতে থাকবো। যারা ডায়াবেটিক পার্সোনাল আছেন, যারা ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিসের ওষুধ খান, আপনারা কিন্তু 6 মান্থলি একটা করে চোখের চেক আপ করতে থাকবেন, বাড়িতে সুগার লেভেলটা মাপতে থাকবেন। আর চোখের পাওয়ার অ্যান্ড রেটিনা চেক আপ কিন্তু এভরি 6 মান্থলি করা উচিত। এছাড়াও আমাদের সুগার লেভেল কমাবার জন্য আপনার ডায়াবেটোলজিস্ট যারা ডক্টররা আছেন, ওনারা আপনাকে বলে থাকবেন যে একটু ব্রিস্ক এক্সারসাইজ করা দরকার। সব স্ট্যাগনেশন হয়ে যাতে না থাকি, আমরা এক নাগাড়ে এক জায়গায় বসে থাকি, সেটাই আমাদের আজকাল কাজের সবচেয়ে মেন সমস্যা। সো স্পেশালি IT পার্সোনাল বলুন, ব্যাংকে যারা আছেন বলুন, সবাই আমরা এক জায়গাতে বসে থেকে থেকে আমরা কাজ করি, দ্যাট অলসো লিডস টু অল হেলথ ইস্যুস। তো যাদের সুগার আছেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন, যে মর্নিং আর ইভিনিং ওয়াকস যদি একটু হয়, একটু এক্সারসাইজ যদি হয়, এগুলো যাতে হতে থাকে। আর সুগারের জন্য আমাদের চোখে ইভেন আজকাল পলিউশন বলুন, যেটার জন্য আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল কজের জন্য কিন্তু ড্রাইনেস হয়, এটাও একটা আছে, যে দিস ইজ অলসো ওয়ান অফ দ্য কজেস। সুগারের জন্য যদি আপনার ছানি হয়, তাহলে কিন্তু সে ছানি কিন্তু একটু তাড়াতাড়ি করে নেওয়া উচিত। ওই ছানি আমরা কিন্তু ম্যাচিওর হওয়ার জন্য ওয়েট করি না। সিমিলারলি যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার ধরা পড়ে, তাহলে সেগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যাতে শুরু করে দিই। সেটার অন্যান্য অনেক ট্রিটমেন্ট আছে, ইঞ্জেকশনস আছে, লেজার আছে, আর আমরা প্রথমেই অপারেশনের দিকে যাই না, আমরা চেষ্টা করি যতটা ওষুধ, ইঞ্জেকশন, লেজার দিয়ে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, ট্রিটমেন্টটাকে কন্ট্রোলে রাখতে পারি, সেটাই বেটার। ছানি অপারেশনের পর আপনার ছানি সরে গেল, লেন্স বসিয়ে দিলেন, তারপর আপনি ভালো দেখছেন, সেই সেম জিনিসটা কিন্তু সুগারের জন্য রেটিনা এফেক্ট হয়, সে অত ইজি ব্যাপারটা নয়, এটা একটু প্রসেসটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাই বলে আমাদের যাতে একটু অ্যাওয়্যার থাকি এই ব্যাপারটা নিয়ে।

0: আপনার যদি রিলেটিভস আছে, বাড়ির বাবা মা আছেন, দাদু দিদা আছেন, ইভেন ইয়াং পেশেন্টস, আজকাল অনেক ইয়াং ডায়াবেটিক্স ধরা পড়ছেন, ওনারাও কিন্তু একটু এভরি সিক্স মান্থলি চেক আপ করা দরকার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুগার থেকে চোখের ক্ষতি, বললেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক শাগনিক সূর্য দাস। আপনার

সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে। আজকের সকালটা একটা কথা দিয়ে শুরু করতে ইচ্ছে করছে, জানেন, আমার মনে হয় আপনাদেরও। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। আজ আবারও একবার মনে করে নেওয়ার দিন, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক এবং একে অপরের বন্ধু। একে অপরের খারাপ সময়, ভালো সময়, সব সময় আমরা একে অপরের সঙ্গে আছি, পাশে আছি। রবীন্দ্রনাথ ঠাকুর যে হলুদ সুতোর বন্ধনে আমাদের বেঁধে দিয়ে গিয়েছিলেন, সে বন্ধন খুলে ফেলা এত সহজ নয়।

প্রত্যেক দিনের মতো চোখ রাখবো আজকের দিনের পাতায়। আজ 27 আগস্ট, ডন ব্র্যাডম্যানের জন্মদিন। ক্রিকেট খেলা সংক্রান্ত আলোচনায় অবধারিতভাবে যার নাম উঠে আসে তিনি হলেন ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসের বাসিন্দা জর্জ এবং এমিলির 5 সন্তানের একজন হলেন ব্র্যাডম্যান, আদরের নাম ডন। ছোটবেলা থেকেই ক্রিকেটের একটা উইকেটকে ব্যাট হিসেবে নিয়ে ক্রিকেট খেলতেন তিনি। পরবর্তী সময়ে ডন ব্র্যাডম্যান ক্রিকেট বিশ্বের এক বিস্ময়। ডানহাতি ব্যাটসম্যান এবং লেগ ব্রেক বোলার ডন প্রথম টেস্ট ম্যাচ খেলেন 1928 সালের 30 নভেম্বর ইংল্যান্ড দলের বিরুদ্ধে। ক্রিকেট জীবনে 52টি

0: টেস্ট ম্যাচ খেলেছেন, মোট রান করেছেন 6,996টি। এর মধ্যে শত রান আছে 29টি আর অর্ধ শত রান 13টি। সর্বাধিক রান 334। জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেন 1948 সালের 18ই অগস্ট ইংল্যান্ড দলের বিরুদ্ধেই। ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান জন্মেছিলেন 1908 সালের আজকের দিনেই।
1: স্মরণ পর্বে আজ চোখ চলে যাচ্ছে, এবারে চোখ চলে যাচ্ছে 1923 সালের দিকে। তারপর সেই সঙ্গেই চোখ যাচ্ছে 1976 সাল, 1976 সালের আজকের দিনে 27শে অগস্ট। কিন্তু কেন চোখ যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে এই গানটি, সাজন রে ঝুঠ মত বলো খুদাকে পাস জানা হ্যায়। যে সুরেলা কণ্ঠ থেকে এই সঙ্গীতময় আরতি ঝরেছিল তিনি মুকেশ, সম্পূর্ণ নাম মুকেশ চন্দ্র মাথুর। জন্ম 1923 সালের 22শে জুলাই। অভিনয় এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা অল্প বয়স থেকেই। পরবর্তী সময়ে মুকেশ চন্দ্র মুম্বাইয়ে চলে আসেন, অভিনেতা তথা কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বাসনা নিয়ে। 40শের দশকের শেষের দিকে অনুরাগ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়ও করেন, তবে কণ্ঠশিল্পী হিসেবেই তার নাম ছড়িয়ে পড়ে। ওই সময় থেকেই রাজ কাপুর অভিনীত বহু ছবিতেই মুকেশ নেপথ্য গায়ক। মুকেশের গান শেষ যে ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে তা হল রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম। অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, সর্বোপরি কণ্ঠশিল্পী মুকেশ জাতীয় পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1976 সালের আজকের দিনে অর্থাৎ 27শে অগস্ট আমেরিকার এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0: ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে মুকেশ, এই মহান মানুষদের পদধূলি ধন্য আমাদের এই ভারতবর্ষ। রবীন্দ্রনাথের আরও কয়েকটা লাইন মনে পড়ছে, এই ভারতের মহামানবের সাগরতীরে, এই মহামানবদের সৃষ্টি তাদের কাজ প্রতিনিয়ত সমৃদ্ধ করছে আমাদের, সমৃদ্ধ হচ্ছে আমরা ভারতবাসীরা। এখন সমবেত কণ্ঠে দেশবন্দনা।

সমবেত কণ্ঠে শুনলেন দেশবন্দনা। একটা অনুষ্ঠানের খবর আপনাদের জানিয়ে দিই। দৃষ্টিহীন নাট্যশিল্পীদের নাট্য সংস্থা বরিশা নিউ ভিস্টাসের উদ্যোগে দুদিনের নাট্যমেলার সূচনা আজ সন্ধে ছটায় শিশির মঞ্চে। আপনারা চাইলে চলে যেতেই পারেন আজ শিশির মঞ্চে, এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারেন।

তাহলে এবারে চোখ রাখি চিঠির পাতায়। প্রাত্যহিকীর এ মাসে চলতি পক্ষের বিষয়, বাজে খরচ। আপনারা লিখেছেন চিঠি jhapi.air@gmail.com এই ঠিকানায়। chithijhapi.air@gmail.com এই ঠিকানায়। এছাড়াও লিখেছেন প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও। তাহলে তুলে নিলাম আজকের প্রথম চিঠি। সোনারপুর কলকাতা 147 থেকে লিখেছেন অনিল কুমার হালদার। প্রিয় প্রাত্যহিকী, বাজে খরচ যা কোনো প্রয়োজন সম্পূর্ণ করে না বা যাতে কোনো উদ্দেশ্য ফলপ্রসূ হয় না, নিছক ব্যয়।

0: খরচ আমাদের প্রত্যেককেই করতে হয়। বাজে হলেও অন্যের কাছে সেটি উপার্জন, বেঁচে থাকার তৃণখণ্ড, আনন্দের উপহার আর ব্যক্তি পরিচয়। দুস্থ বা অসহায় কাউকে বা সেবাকর্মে নিয়োজিত কোনো সংস্থাকে কিছু দান করার জন্য যে খরচ, তা ব্যক্তিগত কোনো প্রয়োজন মেটায় না, কিন্তু মনকে ভালো করার একটা সূক্ষ্ম উদ্দেশ্য সাধিত হয়। আর যে খরচে আমরা প্রতারিত হই, সে খরচকেও কি বলা যায় বাজে খরচ? পথের ধারে শীর্ণকায় এক ব্যক্তি অঝোর ধারায় অশ্রুপাতে করুণ সুরে পথচারীদের উদ্দেশ্যে অনুনয় করছেন, বাবু একটু ভাত খাবো, একটু ভাত খাবো বাবু। এহেন কাতর ক্রন্দনে অনেকেই সাহায্য করতেন। একদিন লক্ষ্য করলাম, জীর্ণ পোশাকের অন্তরালে পথচারীদের অগোচরে এমন একটা ক্রিম দু চোখের চারধারে লেপন করছেন, যার প্রভাবে চোখ দিয়ে অনবরত অশ্রুপাত হয়। এমন ঘটনা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, যে কারণে পথচারীদের সহযোগিতা বন্ধ হয়ে গেল, আর সেই ব্যক্তিকে দেখা গেল অন্য পথের ধারে একই ভঙ্গিমায় অনুনয় করছেন। খরচের যে অংশটা এমন ক্ষেত্রে হয়ে থাকে, সেটাকেও কি বাজে খরচ বলা যায়? পান, সিগারেট, চুরুট, খৈনি এসবের ব্যবহার এখনও দেখা যায়, এমনকি কর্মক্ষেত্র, অফিসে, আদালতেও। অনেকে এমন খরচ বাঁচিয়ে সেই অর্থ প্রকৃত দুস্থ মানুষদের জন্য ব্যয় করেন। যুগলপ্রসাদের মতো প্রকৃতি পাগল অনেক মানুষ স্বল্প রোজগারের সিংহভাগই খরচ করে থাকেন প্রকৃতিকে আরও সুন্দর করে সাজানোর জন্য। যত্রতত্র চারাগাছ রোপণ করে ফল বা বীজ ছড়িয়ে আপন সংসারের প্রতি উদাসীন থেকে। কর্মসূত্রে একবার এক সংস্থায় যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে অনাথ শিশুদের লালন পালন ও মানুষ করে তোলা হয়। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল বই খাতা, কলম, কিছু খাদ্য সামগ্রী ও খেলনা দ্রব্য। শিশুদের হাতে যখন ওইসব দ্রব্য তুলে দেওয়া হচ্ছিল, সে কি আনন্দ শ্রাবণের ধারার মতো ঝরে পড়ছিল। তাদের সেই আনন্দধারায় আমরাও সিক্ত হয়ে গিয়েছিলাম। কিছু বাজে খরচে এমন আনন্দধারা যদি ঝরে পড়ে, তাহলে সেই খরচের ধারা চির অম্লান থাকুক সকলের অন্তরে। লিখেছেন অনিল কুমার হালদার, সোনারপুর, কলকাতা 147 থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এরপরের চিঠি লিখছেন অরুণ দাস, সুভাষনগর, বি ব্লক, নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি থেকে। সুপ্রভাত প্রাত্যহিকী। সমাজে সুস্থভাবে জীবনযাপনের জন্য ব্যয় অবশ্যম্ভাবী, কিন্তু ব্যয় যখন মাত্রাতিরিক্ত হয়ে ওঠে, তখনই তা হয় অপব্যয় বা বাজে খরচ। বাজে খরচ নিয়ে অনেক সময় উদ্বিগ্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনকে হুঁশিয়ারি দিয়ে থাকেন। হুঁশিয়ারি ঘিরে বাইরে প্রশাসনেও লক্ষ্য করা যায়। আসলে আবেদন একটাই, বাজে খরচে লাগাম পরাতে হবে, না হলে যে সমূহ বিপদ। বাজে খরচ নিয়ে প্রবীণ ও নবীনের ভাবনার জগতে এবার একটু দৃষ্টিপাত করা যাক। বাজে খরচের ব্যাপারে বাড়ির বড়দের, আত্মীয় পরিজনদের হুঁশিয়ারি জীবনের এক বড় প্রাপ্তি, সন্দেহ নেই। অপচয় করো না, অভাব হবে না, অপব্যয় লক্ষ্মী ছাড়ে। একদিন ঘি রুটি, একদিন দাঁত ছিড়কুটি। সত্যি তাই বাজে খরচ মানেই তো অপচয়। আসলে প্রবীণজনেদের এই হুঁশিয়ারি নবীনদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, কেননা আগামী দিন আরও কঠিন, রুক্ষ, রূঢ় হতে পারে। তখন বড়দের হুঁশিয়ারি নবীনেরা যে বোঝে না তা নয়, কিন্তু যেই না হঠাৎ খবর এলো দূরের টাউন হলে রুদালি নাটক মঞ্চস্থ হচ্ছে, অমনি চুপিসাড়ে নাটক দেখ

0: দেখতে যাওয়া। ব্যাপারটা টের পেলেই বড়রা বলে উঠলেন, সারা জীবনে ঢের ঢের সময় পাবে নাটক দেখবার, এত পয়সা বাজে খরচ। পাল্টা কথা এলো, একটু না হয় নাটক দেখেছি, কিন্তু বড়দের সামাজিক নানান পরিসরে কত কত বাজে খরচের অপচয়ের কথা দেখছি, শুনছি, পড়ছি। এবারে প্রমাদ গুণার পালা প্রবীণের। আসলে বাজে খরচ নিয়ে নবীন প্রবীণের মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু মত বিনিময়ের পরিসরটা যেন সজীব থাকে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রবীণের যে বার্তা, তা ভেতরে সারবক্তা রয়েছে অতি অবশ্যই। আবার নবীনের একটু আধটু নাটক, একটু আধটু টি টোয়েন্টি ম্যাচ দেখার পরিসরটুকু থাকা দরকার। আসলে অপচয় নয়, মনের খোলা জানালাটা দিয়ে বেশ একটু বাতাস বইছে। একটু খোলাই থাক না জানালাটা। শুভেচ্ছান্তে অরুণ দাস লিখলেন, সুভাষনগর বি ব্লক নবগ্রাম কোন্নগর হুগলি থেকে।
1: লিখেছেন আনন্দপুরী ব্যারাকপুর থেকে মমতা ঘোষ। বন্ধু প্রাত্যহিকী, বাজে খরচ নিয়ে কিছু লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ে যাচ্ছে নাম না জানা এক ভদ্রলোকের কথা। তখন কলকাতার এক হাসপাতালে কর্মরত, অনেক রোগীর আত্মীয় স্বজন হাসপাতালের নানা জায়গায় কষ্ট করে থেকে যেতেন। দেখতাম ওই ভদ্রলোক নানা রকম শুকনো খাবার, জামা কাপড়, মশারি দিচ্ছেন, কোনো হইচই নেই, নেই কোনো প্রচার, চুপচাপ জিনিসগুলো দিয়ে চলে যেতেন। অনেককে বলতে শুনতাম, এগুলি করার কী দরকার আছে? আলাপ করার ইচ্ছে থাকলেও নানা কারণে হয়ে ওঠেনি। সাধারণভাবে দেখলে এটাকে বাজে খরচ হিসেবে চিহ্নিত করা যেতেই পারে, কিন্তু তাই কি, ভালোবাসা ও ভালো লাগা না থাকলে এটা করা যায় না। তাই একজনের কাছে যেটা বাজে খরচ, অন্যের কাছে সেটাই এনে দেয় অপরিসীম তৃপ্তি। পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এক গ্রামে গিয়ে চমকে উঠেছিলাম। সেখানকার গ্রামবাসীরা নিজেদের জমা অর্থ দিয়ে জমি কিনে পাকা বাড়ি বানিয়ে এক সুন্দর গ্রন্থাগার করেছেন। আপাত দৃষ্টিতে বাজে খরচ মনে হলেও আজ ওই গ্রন্থাগার অসংখ্য মানুষের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে অনেকদিন আগে পড়া হরপ্রসাদ শাস্ত্রীর একটি লেখার কথা। একবার তিনি কারমাটারে বিদ্যাসাগরের বাড়িতে গেছেন। দেখেছিলেন বিদ্যাসাগর সাঁওতালদের কাছ থেকে প্রচুর ভুট্টা কিনলেন, তারপর আর একদল গরিব সাঁওতালদের সেই ভুট্টা বিলিয়ে দিলেন। বৈষয়িক দৃষ্টিতে দেখলে হয়তো ব্যাপারটা কেমন লাগবে, কিন্তু এমন ভুরি ভুরি বাজে খরচ হয়েছে বলেই সমাজে নানা রকম ভালো কাজের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাড়ি থেকে একটু দূরে গৃহহীন কিছু অসহায় মানুষ থাকেন, একটি সমাজ সেবামূলক সংস্থা তাদের দেখাশুনো করেন। গুরুতর বৈষয়িক দৃষ্টিতে বাজে খরচ মনে হলেও কত মানুষকে দেখি হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে সাধ্যমতো তাদের সহযোগিতা করে চলেছেন, আর অসহায় মানুষগুলোর চোখে মুখে উপচে পড়ে হাজার ওয়াটের আলো। এমন বাজে খরচ করেও মন ভালো হয়ে যায়। শুভেচ্ছা ও নমস্কার আনতে মমতা ঘোষ, আনন্দপুরী, ব্যারাকপুর।
0: ব্যারাকপুরের পর এবার শ্রীরামপুরের চিঠি। লিখছেন সুমন্ত কুমার বসু, পীতাম্বর দে এলেন শ্রীরামপুর হুগলি থেকে। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, বাজে খরচ নিয়ে লিখতে বসে স্মৃতিপটে একটি ঘটনার কথা ভেসে আসছে। কলকাতার রবীন্দ্রসদনে মান্না দে সন্ধ্যা মুখার্জির ফাংশন, বাড়ির সবার জন্য টিকিট কিনে আনলাম, সারপ্রাইজ দিতে কাউকে বলিনি। ফাংশনের দুদিন আগে বাড়িতে জানালাম, সবাই খুশি। তবে আমার অল্প আয়ের কারণে দাদা বলল এমন খরচ করা উচিত নয়। কিন্তু কি আর করা, নির্দিষ্ট দিনে আমাদের বর্ষিয়ান মাকে নিয়ে সবাই গেলাম রবীন্দ্রসদনে। কিংবদন্তীদের গানে আমরা মুগ্ধ, খুশি মনে বাড়ি ফিরলাম। ঠিক পরের দিন দাদা অফিস ফেরত দুটি গানের

0: ক্যাসেট কিনে আনল, একটি মান্না দে, অপরটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কাণ্ড দেখে খুনসুটি জুড়ল দিদি। এটা কি হলো দাদা? ভাইয়ের টিকিট কেনা বাজে খরচ, আর ফাংশন শুনে ক্যাসেট কেনাটা কোনো বাজে খরচ নয়? দাদার সহাস্য উত্তর, ওদের গানের ক্যাসেট কেনা মোটেই বাজে খরচ নয়, দরকারি খরচ। মনে হলো বাজে খরচের মানসিকতা ক্ষেত্রবিশেষে সংক্রামকও হয়। এবার আমার দীর্ঘদিনের পরিচিত পলাশের কথা বলি। শিক্ষিত, রুচিশীল, পরোপকারী, তবে বাস্তববোধ কিছুটা কম, আর্থিক দিকটাও নড়বড়ে। তার উপর আছে বাজে খরচের ধাত, বেশিরভাগটাই অপরের বা সামাজিক প্রয়োজনে। নিকটজনের সতর্ক বার্তা তিরস্কার তাকে শোধরাতে পারেনি। শত অভাব সত্ত্বেও সমাজসেবামূলক কাজে ওর মায়ের নামে স্মৃতি পুরস্কার তো অনেক বছর হলো দিয়েই চলেছে। নানা সংস্থায় বাবার স্মৃতিতে বড় অঙ্কের ডোনেশন দিয়েই থাকে সে। এসব দেখে ওকে বোঝাই এমন খরচ থেকে বিরত থাকতে, নিজের দিকটা একটু দেখার জন্য। কিন্তু কে শোনে কার কথা? পলাশ আমাকে বলে, এতে যে মানসিক তৃপ্তি আনন্দ হয় তা অমূল্য। এই তৃপ্তি আনন্দ ও চালিকা শক্তি, এর থেকে সরে আসার কোনো আগ্রহ ওর নেই। মুখে পলাশকে তিরস্কার করলেও মনে মনে বলি, আজীবন তুমি এমনই আনন্দের মাঝে ডুবে থাকো। শুভেচ্ছা সহ সুমন্ত কুমার বসু, পীতাম্বর দে এলেন, শ্রীরামপুর জেলা হুগলি থেকে লিখলেন।
1: লিখেছেন শাশ্বতী রায়, ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে। প্রিয় প্রাত্যহিকী, দেবে ওই শাড়িটা কিনে? স্ত্রীর অনুরোধে দিবাকরবাবু সায় দিলেন না। সুরমার ওই স্বভাব, এই রঙের শাড়ি ওর বেশ কয়েকটি আছে, তবু কেনার জন্য বায়না, বাজে খরচ হবে। সুরমার মুখ বিষণ্ণতায় ভরে যায়। ওর এরকম শাড়ি নেই, কি জেল্লা, দেখলেই মন ভরে যায়। সুরমা জানে স্বামী কিনে দেবে না, হিসেবের বাইরে ওর সব কিছুই বাজে খরচ। টেস্ট রিপোর্ট দেখে মুখ গম্ভীর হলো ডাক্তারের, বললেন, আপনি চাইলে ওকে ভর্তি করে দিতে পারেন, চিকিৎসা হবে, তবে কোনো লাভ কিন্তু হবে না, একেবারে শেষ স্টেজ, আর মাত্র কয়েকটা দিন। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল দিবাকরবাবুর। আজকাল কি যে চেহারা হয়েছে সুরমার, দেখা যায় না, শীর্ণ দেহ, কটুরাগত চোখ, চোখের নিচে কালি, যেন জীবন্ত সব দেহ। বিষণ্ন মুখে সারাটি দিন জানলার দিকে তাকিয়ে থাকে, ধূসর চরাচরের প্রতি। ওখানকার সব কিছুই ফ্যাকাশে লাগে, কেবল বিবর্ণ কালো রঙের আকাশ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে থুরথুরে বৃদ্ধ পাতাহীন একটি গাছ। পাতাহীন গাছ দাঁড়িয়ে আছে সময়ের চিহ্ন হয়ে, দেখে ভয় পায় পাখিরা, তারাও কাছে আসে না। বাড়ি ফেরার পথে দোকানের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন দিবাকরবাবু, চোখ চলে গেল শোকেসের ভিতর। বিক্রি হয়নি শাড়িটি, এখনো তেমনি আছে। ডাক্তারের প্রেসক্রিপশন হাতে, ওষুধ নিতে হবে। ভাবলেন এখন থাক, কি মনে করে দোকানে ঢুকে পড়লেন তিনি। হাত দিয়ে দেখাতে শাড়িটি প্যাক করে দিল দোকানি। প্যাকেট খুলে শাড়িটি হাতে নিয়েই মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সুরমার। ওইদিকে তাকিয়ে মনটা খুশিতে ভরে গেল দিবাকরবাবুর। আহা, কতদিন পর সুরমার এই হাসি মুখ দেখলেন, অনুভব করলেন পরম তৃপ্তিতে মন ভরে গেছে। সারাটা জীবন তিনি শুধু হিসেব করে এগিয়েছেন, বাজে খরচকে কখনো প্রশ্রয় দেননি, কিন্তু আজ চোখ খুলে গেল তার। কোনোদিন কল্পনাও করেননি বাজে খরচের মধ্যে এত নির্মল আনন্দ আর সুখ লুকিয়েছে। চোখের কোণ জলে ভরে গেল। মনে মনে বললেন,

0: সত্যি বড্ড বোকা তিনি, বড্ড বোকা।
1: নিবেদন অন্তে শাশ্বতী রায়, ব্রহ্মপুর, কলকাতা, 96।
2: এরপর লিখছেন মাধব হাজরা, অমূল্যচরণ পাল স্ট্রিট, আড়িয়াদহ, কলকাতা 700057। প্রিয় প্রাত্যহিকী, একজনের কাছে যা বাজে খরচ অন্যের কাছে তা বাজে খরচ নাও হতে পারে। বাজে খরচের মধ্যে দিয়ে একজন মানুষকে সম্পূর্ণ চেনা যায়, চেনা যায় তার মানসিকতা, তার চরিত্র, তার সমাজের প্রতি দায়বদ্ধতা। আমার প্রিয় ছোটকার বাজে খরচের গল্প আজ তোমায় শোনাব। আমার শৈশবে একান্নবর্তী পরিবারের ছোটকার সাংসারিক দায়বদ্ধতা অতটা ছিল না। ছোটকা ছিল ভাই বোনেদের মধ্যে ছোট, জীবন আর সংসার সম্পর্কে উদাসীন আর ভোলা ভালা মানুষ। পাড়ার ক্লাবে ফুটবল বা ক্রিকেট ম্যাচ হলে জিতলে ক্লাবের সকলকে পাউরুটি আর আলুর দম খাওয়ানোর ভার ছিল ছোটকার ওপরে। তখন পাড়ায় পাড়ায় ক্লাবে ছুটির দিনে সকালে চ্যারিটি সিনেমা শো হতো। ছোটকাকে দেখতাম প্রায় দু তিনটে টিকিট আনত, সেই টিকিটে মজা করে আমরা ছোটবেলায় মহা আনন্দে সিনেমা দেখতাম। কোনো ক্লাব ট্যুর করলে লোকের অভাব ছোটকা পূরণ করে দিত, আমাদের দুই ভাইকে পাঠিয়ে দিত। কখনো পাড়ার কাউকে ওষুধ কেনার খরচ কিংবা কারোর স্কুলের টিউশন ফি দিয়েছিল, ছোটকার এটা নিত্য নৈমিত্তিক কাজ। বাড়িতে বড়রা খুব বকাবকি করতো, বলা বলিও করতো ছোটকার বাজে খরচ নিয়ে। এ নিয়ে ছোটকার কোনো হেলদোলি ছিল না। মাস মাইনে পাবার পর নির্দিষ্ট দিনে আর্থিক দিক থেকে দুর্বল চারজন বৃদ্ধ বৃদ্ধা আসতেন, ছোটকা তাদের মাসোহারা টাকা দিতেন। শৈশবে আমি বাবাকে হারিয়েছি, কিন্তু ছোটকার জন্য শৈশবে কোনো প্রাপ্তি থেকে বঞ্চিত হয়নি। ছোটকার পরবর্তী জীবনে হয়তো সেরকম আর্থিক সঞ্চয় ছিল না, কিন্তু আমার জীবনে দেখা ভালো কাজের সঞ্চয়ের খাতায় উনি কারোর থেকে পিছিয়ে ছিলেন না। লিখলেন মাধব হাজরা, অমূল্যচরণ পাল স্ট্রিট, আড়িয়াদহ, কলকাতা 700057 থেকে।
1: কলকাতা 700158, বিশরপাড়া থেকে লিখেছেন অন্নপূর্ণা মজুমদার। বিষয় বাজে খরচ। আমার প্রাণের বন্ধু প্রাত্যহিকী, বছরে একবার পরিবারের সদস্যদের নিয়ে কাছে পিঠে কোথাও বেরিয়ে আসাটা আমার অবসর জীবনে যেন মরুদ্যান। গত বছর যাচ্ছিলাম দীঘায় একদিনের সফরে, এক জায়গায় গাড়িটা সিগন্যালে দাঁড়িয়েছে আর জানলার পাশে কে যেন হাততালি দিয়ে বলল, মা 10টা টাকা দাও না, পৃথিবীর কোনো কিছুই আমি দেখতে পাই না। তাই পাশে বোন থাকায় জানতে চাইলাম কি ব্যাপার রে। বোন ফিসফিস করে বলল, ওই ট্রান্সজেন্ডার বেগার, অর্থাৎ এক বৃহন্নলা সাহায্য চাইছে। টাকাটা দিয়ে দিতে বলায় বোন বিরক্তির স্বরে বলল, তোমার যত বাজে খরচ করার স্বভাব। কথাটা আমার কানে বড় বেমানানভাবে বাজল। কত খরচ করে নিজেরা বেড়াতে যেতে পারি, আর 10টা টাকা কাউকে দিতে গেলেই তা বাজে খরচ হয়ে গেল। নিজে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় মানুষের কষ্ট আমার অনুভূতিকে খুব নাড়া দেয়। রূঢ় বাস্তব আমাকে পদে পদে বুঝিয়েছে সাহায্য চাইলে কেউ মুক্ত হস্তে সাহায্যের হাত বাড়ায় না, কারণ তা বাজে খরচ। যার যত বেশি আছে তার তত বেশি চাহিদা, অথচ অন্যকে একটু কিছু দিতে গেলেই তা চলে যায় বাজে খরচের পর্যায়ে। মানুষ আসে খালি হাতে, চলেও যায় খালি হাতে, একটি পয়সাও সঙ্গে নিয়ে যেতে পারে না। তবে সারা জীবন কিসের এই হিসেব নিকেশ? এই প্রশ্নের উত্তর আজ অবধি কেউ আমাকে দিতে পারেনি। জীবনের সায়াহ্নে পৌঁছে মনে হয় মানুষ কি বোকা, বোঝে না কোনটা ভালো খরচ আর কোনটা বাজে খরচ। মনটা মারাক্রান্ত হয়ে গেল, আর তখনই কবি নজরুলের একটি গানের কলি আমাকে নিয়ে গেল অন্য এক জগতে। আমার আপনার চেয়ে আপন যে জন,

0: খুঁজি তারে আমি আপনায়। সকলের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনায় শুভেচ্ছা সহ অন্নপূর্ণা মজুমদার, বিশরপাড়া, কলকাতা 700158।
1: কলকাতার পর পূর্ব বর্ধমানের চিঠি, বেরেন্ডা থেকে লিখছেন সুমেধা রজক। সুব্রতবাবুর দুই ছেলে জয়ব্রত ও শিবব্রত। কেরানিগিরির সামান্য আয় থেকেই দুই ছেলের লেখাপড়া ও সংসার খরচ দুটোই চালান। বড় ছেলে বরাবরই লেখাপড়ায় দারুণ, ছোট গড়পর্তা কিন্তু ডাকাবুকো আর বড় মনের মানুষ। সংসারে টানাটানি পড়লেই স্ত্রী জয়িতা বলেন, শিবুকে পড়িয়ে কাজ নেই, বাজে খরচ শুধু। একদিন সত্যি সত্যি বাজে খরচ বলে শিবুর পড়া বন্ধ হয়ে গেল। জয়ব্রত পড়াশোনা শেষ করল, পড়াশোনা শেষ করে ব্যাংকের অফিসার হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করল। বাবা মা এখন জয়ব্রতর সঙ্গে থাকে, শিবু এখন সবজির দোকান চালায় আর গ্রামের বাড়িতে একাই থাকে। সব ভালোই চলছিল, আচমকা একদিন রাতে সুব্রতবাবু অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন, শিবুকে কোনো খবর দেওয়া হয়নি। রাতে ঘুম আসছিল না, এমন সময় শুনলেন পাশের ঘরে বৌমা ছেলেকে বলছে, ওদের তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, এত বাজে খরচ করার কি দরকার। এক মুহূর্তে থরথর করে কেঁপে উঠলেন, দুচোখ ভরে জল চলে এলো। এই পৃথিবীর হিসাবের খাতায় কখন কোন মানুষ যে বাজে খরচের তালিকায় পড়ে তা কে বলতে পারে। কয়েকদিন পর ওরা চলে এলেন গ্রামে, শিবু আনন্দে বিহ্বল হয়ে উঠল, মা বাবাকে দেবতার মর্যাদায় রেখে দিল সে। যে ছেলেটাকে পড়াশোনা ছাড়িয়ে দিয়েছিল বাজে খরচ বলে, সত্যি সত্যি হয়তো আমরা কখনো কখনো বাজে খরচ আর সঠিক খরচের মধ্যে তফাৎ করতে পারি না, তখন সময় আমাদের ঠিক বুঝিয়ে দেয় সেই তফাৎ। ধন্যবাদান্তে সুমেধা রজক, বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে লিখলেন।

তাহলে আমরা তো প্রায় শেষের কাছাকাছি, শেষ বলবো না, শেষের কাছাকাছি। চোখ রাখি আবহাওয়া বার্তায়।

0: আবহাওয়া বার্তা যা আমাদের জানাচ্ছে, সাধারণভাবে মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি পরিমাণ অবশ্য। তাপমাত্রা সব থেকে বেশি 32 ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সব থেকে কম তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি পরিমাণ ছিল 96%, সব থেকে কম 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.1 মিলিমিটার। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।
1: আবহাওয়ার বার্তা তো শুনলাম, আমাদের ছুটি নেওয়ার সময় হয়েছে, তবে চিঠি তো আপনারা লিখছেন, লিখবেন, জানিয়ে দিই চিঠিতে কী কী বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে পিডিএফ বা JPEG ফরম্যাট অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি একসঙ্গে পাঠাবেন না। বিশেষ কোনো বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার করবেন না। মাসের প্রথম পক্ষে চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। চিঠিতে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করবেন। এগুলো আপনারা জানেনই, তবুও আরও একবার মনে করিয়ে দেওয়া।

0: স্টুডিওর ঘড়ি বলছে যে 7:23 হয়ে 58:59 হয়ে গেল। আজকে আপনাদের সঙ্গে প্রাত্যহিক গীতে ছিলাম আমি কার্তিক ঘোষ,
1: সুতপা চট্টোপাধ্যায়।
0: প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসি বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানাল, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। এরপরই হরপাবান নামে নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপর এই বন্যা নদীর গতিপথ ধরে নোয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপরাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাশুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনেদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977-981-6807 এবং 977-981-03-2-6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহীন ক্ষয়ক্ষতির ঘটনায়

0: গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি বলেছেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। এদিকে নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে, গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। ভ্রমণ সংস্থার তরফে দিব্যজ্যোতি বসু জানান, মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে ছিল, সেখান থেকে ছবি এবং ভিডিও তারা পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হড়পাবানে ক্ষতিগ্রস্ত এরাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা 2টি হেল্পলাইন নম্বর হল 0332479311 এবং 9147890181। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গণ্ডক নদী জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহর সহ অন্যান্য জেলার জেলাশাসকদেরও পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী NDRF কে সক্রিয় করা হচ্ছে।
1: হাই লেভেল টিম গঠন কর দিয়া গিয়া হ্যায়, চিফ সেক্রেটারি DGP ইসকো মনিটরিং কর রহে হ্যায় অর তুরন্ত মে ভি ইসকো বৈঠক কর রহা হুঁ, জরুরত পড়া তো মে স্বয়ং ভি বাল্মীকি কানে যাউঙ্গা।
0: অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শ্রী শাহ। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদান করেই দলের পাশাপাশি NDRF কে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার নেপালে আটকে পড়া রাজ্যবাসীর জন্য 1070 হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। সে রাজ্যের আধিকারিকদের তেলেঙ্গানার বাসিন্দাদের সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রূপের জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সেসলেন অর্থমন্ত্রী সোনিম ওয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রূপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ভারত তাৎক্ষণিকভাবে নেপাল সরকারকে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একইভাবে চীনও নেপালকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ মেরা যুব ভারতের উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাই ডেন্সিটি রেলপথ রয়েছে যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণ রাখতে মজুদ ভান্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নাসিক থেকে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ আজ বিকেল বা আগামীকাল সকালে দিল্লি পৌঁছবে বলে জানা গেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে পেঁয়াজের

উৎপাদনের পরিমাণ 360 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থবছরে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভান্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রুবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরপ্রদেশ সরকার রাখি বন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধা আজ থেকে 29 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত উপলব্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার চুরানকোট এলাকায় গতকাল একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন ও 3 জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর মিলেছে। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরাজ্যের 46টি স্থানে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই এবং মুম্বাই হাওড়া সহ 7টি হাই ডেন্সিটি রেলপথকে 4 লেনের করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাখীবন্ধন উপলক্ষে আগামীকাল রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। আসছে বিস্তারিত খবরে। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন বলে খবর। এদের মধ্যে 30 জন পর্যটক, 2 জন ভ্রমণ সংস্থার কর্মী। গতকাল সকালে দলটির নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল। সকাল 8:30 পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক বোঝাই একটি বাস। বর্তমানে বাসটি বিপর্যয় স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। জানা গেছে তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় ভূমিকম্পের মিনিট কয়েক পরই রাশুয়া জেলার ভোতেকোশি নদীতে হরপাবান নামে এরপরই কাদামাটির প্রবল স্রোতে ভেসে যায় একাধিক গ্রাম। এখনও পর্যন্ত অন্তত 160 জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ 750-এর বেশি। হরপাবানের জেরে ত্রিশূলী নদীর জলস্তর বেড়েছে। নুয়াকোট এবং ধারিং জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রতিবেশী দেশকে সহায়তার জন্য ভারত থেকে 10 টন ত্রাণ সামগ্রী এবং অত্যাবশ্যক ওষুধপত্র পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের তথ্য সংগ্রহের কাজও চলেছে। তাদের সহায়তায় রাজ্য সরকারের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলি হল 0332479-3311 এবং 914-7890-181। ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের তরফে চালু করা হেল্পলাইন নম্বর হল 977-985-131-6807 এবং 977-970-910-7500। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ ভারতীয় বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদ কর্মসূচিতে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিটি জেলার 2টি করে নির্বাচিত কলেজের পড়ুয়ারা এতে অংশ নেবেন।

0: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, হাওড়ার উলুবেরিয়া কলেজ এতে অংশ নিচ্ছে। উলুবেরিয়া কলেজের অধ্যক্ষ ডক্টর লিপিকা মণ্ডল জানালেন,
1: এই কর্মসূচির অধীনে দেশের প্রতিটি জেলায় দুটি করে কলেজ কানেক্টেড হবে যুবা কানেক্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার মধ্যে উলুবেরিয়া কলেজ প্রাইম লোকেশন বা ক্যাটাগরি এ লোকেশন হিসাবে নির্বাচিত হয়েছে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারতের ক্রীড়া ব্যবস্থার যে আমূল পরিবর্তন এসেছে তা তুলে ধরা, পাশাপাশি যুব সমাজের মতামত এবং খেলোয়াড়দের আকাঙ্ক্ষা শোনা এবং তাদেরকে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা দেখানো।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, সেমিকন্ডাক্টর নিয়ে রাজ্য সরকারের কাছে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে। শিল্পায়নের লক্ষ্যে রাজ্য সরকার খুব শীঘ্রই ৩৩টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তর করবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই এবং মুম্বাই হাওড়া সহ ৭টি হাই ডেন্সিটি রেলপথকে ৪ লেনের করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রায় ১১,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাই ডেন্সিটি রেলপথগুলিকে ৪ লেনে উন্নীত করা হবে। যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এর ফলে ইতিবাচক পরিবর্তন আসবে। সড়ক পরিবহনের তুলনায় রেল পরিবহনের পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধার কথাও তিনি তুলে ধরেন। কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপি কমিটি গঠন করেছে। সেই কমিটি প্রার্থী মনোনয়ন করবে এবং দলের রাজ্য সভাপতির অনুমোদনে তা চূড়ান্ত হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত রয়েছেন এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে বাছাই করা হবে।
2: আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব, সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে, এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
0: এদিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক সন্দীপন সাহা জানিয়েছেন, তারা পুরো দমে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
3: প্রস্তুতি শুরু করে দিয়েছি, এখন যেই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তাতে ২০৯টা ওয়ার্ড হবে এবং তার বাউন্ডারি কি হবে শুধু সেইটা বলা, কিন্তু সেটা দিয়ে বোঝা যায় না। বুথ নাম্বারগুলো, পার্ট নাম্বারগুলো না দিলে কোন ওয়ার্ড নতুন করে এই ডিলিমিটেশনের পরে কি হচ্ছে এটা জানাটা অত্যন্ত জরুরি। এইটা আমরা অ্যাডমিনিস্ট্রেটর এবং যিনি কর্পোরেশনের কমিশনার ম্যাডামকে আমরা রিকোয়েস্ট করেছি, সেইটা পেলে আমাদের সুবিধে হয়।
0: অন্যদিকে কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন নিয়ে সিপিআইএম প্রস্তুত বলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন।
4: পুরসভা নির্বাচন ডিসেম্বরের গোড়ায় নাকি নভেম্বরের শেষে মোদ্দা কথা হবে, আমরা প্রস্তুত। গণতান্ত্রিক মনোভাবে মানুষ তার মত দিতে চায়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা যেন রক্ষিত হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন যেন কারোর বকলমে কাজ না করে, নির্বাচন কমিশন সেই পরিবেশ তৈরি করার জন্য এবং রক্ষা করার জন্য প্রস্তুত, তো কোয়েশ্চেন ওইটাই। আমাদের প্রস্তুতি নিয়ে কোনো অসুবিধা নেই।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাখি বন্ধন উপলক্ষে আগামীকাল রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর সব জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও পুরসভার বাছাই করা ওয়ার্ডে অনুষ্ঠান হবে। তেরঙ্গা থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী বছরের ২২শে জানুয়ারি শুরু হয়ে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ন্যাশনাল বুক ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং রামমোহন লাইব্রেরি যৌথভাবে এই বইমেলার আয়োজন করছে। নবান্নে চলতি মাসে ২ দফায় আয়োজিত বৈঠকে বইমেলার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ২৪ সদস্যের একটি পরামর্শদাতা কমিটি গঠন করা হয়। পূর্ব মেদিনীপুরের দীঘার প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরত্বে অন্ধ্রপ্রদেশের একটি বিকল হয়ে পড়া ট্রলার সমেত ৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বিশাখাপত্তনম থেকে গত ৩রা আগস্ট ওই মৎস্যজীবীরা ট্রলারে মাছ ধরতে বেরিয়েছিলেন। তার ২দিন পরই যন্ত্র বিকল হয়ে পড়ায় সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। এরপর দীঘার একটি ট্রলার তাদের উদ্ধার করে। বীরভূমের তারাপীঠে ভিড় সামাল দিতে ভক্তদের মন্দিরের গর্ভগৃহে কৌশিকী অমাবস্যায় প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ভিআইপিদের ক্ষেত্রেও এই নিয়মে অন্যথা হবে না।

সকলকে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে অস্ত্র মজুতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহান ঘনিষ্ঠ সমীর সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের ওই সদস্যের পুকুর থেকে উদ্ধার হয়েছে তিনটি বন্দুক ও 32 রাউন্ড কার্তুজ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর মিলেছে, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক খেলাধুলোয় ডেটা সায়েন্স। আজ প্রথম পর্ব, বলছেন পল্লব রায়গুপ্ত।
2: কিছুদিন আগেই হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। মাসখানেক ধরে গোটা বিশ্ব যেন ফুটবল জ্বরে ভুগছিল। মাঠের সব দুরন্ত খেলা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাইরেও মাঠের বাইরে চলে আরেকটা খেলা, সে খেলা অঙ্কের, কিংবা বলা ভালো তথ্য বা ডেটার খেলা। খেলাধুলোই ডেটা সায়েন্স এই ধারাবাহিক গল্পের আসরে আমরা দেখব ডেটা সায়েন্স কীভাবে খেলাধুলোর জগৎকে আমূল বদলে দিচ্ছে। দল তৈরি থেকে শুরু করে কৌশল, অপরপক্ষের দুর্বলতা কিংবা ধারাবাহিক বিশ্লেষণ, সব তথ্য এখন বিশ্লেষকদের নখদর্পণে। আর তাই মাঠের খেলার আগেই কম্পিউটারেই তথ্যের খেলা শুরু হয়ে যায়। তথ্য বা ডেটা এখন গোটা পৃথিবী চালাচ্ছে। তথ্যের পাহাড় থেকে দরকারি ও কার্যকরী জিনিস বেছে নিয়ে তার উপযুক্ত ব্যবহার নিয়ে তৈরি হয়েছে ডেটা সায়েন্স। দেশে বিদেশে এহেন বিষয়ের এক্সপার্টদের চাহিদা ঊর্ধ্বগামী। খেলাধুলোর জগৎ তার মধ্যে অন্যতম। শুনতে একটু অদ্ভুত শোনালেও ডেটা সায়েন্স খেলাধুলোকে অন্য এক মাত্রা দিয়েছে। মাঠ ছাপিয়ে এসব এখন অন্যতম বড় বিনোদন ব্যবসা। সবাই চায় জিততে, আর তাই দরকার মজবুত পরিকল্পনা, আর সেখানেই ঢুকে পড়ে ডেটা সায়েন্স। ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। 8 থেকে 80 সবাই এখন মজে 22 গজের ব্যাট বলের লড়াইয়ে। তাই যে গল্পটা দিয়ে শুরু করব সেটা ক্রিকেট থেকেই। ছোট একটা তথ্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, একটা খেলা কিংবা একটা খেলোয়াড়ের জীবন কেমনভাবে বদলে দিতে পারে তার একটা উদাহরণ দিই। সালটা ছিল 2004। ভারতীয় পুরুষ ক্রিকেট দল একটা টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। তার আগের বছরেই দলে ডেটা অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন রামকৃষ্ণন সুব্রমণিয়ান ওরফে রামকি। পাকিস্তান সিরিজের আগে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান বীরেন্দর সেহবাগ একেবারে আউট অফ ফর্ম ছিলেন, আর তাই নিয়ে তিনি ও গোটা টিম চিন্তিত ছিল। একদিন দুপুরে খাওয়ার পর রামকি সেহবাগকে ডেকে বললেন, আমার ঘরে এসো, তোমার সঙ্গে কথা আছে। সেহবাগকে তার ভিডিও রেকর্ডিং ও সেগুলোর বিশ্লেষণ করে রামকি দেখান, শট মারার আগে তার ব্যাট যদি ক্রিজের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে তাহলে তিনি ভালো রান পান, কিন্তু শেষ কয়েকটা ম্যাচে শট মারার সময় সেহবাগের ব্যাট 45 ডিগ্রি কোণে ছিল না, বরং 30 ডিগ্রিতে নেমে গিয়েছিল, আর তাই তিনি বারবার কম রানেই আউট হয়ে গিয়েছিলেন। এরপর বেশ কয়েক ঘন্টা ধরে সেহবাগ ও রামকি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। ওই সূক্ষ্ম পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারেন সেহবাগ। পরের ইতিহাসটা বোধহয় সবার জানা। পাকিস্তানের মুলতানে প্রথম টেস্টে সেহবাগ করলেন 309 রান। ভারত সেই ম্যাচ এক ইনিংস বাকি থাকতেই জিতে যায়। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে সেহবাগ তার ঐতিহাসিক ইনিংস রামকিকে উৎসর্গ করেন। আজ থেকে 2 দশকেরও বেশি সময় আগে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ জন রাইট অনুভব করেছিলেন দলে একজন ডেটা অ্যানালিস্টের দরকার। কিন্তু প্রথম দিকে খেলোয়াড়রা রামকিকে তত

0: গুরুত্ব দিতেন না। সময়ের সঙ্গে সঙ্গে তারাও বুঝতে শুরু করেছিলেন তথ্যের জোর কতটা হতে পারে। চাকরির পাশাপাশি চেন্নাইয়ের একটা স্কুল দলের কোচিং করতে শুরু করেছিলেন রামকি, আর তখন থেকেই প্লেয়ারদের প্র্যাকটিসের ভিডিও তুলে রাখতেন নিজের কেনা একটি হ্যান্ডি ক্যামেরাতে। তারপর সেগুলো বিশ্লেষণ করে বের করতেন প্লেয়ারদের খুঁটিনাটি, ভুল ত্রুটি থেকে শুরু করে তাদের শক্তিশালী জায়গাগুলো ধরে ধরে বুঝিয়ে দিতেন, আর ফলাফলও পেতেন চমকপ্রদ। সেই খবরই পৌঁছেছিল জন রাইটের কাছে। এরপর রামকিকেও আর ফিরে তাকাতে হয়নি। 2006 সালে রামকি স্পোর্টস মেকানিক্স নামে একটি সংস্থা তৈরি করেন। এই সংস্থা এখন ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলারও ডেটা অ্যানালিসিসের কাজ করে। ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলেও রামকির সংস্থা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও এআই বা কৃত্রিম মেধার প্রয়োগ খেলার ডেটা সায়েন্সকে আরও অনেক শক্তিশালী ও সমৃদ্ধ করেছে। আমরা পরের পর্বে সেসব আরও বিশদে আলোচনা করব।
1: খেলাধুলোয় ডেটা সায়েন্স প্রথম পর্ব শুনলেন জানাও জানায়, বললেন পল্লব রায়গুপ্ত।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

সত্যি এমন কণ্ঠকে আলাদা করে আর পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়ে না, সে আমরা বেশ জানি। এমন কণ্ঠ যে কণ্ঠ বাংলার মাটির গান, বাংলার নদীর গানকে আত্মস্থ করেছেন আর ছড়িয়ে দিয়েছেন সমগ্র বিশ্বের দরবারে। এমন কণ্ঠ যার কাছে কৃতজ্ঞ থাকতেই হবে বাঙালিকে, কারণ তিনি না এলে বাংলার লোকগীতির একটা বড় অংশ আজও হয়তো অচেনা অজানা অধরা থেকে যেত বৃহত্তর বাঙালি সমাজের কাছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নির্মলেন্দু চৌধুরী। গত সপ্তাহের লোকগীতির গানের ভেলা, সেই সময় যারা শুনেছেন মনে করতে পারবেন, আমাদের এক শ্রোতাবন্ধু ভারী অভিমান করেছিলেন যে 27 জুলাই নির্মলেন্দু চৌধুরীর জন্মদিন চলে গেল, তাকে নিয়ে একটা অনুষ্ঠান হলো না। জানি এমন অভিমান হওয়াটাই স্বাভাবিক, কারণ সত্যি এই সকল মানুষ তারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের চলার পথের পাথেও তুলে দিয়ে গিয়েছেন। কিন্তু দিনটা যেহেতু বৃহস্পতি ছিল না, তাই গানের ভেলায় তাকে আনা সেদিন হয়নি। কথা দিয়েছিলাম অতি শীঘ্র নিশ্চয়ই তাকে নিয়ে অনুষ্ঠান হবে। আসলে নির্মলেন্দু চৌধুরী, আব্বাসউদ্দিন আহমেদ, দীনেন্দ্র চৌধুরী, অমর পাল, এমন কত কত নাম, অবশ্যই বাদ রয়ে যাবে অনেকের নাম যদি পরপর লিস্ট ধরে বলতেও থাকি, তাদেরকে ছাড়া গানের ভেলা হয় না, তাদের ছাড়া আকাশবাণী চলে কী করে, কারণ তারাই তো আমাদের মুক্তমাণিক, সাজিয়ে রেখেছেন তারা তাদের শিল্প দিয়ে, সৃষ্টি দিয়ে। আসুন, আজ জন্মদিন উপলক্ষ মোটেই নয়, একটি মাস আগে তার জন্মদিন চলে গিয়েছে, কিন্তু তারা প্রতিদিনের জন্য আমাদের সঙ্গে আছেন তাদের সৃষ্টির মধ্য দিয়ে, তাই না? তাই দিনটা যখন আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বেজে গিয়েছে, এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সকাল 10টা বেজে 8 মিনিট হয়ে 35 সেকেন্ড, এই 10টা থেকে 11টা একটি ঘন্টা নির্মলেন্দু চৌধুরী আর তার অনেক অনেক গান নিয়ে আপনাদের সঙ্গে শর্মিষ্ঠা সরকার।

তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ, সেখানকার সিলেট, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের নাম আমরা অনেকেই জানি। সেই সুনামগঞ্জের একটি গ্রামে নির্মলেন্দু চৌধুরীর জন্ম। 1922 সাল 27 জুলাই। সেখান থেকে কিভাবে সমগ্র বিশ্বে তিনি বাংলার লোকগানকে, লোকগীতিকে নিয়ে চলে গেলেন, কিভাবে বাঙালিকে সমৃদ্ধ করলেন তারই হারিয়ে যেতে বসা গান দিয়ে, সত্যি ভাবলে অবাক হতে হয়। গানের প্রতি একজন মানুষের এমন ভালোবাসা যে তিনি তার জীবনের সমস্ত সময়টুকুই গানকে দিলেন, আর গানও তাকে দিল উজাড় করে। নির্মলেন্দু চৌধুরী পূর্ববঙ্গ হোক বা পরবর্তীতে পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গাতেই তিনি গ্রামে গঞ্জে নানান জায়গায় গিয়ে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। দীনু চৌধুরী বা দীনেন্দ্র চৌধুরী, যাকে কিনা লোকগীতির সঙ্গীতের অনেকেই মাস্টার মশাই বলে মানতেন, স্বীকার করতেন, আমরা জানি যে অনেক অনেক লোকগীতির যে গীতিনাট্যগুলি আমাদের উপহার দিয়েছেন দীনু চৌধুরী। তো দীনেন্দ্র চৌধুরী সম্পর্কিত তার কাকা হতেন, এবং সেই কারণেই তার সঙ্গেও সেই যে একটা সাহচর্য, সেখান থেকেও কিন্তু অনেকটা শিক্ষা, শিক্ষা আরও অনেকের কাছে। আসলে শিক্ষা ছাড়া সত্যি তো আমাদের জীবনের কতটুকুই বা সম্পূর্ণ থাকে। শিক্ষা মানে শুধুই যে হাতে কলমে পড়াশোনায় অনেকটা ডিগ্রি অর্জন তা তো নয়, শিক্ষা মানে আলোকিত হওয়া। সেটা তিনি হয়েছিলেন, সঙ্গীতের ক্ষেত্র তো বটেই, এবং যে কারণে সঙ্গীতের আলোকে আমাদেরকেও আলোকিত করে গিয়েছেন। নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে আজকের এই গানের ভেলা। যারা টেলিফোনে আসতে চান, ডায়াল করুন 0332210 7325। আবারও বলি 0332210 7325। আজ গানের ভেলায় নির্মলেন্দু চৌধুরী।

নিমিষে আইল বুকে, এক নিমিষে আইল বুকে পূর্ণিমার সা, আমার উড়াইল পরা। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, মাথা খাও আমায় সাইরা কইবা।

পূর্ববঙ্গ মানেই নদী, জল, ক্ষেত, মাঠ, ফসল, সবটা ভরপুর প্রকৃতি। অন্তত সেই সময়টা তো সম্পূর্ণরূপেই তাই ছিল, যখন নির্মলেন্দু চৌধুরী নেহাতি ছোট। তাই পূর্ববঙ্গে বেড়ে ওঠার কারণে তার পক্ষে সেই নদী, মাটি, জল, হাওয়া সবের পরশ পাওয়াটা অবশ্যই তা তিনি পেয়েছিলেন। পরবর্তীতে ময়মনসিংহে যখন এলেন পড়াশোনা করবেন বলে, সে সময় আব্দুল মজিদ এবং আব্দুল রহিমের কাছে তিনি গান শেখা শুরু করলেন, লোকগীতি। এর বাইরে সেভাবে তিনি ভাবেনও না কিছু, কারণ ওই যে হয়তোবা অলক্ষ্যে বিধাতার সেই যে অদৃশ্য সুতোর টান ছিলই, কারণ লোকগীতিকেই তো পরবর্তীতে নিয়ে যাবেন তিনি বিশ্বের দরবারে। লোকগীতির সঙ্গে সঙ্গে কিন্তু লোকবাদ্যযন্ত্র, যেগুলি আমরা জানি গ্রাম বাংলায় একেবারে বাংলার নিজস্ব বাদ্যযন্ত্র অনেকগুলি রয়েছে, তেমনি বেশ কিছু লোকবাদ্যযন্ত্র তাতেও তিনি তালিম নেওয়া শুরু করলেন। এভাবেই গানের সঙ্গে তার পরিচয়। পড়াশোনা চলছে তখন, আর সেই সময়টায় উত্তাল তখন সমগ্র দেশ স্বাধীনতার আন্দোলনে। সেই আন্দোলনের হাওয়া, সেই আন্দোলনের আঁচ তার গায়েও এসে লাগলো, লাগলো তার মনে, এবং মন থেকে কণ্ঠে ধ্বনিত হতে থাকলো সে সকল গান, প্রতিবাদের গান। গাইছেন, শিখছেন, ক্রমশ প্রতিবাদ, গান, সঙ্গীত শিক্ষা সবটা নিয়ে নির্মলেন্দু চৌধুরী তৈরি হতে থাকলেন এমন একটি মানুষে, যিনি পরবর্তীতে অবশ্যই গৌরবান্বিত করে তুলবেন বাঙালিকে, বাংলাকে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

নির্মলেন্দু চৌধুরী। তার কণ্ঠে বাংলার মাটির গান, নদীর গানকে তিনি ধারণ করলেন, পৌঁছে দিলেন দেশ বিদেশের নানান প্রান্তে। কিন্তু শুরুটা এমনটা পুরোটাই যে ছিল তা নয়। তার মা জানতেন যে ছেলের গলায় সুর আছে, এ ছেলেকে গান গাওয়াতে হবে। নলিনীনাথ চৌধুরী বাবা এবং মা স্নেহলতা চৌধুরী ছোট থেকেই তার বাড়িতে সঙ্গীত শিক্ষা, বাবা মায়ের একেবারে প্রচ্ছন্ন প্রশ্রয়ই বলা যায়। সঙ্গীত শিক্ষক রীতিমতো বাড়িতে রেখে তাকে গান শেখানো হয়। এরপর যখন কলেজে পড়লেন, সেই সময়টায় ওই যে একটু আগেই বলছিলাম উত্তাল তখন সমগ্র দেশ, সেই সময় আমরা জানি যে বাংলার লোকগীতিকে হাতিয়ার করে গানকে জিইউএন গান বানানোর একটা প্রয়াস কিন্তু সে সময় বাংলায়, মূলত বাংলাতে নেওয়া হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাসের কথা বলতে হয়, সলিল চৌধুরীর কথা বলতে হয়, হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে হয়, আর অবশ্যই বলতে হয় নির্মলেন্দু চৌধুরীর কথা। তিনিও তখন জড়িয়ে পড়লেন ম্যাট্রিক পাশ করার পরেই কলেজে পড়তে পড়তে রাজনীতির সঙ্গে। মূলত কৃষক ফ্রন্টে তার যোগদান এবং তাদের সঙ্গে থেকেই তিনি কাজ করতেন এবং গ্রাম বাংলার মানুষকে তাদের ভাষায়, তাদের সুরে, তাদের কথায় তাদের মনের ভেতর পৌঁছতে হবে, তাই গান বাঁধলেন তারা। এই কাজের জন্য বেশ কয়েকবার পুলিশে ধরলো, কারাবরণ করতে হলো, আবার জেল থেকে বেরিয়ে সেই একই কাজ। আর এভাবেই পালিয়ে বেড়ানো, গান গেয়ে বেড়ানো, গ্রামে গ্রামে ছুটে বেড়ানো, সেভাবেই কখনো পাহাড়, কখনো নদী, কখনো সূর্যাস্ত, সবটা ক্রমশ যেন তাকে বলা যায় আকর্ষিত করছিল। তিনি বুঝতে পারছিলেন এই লোকগীতিই কিন্তু তার জীবন হতে চলেছে এবং সে কারণেই ক্রমশ বাংলার লোকগীতির প্রতি তিনি আরও আরও আরও নিমজ্জিত করতে থাকেন নিজেকে। আমরা পাই এমন এক শিল্পীকে যার কণ্ঠ শুনে আলাদা করে আর বলে দিতে হয় না, তিনি নির্মলেন্দু চৌধুরী। জিরো ডাবল থ্রি টু টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ, শূন্য তিন তিন দুই দুই এক শূন্য সাত তিন দুই পাঁচ আমাদের ফোন নাম্বার।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

সবিতা চৌধুরী এবং নির্মলেন্দু চৌধুরীর দ্বৈত কণ্ঠে গান শুনালাম আপনাদের। শুনছেন গানের ভেলা। আজ 27 আগস্ট, আজ থেকে ঠিক এক মাস আগে 27 জুলাই নির্মলেন্দু চৌধুরীর জন্মদিন। সেদিন যদিও বৃহস্পতিবার না হওয়ার কারণে আমরা গানের ভেলা করতে পারিনি, আজ আলাদা করে সত্যিই জন্মদিনের প্রয়োজন হয় না, তাদের গান যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অনেক শ্রোতা বন্ধু হয়তো তাদের পছন্দের শিল্পীর কথা বলবেন বলে, গান শুনবেন বলে ফোন করার চেষ্টা করছেন, ওই যন্ত্রের কিছু যন্ত্রণা থেকেই যায়, ঠিক যে কারণে আজ আমরা ফোন নিতে পারছি না। টেলিফোন লাইনের সংযোগে কিছু সমস্যা হচ্ছে, আমাদের কারিগরি বিভাগ চেষ্টা করছেন টেলিফোন দপ্তরের সঙ্গে কথা বলে যত শীঘ্র সম্ভব সেই সমস্যা মিটিয়ে নেওয়ার, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু হয়নি তাই সম্ভবত গানের ভেলায় ফোন নিতে পারবো না আজ। সুতরাং আজ গান শুনুন, মন দিয়ে মন খুলে গান শুনুন, মন ভরে গান শুনুন, কারণ নির্মলেন্দু চৌধুরী যখন গান গাইবেন তখন সত্যি আর কিছুর প্রয়োজনও থাকে না, তাই না?

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

নির্মলেন্দু চৌধুরী। তার গান, তার জীবন, সত্যি এই জীবন তিনি সর্বোচ্চ বলা যায় রূপে সেই জীবনের, যে জীবনকে আমরা বলি যে মহার্ঘ, সে জীবনের সদ্ব্যবহার করেছেন। নানান সময় নানানভাবে সে জীবন থেকে যা নিংড়ে দিয়েছেন তাতে আমরা সমৃদ্ধ। আলাদা করে তার সম্পর্কে নতুন করে বলার মতন কী বা থাকতে পারে, আমরা জানি তার কথা। বরং তারই সহকর্মী হিসেবে কাজ করেছেন এমনই এক বিপ্লবী হেনা দাস, তার কথা শুনি। বিপ্লবী হেনা দাস, তিনিও চল্লিশের দশকের উত্তাল সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন স্বাধীনতার আগুনকে বুকে নিয়ে। সেই সময় হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে, নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে তার আলাপ। বিপ্লবী হেনা দাস, তিনি পরবর্তীতে তার আত্মজীবনীতে লিখছেন যে কথা, হুবহু তার কথা শোনাই নির্মলেন্দু চৌধুরী সম্পর্কে। বিপ্লবী হেনা দাস লিখছেন, সিলেটের গণনাট্য আন্দোলনে আমরা একজন প্রখ্যাত কণ্ঠশিল্পীকে পেয়েছিলাম। সে হল উপমহাদেশ খ্যাত পল্লী সঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। হেমাঙ্গদার নেতৃত্বে গঠিত সুরমা উপত্যকা কালচারাল স্কোয়াডের কণ্ঠশিল্পীদের মধ্যমণি ছিল নির্মল। মাঠে ময়দানে হাজার হাজার শ্রোতাকে নির্মল মাতিয়ে তুলত তার উদাত্ত কণ্ঠের সুর ও ঝংকারে, তাদের অন্তরের গভীরে পৌঁছে দিত প্রতিটি গানের মর্মবাণীকে। বেশ খানিক পরে তিনি আবারও লিখছেন, 1945-46 সালে নেত্রকোনায় সারা ভারত কৃষক সম্মেলনে

গিয়েছিলাম সিলেটের একজন নারী সংগঠক হিসেবে। লক্ষাধিক কৃষকের সমাবেশে বাইদ্যার গানের সুরে হেমাঙ্গদার রচিত একটি দুর্ভিক্ষের গান পরিবেশন করা হয়েছিল। সেই গানে ময়মনসিংহের দুর্ভিক্ষ পীড়িত গৃহহারা কৃষক গভীরের ভূমিকায় গান করেছিলেন নির্মল এবং বাইনাচঙ্গের উদ্বাস্তু অসহায় কিষাণের ভূমিকায় গান করেছিলাম আমি। এটি আমার জীবনের একটি অমূল্য স্মৃতি। এটা শুধু একটা গানই ছিল না, কিষাণ কিষাণির বাক্যালাপের মধ্য দিয়ে গানটি হয়ে উঠেছিল একটি প্রাণবন্ত নাটক। গানের সুর কথায় অভিব্যক্ত হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত কিষাণ কিষাণির দুঃখ যন্ত্রণার অনুভূতি, তাদের প্রতিবাদ ও প্রতিরোধের শানিত চেতনা।

0: নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আর শ্রোতা বন্ধুরা উদ্গ্রীব হবেন না ফোন করতে, তাও কি হয়, একটু আগেই বলছিলাম যে ফোন লাইনে খানিক সমস্যার জন্য নিতে পারছি না, কিন্তু আমাদের কারিগরি বিভাগের বন্ধুরা অত্যন্ত দ্রুততার সঙ্গে তা ঠিক করেছেন। চলুন কথা বলা যাক ফোনে, হাতে আর খুব বেশি সময় নেই। নমস্কার।
1: আমি সেই অভিমানী আশিস কুইলা করপুত্তিন
0: বলুন আশিস।
1: আমি আমার আইআইটি মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার 11টায়, আপনি যখন আমি স্টপ লালনের তোমার মতো দয়াল বন্ধু আর তো পাবনা।

0: ঠিক ঠিক বেশ বেশ, হ্যাঁ ভালো থাকবেন, আর পারলে ডাক্তার দেখিয়ে নিন, আর তো একটুখানি সময়।
1: আমার স্ত্রী ফোন করছে ফোন থেকে।
0: না না না, দেখিয়ে নিন আর 8 মিনিট, তারপরে আপনি চলে যান ডাক্তারবাবুর কাছে। অনেক ধন্যবাদ আশিসবাবু, সত্যি আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমরাও সেই বারে বারে মানে অনুপ্রেরণা পাই যে করতে হবে, কারণ এতটা ভালোবাসা সত্যি জানি না তার যোগ্য কি না, যে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তা সত্ত্বেও আপনি আপনার পছন্দের শিল্পীর গান শুনছেন। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন।
2: এখন নির্মলেন্দু চৌধুরী কে অনেক ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের স্কুলের গ্রাউন্ডে ফাংশন করেছিলেন, তার মানে এত সুন্দর গলা, আর তার গলা খুবই ভালো লেগেছিল, তার মধ্যে যেটা নিম চিতা নিশিন্দা চিতা এই গানটা খুবই ভালো লেগেছিল। আর ওরে নাই আরে ওই গানটা, আর তো সময় বেশি নেই দেখুন।
0: নিশ্চয়ই, হ্যাঁ তার জনপ্রিয় গান তো প্রচুর, তার মধ্যে অবশ্যই কয়েকটির কথা বলতেই হয়, নিমতিতা নিশিন্দা তিতা তার মধ্যে অন্যতম, মুসলমানে বলে গোয়াল্লা, মরি হায় রে হায়, কোনটা ছেড়ে কোনটার কথাই বা আলাদা করে বলি। আরও এক শ্রোতা বন্ধুর সঙ্গে আসতেই পারি, পরপর কয়েকটি ফোন নিচ্ছি কারণ আজ কথা বলা হয়নি আপনাদের সঙ্গে। নমস্কার।
3: নমস্কার,
0: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
3: সোহার চাঁদ বদলি ধ্বনি নাচটা দেখি।
0: আচ্ছা বেশ, সোহাগ চাঁদ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, এবং নিমতিতা নিশিন্দাতিতা, দেখা যাক কতটা শোনাতে পারি।

0: সত্যি সেই অর্থে আসর জমাটি গান নির্মলেন্দু চৌধুরীর কাছ থেকে আমরা অনেক পেয়েছি, এবং যে কারণে যে সকল জলসায় যেতেন সেখানেও মাতিয়ে দিতেন তিনি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আজকে সঙ্গীত গানের বেলা খুব ভালো লাগছে।

0: নির্মলেন্দুবাবুর সঙ্গীত শিক্ষকের একটা নাম বলবেন?
1: নির্মলেন্দুর সঙ্গীত শিক্ষকের কথা যদি আমাদের বলতে হয়, তিনি প্রথমত তার মায়ের কাছে ছোটবেলায় গান শিখেছেন, কারণ বাড়িতে কিন্তু মায়ের কাছেই মূলত তার মাই বুঝেছিলেন যে এ ছেলেকে দিয়ে ভারী সুন্দর গান করানো যেতে পারে। তবে সিলেটের সুরসাগর বলা হয় তাকে, প্রাণেশচন্দ্র দাস, তার কাছে দীর্ঘদিন কিন্তু গানের শিক্ষা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে শান্তিনিকেতনে আসেন এবং শান্তিনিকেতনেও কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শেখার প্রয়াস করেছিলেন, কিন্তু তার উচ্চারণগত সমস্যা, যেহেতু পূর্ববঙ্গের মানুষ তিনি, সেই সমস্যার জন্য তিনি বোঝেন যে এই উচ্চারণ তার পক্ষে কারেকশন করা, সংশোধন করা সম্ভব নয়। তিনি আর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা গ্রহণ করেন না, তবে আরও অনেকের কাছেই ছোট থেকে কিন্তু তার গান শিক্ষা। যদিও সময়টা প্রায় শেষের দিকে, তাই আর বিশদে যাচ্ছি না, আজকের মতো শেষ করছি এই গানের ভেলা এখানেই। নির্মলেন্দু চৌধুরী, তার প্রতি শ্রদ্ধা জানালাম। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: ঘড়ি যখন বলেছে 11:03, তার মানে সময়টা এখন যুববাণীর আর ঠিক যেমন কথা থাকে সেই কথা মতো কিন্তু চলে এসেছি আজকেও যুববাণীর আড্ডায় তোমার সঙ্গে গল্প করতে। আমি সৈকত, আর আমার সঙ্গে
1: আমি প্রিয়াশা। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দুজনেই শুধুমাত্র আসিনি, তোমাদের সঙ্গে নিয়েও এসেছি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন যখন আমরা অনুষ্ঠান করতে আসি তখন আমরা বলি যে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো, ফোনে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো। তো আমাদের যে পোস্টার, মানে যারা নিয়মিত আমাদের শ্রোতা বন্ধু তারা তো জানোই, আমাদের পোস্টারে কালকে একজন কমেন্ট করেছেন আমাদের পোস্টারটা দেখে যে একদম মানে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যেতে এবং ওনাকে সঙ্গে নিয়ে যেতে। তো আমরা অনুষ্ঠানটায় ওনার মানে ওনার কথাটা নিয়েই শুরু করছি আর কি, আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের পুরো জার্নিটা।
0: একদমই, আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের এই যাত্রায় আমরা যখন বেরিয়ে পড়বো, দেখো বুঝতেই পারছো প্রথমেই ট্রেনের হুইসেল শুনে ফেলেছো এবং তার সঙ্গে সঙ্গে এটাও নিশ্চয়ই বুঝে পেরেছো যে আজকের জার্নিটা, আজকের জার্নিটা হচ্ছে আমাদের খানিকটা ট্রেনে চেপে, খানিকটা ট্রেন থেকে নেমে। এবং আমাদের পোস্টারে একটা সুন্দর স্পোকেন ওয়ার্ড ছিল যেটা হচ্ছে কু ঝিকঝিক।
1: একদম,
0: এবারে এই কু ঝিকঝিক করতে করতে আমরা কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছবো, কখনো হয়তো আজকের সময় থেকে অনেকটা পেছনে গিয়ে উঠবো, আবার কখনো হয়তো এমন কোনো সময় গিয়ে পৌঁছবো বা এমন কোনো লোকেশনে গিয়ে পৌঁছবো যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময় দাঁড়িয়ে।
1: একদম একদম তাই। অ্যাকচুয়ালি মানে এই যে সৈকত বললো আমরা ট্রেনে উঠবো, ট্রেন থেকে নামবো, ট্রেন থেকে নামবোটা কোথায়, আমরা ডেফিনেটলি ট্রেন থেকে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে নামতে নামতে যাব। এবার এই যে এক একটা স্টেশন, প্রত্যেকটা স্টেশনে কিছু না কিছু তো গল্প লুকিয়ে থাকে। দেখবে আমাদের যে বাড়ির কাছের যে স্টেশনগুলো, যেখান থেকে আমরা তো প্রত্যেক দিন আসা যাওয়া করি, সেখানেও বড়দের মুখে মাঝে মাঝে শুনবে যে একসময় এটা হতো, একসময় সেটা হতো। তো এমনই গোটা বাংলা বা বাংলার বাইরেও যদি বলি, বিভিন্ন স্টেশন রয়েছে যেখানে অজস্র গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখান থেকে হয়তো কোনো একটা সময় কোনো একটা ইতিহাসের একদম সূত্রপাত হয়েছে। কখনো বা সেখানে আর কি ভূত প্রেতের ভয়ে কেউ কোনো দিন যায়নি, সেই স্টেশনই হয়তো আজকে রমরমিয়ে সেখানে লোকজন যাচ্ছে, সেখান থেকে ট্রেন ধরছে। তো এই যে রহস্য স্টেশনকে ঘিরে, সেই সমস্তটা নিয়ে আমাদের আজকের ঐতিহ্য।
0: একদমই, একটা অদ্ভুত ব্যাপার ভেবে দেখো প্রিয়াশা, মানে স্টেশনে ট্রেন আসে, ট্রেন চলে যায়, কেউ হয়তো ওঠে বা কেউ হয়তো নামে, কেউ কেউ হয়তো প্ল্যাটফর্মে কারোর জন্য অপেক্ষা করে, আবার কেউ কেউ হয়তো একেবারে শেষ বিদায় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তো একটা স্টেশনের মধ্যে কতগুলো অনুভূতি, কতগুলো মানুষের, কত রকম মানে কতগুলো চোখ গোটা স্টেশন জুড়ে গোটা স্টেশনটাকে দেখছে কত রকম ভাবে, তাই না?
1: একেবারে একেবারে তাই।
0: আর সেইভাবে যখন তুমি দেখছো তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে দেখো একটা ট্রেন এলো, এই যে ট্রেনের হুইসেলটা আমরা শুরুতেই শুনলাম, এই ট্রেনের হুইসেলটা যখন স্টেশনে ঢোকার আগে ট্রেন দেয় তখন এক একজনের মনে কিন্তু কাজ করে এক এক রকম ভাবনা, এক এক রকম ভাবে তারা ভাবে, এক এক রকম ভাবে তাদের যাত্রাটা এবার শুরু হয়, কারোর হয়তো শেষ হয়, কারোর শুরু হয়।
1: একদম,
0: আর সেই রকম ভাবেই কিন্তু এই শেষ শুরু সবটা মিলেই আজকের গোটা অনুষ্ঠান। তবে আজকে এই মুহূর্তে কিন্তু শুরুর পালা, আর অনুষ্ঠানের শুরুতেই তোমাদের কিন্তু বলে দিতে হবে যে তোমরা যারা রেডিও সেটের ওপার

0: আমাদেরকে শুনছো, তোমরা কিভাবে যোগ দেবে আমাদের সঙ্গে?
1: একদম, তোমরা আমাদের ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার 0332107325, এই নাম্বারে তোমরা ফোন করো। আর বাই এনি চান্স যদি আমাদেরকে ফোনে না পাও, তাহলে তো রয়েছেই আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ বা ইনস্টা পেজ।
0: একদম, আমাদের সোশ্যাল মিডিয়া চলে আসতে পারো, আমাদের ফেসবুক পেজ, অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট করতে পারো, অথবা যদি ইনস্টাগ্রামে চলে আসো তাহলে কিন্তু আমাদের আইডি @YVKolkata, সেখানে এসেও কিন্তু কমেন্ট করতে পারো। তবে ফোন নাম্বারটা তোমাদের জন্য আরও একবার বলে দিই, 0332107325, এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো।
1: ঠিক ঠিক, এই নাম্বারে বন্ধুরা ফোন করতে থাকুক, আমরা আমাদের যে জার্নি সেটাও শুরু করতে থাকি। কিন্তু তার আগে, মানে এই যে জার্নি শুরু করব, বন্ধুরা ফোন করবে, ও বাই দ্য ওয়ে, বন্ধুরা ফোন করে বলবেটা কি, তোমার বাড়ির কাছের যে স্টেশন যেখান থেকে তুমি প্রত্যেক দিন তোমার জার্নি শুরু করো, সেই স্টেশনের আশেপাশে বা সেই স্টেশন চত্বরে যদি এমন কোনো ইতিহাস বা এমন কোনো গল্প তোমার জানা থাকে যেটা হয়তো তুমি এই মুহূর্তে দেখতে পাও না স্টেশন চত্বরে, কোনো একটা সময় শুনেছো বাড়ির বড়দের কাছ থেকে, সেই গল্পগুলো কিন্তু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো।
0: একদমই, আর সেই গল্পগুলো তোমরা তাহলে রেডি করতে থাকো, তোমরা ভাবতে থাকো যে কি কি বলবে আমাদেরকে এসে। ততক্ষণে তোমাদের জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটা, গানের পর ফিরছি আবারও আজকের আড্ডায়।

0: চলো কুঝিকঝিক করতে করতে গান শুনতে শুনতে আমরা ফিরে এসেছি আমাদের আজকের ঐতিহ্য অনুষ্ঠানে। এবং আজ আমরা আমাদের ঐতিহ্য অনুষ্ঠানে কথা বলবো এমন বিভিন্ন স্টেশন নিয়ে যে স্টেশনগুলোর সঙ্গে জড়িয়ে আছে অজস্র ইতিহাস, অজস্র গল্প এবং ঐতিহ্য, স্বাধীনতার সময়ের বিভিন্ন গল্প, এই সমস্তটা। তো প্রথমে আমরা আজকে শুরু করব সৈকত, সেটা হচ্ছে আমাদের প্রথম যে স্টেশন সেটা হচ্ছে গোমো স্টেশন। গোমো স্টেশনের মানে বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন গোমো।
1: আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই যে এই গোমো স্টেশনের কথা তুমি বলছো এবং এর নামটা কেন এরকম তার পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে।
0: অবশ্যই,
1: কারণ আমরা যে মুহূর্তে আমরা সালটা কত, সালটা বোধহয় 1941 এর কাছাকাছি হবে, জানুয়ারি মাস, ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন সুভাষচন্দ্র বসু।
0: একদম।
1: এবার তিনি গাড়িতে করে পৌঁছলেন কোথায়, এই গোমহ স্টেশনে। তারপরই ছদ্মবেশে একেবারে চেঞ্জ হয়ে তারপর সেখান থেকে কালকা মেলে ওঠা।
0: হ্যাঁ, এবং এই ঘটনাটা আমরা প্রত্যেকে জানি যে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তার মা অসুস্থ ছিল সেই সময়, ঘটনাটা জানি। কিন্তু এই যে গোমহ স্টেশনে তিনি গেলেন, সেখান থেকে তিনি তার আর কি ছদ্মবেশ ধারণ করলেন, এই যে মাঝে স্টোরিটা ঘটে গেল, এর জন্য কিন্তু এই স্টেশনটার নাম পরবর্তীতে বদল করে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন দিয়ে তারপর গোমোটা জুড়ে গেছে আর কি। এবার এই যে স্টেশন, এখান থেকে সেই কোথাও না কোথাও গিয়ে একদম স্বাধীনতা সংগ্রামের আগের সেই একটা লড়াইয়ের যে শুরু সেইটা আমরা জানতে পারি, এবং ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ভারত ছাড়ার পথে যে মানুষটা এগিয়ে গিয়েছিলেন, যে মানুষটা স্বাধীনতার জন্য এত লড়াই করেছিলেন, তার এই সফর, সে কারণে এই যে স্টেশনটা সেটা আজও একইভাবে ওই একই রকম ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে, একই রকম ইতিহাস কোথাও না কোথাও গিয়ে জড়িয়ে আছে।
1: এবং হঠাৎ করে ভেবে দেখো, একটা সাধারণ স্টেশন রাতের অন্ধকারেই যেন কোথাও ইতিহাসের পাতায় উঠে গেল।
0: একদম, একদমই তাই। আর একটা ব্যাপার হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময় যে যে সমস্ত বিপ্লবীরা কাজ করছিলেন, সেটা কলকাতা বলো, কলকাতার আশেপাশের চত্বরে বলো বা বাইরে বলো, প্রত্যেকের এই যে জার্নি, প্রত্যেকের কোথাও না কোথাও কোনো না কোনো একটা রেল স্টেশনের সঙ্গে জুড়ে আছে।
1: এবং সেই এই বিপ্লবীদের কথা যখন তুমি বললেই, সেখান থেকে আরও একটি স্টেশনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে লখনউয়ের কাছে কাকরি।
0: একদম।
1: এবং নামটা শুনেই তোমরা বুঝতে পারছো আমরা কোন ঘটনার কথা বলছি, কোন বিষয়ের কথা বলছি। 1925 সালের 9ই আগস্ট সরকারি অর্থ বহনকারী একটি ট্রেন থামানো হয় কাকরির কাছে। এবারে বিপ্লবীদের উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকারের অর্থ নিজেদের বিপ্লবী কর্মকাণ্ডে ব্যবহার করা। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি হলো, যেই মুহূর্তে সেই ট্রেন থেকে সেই অর্থ লুট করা হলো এবং সেই অর্থ ব্যবহৃত হলো বিপ্লবীদের কাজে, ব্রিটিশ সরকার কিন্তু খানিকটা ঘাবড়েই গেল। যে তারা ভেবেছিল শুধুমাত্র সাম্রাজ্যবাদীর সুবিধায় বা শুধুমাত্র তাদের গোটা সাম্রাজ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে রেলপথ তারা স্থাপন করেছে সেই পথ থেকেই যে একটা বিপ্লবের সূচনা হতে পারে এবং বিপ্লবে এতটা ইন্ধন আসতে পারে যে সেই পথ থেকে তাদেরই টাকা নিয়ে
0: তাদেরই বিরুদ্ধে আর কি লড়াই করছে। একদমই তাই। এবার এই সময়ে অনেকগুলো নতুন মুখ, যাদের কথা আমরা এখন বসে বলতে পারি, রামপ্রসাদ বিসমিল বলো, আশফাক উল্লাহ খান বলো, এবং তাদের যারা সহযোদ্ধা ছিলেন প্রত্যেকের নাম জড়িয়ে পড়ে। এবং এই যে মানুষগুলো, এরা তখন একদম কম বয়সী, মানে 18 থেকে 20 বছর বয়স, প্রত্যেকে স্বাধীনতার জন্য লড়াই করছেন। সেটা দেখে এই যে সৈকত বলছিল যে ব্রিটিশরা আরও ঘাবড়ে গেলেন, সেটা একটা অন্যতম কারণ যে একদম যে তরুণ প্রজন্ম, সেরা তারা কোথাও না কোথাও গিয়ে এই স্টেশনগুলোর সঙ্গে, এই বিভিন্ন ছোটো ছোটো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে।
1: একদমই তাই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে পড়েছে আমাদের একজন বন্ধু, ফোন লাইনে রয়েছে, সে শুনি কি বলছে। বন্ধু
0: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
0: হ্যাঁ বলুন।
2: এমন একটা বিষয় নিয়ে এসেছি যে আমি মানে যে কোনো ট্রাভেলের ট্রেনটাই বেশি পছন্দ করি, যাই হোক।

0: কিছুদিন আগে আমি লস্যিপুর আমাদের এখান থেকে একটা জায়গা ঝুলন হয় যেখানে ট্রেনে করেই গেছিলাম মুর্শিদাবাদ স্টেশন। তা আমি একটা কথাই বলবো যে তোমরা যদি আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গেছিলাম পুরুলিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া, সেখানে একটা স্টেশনের নাম শুনেছিলাম সেটা হচ্ছে বেগুন কোদর, যদি একটু বলো তোমরা সেই বিষয়ে যদি তোমাদের কাছে তথ্য থাকে। আমি শুনেছি অনেক কিছুই কিন্তু তোমাদের কাছে শুনতে চাই আমি বেগুন কোদর।
1: বেশ, বন্ধু যখন আবদার করলো, বন্ধুর আবদার রাখার চেষ্টা আমরা নিশ্চয়ই করব।
2: এবং বন্ধুকে বলে রাখি, বন্ধুর ভালো লাগবে, সেটা হচ্ছে যে এই যে বেগুন কোদর স্টেশনটা, সেটা নিয়ে আজকে আমাদের মানে আমরা আমাদের লিস্টেও নিয়ে এসেছি সেই স্টেশনটাকে, নিশ্চয়ই বলবো।
1: এবং বন্ধুর জন্য একটা ভালো উপহার হয়ে থাকবে সেটা আশা করি। তবে হ্যাঁ, আসবো সে কথায়। তবে এই মুহূর্তে আমরা ছিলাম কাকরিতে, কাকরির কথা বলছিলাম। এবার কাকরির এই যে ঘটনা, মানে ভারতীয় বিপ্লবীদের আন্দোলনের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সেই অধ্যায়ে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলো কিন্তু কাকরি স্টেশন।
2: একদমই তাই। এবার কাকরি পেরিয়ে আমরা যদি একটু দক্ষিণের দিকে যাই, মোটামুটি তামিলনাড়ুর ভঞ্চি মানিয়াচ্চেস্ট জাংশন, এই স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে বিপ্লবী ভঞ্চিনাথনের স্মৃতি। দেখবে কিছু কিছু মানুষের নাম যারা হয়তো স্বাধীনতার সময় প্রচুর প্রচুর কর্মকাণ্ড করেছেন বা কোথাও না কোথাও জড়িয়েছিলেন, তাদের নামগুলো কিছুটা পেছনের সারিতে পড়ে যায়। মানে তারা আর কি ওই যাদেরকে আমরা বলি না যে একদম ফ্রন্ট লাইন, মনে পড়লেই আমরা যাদের নাম বলি তাদের মধ্যে পড়ে না, কিন্তু তারাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। তো এই যে বিপ্লবী ভঞ্চিনাথন, তিনিও কিন্তু তাদের মধ্যেই একজন। 1911 সালে এই স্টেশনে ব্রিটিশ কালেক্টর রবার্ট অ্যাশের ওপর প্রাণঘাতী হামলা চালান বিপ্লবী ভঞ্চিনাথন। এবং একার ওই যে লড়াই, ওই যে সাহস, মানে একজন ব্রিটিশ কালেক্টর তাকে তিনি এই যে প্ল্যানটা করেছেন তার ওপর হামলা করবেন, এই ব্যাপারটা ভেবেই আর কি সেই মুহূর্তে তো ভাবনাটাই ভীষণ একটা কঠিন ব্যাপার। এবং সেই ঘটনার স্মৃতিকে মানে স্মৃতিতেই আর কি পরবর্তীকালে স্টেশনের নাম হয় ভঞ্চি মানিয়াচ্চি জাংশন।
1: অর্থাৎ ভেবে দেখো, স্টেশনের নামের মধ্যেই কিন্তু তার সেই কর্মকাণ্ড, তার নাম সমস্তটা কিন্তু থেকে গেল সেই তরুণ বিপ্লবীর স্মৃতি হয়ে। এবারে বিষয়টা হচ্ছে, আমরা তো এতগুলো স্টেশনের কথা বলছি প্রিয়াশা, তবে স্টেশনে বা ট্রেনে বা যে কোনো জার্নিতে একটা জিনিস তো মাস্ট থাকে, গান। তো এরপর বন্ধুদের জন্য একটা গান শোনালে কেমন হয়?
2: হ্যাঁ নিশ্চয়ই, বন্ধুদের জন্য একটা গান শোনালে খুবই ভালো হয়। কি গান শোনাবো সেটা একটা ব্যাপার। আমরা ইতিহাসের কথা বলছিলাম যেহেতু, সেটা আমরা একটা ইতিহাস রিলেটেড কোনো একটা গানই শোনাতে পারি বন্ধুদের।
1: বেশ, তাহলে বিক্রম ঘোষের কণ্ঠে এই গানটা রইল বন্ধুদের জন্য।
2: একদম।

0: ওকে, সো আমরা একদম একটা হিস্ট্রি র‍্যাপ শুনে ফিরে এসেছি আবার আজকের ঐতিহ্যের আড্ডায়। তোমার সঙ্গে রয়েছে আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে সৈকত, আর অবশ্যই আমাদের সঙ্গে বন্ধুরাও তো রয়েছে। দেখবো এই মুহূর্তে ফোন লাইনে কে রয়েছে। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে?
1: ভারত শ্রীলঙ্কা স্পোর্টটা একটু বলুন না।
2: আরো কয়েকটা বাকি রয়েছে।
0: এবার আমরা একটুখানি ফিরে যাই 1942-এ। সে সময় ভারত ছাড়ো আন্দোলন এবং সারা দেশ অবশ্যই উত্তাল। তাদের মধ্যে আরো একটা রাজ্য মানে উত্তাল হয়ে পড়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের তেনালিতে যারা আন্দোলনকারী ছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং সেই সময় ওই তেনালি রেল স্টেশন সেটা হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম কেন্দ্র। এবং জানা যায় সরকারি নথি অনুযায়ী যে 1942 সালের অগস্টে তেনালি স্টেশনকে ঘিরে যে বিক্ষোভ হয় সে সময় মানে গোলাগুলি চলে। ডেফিনেটলি ব্রিটিশ পুলিশ যারা আন্দোলন করছে তাদের ওপর গুলি চালায় এবং সেখানে 3 জনের মৃত্যুও হয়। তো এই যে গোটা ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল তেনালি স্টেশনে, একদম স্টেশনের উপরে। সেই সময় থেকে মানে ভারত ছাড়ো আন্দোলন তো আমাদের ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, তো সেই অধ্যায়ের সঙ্গে এই স্টেশনের নামটাও কোথাও না কোথাও গিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
2: এবং তুমি ভাবো যে এইরকম মানে আমরা প্রথম থেকে আজকে যতগুলো স্টেশনের কথা অলরেডি বলছি, হ্যাঁ আমরা এখনও কিন্তু ওই জোনটাতেই রয়েছি যে যে সমস্ত স্টেশনগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামে বলো বা যে সমস্ত স্টেশনগুলো আমাদের বিপ্লবীদের যারা সেই মুহূর্তে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের জীবনে একটা অন্যরকম ছাপ ফেলেছিল এবং যারা যে স্টেশনগুলোর অবদান রয়েছে আমাদের আজকের এই যে আমরা এত বছরের স্বাধীন ভারত আমরা দেখছি চোখের সামনে, আমরা উপভোগ করছি আমাদের স্বাধীনতা, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এরপর আমরা আরও একটি স্টেশনের কথা বলবো, এটা হচ্ছে কর্ণাটকের বিদুরাসত্তা। এবার বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে একটা স্পষ্ট করে বলে নেওয়া দরকার যে এটা কিন্তু মূলত একটা ঐতিহাসিক স্থান, মানে এর সঙ্গে যে এটা কোনো রেজিস্ট্রেশনের গল্প সেভাবে বলছি সেটা কিন্তু নয়। তবে এই ঘটনাটার স্মৃতি আজও দক্ষিণ ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই যাত্রায় বিদুরাসত্তা গ্রামের স্টেশনের কথা না বললে কিন্তু সেটা খুব ভুল হবে।
0: একদম। এবং এই স্টেশনের সঙ্গে সত্যাগ্রহ আন্দোলনের একটা মানে সংযোগ রয়েছে। সেই সময় যারা মানে সত্যাগ্রহী ছিলেন সেই সময় তারা যে আন্দোলন শুরু করেছিলেন এই স্টেশনের মানে সেই আন্দোলনকারীরা আর কি এই স্টেশন থেকে আন্দোলন শুরু করেছিলেন এরকমটাও শোনা যায়। এবং

0: সত্যাগ্রহ আন্দোলনে তো বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় হয়েছিলেন, তো সেটার ওই কানেক্টেড পয়েন্ট ছিল এই স্টেশনটা।
1: একদমই তাই। আর তাহলে বুঝতেই পারছো যে এই স্টেশন থেকে যখন একটা আন্দোলনের শুরু হচ্ছে এবং সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, সারা ভারতের নানা জায়গায় সেই নিয়ে কথা হচ্ছে, তো সেই স্টেশনটা আমাদের স্বাধীনতার ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্থিরভাবে থেকে যাবে আজীবন।
0: একদম। এবার বরং আমরা একটুখানি আমাদের আশেপাশের স্টেশনে ফিরে আসি। মানে একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা কোনো কোনো জার্নি শুরু করলে যে স্টেশনটার নাম অতি অবশ্যই বলি একদম প্রথমে, হাওড়া স্টেশন। ফিরে আসি হাওড়ায়।
1: হাওড়ার কথা বলতে হলে মানে আমাদের একটা ঘুরতে যাওয়ার আনন্দ মনের মধ্যে থাকে, যে হাওড়া নাম শুনলে আমাদের প্রথম মনে হয় কখন ট্রলি একটা নিয়ে আমরা স্টেশনে গিয়ে পৌঁছচ্ছি।
0: এবং হাওড়া গেলে এটা হচ্ছে একটা কমন পিকচার, চারিদিকে লোকজন ওয়েট করছে ওয়েটিং জোনে এবং হাতে ট্রলি, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, মোট কথা হচ্ছে এটা।
1: এবার সেইখানে দাঁড়িয়ে মানে হাওড়াতেও যে এত মানে হাওড়ার যে ঐতিহাসিক অবদান, হাওড়া রেল স্টেশনের যে ঐতিহাসিক অবদান সেটা কিন্তু দেখতে হবে।
0: এবং বলতেই হয় যে হাওড়ার কথা যখন আমরা শুরুই করলাম, 1854-তে কিন্তু হাওড়া থেকে হুগলি পর্যন্ত যে রেলপথটা চালু হয়েছিল সেটাই বাংলার রেল যাত্রার একদম অন্যতম সূচনা বলতে পারি আমরা বাংলায়। এবং হাওড়াই হয়ে ওঠে পূর্ব ভারতের মানে ইস্টার্ন রেলওয়ের রেল যোগাযোগের প্রধান আর কি কী বলবো প্রধান একটা ওয়ে বলতে পারি আমরা। সেখান থেকেই কিন্তু প্রথম ট্রেন চালু হয়েছিল, প্রথম ট্রেন চালু হয়েছিল মানে প্রথম ট্রেনের যাত্রা শুরু হয়েছিল আর কি। এবং এই হাওড়া স্টেশনই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনার কোথাও না কোথাও গিয়ে সাক্ষী হয়ে রয়েছে। এখন আমরা যে হাওড়া স্টেশন দেখি আর স্বাধীনতার সময় যে হাওড়া স্টেশন দেখতাম, তার মধ্যে তো আকাশ পাতাল তফাত। আমরা দেখিনি কিন্তু যারা দেখেছেন আর কি,
1: তাদের মুখে যতটুকু শোনা বা ছবি দেখা, সেখানে দেখা যাচ্ছে ইটের তৈরি একটা দেয়ালের মতো লাল ইটের স্টেশন। তো সেখান থেকে এখন যখন আমরা দেখি যে এতটা আন্দোলনের সময় নানা ঘটনার সাক্ষী রয়েছে এই হাওড়া স্টেশন, তার মধ্যে একটা বলতেই হয়, 1931 সালে হিজলি বন্দুক যুদ্ধে নিহত দুই রাজনৈতিক বন্দীর দেহ যখন কলকাতায় আনা হয়েছিল, তখন তাদের সেই শেষ যাত্রা ঘিরে হাওড়া স্টেশনে কিন্তু বিপুল জনসমাগম হয়েছিল।
0: একদম।
1: এবং এই ঘটনাটা যেখানে মানে এমন একটা ঘটনা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ কলকাতার বহু বিশিষ্ট মানুষ কিন্তু প্রতিবাদ জানায়, এবং তাহলেই বুঝতেই পারছো যে এই হাওড়া স্টেশন অর্থাৎ সেই সময়কার হাওড়া স্টেশন তখনকার স্বাধীনতা সংগ্রামে বলো বা সেই সময়কার যে রাজনৈতিক পরিস্থিতি বা যে সামাজিক পটভূমি সেখানে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
0: একদমই তাই। এবার হাওড়ার পরে আর একটা কানেক্টেড স্টেশন যেটাতে আসতেই হয় সেটা হচ্ছে শিয়ালদা। এই যে শিয়ালদা স্টেশন সেই স্টোরিটাতে তো আমরা আসবো, কিন্তু তার আগে আমরা হাওড়ার কথা বলেছি আর তোমায় এই গানটা শোনাবো না, এটা তো ইম্পসিবল হতেই পারে না। আপাতত আমরা একটু হাওড়া যাই, হাওড়া থেকে ফিরে শিয়ালদা ফিরছি।

0: একদম। মা যদিও বা পাঠ না করেও দেয়, আমরা নিজেরা গান টান শুনে পেরিয়ে টেরিয়ে আবার স্টুডিওতে চলে এসেছি। আপাতত স্টুডিওতে তো চলে এসেছি, কিন্তু আমরা তো ঘুরে বেড়াচ্ছি ট্রেনে করে তোমাদেরকে সঙ্গে নিয়ে, এবং তোমরা আমাদের সঙ্গে ফোন লাইনে আসছো। ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 0332107325। এই নাম্বারে ফোন করতে পারো, অথবা যদি বাই এনি চান্স আমাদের ফোনে না পাও চলে আসতে পারো সরাসরি আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে। সেখানে আমাদের আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
1: এর মধ্যে বলতে বলতে ফোন লাইনে একজন বন্ধু,
0: ওকে
1: কে রয়েছে ফোন লাইনে শুনবো। হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা ঘোষ কথা বলি।
0: বলো সায়ন।
2: আসলে আজকে আমার এই বিষয় নিয়ে বসেছি, সে বিষয় নিয়ে আমার মনে পড়ছে সার্টিফিকেট জন্য কথা বলো।
0: আচ্ছা
1: আচ্ছা,
2: বোলপুর স্টেশনের কথাটা মনে পড়ে, একটা কারণ আছে। আমার বলতে দাদার বাড়ি, এবং ওখান থেকে আমি বিএড করছি আর কি, তাই সেখানে তো যেতে হয়, সেটাও আমার বাড়িই বলা যায় সেখানে।
0: ওকে,
2: যখনই আমি স্টেশনে নামি তখন আমার মনে হয় যে ঠিক কয়েক বছর

0: আগে প্রায় 80 বছর, পঁচাশি বছরে আগে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ যে কলকাতায় গিয়েছিলেন শান্তিনিকেতনে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, সে বর্ণনাটা যখন শুনি এবং মনে করি তখন খুব মানে ভালো লাগে এবং মনে হয় যে এই স্টেশনে ওনার পদধূলি পড়েছে,
1: এই যে সায়ন যেমন বললো শান্তিনিকেতনের কথা, এমনই দেখো আমরা যে সমস্ত স্টেশনে যাই, একবার ভেবে দেখো আমরা কম বেশি ঘুরতে যাওয়ার সময় ধরো আমরা মানে আমাদের বাঙালিদের যে তিনটে ডেস্টিনেশন যদি তুমি বলো, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তো সেখানে যাওয়ার জন্য কোথাও যদি দীঘা স্টেশনের কথা বলি, কখনো যদি পুরী স্টেশনের কথা বলি, তো সেখানে যখন মানুষ গিয়ে পৌঁছায়, যে যেমন সায়নও বলছিল শান্তিনিকেতন স্টেশনের কথা, তো ও না হয় ওখানে থেকে পড়াশুনো করছে বা ওই ওখানে রেগুলার হয়তো যাতায়াত করছে, একটা ইমোশন জড়িয়ে রয়েছে, বাট তুমি কখনো ভেবে দেখেছো যখন তুমি এই ঘুরতে গিয়ে ওখান থেকে যখন ফিরছো তখন ওই স্টেশন থেকে ট্রেনে উঠবে, যে এতদিনের একটা প্ল্যানিং, যে প্ল্যান করে তুমি ঘুরতে গেলে সেখান থেকে স্টেশনে মানে সেই নেমে সেখান থেকে আবার ঘুরতেও গেলে, সেই ঘুরে আবার ওই স্টেশন থেকেই আবার ট্রেনে উঠে বাড়ি ফিরে আসতে হচ্ছে,
2: এবং সেখানের অনুভূতি তুমি ভাবো হয়তো 10টা দিন আগে স্টেশনে নেমে যে এক্সাইটমেন্ট, যে ভালো লাগা, 10 দিন পরে ঠিক ততটাই দুঃখ, ততটাই মন খারাপ নিয়ে আমরা বাড়ি ফিরি,
1: সেটাই বিষয়। এইরকমই আরও একটা স্টেশনের নাম হচ্ছে শিয়ালদা, অর্থাৎ যেখান থেকে ধরো তুমি ট্রেনে উঠলে ঘুরতে যাচ্ছ কিংবা
2: ঘুরে
1: ফিরছ, যে স্টেশনের নাম
2: হচ্ছে কমন স্টেশন শিয়ালদা হাওড়া, এখানে আমরা ফিরি, এখান থেকে আমরা যাই। এবার ঘটনা হচ্ছে সায়ন একটা কথা বলছিল যে বোলপুর স্টেশনের কথা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছে, তো এই যে শিয়ালদা স্টেশন, এখানেও না এই স্টেশনের ইতিহাসে কোথাও না কোথাও গিয়ে আমাদের যে জাগরণ, যে উত্তরণ, তার কথা যিনি শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ, তারও পায়ের ধুলো পড়েছে। 1897 সালে স্বামী বিবেকানন্দ যখন কলকাতায় ফিরে আসছেন তখন শিয়ালদা স্টেশনেই তাকে অভ্যর্থনা জানাতে বিপুল জনসমাগম হয়, এবং তারপর তো আমরা বাকিটা জানি, বাকিটা ইতিহাস এবং আমাদের কাছে ভীষণ স্পষ্ট। তারপরে এই যে স্বামী বিবেকানন্দকে আমরা খুঁজে পেয়েছি, তার যে কথা, তার যে ধ্যান ধারণা, সেই সমস্তটাতে গোটা একটা ইউথ জেনারেশন উদ্বুদ্ধ হয়েছিল এবং আজও তার ব্যতিক্রম তো হয় না।
1: একদমই তাই। এবং দেখো এই হাওড়া শিয়ালদা এগুলোর কথা বললে তার পাশাপাশি আরও একটা স্টেশনের কথা কিন্তু বলতে হয়, সেটা হচ্ছে চন্দননগর। কারণ চন্দননগর এমন একটা জায়গা যেখানে সেই সময়কার ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও একটা ফরাসি উপনিবেশ ছিল,
2: একদম। এবং এটা তো মানে এটার একটা দিকে ফরাসি শাসিত অঞ্চল আর একটা দিকে ব্রিটিশ ভারত, অদ্ভুত একটা মধ্যখানে স্টেশনটা,
1: এবং সেইখানে দাঁড়িয়ে বুঝতেই পারছো, ফলে সেইখানে একটা দোলাচল রয়েছে মানুষ মধ্যেও, সরকারের মধ্যেও, এবং গোটা জায়গাটার মধ্যে এমন একটা অদ্ভুত রকমের পরিস্থিতি, এমন যে সেখানে দাঁড়িয়ে বিপ্লবীদের কাছেও সেটা খুব সহজ একটা জায়গা গা ঢাকা দেওয়ার জন্য, আবার আবার তোমার সরকারের পক্ষেও আবার খুব সহজ যে ওইখানে ওইখানেই থাকতে পারে, খবর চালানো, তো সেই সমস্তটাই সেখানে হয়েছে চন্দননগর স্টেশন থেকে শুরু করে চন্দননগর, মানে চন্দননগরের সেই গোটা এলাকায় অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আরও অনেক নামজাদা বিপ্লবীরা কিন্তু সেখানে ছিলেন,
2: একদম। আর এখান থেকে একটা জিনিস তো আমরা বরাবরই বুঝতে পারি, এবং এই ধরনের গল্পগুলো বা স্টোরিগুলো জানলে আমরা আরোই বুঝতে পারি যে স্বাধীনতা ব্যাপারটা বা স্বাধীনতার সঙ্গে সে সময় যারা লড়াই করছিলেন ব্যাপারটা কিন্তু খুব সহজ বা একটা ওয়েতে যাচ্ছে এরকম কখনো ছিল না, অনেকগুলো পার্সপেক্টিভ ছিল, অনেকগুলো ঘটনা ছিল, অনেকগুলো জায়গা জড়িয়ে গেছিল সমস্তটার সঙ্গে। এবং চন্দননগরে যেমনটা সৈকত বলছিল, বিপ্লবী সংগঠন যেমন ছিল, ঠিক তেমন কিন্তু মানে ব্রিটিশ পুলিশরাও আর কি সেখানে গিয়ে তাদের যে গোপন ডেরাগুলো সেগুলো ভেঙে ফেলেছেন, তাদেরকে বহুভাবে অত্যাচার চালিয়েছেন, এই সমস্তটাই কিন্তু এই স্টেশনটাকে ঘিরে হয়েছে। তো এটাও অবশ্যই আমাদের বলার মতো আর কি, ওই ঐতিহ্য বহন করে চলেছে।
1: একদমই তাই। তবে এবার দেখো আমরা এতগুলো স্টেশনের কথা বললাম, এবার এমন কিছু স্টেশনের কথা বলার পালা যে স্টেশনগুলো আজ হয়তো আর এক্সিস্ট করে না আমাদের ভারতের ইতিহাসে বলো, ভারতের ভারতের কথায় বলো, মানে সেই একদম প্রথম থেকে যদি ভারতের কথা কখনো বলতে হয় সেই তার মধ্যে কিন্তু কখনো না কখনো সেই স্টেশনের কথা চলেই আসে। সেই রকম এমন কিছু স্টেশনের কথা এবার বরং বলা যাক যেগুলো আজ আর হয়তো এক্সিস্টই করে না।
2: আর আজ মানে আজকে আর এক্সিস্ট করে না তো বটে, এবার কিছু কিছু স্টেশন হয়তো

হয়েছে একদম হারিয়ে গেছে, মানে তুমি তার অস্তিত্বই খুঁজে পাবে না। কিছু কিছু স্টেশন হারিয়ে যাওয়ার পরে সেখানে নতুন করে তৈরি হয়েছে এবং সেই স্টেশনে হয়তো আজকে আমরা যাতায়াত করি। তার মধ্যে প্রধান এবং অন্যতম স্টেশন হচ্ছে হাওড়া। এই যে সৈকত বলছিল লাল ইট দিয়ে সারি সারি করা সেই যে হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনটা কিন্তু গোটাটা গুঁড়িয়ে গেছে, তার কিন্তু কোনো কিছু এখন অবশিষ্ট নেই।

0: ও ডেফিনেটলি যারা রোজ যাতায়াত করো না, তাদের কাছে এটা ভীষণ স্পষ্ট কি মানে যদি নতুন কোনো প্ল্যাটফর্মের নাম শুনে, 17 নম্বর প্ল্যাটফর্ম বা 21 নম্বর প্ল্যাটফর্ম, সেটা কোথায় সেটা খুঁজে পেতে গিয়ে মোটামুটি 4-5 জনকে জিজ্ঞেস করতে হবে যে দাদা কোন দিক দিয়ে যাবো। এটা হচ্ছে ব্যাপার। তো এই যে হাওড়া থেকে হুগলি আমরা বলছিলাম প্রথম ট্রেন যেদিনকে শুরু হলো, যেদিন গেল, সেই সময় প্রত্যেকটা স্টেশন, এই যে এই লাইনের যে প্রত্যেকটা স্টেশন, তার যে স্ট্রাকচার ছিল তার কোনোটা কিন্তু আজকে অবশিষ্ট নেই।
1: সবটাই বদলাতে বদলাতে গেছে, কোনোটার হয়তো শুধু কাঠামো বদলেছে, কোনোটা হয়তো একটু নতুন করে একটু এগিয়ে এসে আরও একটা স্টেশন হয়েছে, সেরকমভাবেও হয়েছে। কিন্তু যে বিষয়টা ছিল, কিন্তু তাদের যে ঐতিহ্য, তাদের যে এতদিনের যে ইতিহাস, সেটা কিন্তু এখনও রয়েছে এবং সেটা সবসময়ই থাকবে। কিন্তু প্রিয়াশা, এবার বরং চলো আমরা একটু অন্যদিকে যাই, একটু অন্য কোথাও যাই, অন্য সময়
0: যাব। শুধু আমি একটা স্টেশনের কথা বলবো, সেটা হচ্ছে কুরলা স্টেশন।
1: আচ্ছা,
0: কুরলা স্টেশন মানে আজকের কুরলা স্টেশন কিন্তু এখনো এক্সিস্ট করে। এবার এই যে কুরলা স্টেশন আর প্রথম দিকের কুরলা স্টেশন, যেখান থেকে একসময় ভারতে একদম প্রাথমিক রেল যুগ, যেটা সেই সময়কার ট্রেনপত্র চলতো, সেই স্টেশনটা কিন্তু এখন নেই। যত রেল যোগাযোগ বাড়তে শুরু করেছে, তত এই স্টেশনগুলো না কোথাও না কোথাও গিয়ে ধূলিসাৎ হয়ে গেছে। এরকম আরও একটা স্টেশনের কথা হচ্ছে মানে বোরিবন্দর, মানে এই মুহূর্তে মূলবাড়ি বন্দর থানে, মানে পুরো রেল স্টেশনটার নাম। তো এইখানে এই যে অঞ্চলটা, এখানের যে হিস্ট্রিটা, সেটা শুরু হয়েছিল 1853-তে। আজকে বসে তো ভাবতেও পারি না আমরা।
1: এবং সেই সময় দাঁড়িয়ে প্রথম এই বোরিবন্দর থেকে থানের উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রেন।
0: একদম। এবং সেই যে বোরিবন্দর স্টেশনটা যেখান থেকে শুরু হয়েছিল, সেই স্টেশনটা কিন্তু আজকে নেই। এবং প্রথম দিকে সেই স্টেশনটা ছিল কাঠ দিয়ে বানানো,
1: কাঠের,
0: পুরো কাঠের তৈরি। এবং মুম্বাইয়ের সঙ্গে রেল যোগাযোগকে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করতে, সহজ করতে এই রেল স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু আজকে এই স্টেশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নেই।
1: তার জায়গায় বিভিন্ন রকমভাবে আর কি অন্যরকম অন্যান্য অনেক স্টেশন রয়েছে, অনেক টার্মিনাল নির্মাণ
0: তৈরি করা হয়েছে। একদমই তাই। আজকে ছত্রপতি শিবাজী মহারাজের টার্মিনাল,
1: সেই
0: একদম, সেটা কিন্তু এখন এক্সিস্ট করে এই জায়গাটার পরিবর্তে। আর কাঠের স্টেশনের ব্যাপারটা ভেবেই আমার কেমন একটা মনে হলো, জানি না কেন।
1: মানে এখানে বিষয়টা হচ্ছে খানিকটা এরকম যে ওই স্টেশনটা হয়তো রইলো না, কিন্তু অন্য একটা স্টেশন হয়ে জায়গাটার ঐতিহ্যটা কিন্তু বজায় থাকলো। মানে ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম, যেন ঐতিহ্য যেন বলছে যে আমি বাউন্ডুলে ঘুরি, যখন যেখানে থাকতে পারি তখন সেভাবেই না হয় থাকি।
0: ঠিক, একদম, বেশ।

0: এবং তার পাশাপাশি আরও একটা কথা বলতে হয়, আজকে রাখি পূর্ণিমার দিনে যে আমাকে পড়াবে রাখি তার হাত থেকেই রাখি পরি।
1: মানে মানে তুমি তাকে গিফট দাও না বলতে চাইছো সৈকত?
0: মানে গিফট তো দিতেই হয়, গিফটের পাশাপাশি
1: রাখি পরাবো, গিফটটা নিয়ে তাহলে পরি দেবো।
0: সে গিফট আমি কিভাবে দেবো, কখন দেবো সেটা পরে দেখছি।
1: তাহলে পরে রাখিটা পরানো হবে আর কি।
0: ঠিক আছে তাই পরিও। তবে এই মুহূর্তে সম্পূর্ণা কিন্তু রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে। শুনি সম্পূর্ণা কি বলছে।
2: কিছু সুতো কেবল হাতে বাঁধা পড়ে না, কিছু সুতো মনের আনাচে কানাচে থেকে যায়, কখনো খুনসুটি কখনো চকলেট কারাকারি, আর দিন শেষে তুই আছিস তো, ব্যাস এইটুকুই যথেষ্ট সব লড়াই জেতার জন্য। আজ রাখি বন্ধন, আর রাখি বন্ধন মানে কিন্তু দাদা ভাই বোনের এক মিষ্টি সম্পর্ক। কখনো বোন পরিয়ে দিচ্ছে তাদের দাদা বা ভাইয়ের হাতে রাখি, আবার কখনো উপহারের চকলেট বা মিষ্টি নিয়ে কাড়াকাড়ি, সেই নিয়ে কেটে যায় আজকের গোটা দিন। আর এই যে রাখি বন্ধন উৎসব আমরা পালন করি, এই রাখি বন্ধনের পিছনে কিন্তু বেশ কতগুলো গল্প জড়িয়ে রয়েছে, কোনোটা পৌরাণিক কোনোটা আবার ঐতিহাসিক। হ্যাঁ, আর সেই গল্পই আজকে তোমাদের জানাবো আমি, তোমাদের বন্ধু সম্পূর্ণা, রয়েছি স্টুডিওর বাইরে থেকে। চলো তাহলে আর দেরি করবো না, চটপট জেনে নি রাখি বন্ধনের পিছনে থাকা বিভিন্ন গল্পগুলো। গল্পের শুরু প্রায় অনেক বছর আগে, লোকমুখে প্রচলিত যখন ওষুধের দাপটে দেবতারা প্রায় হারতে বসেছেন, তখন স্বর্গের রাজা ইন্দ্র ভীষণ চিন্তায়। তখন ইন্দ্রের স্ত্রী শচী দেবী ভগবান বিষ্ণুর কাছ থেকে পাওয়া একটা পবিত্র সুতো এনে ইন্দ্রদেবের হাতে বেঁধে দিলেন। মনের শক্তিতে বলিয়ান হয়ে ইন্দ্রদেব যুদ্ধে জিতে গেলেন। অর্থাৎ রাখি কিন্তু সেই সময় ছিল প্রিয়জনের মঙ্গল আর সুরক্ষা চেয়ে বাঁধা একটা রক্ষা সূত্র। ঠিক যেমন আমরা এখন আমাদের ভাই দাদা বা কাছের মানুষের প্রিয়জনের রক্ষার জন্য এই রাখি বন্ধন অনুষ্ঠান পালন করি, আমাদের প্রিয় মানুষের হাতে বেঁধে দিই রাখি, ঠিক সেরকম। তারপরে ধরো যদি মহাভারতের সময় ফিরে যাই আমরা, এটাও কিন্তু লোকমুখে প্রচলিত, শিশুপাল বধের সময় ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়ে গল গল করে রক্ত পড়ছিল, সবাই যখন কি করবেন ভেবে পাচ্ছেন না, তখন দ্রৌপদী নিজের পরনের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিলেন। এবং সেদিন থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার ভগিনী হিসেবে মেনে নিলেন, প্রতিশ্রুতি দিলেন যে তার যে কোনো বিপদে যে কোনো অসুবিধায় সব সময় তিনি থাকবেন। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি যে কৌরবদের রাজসভায় যখন দ্রৌপদীর সম্মান হরণ করার চেষ্টা করা হয়েছিল, সেখানে কিন্তু তিনি অলৌকিক ভাবে অনন্ত একটা বস্ত্র পাঠিয়েছিলেন তার সম্মান রক্ষা করার জন্য। আবার আমরা যদি একটু মধ্যযুগে ফিরে আসি, মধ্যযুগে জানা যায় যে মেবারের রানী কর্ণাবতী যখন দেখলেন যে শত্রুপক্ষ চিতোর আক্রমণ করেছে, তার কাছে নিজের রাজ্য বাঁচানোর মতো একটুও শক্তি নেই, তিনি দিল্লির মুঘল সম্রাট হুমায়ুনকে চিঠি পাঠালেন, আর চিঠির সঙ্গে পাঠিয়ে দিলেন একটা রাখি, এবং তার সঙ্গে সেই চিঠিতে লেখা ছিল, আপনাকে ভাই মেনে সুরক্ষার হাত বাড়ালাম। একজন রাজপুত রানীর পাঠানো সেই সুতোর মর্যাদা রাখতে মুঘল সম্রাট হুমায়ুন নিজেদের সমস্ত কাজ ফেলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে চিতোরের দিকে ছুটে এলেন বোনকে বাঁচাতে। সব পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল তখন সেই সুতোর টান। তবে রাখি উৎসবকে আজকের এই যে সর্বজনীন রূপ যিনি দিয়েছিলেন, তিনি কিন্তু আর কেউ নন, আমাদের রবি ঠাকুর, সেই কথাতে আসবো। তবে এই রাখি বন্ধনে আরো একটা গল্প রয়েছে। খ্রিস্টপূর্ব আনুমানিক ওই 326 অব্দে গ্রিক বীর আলেকজান্ডার যখন

0: ভারত অভিযানে আসেন তখন ঝিলাম নদীর তীরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজা পুরুর মুখোমুখি হন আলেকজান্ডার। স্ত্রী ভারতের রাখি বন্ধনের ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন। যুদ্ধের সূচনার পূর্বে রাজা পুরুর কাছে একটি সুতো এবং চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পুরুকে ভাই হিসেবে সম্বোধন করে অনুরোধ জানিয়েছিলেন আলেকজান্ডারকে হত্যা না করতে। বীর পুরু সেই সুতোর মর্যাদা দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে আলেকজান্ডারকে হত্যা করার সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি কিন্তু অস্ত্র সংবরণ করেছিলেন। এই রাখি বন্ধন নিয়ে আরো একটা গল্প শোনা যায়। পৌরাণিক কাহিনীতে রয়েছে দানবীর অসুররাজ বলি এবং লক্ষ্মী দেবীর সঙ্গে এই গল্প। বিভিন্ন পুরাণ এবং লোককথায় প্রচলিত যে ভগবান বিষ্ণু যখন বামন অবতার রূপ ধারণ করলেন, তখন রাজা বলির কাছে তিনি যে তিন পদ জমি দান চান, বলি সেই শর্ত মেনে নিলে বিষ্ণু দুই পদে স্বর্গ এবং মর্ত্য মেপে নেয় এবং তৃতীয় পদে যখন বলির মাথায় রেখে তাকে পাতালপুরীতে পাঠিয়ে দেন, তখন বলির ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু পাতালপুরীতেই বলির প্রাসাদ পাহারা দেওয়ার কথা দেন। ওইদিকে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর অনুপস্থিতিতে দেবী লক্ষ্মী তো ব্যাকুল হয়ে পড়েছেন। তিনি সাধারণ এক দরিদ্র নারীর রূপ ধরে এই শ্রাবণ পূর্ণিমায় রাজা বলির দরবারে উপস্থিত হন এবং বলির হাতে একটা সুন্দর সুতো বেঁধে দেন। বলি তাকে তখন ভগিনী রূপে গ্রহণ করেন এবং ইচ্ছে মতো উপহার চাইতে বলেন। তখন লক্ষ্মী দেবী নিজের আসল রূপ প্রকাশ করে ভগবান বিষ্ণুকে পাতাল থেকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। রাজা বলি বনের আবদার রেখে বিষ্ণুকে মুক্তি দেন। আর এই যে গল্প, এর সঙ্গে কিন্তু একটা শ্লোকও পাঠ করা হয়, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তামুপি বদনামে রক্ষে মা চলো মা চলো। এরকম আরো অনেক কাহিনী জড়িয়ে রয়েছে এই রাখি বন্ধন উৎসবের সঙ্গে। এই রাখি শুধু একটা সুতো নয়, বারবার হয়ে উঠেছে রক্ষা কবচ বা বন্ধুত্ব সম্প্রীতির বন্ধন। ঠিক সেরকমই এই যে বন্ধুত্ব সম্প্রীতির বন্ধনের কথা বললাম, এই সম্প্রীতির বন্ধনকে সর্বজনীন রূপ দিয়েছিলেন আমাদের রবি ঠাকুর। সময়টা 1905, ইংরেজ সরকার যখন বাংলাকে ভেঙে দু টুকরো করে দেওয়ার সিদ্ধান্ত নেন, অর্থাৎ বঙ্গভঙ্গ। ইংরেজদের আসল উদ্দেশ্য ছিল সেই সময়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দেওয়া। রবি ঠাকুর যখন বুঝলেন যে এই ষড়যন্ত্র ভাঙতে হবে ভালোবাসার জোর দিয়ে, তখনই 16 অক্টোবর অর্থাৎ যেদিন বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার কথা, কবিগুরু ডাক দিলেন রাখি বন্ধনের। হাজার হাজার মানুষকে নিয়ে তিনি কলকাতার রাস্তায় একে অপরের হাতে রাখি বেঁধে দিলেন। বার্তা ছিল একটাই, তোমরা মানচিত্র ভাগ করতেই পারো, কিন্তু দুটো মানুষের মনকে কখনো আলাদা করতে পারবে না। সুতোটা সেদিন দেশপ্রেম আর ঐক্যের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে আমাদের জীবন অনেকটা বদলে গেছে। এখন অনেকে কাজের সূত্রে অনেক দূরে থাকি, তাই ই কমার্সে অনলাইনে রাখি পৌঁছে দিচ্ছি ভাইয়ের কাছে, প্রিয় মানুষের কাছে। এখন সাধারণ প্লাস্টিকের রাখির জায়গায় চলে এসেছে বীজ রাখি, যা উৎসব শেষে টবে পুঁতে দিলে সুন্দর গাছ তৈরি হয়। সবচেয়ে বড় কথা, আজকের দিনে চিন্তা ভাবনাও বদলেছে। রাখি আর শুধু ভাই বোনকে রক্ষা করবে এই পুরনো ভাবনায় আটকে নেই। আসলে রাখির মূল কথাটাই খুব সহজ, এই উৎসবের মূল যে ভাব সেটাই খুব সহজ। আমরা সবাই সবার খেয়াল রাখবো, পাশে থাকবো, যত্নে রাখবো। একটা সুতো যে কত ভালোবাসাকে একসঙ্গে বেঁধে রাখতে পারে, তাই এই রাখি পূর্ণিমা অর্থাৎ রাখি বন্ধনে বোঝা যায় প্রতি বছর আরো সহজ ভাবে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, তবে আপাতত স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ, স্টুডিওতে আমরা ফিরে এসেছি রাখি বাঁধার প্ল্যান করে। মানে এতক্ষণ ধরে সৈকতের সঙ্গে আমি রাখি বাঁধার প্ল্যান করেছি যে সৈকত আমায় কি দেবে, তার পরিবর্তে ওকে আমি রাখিটা বাঁধবো।
2: মানে কতটা কতটা প্রয়োজন ভিত্তিক ব্যাপারটা, মানে বিনিময় প্রথা জানা হয়ে গিয়েছে ব্যাপারটা।
1: যাই হোক, বন্ধু শুরুতে একটা স্টেশনের নাম বলেছিলেন, পুরুলিয়ার বেগুনকোদর। বলা হয় 1960-এর দশকে এই স্টেশনকে ঘিরে ছড়িয়ে পড়ে ভৌতিক গল্প। এবার দেখো, ভূত আছে কি নেই সে তর্কে আমরা যাচ্ছি না, এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু কাল্পনিক। ভূতকে আমরা সাপোর্টও করছি না, কোনোভাবেই ভেবো না। এই যে ঘটনাগুলো আমরা বলছি সমস্তটাই কিন্তু লোকমুখে প্রচলিত। তো সেই

0: কারণে এই পুরুলিয়া স্টেশনের বেগুন কোদর স্টেশনটার কথা আর কি বলা হয়, যে সাদা শাড়ি পরা এক নারী মূর্তিকে দেখা যেত এবং দীর্ঘদিন সেই স্টেশনে মানুষের যাতায়াত কমেছিল, কোনো ট্রেন দাঁড়াতো না। এবং এরকম কিন্তু বেশ কিছু ভুতুরে স্টেশন, বেশ কিছু ভুতুরে টানেল এখনও এক্সিস্ট করে এবং ইতিহাসের পাতায়, ঐতিহ্যের পাতায় সেই ভৌতিক স্টেশন নামে যেগুলোকে আমরা হয়তো বলতে পারি, তাই তো?
1: একদমই তাই। আর এতক্ষণ তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছিলে তাদেরকেও অনেক ধন্যবাদ। আর তোমাদের মধ্যে কে কেউ আমাদের কিন্তু ফেসবুকেও কমেন্ট করেছে, তাদের নামগুলো ছোট্ট করে বলে দিই কারণ সময় খুবই কম। রুমকি মুখোপাধ্যায়, অসীম কুমার মণ্ডল, তৃষা চৌধুরী, হরিহর নৃত্য মন্দির, ভিকি সেন, অসীম কুমার মণ্ডল, সৌমেন দাস, জয়কৃষ্ণ ঘোষ, শক্তিকুমার চট্টোপাধ্যায়, হরিহর নৃত্য মন্দির, রিমো মুখার্জি এবং সুমিতা রায়, এরা কিন্তু সবাই কমেন্ট করেছে। ও আরও আছে আবির রঞ্জন দাস, আচ্ছা আবির রঞ্জন দাসই আরও তিনটে কমেন্ট করেছে। বেশ, তবে আজকের মতো সময় আমাদের একেবারেই শেষ, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
0: একদম।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস। আধুনিক গান মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাসের কণ্ঠে।

শুনলেন আধুনিক গান মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এখন প্রফুল্ল চন্দ্র দাসের কণ্ঠে প্রচলিত লোকগীতি।

0: শুনলেন প্রচলিত লোকগীতি প্রফুল্লচন্দ্র দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
0: এখন গ্রামীণ সংবাদ,
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিমণ্ডল গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলার প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা দক্ষ প্রতিভাদের কাছে পৌঁছে দিতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ খেলো ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার অর্থ শুধুমাত্র পদক জেতাই নয়, উন্নত ভারত গড়ে তুলতে দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতা একজোট করার অন্যতম ক্ষেত্র হল খেলাধুলো। সারা দেশের সঙ্গেই এরাজ্যের বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। রাখি বন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেবার মাধ্যম হিসেবে গড়ে তুলতে আগামীকাল রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় 25,60,500 রাখি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যস্তরে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিশিষ্টজনদের পাশাপাশি 2,500 কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরাও সেখানে অংশ নেবেন। এছাড়াও রাজ্যের 22টি জেলা সদর, জিটিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুর নিগম, 3,342 গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জানানো হয়েছে। এই কর্মসূচির জন্য মোট আর্থিক বরাদ্দ করা হয়েছে 8,97,00,000 টাকার বেশি। বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়ার শিল্পীদের তৈরি টেরাকোটার অভিনব রাখি সকলের নজর কেড়েছে। বিষ্ণুপুরের মন্দিরনগরী, মুকুটমণিপুরের কংসাবতী জলাধার সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের চিত্ররূপ দেখা যাচ্ছে রাখিতে। এই উদ্যোগে যুক্ত হয়েছেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তালডাংরার বিধায়ক সৌভিক পাত্রের উদ্যোগে শুরু হয়েছে এ ধরনের রাখি বাজারজাতকরণের কাজ। নদিয়ার ফুলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাক তাঁতে বোনা রাখি তৈরি করে চমক লাগিয়েছেন। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 300 ভারতীয় নাগরিকের মধ্যে হুগলির আরামবাগের 65 পর্যটক রয়েছেন। এক বাস বোঝাই করে সেখানে আটকে রয়েছেন। বর্তমানে বাসটি বিপর্যয়স্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে বলে জানা গেছে। তিব্বত সীমান্ত লাগোয়া এলাকায় ভূমিকম্পের মিনিট কয়েক পরই

0: কাঠুয়া জেলার ভূতেকুশি নদীতে হরপাবান নামে। এরপরই কাদামাটির প্রবল স্রোতে ভেসে যায় একাধিক গ্রাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
5: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আবারও এসে গেছি আজকে। আর আমি যখন এসে গেছি তখন অবশ্যই আজকেও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বিশেষ করে যে মা বোনেরা আমার রেডিওর ওপারে এই অনুষ্ঠান আজকে শুনছেন তাদের জন্য অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো পরিবারের প্রত্যেকেরই এই বিষয়গুলি জেনে রাখা খুবই দরকার। আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে সেটি হলো বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব। এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে একেবারে খুব সাধারণ স্তর থেকে আমরা জানার চেষ্টা করব কেন নিবন্ধীকরণ প্রয়োজন, না করলে কি সমস্যা হতে পারে, কেন এই বিষয় নিয়ে সকলের সচেতনতা গড়ে তোলা উচিত, এইসব খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব। এবং আমাদের যিনি এই বিষয়ে সম্যক ধারণা দেবেন তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে অবসরপ্রাপ্ত ম্যারেজ রেজিস্টার গার্গী দাস শর্মা। দিদি, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
6: নমস্কার।
5: আমি যেরকম বললাম আর কি, শুরু করলাম যে কথা দিয়ে, যে বিবাহ নিবন্ধীকরণের কি প্রয়োজনীয়তা, মূলত আমরা আজকে এই স্বল্প পরিসরের অনুষ্ঠান, তো সেখানেই আমরা এটা এই সময়ের পরিসরের মধ্যেই আমরা এটা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। যদিও আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষই সম্পর্কে জানেন, কিন্তু তবুও কোথাও কোথাও দেখা যাচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে, সামাজিকভাবে বিয়ে হচ্ছে, অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, সব করছি আমরা, আনন্দ আয়োজন করছি, আর্থিক অনেক ব্যয় করছি, কিন্তু তা সত্ত্বেও একটা খুব সামান্য জিনিস, নিবন্ধীকরণ, বিবাহটাকে স্বীকৃতি দেওয়া বা নিবন্ধীকরণ করা, সেই জায়গাটাই কিন্তু এখনো আমরা কোথাও একটা চিন্তা ভাবনার স্তরে

0: বোধহয় পিছিয়ে রয়েছি। এখনো হয়তো কোথাও মনে হয় যে কি প্রয়োজন আছে, এত লোক ডেকে তো বিয়ে হলো, এত লোক রয়েছে, এরপরেও কি কি প্রয়োজন আছে। আজকে একটু সেই বিষয়টাতেই আমরা আলোকপাত করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো দিদি, প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে বিবাহ নিবন্ধীকরণ আমরা বলছি বা ম্যারেজ রেজিস্ট্রি, এই বিষয়টা আসলে কি, এটা একটু যদি বলেন।
1: বিবাহ নিবন্ধীকরণ এটি একটি আইনি স্বীকৃতি বা আইনের অধিকার, আইনের দলিল বলা যায়। যেমন এটা সমস্ত দম্পতি, বিবাহিত দম্পতিদের আইনি সুরক্ষা, সমস্ত অধিকার পাওয়ার সুযোগ এই নিবন্ধীকরণ করলে পাওয়া যায়।
0: অর্থাৎ কিনা আমরা বলতে পারি যে একটা বিয়ে যখন হচ্ছে, দশজন লোক দেখছেন, দশজন লোক সামনে থাকছেন, সেটা তো অবশ্যই একটা ভালো দিক, গুরুত্বপূর্ণ দিক ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা যদি একেবারে কাগজে কলমে নিবন্ধীকরণ থাকে, তাহলে কিন্তু আর কোথাওই কোনো ফাঁক থাকলো না, এইটা আপনি বলতে চাইছেন, তাই তো?
1: একদম।
0: তো এই যে ফাঁকটা থাকলো না বা ফাঁকটা থাকলে কি অসুবিধে হতে পারে, সেক্ষেত্রে এই কথাটা তো উঠে আসেই যে নিবন্ধীকরণের প্রয়োজনীয়তা কতটা, গুরুত্ব কি, এই আজকের এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটা কতটা জরুরি, সেটাও যদি একটু বলে দেন।
1: প্রথমত দায়িত্ব বোধ একটা নেয়ার কথা, মর্যাদা, সামাজিক দায়িত্ববোধ, সামাজিক মর্যাদা, দায়বদ্ধতা এটা নিশ্চিত করে। এবং যদি বিবাহিত দম্পতি বিয়ের পরে তাদের অ্যাড্রেস তো চেঞ্জ করতে হয়, আমরা দেখেছি মেয়েরা সাধারণত অ্যাড্রেস শ্বশুরবাড়ি বা স্বামী যেখানে থাকে সেখানেই পরিবর্তন করতে চায়,
0: ঠিকানাটা বদল হয়,
1: ঠিকানাটা বদল হয়। এবার এই ঠিকানা বদলের জন্য আধার কার্ড, ভোটার কার্ডে প্রয়োজন হয়ে থাকে, কিন্তু সেটা একমাত্র সম্ভব যদি এই নিবন্ধীকরণের শংসাপত্র থাকে,
0: ঠিক,
1: নইলে করা যাবে না। এরপরে বিয়ের পরে একটা ভরণ পোষণের দায়িত্ব হয় স্বামীর কাছে আর কি, স্বামী তো সেই দায়িত্ব মানে তিনি নিতে একদম মানে অস্বীকার করতে পারবেন না, কেননা এই শংসাপত্র থাকলে তাকে দায়ভার, স্ত্রীর দায়ভার তাকে নিতেই হবে। আর ভরণ পোষণ না নিলে তখন আগে যারা রেজিস্ট্রি করেননি তারা অনেক সময় অস্বীকার করতেন যে না আমি নেব না, একদম ডাইরেক্টও বলেছেন, কিন্তু সেটা এই শংসাপত্র থাকলে কিন্তু কোনো মতেই সম্ভব না। এরপরে জয়েন্ট অ্যাকাউন্ট একটা দরকার হয় বিয়ের পর, সবাইকে মেয়েদের সাথে স্বামীর একটা জয়েন্টলি অ্যাকাউন্ট খোলার কথা
0: ব্যাংকের ক্ষেত্রে,
1: ব্যাংকের ক্ষেত্রে, হ্যাঁ, সেই জন্য এই ব্যাংকের ক্ষেত্রে করতে গেলে আমাকে এই শংসাপত্রেরই প্রয়োজন হয়।
0: অর্থাৎ একটা আর্থিক সুরক্ষার দিকও এটা নিশ্চিত করে দিচ্ছে,
1: একদম, সমস্ত দিকে আর কি, সমস্ত সুবিধা পাওয়ার একটা নির্ভরতা। এরপরে আসছি সন্তান যখন জন্ম নেয় তখন, তখন কিন্তু জন্মের সময় হাসপাতাল কর্তৃপক্ষ এই সার্টিফিকেট দেখতে চায়, এই সার্টিফিকেট না দেখাতে পারলে কিন্তু তাকে অনেক লড়াইয়ের মাধ্যমে যেতে হবে। তারপর জন্ম হওয়ার পরই শুধু হয়ে গেল না, একটু বড় হলে যখন সন্তানকে স্কুলে ভর্তি করার প্রয়োজন হয় সেখানে কিন্তু আজকাল স্কুল কর্তৃপক্ষ সেটা চাইছেন যে আগে মায়ের বৈধ, মা বাবার বৈধ সার্টিফিকেটটা, শংসাপত্র আছে কি না সেটা আগে জমা করতে হবে। আর উনি যে, ওনারা যে অভিভাবক, এই অভিভাবকত্ব প্রমাণ করতে গেলে এটা অবশ্যই দরকার হবে এই সংসাপত্র। আর ছেলে মেয়েরাও, সন্তানরাও তো উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা, তাদের সবকিছু, সম্পত্তি থেকে সবকিছু, তাহলে সেই অধিকারটা থাকবে না যদি এই শংসাপত্র মা বাবার কাছে না থাকে, কাজে সেক্ষেত্রেও তাদের অনেক সুবিধা হয়ে যাচ্ছে।
0: আরেকটা কথা দিদি, এক্ষেত্রে আমি বলি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে অনেক গ্রাম বাংলার মা বোনেরা এই অনুষ্ঠান শোনেন, তাদের ক্ষেত্রে অনেক সময় একটা বড় সমস্যা দাঁড়ায়, ধরুন কোনো কারণে স্বামী মারা গেলেন বা ধরুন স্বামী চলে গেলেন বাড়ি ছেড়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই তো গ্রামাঞ্চলের মানুষ কৃষি নির্ভর, বাড়ির একটা জমি রয়েছে, সেই জমিতে বাড়ির পুরুষ মানুষটিরই বেশি অধিকার থাকে, স্বামী মারা যাওয়ার পর বা স্বামী চলে যাওয়ার পরে সেই স্ত্রীর কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় অধিকার নিতে খুব সমস্যা হয়, জমি বাড়ির অধিকার নিতে সমস্যা হয়। সেক্ষেত্রে যদি তার একটা ছোট সন্তান থাকে, তাকে বড় করা, তাকে ঠিকঠাকভাবে একটা মানুষ করা, এই মেয়েটির পক্ষে খুব অসুবিধার জায়গা হয়ে যায়,
1: খুব অসুবিধা,
0: হ্যাঁ, সেই ক্ষেত্রে তো বোধহয় এই নিবন্ধীকরণ অত্যন্ত প্রয়োজন, তখন সে তার আইনি লড়াইটা করতে পারে।

0: পারবে, তাই তো?
1: কারণ না, বিয়ের পরে সে যদি সার্টিফিকেট থাকে তবে সে কিছুতেই আরেকটা বিয়েতে যেতে পারবে না।
0: আমার এক্ষেত্রে একটা উদাহরণ দিই, আমার এরকম একটি ঘটনা আমি নিজে দেখেছি যে স্বামী হঠাৎ করে মারা গেছে, আকস্মিক মৃত্যু হয়েছে তার, এবং শ্বশুর শাশুড়ি তার যে ছেলের যে পিএফ এর যে টাকা পয়সার ব্যাপারটা থাকে, যেটা কিনা একমাত্র তার স্ত্রীরই পাওনা।

0: হচ্ছে। এবং আমার মনে হয় যে এই নিবন্ধীকরণটি যদি থাকে ঠিকঠাক করে, তাহলে বোধহয় তার সেই দিকটি বা মেয়েটির সেই দিকটি অনেক বেশি সুরক্ষিত হতে পারে।
1: একদম, কারণ স্বামীর মৃত্যুর পর সেখানে বিধবা যে ভাতা বা পেনশন,
0: ঠিক
1: সেই পেনশন যদি এই সার্টিফিকেট আমি দেখাতে না পারি তবে কিছুতেই পাওয়া সম্ভব নয়, আর তাকে অনেক লড়াই করতে হবে,
0: একদম,
1: আর তাও কখনো কিন্তু সফল হয় না। এবং এটাও অনেক সময় দেখা গেছে মহিলাকে স্বামী চলে যাওয়ার পর, অনেক ফ্যামিলিতে, সবার ক্ষেত্রে নয়, যে স্বামী চলে যাওয়ার পর মহিলাকে শ্বশুরবাড়ি থেকে ঠিক সেভাবে দেখছে না আগের মতো, একটু অত্যাচার করা হচ্ছে, তুমি কিছু পাবে না, তুমি চলে যাও বাপের বাড়ি, এরকম প্রচুর ঘটনা। কাজে সেক্ষেত্রে দুজনকেই, দুপক্ষকেই সচেতন থাকতে হবে যে আমরা যদি এই আইনের সুযোগটা নিয়ে থাকি যে একে অপরের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি, তাহলে যে কোনো ব্যাপারে আমরা সুরক্ষিত থাকব। তখন সেই স্ত্রী তার পেনশনটা এই শংসাপত্র দেখালে অতি সহজেই পেয়ে যাবেন, তাতে কোনো প্রবলেম হবে না।
0: ঠিক, আরেকটা বিষয় ধরুন, অনেক সময় দেখা যাচ্ছে যে সামাজিকভাবে একটা অনুষ্ঠান করে বিয়েটা হয়ে গেল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধরুন এই যে আপনি বলছেন সন্তান হওয়ার পর বা তাকে স্কুলে ভর্তি করার সময় একটা নিবন্ধীকরণের যে শংসাপত্র সেটা দরকার হয়ে পড়ছে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কতটা সময় পরে গিয়েও ওই নিবন্ধীকরণটি করা যায়, প্রথম একটা কথা আমার প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন আমার এটা থাকবে, এখন অনেক সময় দেখা যায় যে নিবন্ধীকরণ আগে হচ্ছে, সামাজিক বিয়েটা পরে হচ্ছে, সেই সময়টাই বা কতটা, এই দুটো দিকেই আপনার কাছে একটু জানতে চাইবো।
1: যেটা বিয়ের আগে আমরা রেজিস্ট্রি করিয়েছি যাদের, তাদের সেটা একটা সরকার থেকে দুটো আইন এখানে দেয়া হলো, যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে যে ছেলে মেয়ে উভয়ই যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, অর্থাৎ মেয়েদের 18 এবং ছেলেদের 21, এটা হলে তারা নিবন্ধীকরণটা আগে, বিয়ের আগে করে নিতে পারবেন, মিনিমাম অন্তত এক মাসের নোটিস দিয়ে। হ্যাঁ, এক মাসের নোটিস খুব গুরুত্ব, উভয় পক্ষকে জানা, কোনো কেউ কোনো কমপ্লেন করেছে কিনা। অনেকে হতে পারে না যে আরে এ তো এই ছেলেটির তো আগে বিয়ে হয়েছিল, ওর তো বা ডিভোর্স হয়ে গেছে, এগুলো কিছুই হয়তো রেজিস্ট্রারের সামনে শো করানো হয়নি, কিন্তু এই জন্য তাকে এই শংসাপত্রের অত্যন্ত প্রয়োজন, যাতে এই কাজগুলো সুষ্ঠুভাবে হয়ে থাকে।
0: এবং এক মাস আগে,
1: এক মাস আগে স্পেশাল ম্যারেজে এক মাস আগে নোটিস দিতেই হবে, সেটা 30 দিন কমপ্লিট হলে 31 দিন থেকে তার টাইমটা শুরু হয় আর কি।
0: বেশ বেশ।
1: আর এরপরে যেটা আরেকটা এক বছর পরেই হয়েছে, ওটা 1955, মানে জাস্ট এক বছর পরে, সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট। সেটাতে হিন্দু মতে যখন বিয়েটা সম্পন্ন হবে, দুপক্ষেরই অগ্নি সাক্ষী, যেটা আমরা হিন্দু ম্যারেজে বলি আর কি, যে হিন্দুতে বিয়ে হবে, সেটা বিয়ে হয়ে গেলে তারপরে যখন স্বামী স্ত্রী মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এটা আপনার সম্ভব হবে তখনই যখনই বিয়ের পর উনি এই নিবন্ধীকরণী ইয়েতে যাবার চেষ্টা করেন, তার কিছুদিন পর থেকে উনি যেতে পারেন।
0: ধরুন কেউ করলো না, আমি সেক্ষেত্রে বলছি ধরুন একটি সন্তান হয়ে গেল, তারপরে তারা প্রয়োজন বোধ করলো, তো কত বছর অবধি করা যেতে পারে, এর কি কোনো নির্দিষ্ট সময় আছে?
1: এটা মানে সরকার থেকে আমাদের খুব ভালোভাবে একটা ইয়ে দিয়েছেন যে যে কোনো বয়সের স্বামী, মানে ছেলে মেয়ে হোক বা ইয়ে স্বামী স্ত্রী, তারা রেজিস্ট্রি করুন,
0: বিয়ের বয়স যতটাই হোক না কেন,
1: বিয়ে অনেক আগে হয়েছে, তাও এই আইনি সুযোগগুলো দেওয়া হয়েছে আর কি।
0: আর আগে যে প্রশ্নটা আমি করলাম, যে ধরুন অনেক সময় দেখা যাচ্ছে আগে রেজিস্ট্রিটা হয়ে গেল কিন্তু সামাজিক বিয়েটা অনেক দিন পরে হচ্ছে, অনেক কোন কোন ক্ষেত্রে বছর দেড়েক দুয়েক পরেও হচ্ছে, সেই ক্ষেত্রেও কি কোনো সমস্যা আছে, যে বিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার বছর খানিক পরেও যদি সামাজিক বিয়ে না হয় বা একটি মানে দম্পতি হিসেবে তারা বসবাস করা শুরু না করে, সেটা ক্যান্সেল হয়ে যায় বা সেটা কার্যত থাকে না, সেরকম কোনো বিষয় আছে কি?
1: না, এখানে এই সুযোগটা দেয়া হয়েছে যে হিন্দু ম্যারেজের পর তাদের অনেক সময় থাকে, সেই সময়ের মধ্যে তারা তাদের অ্যাপ্লাই করতে হয়, প্রথমে রেজিস্ট্রারের কাছে অ্যাপ্লাই করতে হয় এবং তারপর

0: পরে একটা রেজিস্ট্রেশনের তাদের সুবিধে মতো দেওয়া হয়, বা নিজেরা আমরা নিজেরাও একটা ডেট দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি, দুটোই হতে পারে, সেই ডেটে রেজিস্ট্রেশন হতে পারে। আর এখানে একটা নিয়ম, এই হিন্দু মতে রেজিস্ট্রেশনের টাইমটা কিন্তু অনেকটা বেশি, যেমন যখন অ্যাপ্লাই হয়েছে, ফাইনাল অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, তার থেকে 6 মান্থস, 6 মাসের ভেতরে যে কোনো দিন ওনারা কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। কিন্তু যখনই 6 মাসটা অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু ওটা ল্যাপস হয়ে যাবে।
1: রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও কি সামাজিক বিয়েটা?
0: আর সামাজিক বিয়ে অবশ্যই হতে পারে, সে তার কোনো বয়স লাগবে না, যে কোনো বয়সেই সামাজিক মতে বিয়ে করতে পারে। আর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তো বিয়ের সাথে এটার অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, যদি ইচ্ছে হয় তারা একটা সোশ্যাল ম্যারেজ মতন করতে পারেন, আর না করলেও এই রেজিস্ট্রেশনের সার্টিফিকেটই হচ্ছে ফাইনাল।
1: এবারে দিদি আসি, এই যে নিবন্ধীকরণ, এই নিবন্ধীকরণ করার জন্য যে আবেদনপত্রটি করতে হয়, দম্পতি যে আবেদনপত্রটি করবে, সেই আবেদনপত্রের সঙ্গে কি কি জরুরি কাগজপত্র দিতে হয়?
0: যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, তার নিজস্ব জব কার্ড আছে, সেই জব কার্ড দেখেও যদি হয় কখনো সব দিক মিলে যায়, তাহলে এইগুলো আমরা সাধারণত এগুলো নিয়ে থাকি। এর ভেতর থেকে আমি মিলিয়ে দেখব সব আমি ঠিক মতন পাচ্ছি কিনা। 2 কপি করে ছবি অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজ অথবা 3.5x4.5, এই ব্যাকগ্রাউন্ড একদম সাদা থাকবে, কালার্ড ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, এবং যাতে আমরা ফটোর ওপর দিয়ে ক্রস ওয়াইজ আমরা সাইন করাই না, তাতে অনেক সময় মুখে পড়ে যায়, অসুবিধে হয়, সেই জন্য কিনারে যে সাদা জায়গাগুলো থাকে ওখানে করাবার চেষ্টা করি। এই সাইজটা হলে ঠিকঠাক, মানে যত বড়ই সিগনেচার হোক পুরো নামই আমাদের লেখাতে হয়।
1: এবারে আমি দিদির কাছে আসব, যে ধরুন নিবন্ধীকরণ যে করা হচ্ছে, এই নিবন্ধীকরণ করার পর মোটামুটি একজন গ্রামের মানুষ তার কি কি সুবিধা এই নিবন্ধীকরণের পর সে পাচ্ছে?
0: আচ্ছা, এই নিবন্ধীকরণ করার ফলে ম্যারেজ সার্টিফিকেট হাতে পাওয়ার পর বা শংসাপত্র, তারা প্রত্যেকেই, নারী এবং পুরুষ উভয়েরই অধিকার ভীষণভাবে বেড়েছে। যেমন তারা বুঝতে পেরেছে যে সম্পত্তির অধিকার পেতে গেলে এই সার্টিফিকেট দরকার, এক সম্পত্তি আরেক সম্পত্তিতে হস্তান্তর করতে গেলে একজনের থেকে আরেকজন এই অ্যাক্টের এই সার্টিফিকেট দরকার হয়, এবং জীবন বীমা যেটা, সেই জীবন বীমা থাকলে একজনে চলে গেলেও তার সেই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু জীবন বীমা পেতে তাদের কোনোই অসুবিধা হচ্ছে না। গ্রামীণে প্রেক্ষাপটেও আগে খুব কম বয়সেই বিয়ে হতো দেখা যায়, এবং তার প্রভাব মেয়েটির ওপর একটু বেশি পড়তো, সে কম বয়সে মা হয়ে যেত যখন তার গঠন প্রক্রিয়ায় শুরু হয়নি, ফলে এরপরে 18-21 হওয়ার ফল আগেই করেছে, এবং পরিণাম কিন্তু সেই মৃত্যুর, মেয়েটি অসুস্থ হতে হতে মৃত্যু। তাদেরকে চেতনা বাড়াবার জন্য অনেক চেষ্টা করে এইভাবে দেখা গেছে বিভিন্ন প্রচারের মাধ্যমে, সরকারি উদ্যোগ তো আছেই, স্থানীয় প্রচার বা আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা প্রচুর চেষ্টা করেও আমরা দেখেছি যে তারা খুব সাড়া দিচ্ছে, আমরা সাড়া পাচ্ছি।
1: অর্থাৎ গ্রামের মানুষও এখন নিবন্ধীকরণের জন্য উৎসাহী হচ্ছেন, এবং এর যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো তারা বুঝতেও পারছেন এবং সেই সুবিধা তারা নিতেও পারছেন। ক্ষেত্রে দিদি বোধহয় যে কথাটি বলতে চাইলেন, আমি একটু বাল্য বিবাহের ব্যাপারটা বলে দিই, যে অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে এখনো আছে এই সমস্যাটা, এবং আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেটা জেনেছি, যে স্কুল ছোট মেয়েদের সংখ্যা এখনো অনেক আছে, অর্থাৎ ক্লাস 8-9 পরে, অর্থাৎ সবে মাত্র 14 কিংবা 15 এরকম বয়স হচ্ছে, তাদের স্কুল ছাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সরকারও যদি একটু কড়া হাতে ব্যাপারটি দেখেন, যেমন বলা হচ্ছে যে বাচ্চা হওয়ার পর বাচ্চার কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে, বাচ্চার নামকরণ করতে গেলে, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু মা বাবার বিয়ের শংসাপত্র বা নিবন্ধীকরণের যে কাগজ সেটা সর্বক্ষেত্রে যদি দেখানোটা একেবারেই ম্যান্ডেটরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আরও একটা সুবিধে হয়ে যাচ্ছে কি, কোনো নাবালিকা মেয়েকে কিন্তু বাবা মা বিয়ে দিতে পারবেন না।

0: সেক্ষেত্রে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হবে না, এই দিকটাও কিন্তু এই নিবন্ধীকরণের আর একটা মানে সামাজিক সুরক্ষার দিক বলে আমার মনে হচ্ছে, তাই তো দিদি?
1: একদম একদম একদম।
0: এবং এর পাশাপাশি আরো একটা কথা উঠেই আসে যে দেখা যাচ্ছে অনেক সময় যে এরকম একটা 13-14-15 বছরের মেয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো, কিন্তু সেখানে কোনো যেহেতু আইনি পথে যেতে পারবে না এই বয়সে বিয়ে দিলে, অনেক সময় দেখা গেল কোনো ঝামেলা হলো শ্বশুর বাড়িতে গিয়ে তাকে অত্যাচারিত হতে হলো বা অন্য কোনো আইনি জটিলতা তৈরি হলো, সেই ক্ষেত্রে কিন্তু এই মেয়েটি যদি সঠিক বয়সে বিয়ে হয় বা ছেলেটির সঙ্গে যদি সঠিক বয়সে বিয়ে হয়, তাহলে তারা এই আইনি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারছে এবং অন্য যে সমস্ত সমস্যা বা নারীদের অত্যাচারের যে দিকটা রয়েছে, নিগৃহীত হওয়ার যে দিকটা রয়েছে, শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি না পাওয়ার যে দিকটা রয়েছে, সেই সমস্ত দিকগুলোতেও সুরক্ষিত হচ্ছে। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু বঞ্চনার শিকার হতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে লুকিয়ে চুরিয়ে একটি মেয়ে অন্য কোথাও চলে গেল, বিয়ে করলো, কিন্তু নিবন্ধীকরণ থাকলে সেই দিকটাতে কিন্তু পুরুষটিও সুরক্ষিত থাকবে। কারণ আমরা তো শুধু আর্থিক সুরক্ষার কথা বলবো না, আমরা কিন্তু সামাজিক সুরক্ষার কথাও বলবো। কারণ একটি সংসার যখন ভেঙে যায় তখন কিন্তু উভয় পক্ষ, নারী বলুন বা পুরুষ বলুন, উভয় পক্ষেরই কিন্তু একটি সামাজিক কি বলবো, তারা সমাজের চোখেও কিছুটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেই যেদিক থেকেই কোনো অনৈতিক কাজ করুক না কেন, এই নিবন্ধীকরণটি কিন্তু সবসময়ই তার কাছে ওই একটা তালা চাবির মতন বা একটা পাহারাদারের মতন, যে কিনা মানুষকে এটা মনে করিয়ে দেবে যে না, আমি যদি নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করেই বিয়েটা করি তবে কিন্তু যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমাকে 100 বার ভাবতে হবে, এবং এই বিয়েটাকে যখন কেউ ভাঙতে চাইবে তখনও কিন্তু তাকে আইনের সহযোগিতাতেই ভাঙতে হবে, হুট করে কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা হবে না। তো সব দিক থেকেই কিন্তু, যেমন আমরা একটা বাড়ি তৈরি করার সময় তার ভিতটাকে পোক্ত করি, ঠিক একই রকমভাবে সম্পর্কটাকে যদি আমরা পোক্ত করতে চাই বন্ধুরা, তাহলে কিন্তু নিবন্ধীকরণের কথাটা আমাদের ভাবতেই হবে, কি দিদি? তাই তো,
1: একদম একদম। যাদের এখনো ভুল ধারণা আছে মনে অনীহা যে না না আমি শংসাপত্রের দিকে যাব না, বড় কঠিন ব্যাপার, একটা ভুল ধারণা, তাদেরকে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে, ম্যারেজ অফিসাররা নিজেরাও অনেক বোঝান যে এটা কোনো ভুল ধারণা রাখবেন না, কারণ এর ফলে এতগুলো সুবিধা পাচ্ছেন। আর যখনই আপনার এই অনীহা হবে আপনি জানার চেষ্টা করুন কেন আপনি আরেকজনকেও দেখছেন তারা কতটা সুবিধা পাচ্ছে রেজিস্ট্রেশন করার ফলে। সেই জন্য এটা মনে রাখতে হবে যে আইনের মাধ্যমে সবাইকে অধিকার পাইয়ে দেওয়ার ক্ষমতা, আপনার দেওয়ারও ক্ষমতা সরকার দিয়েছেন আর আপনাদেরও পাওয়ার অধিকার আছে।
0: ঠিক ঠিক। তো আমরা বন্ধুরা আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। যতটা পারলাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব কী বা এর থেকে আমরা কী কীভাবে লাভবান হচ্ছি, এবং আমার যে মা বোনেরা এই অনুষ্ঠান শুনছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারলেন যে এই আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের ভারতীয় মহিলা দল বিশ্ব জয় করে আসছে, সেই তখন কিন্তু আমাদের এই আগের সব নিয়ম কানুন ধরে বসে থাকলে চলবে না। আইন যে নতুন কথা আমাদের বলছে বা আইন আমাদের যেভাবে সুরক্ষিত করছে, সরকার আমাদের যে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেই সুযোগ সুবিধাগুলো কোথায় গেলে কিভাবে আমরা পাব সেটা আমাদের জানতে হবে। আর বিয়ে তো বিয়ে নয়, বিয়ে হচ্ছে দুটো পরিবারের মধ্যে একটা সংযোগ স্থাপন করা, সুতরাং সেই ক্ষেত্রে দুটো পরিবারই যাতে ভালো থাকে, সুরক্ষিত থাকে, কোনো রকম সমস্যার সম্মুখীন যাতে তারা না হয়, সেক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে না, আর কোনো ভয় নয়, দ্বিধা নয়, বিয়েটা হলে কিন্তু সেটা নিবন্ধীকৃত করে হওয়াটাই শ্রেয়। এই কথা বলেই শেষ করব, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে ছিলেন অবসরপ্রাপ্ত ম্যারেজ রেজিস্ট্রার গার্গী দাস শর্মা। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: অনেক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং

0: নমস্কার জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি আমার তরফ থেকে।
1: এই বলে আমিও বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সুরক্ষিত থাকুন। নমস্কার।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা, তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার, ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটো দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গান, প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শিল্পী শ্রাবণী সেন।

মনোজ মুরলী নায়ারের কণ্ঠে গানের সঙ্গে শেষ হলো নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22 সেপ্টেম্বর মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 Air Avenue কলকাতা 12 বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার অভিযোগের সুরাহা করা হবে। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বারটি উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31 অগস্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPSCS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 Air Avenue কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে। ইমেল আইডি cpmg_wb@indiapost.gov.in। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 জন ভারতীয় সহ হাজারেরও বেশি নিখোঁজ। নেপালে ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ভারত আরও 37.5 টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। মার্কিন ইরান সংঘাত নিরসনে আলোচনার জন্য তিনি প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ভারতের বীর চত্রানী এবং ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ পরস্পরের মুখোমুখি হবেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 135 রানে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
1: হামারি সরকার ভারত মে 21বিং সদী কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায়, জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
0: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলোকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠারও শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়তা করবে।
1: जब मैं स्पोर्ट्स की बात करता हूँ तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूँ, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: উল্লেখ্য, মেরা যুব ভারত বা মাই ভারতের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অংশ হিসেবে

কর্মসূচিটি আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচিটি দেশজুড়ে পরিচালিত হয়। কাশ্মীরের 10টি জেলার হাজার হাজার শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং অন্যান্যরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খেলো ইন্ডিয়া ডায়ালগ, খেল কি বাত, পিএম কে সাত শীর্ষক ভার্চুয়াল মত বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে গতকাল ভোতেকোশী নদীর বন্যায় 3টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের হিসাবে মৃতের সংখ্যা 162। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে নেপাল তিব্বত সীমান্ত অবস্থিত লেন্দে নদীর মাধ্যমে ত্রিশুলী নদীতে প্রবেশ করে। এরপর এই বন্যার জল নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপার্সিস ইস্টের মতন অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানিকর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশেই রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ এবং খাদ্য সামগ্রী রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি আজ নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তা চালিয়ে যাওয়া হবে। নেপালে হড়পাবানের প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিহারের 9টি এবং উত্তরপ্রদেশে 11টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে মোতায়েন করা হয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে এনডিআরএফের আইজি নরেন্দ্র সিং বুন্দেলা জানিয়েছেন, কেন্দ্রীয় জল কমিশন সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। নেপাল ও তিব্বত সীমান্তে হড়পাবানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, রাষ্ট্রসংঘ নেপাল সরকারকে উদ্ধার ও ত্রাণে সহযোগিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। তিনি গুজরাট বিদ্যাপীঠের 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আহমেদাবাদ হতে চলা অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ জব্বলপুরে ভেহিকেল ফ্যাক্টরিতে টি সিরিজ সাজোয়া গাড়ির সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। উত্তরপ্রদেশের কানপুরে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় দুজন বিমান চালক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন প্রশিক্ষণরত ছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ উদ্ধার কাজ শুরু করে, তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন
জাসিম আল থানি আজ তেহরানে পৌঁছবেন। সেখানে তিনি ইরানের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক

আগ্রাসনের পরিকল্পনা ওয়াশিংটনের নেই। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, অভিবাসীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার লক্ষ্যেই এই পদক্ষেপ। জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করার অভিযোগে ইতালি, ব্রিটেন এবং আরও কয়েকটি দেশের তিনটি সংস্থার উপর সন্ত্রাসবাদ বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই সমস্ত সংস্থার সঙ্গে মার্কিন নাগরিকরা কোনো রকম আর্থিক লেনদেন করতে পারবে না। আন্তর্জাতিক সংস্থা মেটা তাদের সমাজ মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের সুরক্ষার দাবিতে করা মামলার নিষ্পত্তিতে $18 বিলিয়ন ক্ষতিপূরণে সম্মত হয়েছে। ভারতের বীর চত্রানি ও ভেলাস্থান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ সন্ধ্যায় পরস্পরের মুখোমুখি হবেন। কোয়ার্টার ফাইনালে চত্রানি মিশরের মোহাম্মদ এল সেরেবিনকে 3-1 ব্যবধানে এবং ভেলাভান সেন্থিল কুমার মালয়েশিয়ার NAONGকে 3-0 ব্যবধানে পরাজিত করেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 7 উইকেটে 348 রান তুলেছে। এখনো পর্যন্ত শ্রীলঙ্কা এগিয়ে 135 রানে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 ভারতীয় সহ হাজারের বেশি নিখোঁজ। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিমণ্ডল গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ প্রতিভাদের কাছে খেলাধুলার প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা পৌঁছে দিতে সারা দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ খেলো ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদক জেতাই নয়, উন্নত ভারতের লক্ষ্যে দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতা একজোট করার অন্যতম ক্ষেত্র হল খেলাধুলো।
1: मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: সারা দেশের সঙ্গে এরাজ্যে 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির অধীনে খেল কি বাত পিএম কে সাথের আয়োজন করা হয়। দক্ষিণ শহরতলির বেহালা সরসুনা কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং মাই ভারতের আধিকারিকরা। ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্তরের তীরন্দাজ বাসন্তী মাহাতোকে সম্বর্ধিত করা হয়েছে। হুগলির শ্রীরামপুরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় স্তরের রূপজয়ী সাঁতারু পৃথা দেবনাথ ও সাইয়ের ব্রোঞ্জয়ী অ্যাথলিট যোগ দেন। মাই ভারতের তরফ থেকে প্রীতম মুখার্জি এই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
2: সরকার প্রতিটা জায়গাতেই প্রতিটা ব্লক স্তরেই একটি করে ইন্ডোস্টেডিয়ামের কথা ঘোষণা করেছে, আস্তে আস্তে এগুলো তৈরি হবে এবং ফিটনেস এবং তার সঙ্গে যাদের রিহ্যাব বিষয় সেই সাপোর্টও সরকার দেবে, সেই সব কিছুকে একজোট করে আজকে একটি উপস্থাপনা তৈরি হবে।
0: পূর্ব বর্ধমানের মানকর কলেজে বিশিষ্ট শুটার অভিনব শাহ, ফুটবলার সুমন কুণ্ডু এবং তীরন্দাজ মাধবী চৌহান উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এরাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্য বা বিদেশে ছুটতে হবে না। যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউ টাউনে আজ এল&টি মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দনিকেতনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ।
3: We are trying to rebuild West Bengal because huge number of educated, unemployed youth, they are crying. They are too much interested to work in Bengal, but earlier situation is not favorable. Now, this double engine government is committed to rendering their both hands.
0: উদ্বোধনী অনুষ্ঠানে এল&টি গ্রুপের চেয়ারম্যান এস এন সুব্রমণিয়াম বলেন, শিক্ষা, সৃজনশীলতা ও মুক্ত চিন্তার যে ঐতিহ্য বাংলা বহন করে সেই আদর্শকেই সামনে রেখে এই ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে গড়ে ওঠা প্রায় 7,48,000 বর্গফুট আয়তনের এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে 5,800 জন

ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাদারের কাজের সুযোগ তৈরি হবে। নেপালের হরপাবান বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এগুলি হল 033-2479-3311 এবং 914-789-0181। ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুমও চালু করেছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক

0: ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন বলে জানা গেছে। সাধারণ মানুষের সঙ্গে টেরিটোরিয়াল আর্মির যোগাযোগ আরও নিবিড় করা এবং জাতীয় নিরাপত্তায় নাগরিকদের অংশগ্রহণ বাড়িয়ে তুলতে কলকাতায় দুদিনের বিশেষ সেমিনার আজ শুরু হয়েছে। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে নো ইয়োর টেরিটোরিয়াল আর্মি শীর্ষক এই কর্মসূচিতে সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। রাখি বন্ধনকে শুধুমাত্র ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতে আগামীকাল রাজ্যজুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় 25,60,500 রাখি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সরকার 8,97,00,000 টাকার বেশি এজন্য বরাদ্দ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হতে পারে। অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা 8-0 গোলে আজ চণ্ডীগড়কে হারিয়ে দিয়েছে। বাংলার হয়ে জোড়া গোল করেন আজিজুল মণ্ডল ও সুরজ গাজী, আয়ুষ রজক, দেবরাজ দাস, সুরজ হালদার এবং আয়ান করণ একটি করে গোল করেন। গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ আগামী শনিবার কর্ণাটকের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল, একটু পরে।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
6: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন মহিলা মহল। আমি আপনাদের সঙ্গে শ্রুতমা মুখোপাধ্যায়।

বাইরে মেঘরোদ্দুরের খেলা চলছে। এই সময় আমার যে সমস্ত দুপুর সাথীরা কান পেতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়, সেটা তো আমরা সব সময় চাই। আবার কিছু কিছু দৃশ্য জানেন, ভয় পাওয়ায় মনে হয় কি বিভৎস, মনটাও খারাপ করে দেয়। একটা গান শোনাই আগে আজকে আপনাদের। এই কাল থেকে ক্রমাগত বিভিন্ন যে সামাজিক মাধ্যম, সেখানে যখন ছবিগুলো দেখছি, দেখতে দেখতে মনে হচ্ছে যে আমরা প্রকৃতির প্রতি কি নির্বিচারে অত্যাচার চালিয়েছি না, বা প্রতি মুহূর্তে চালাই, বা সত্যি কি প্রকৃতির কথা মনে রাখি? চাই তো একটা মায়ের আঁচলের মতো পৃথিবী, কিন্তু কি করে পাই বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরে।

0: করেছেন। নেপালের যে ভয়াবহতার ছবি প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে উঠছে, তাই সেটা দেখতে দেখতে মনে হচ্ছে ভীষণভাবে ভূপেন হাজারিকার এই গানটার কথা মনে হচ্ছিল। সমস্ত দুঃখ, সমস্ত অন্ধকার থেকে শিল্পই তো পারে আমাদের বাঁচার রসদটুকু দিতে।
1: বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষে

ভূপেন হাজারিকার এই গান আজ থেকে কত বছর আগে রিলিজ করেছিল, এবং দেখুন আমার কেন জানি না কাল থেকে যতবার ওই হরপা বানের ছবিটা সামনে এসেছে মনে হয়েছে যে সত্যি তুই যে এত সৌন্দর্য দেখতে গিয়ে, এত হোমস্টে, এত এত বেড়াতে যাওয়া, এত এত হোটেল, সেই সব করতে গিয়ে কোথাও কি আমরা প্রকৃতির কথা ভুলে যাচ্ছি, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? তাই কি বারে বারে এরকম আঘাত নেমে আসছে? আসুন না একটু প্রশ্ন করি নিজেদেরকে, প্রশ্ন করি, একটু ভাবি। এই ভাবনা থেকে ভাবতে ভাবতে কালকে সারাদিন জুড়ে আপনারা নানান অনুষ্ঠান শুনেছেন, এবং যে সমস্ত শ্রোতারা কালকের অনুষ্ঠান শুনেছেন তারা জানেন যে তারা কতটা সমৃদ্ধ হয়েছেন।

আর তারপর আজকে আমাদের এই অন্দর সংবাদ, আমার মনে হচ্ছিল যে আমাদের অন্দরের যে সংবাদ সেই অনেকখানি অন্দরকে আপনারা কালকে জানতে পেরেছেন বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে। আজকে দাঁড়িয়ে আমি কি শোনাবো আপনাদের, তখন আমার চোখ গেল আজকের দিনটা, যে সত্যি তো আজ তো 29শে আগস্ট, কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। কারণ আমরা জানি যে 1928, 1932 এবং 1936 সালে অলিম্পিকে তিনি দেশকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই 2012 সাল থেকে দিনটি পালন করা শুরু হয়। এ তো গেল আমাদের জাতীয় ক্রীড়া দিবসের কথা। আর সেই ক্রীড়া দিবসের দিকে তাকালেই যে স্বাভাবিকভাবেই খেলাধুলোর জগতে, যাতে খেলাধুলো শুধুমাত্র খেলাধুলো তো নয়, আমরা সেই ছোটোবেলায় পড়তাম না যে আমাদের রচনায় লিখতে হতো ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব। সত্যি তো খেলাধুলো আমাদের চরিত্র নির্মাণে কতখানি সহযোগিতা করে সেটা আমরা সবাই জানি। তবে আজও এতটা সময় পেরিয়েও ভারতীয় ক্রীড়া মহলে যদিও নারীদের দাপট আমরা দেখতে পাই, ডেফিনেটলি দেখতে পাই, তাও যখন একটি মেয়ে সে যে কোনো ক্ষেত্রেই হোক খেলার মাধ্যমে তার পথ নির্বাচন করার কথা ভাবে, তখনও কি তার লড়াইটা অতটাই সোজা হয়, নাকি সেখানেও তাকে এক পাহাড় প্রমাণ পর্বত সমান বাধা পেরিয়ে যেতে হয়? খেলা তো আসলে আমাদের নিত্যদিন এই যে লড়াই, এই যে দ্বন্দ্ব, সেসব চলতেই থাকে। সেই সমস্ত পেরিয়ে আমাদের নিজেদেরকে চলতে হয়, সেই সমস্ত বাধা টপকে যারা এগিয়ে যান তাদেরকেই আমরা উজ্জ্বলভাবে দেখতে পাই ক্রীড়া জগতেও। তবে আজকের সময়ে দাঁড়িয়েও এই যে ভাবনা, সেই ভাবনার যাতে বদল হয় সেটাই কিন্তু এই যে দিনটার অন্যতম লক্ষ্য। এবং আজও যেখানে হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পারিবারিক একটা বাধা, যে বিজয় কেতন উড়িয়েও তাদের জন্য বোধহয় কোথাও একটা পুষ্প বিছানো পথ সঙ্গে সঙ্গে কোথাও কেমন যেন সমাজের একটা জিজ্ঞাসা থাকে, সব কিছু ভেঙে দিয়ে তাদের যে উড়ান, সেই উড়ানকেও শ্রদ্ধা জানানোর দিন, স্মরণ করার দিন। এবং আগামীতে যাতে ক্রীড়াক্ষেত্রে আরও আরও বেশি করে মেয়েদের আমরা সহযোগিতা, আমরা মেয়েদেরকে দেখতে পাই একেবারে, সেই জন্য সেই সচেতনতাটুকুও বোধ হয় আজকে যারা যারা মহিলা মহল শুনছেন তাদের ভাবার সময় এসেছে যে আপনার বাড়ির মেয়েটি যদি বয়কার চুল কেটে হাতে একটা ক্রিকেট ব্যাট, শুধু ক্রিকেট কেন, ফুটবল হতে পারে, হকি হতে পারে, তা আমাদের ব্যাডমিন্টন হতে পারে, যে কোনো ক্ষেত্রে এগিয়ে যায়, সবাই যে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে এমন তো কথা নয়, তাহলে প্লিজ তাকে বাধা দেবেন না। হ্যাঁ, তার মুক্ত দিগন্তে তাকে ওড়ার সুযোগ দিন, তবেই কিন্তু আজকের এই যে আমাদের জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে, সেটা পাতায় থেকে যাবে না, পাতা থেকে আমাদের মনের মধ্যে চলে আসবে। তাই আমি চাই আমাদের চারপাশের এই যে আকাশ বাতাস, মুক্ত বাতাসে আমরা সবাই যেন উড়তে পারি এবং সেই প্রকৃতির মধ্যে যে উড়ানের যে স্বাধীনতা, সেই আলো আগামীর নিশান, আগামী প্রজন্ম, নারীরা যেমন সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, খেলার ক্ষেত্রেও যে এক একটা উজ্জ্বল নাম, কোনটা ছেড়ে কোনটা বলি, এবং আমরা দেখেছি যে আজকে ধরুন পিভি সিন্ধু বলুন বা মেরি কম বলুন, যে একের পর এক যে সমস্ত নারী চরিত্র, বা আমাদের বাংলার ক্রিকেটের দিকে যদি তাকাই, ঝুলন গোস্বামী, তার কথা যখন শুনেছি বা অনেকে আপনারা যারা জানেন তারাও, যে কি অসম্ভব লড়াই করতে হয়েছে চাকদা থেকে তিনি যখন কলকাতায় আসছেন খেলতে, এবং চাকদার মতো জায়গায় তিনি যখন বড় হচ্ছেন এবং একটা মেয়ে ক্রিকেট খেলবে, তার যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেটা মোটেই সহজ ছিল না, সেই সমস্ত কিছু ধ্যান ধারণা ভেঙে চুরমার করে যে এগিয়ে যাচ্ছে তাকে এগিয়ে যেতে দিন। প্লিজ আসুন না, এই প্রকৃতির মধ্যে আমরা তাকে বড় হতে দিই, আমরা প্রকৃতির ডাক শুনি, তার ওড়ার স্বপ্নটাকে আরেকটু মেলে ধরি। বিশেষত আজকের শৈশব যখন খাঁচায় বন্দি, তখন তো ওদের খেলাধুলোর জায়গাই নেই, সেই মাঠ নেই, সেই খোলা আকাশ নেই, সময় নেই, বিকেলটুকু তার চলে যায় টিচারের কাছে টিউশনে, সেখান থেকে একটু যদি পারি মুক্তি দিই তাদেরকে।

তার ক্ষেত্রে কিন্তু একেবারে মাঠ আকাশ বাতাস মাঠের সবুজ ঘাসই ডেকেছিল। তিনি যখন বল হাতে তুলে নিলেন তখন পাড়ার দাদারা কখনো তাকে বল করতে দিত না, একদম কিছুতেই তার হাতে বল তুলে দিত না, আর বলতো যে তুই খুব স্লো বল করিস। এই কথাটাই তাকে তাতিয়ে দিয়েছিল। জোরে বল করার সাধনা শুরু সেখান থেকেই। তারপর একই সময়ে মহিলা ক্রিকেটের দ্রুততম বোলার ছিলেন তিনি। প্রতিদিন অনুশীলনে আসার জন্য ট্রেন ধরার তাড়া থাকত। সকাল 7:30 কলকাতায় ঢুকে পড়তে হবে, ভোর 4:30 বা 5টার মধ্যে উঠে পড়তেন ঘুম থেকে, ট্রেন ধরার তাড়া, তারপর প্র্যাকটিস করে আবার ফিরে যেতে হবে। এসবের মধ্যে পড়াশোনাটা চালিয়ে যাওয়া কিন্তু বেশ চাপের ছিল, ঠিক উল্টোটা। এখন যেমন দেখবেন আমরা ছোট থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েদের অনেক কিছু একসঙ্গে শেখাই, সাঁতার, আঁকা, ব্যায়াম, তারপর আস্তে আস্তে ঠিক 7-8 ওঠার সঙ্গে সঙ্গে সেগুলো একটা একটা করে বাদ যেতে থাকে। তার ক্ষেত্রে কাঁটাটা উল্টো দিকে ঘুরেছিল, খেলার মধ্যে থেকে পড়াশোনাটা চালিয়ে যাওয়া।

বেশ চাপের। কিন্তু তিনি বিশ্বাস করতেন ওই যে তিনি স্রোতের বিরুদ্ধে হাঁটবেন, তিনি একটা মাইলস্টোন হবেন, তাই তার দেখা বা তার ভাবনা অন্যদের চেয়ে তো একটু আলাদা হবেই। পড়াশোনাটা তিনি চালিয়ে গেলেন, কারণ তিনি বিশ্বাস করতেন কিছু পেতে গেলে কিছু দিতে হবে। পড়াশোনা চালালেন, তবে বেশি দূর এগোলো না তার পড়াশোনা। তবে সেটা খুব বেশি দূর এগোলো না বলে আক্ষেপটা পরবর্তীতে আর তার রইল না, কারণ তিনি যা চেয়েছিলেন এই যে সবুজ মাঠ আর সবুজ মাঠের বুক চিরে চলে যাওয়া বলটা, সেটা তাকে সাফল্য দিয়েছে। ইচ্ছে শক্তি, নিংড়ে দেওয়া পরিশ্রম অন্যদের থেকে তাকে করেছে আলাদা। ছেলেবেলায় তার কোচ বলতেন, অনেক মেয়েকে ক্রিকেট শিখিয়েছি কিন্তু তোমার মতো হাই আর্ম বোলিং অ্যাকশন কারো কখনো দেখিনি, তারপরও যদি তোমাকে সাহায্য না করি সেটা হবে তোমার প্রতিভার প্রতি অবিচার। কার কথা বলছি বলুন তো? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে দাঁড়িয়ে আজকে আমাদের মহিলা মহলে বলছি সেই মহিলার কথা, যিনি 1982 সালের 25 নভেম্বর নদিয়ার চাকদাহ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জন্মগ্রহণ করেন, যার বাড়ির নাম বাবুল, বাবা নিষিদ্ধ গোস্বামী একটা ছোট্ট বাড়িতে থাকতেন, সেখানেই গড়ে উঠেছিল তার বেড়ে ওঠা, তার স্বপ্ন। তিনি ঝুলন গোস্বামী। 92 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিবেশীর টিভিতে দেখতে দেখতে ক্রিকেটের প্রতি তার আকর্ষণ, যদিও ছেলেবেলায় কিন্তু তার ভালো লাগা ছিল ফুটবলের প্রতি। তারপর পাড়ার কোচিংয়ে ভর্তি হয়ে গেলেন, তবে সেটা যে বেশি দিন এগুলো তা তো নয়, কাছে পিঠে কোচিংয়ের সেরকম সুযোগ রইল না, অগত্যা গন্তব্য কলকাতা বিবেকানন্দ পার্কে চলে এলেন স্বপন সাধুর কাছে প্রশিক্ষণ নিতে। লড়াই শুরু হলো, সেই লড়াই, লড়াইটা অত সহজ ছিল না, কারণ এই ক্রিকেট কিট কাঁধে নিয়ে ছোট্ট মেয়েটির যে লড়াই শুরু হয়েছিল তার জন্য তাকে অনেক টিপ্পনী সহ্য করতে হয়েছে, বাড়ির লোকের বকুনি খেতে হয়েছে, বাড়ির আত্মীয় স্বজনেরও নানান কথা সহ্য করতে হয়েছে, তবুও তিনি থেমে যাননি। তাই তো 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। পরবর্তীতে তিনি ICC-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের সম্মান পেয়েছেন, পদ্মশ্রী, অর্জুন পুরস্কার, নানান খেতাবে সম্মানিত। একদিনের ক্রিকেটের 252টি উইকেটের রেকর্ডধারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। আজ মনে হলো মহিলা মহলের আসরে বসে অন্দর সংবাদে তাঁর কথা আপনাদেরকে বলি। দেখুন না, তাঁর লড়াইটাও কিন্তু সহজ ছিল না। আসলে কোনো লড়াই কি সহজ থাকে বলুন তো? জীবনটা যখন গল্পের মতো হয়ে যায়, সেই গল্প যখন রূপকথার দিকে বাঁক নেয়, তখন সেই গল্প পড়তে জানতে আমরা অনেক বেশি আগ্রহী হই, তাই তো? তার আগের লড়াইটা কি সবসময় সবাই মনে রাখি? তবে যারা সেই লড়াইয়ে জয়ী হতে পারেন তাদের কথাই আমরা বলি, শুধু তিনি নয়, ওই যে বললাম ছক ভেঙেছেন যারা, তারাই তাদের সকলকে, সেই সমস্ত নারীকে আজকে জাতীয় ক্রীড়া দিবসে দাঁড়িয়ে মহিলা মহলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য শুভেচ্ছা, এবং একই সঙ্গে মনে হয় যে আরও একবার তাদের মতো, তাদের যে স্পিরিট বারবার সেই ছোটোবেলায় পড়া, তাদের যে স্পিরিটটা, তাদের যে অদম্য ইচ্ছে শক্তি, সেইটাকে আমরা মনে রাখি, কারণ জীবনটাও তো লড়াই, জীবনটাও তো এক ধরনের হার জিতেরই খেলা, তার মধ্যেই তো এগিয়ে যাওয়া, তার মধ্যেই টিকে থাকা। তাহলে আজ প্রথমে শুনিয়েছি আপনাদের ভূপেন হাজারিকার কণ্ঠে পরিচিত একটি গান, তারপর লোপামুদ্রা, এবারে শিল্পী শ্রীকান্ত আচার্য।

সত্যি তো, শেষ হতে না চাইলেও কোথাও আবার গিয়ে একটা শেষ হয়, কিংবা ধরুন শেষ করতেই হয়, কারণ আমরা সময়ের নিয়মে বাঁধা। নতুন মাস পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। জানিয়ে দিই তাহলে আপনারা কি বিষয়ে চিঠি লিখবেন। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করি, আপনারাও যেমন অপেক্ষা করেন বিষয়ের জন্য, আমরাও করি। ইতিমধ্যে জেনে গেছেন, তাও যারা হয়তো আজকে কান পেতেছেন তাদের জন্য বলি, এক কলমে দুই নারীর বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকুলি গল্পে মঞ্জরী ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে, আপনার অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দে। মনে থাকবে তো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পের মঞ্জরী ও গোপিনী চরিত্র। মেল পাঠাবেন 23 সেপ্টেম্বর। এক মাসের কিছুটা কম সময় হাতে আছে, তাই বলে কিন্তু গড়িমসি করবেন না। শেষের দিকে, প্রথম দিকে হাতে মেল পাই না, আর শেষের দিকে কতগুলো প্রাপ্তি স্বীকার করতে হয়, তখন আপনাদেরও মন খারাপ, মুখ ভার, আমাদেরও মনে হয় ইস, মেলগুলো যদি আগে এসে হাতে পৌঁছতো কত ভালো হতো। প্রত্যেক দিন আমার নতুন নতুন বন্ধুর জন্য অপেক্ষা থাকে, তাই তাদের জন্য মেল আইডিটা আরেকবার বলি, mohilamahal@aircolkata@gmail.com। যদি ভাবেন কেউ এই বর্ষায় একখানা চিঠি বিকেলের ডাকে পাঠাবেন, তাহলে আপনি বড় বড় করে লিখবেন এক কলমে দুই নারী। মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। যাবার সময় হয়ে আসছে, ঘন্টার ধ্বনি বাজছে, ঘড়ি বলবে যাই যাই। আচ্ছা, এই যে ঘন্টার ধ্বনি, স্কুলে ঢোকার সময় ঘন্টার শব্দ হতে পারে, বা ধরুন টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় আবার ছুটির ঘন্টা, তাহলে তো কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘন্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, সন্ধ্যের সময় ঠাকুর ঘরে ঘন্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন, চেতনা, আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে, আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোনো এক সেই ঘণ্টার ধ্বনির কথা, যা আপনার কানে আজও বাজে। লিখে পাঠান না, আপনার সেই ধ্বনি আমাদের মনের মধ্যে বাজুক। বুঝতে পেরেছেন তো এতক্ষণে আমার কলমের বিষয়?

ঘণ্টা ধ্বনি চিঠি পাঠান 150 শব্দের মধ্যে। মেল আইডি ওই একই, mohilamahal.airkolkata@gmail.com। ঠিকানা এক্ষেত্রেও লিখবেন মহিলামহল, শুধু ওপরে লিখবেন আমার কলম। কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দেরি করবেন না কিন্তু। আমি যাবার ঘণ্টার ধ্বনি বাজিয়ে দিলাম পরশ পাথরের এই গানটা দিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং সেই সঙ্গে যদি ভারত সরকার আপ্রাণ চেষ্টা করছে, সব মিলিয়ে বিপর্যয় মোকাবিলার চেষ্টা চলছে, প্রিয়জন যদি কেউ ভ্রমণে গিয়ে না এসে থাকেন, তাদের জন্য একটা দুর্ভাবনা চিন্তা, সে সব তো আছে। আপনাদের সবার জন্য সহযোগিতা সহমর্মিতার হাতটুকু প্রসারিত করে রাখলাম আপনা, আমরা আমাদের মনটাও রাখলাম। আপনারা আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন, খুব ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। আজকের মতো মহিলা মহলে পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

0: মহিলা মহল শেষ হল। উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: This is Akashvani and this is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. A squall passed over Sri Vijayapuram from the southwesterly direction with a maximum speed reaching 63 km per hour from 4:35 a.m. to 4:36 a.m. Indian Standard Time. Very light to moderate rainfall occurred at most places over the districts of Gangtok, West Bengal, with heavy rainfall at one or two places over Purulia district of Gangtok, West Bengal. Very light to moderate rainfall occurred at many places with heavy rainfall and at one or two places over Jharkhand. Very light to moderate rainfall occurred at many places with heavy rainfall at one place over Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received: Mayabandar 8 cm, Long Island 3 cm, Port Blair 2 cm, Hutt Bay 1 cm, Fulbaria 7 cm, Bakura CWC 5 cm, Canning 4 cm, Panagar Indian Air Force 3 cm, AMFU Kharagpur 3 cm, PTO Tarkeshwar 2 cm, Midnapur CWC 1 cm, Bakura 1 cm, Bardhaman PTO 1 cm, Hazaribagh DVC 5 cm, Bokaro Thermal 4 cm, Rajpur 7 cm, Giridi 2 cm, Bhagalpur 8 cm, Sultanganj 5 cm, Sarmera 5 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershowers very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuch Bihar district of Sub-Himalayan West Bengal, Jharkhand, Orissa and Sikkim. Light to moderate rain or thundershowers very likely to occur at many places over rest districts of Sub-Himalayan West Bengal, all the districts of Gangtok, West Bengal, Andaman and Nicobar Islands and Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall, 7 to 20 centimeters very likely to occur at one or two places over Orissa, heavy rainfall 7 to 11 centimeters very likely to occur at one or two places over Sikkim, Bihar, Jharkhand and Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 50 to 60 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Orissa. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour.

0: And lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand and all the districts of Sub-Himalayan, West Bengal and North and South 24 Parganas, Kolkata, Howrah, East and West Midnapore and Jhargram district of Gangetic, West Bengal. Forecast for Kolkata and neighborhood. Thunderstorm with rain, maximum and minimum temperatures most likely to be around 32 degrees Celsius and 28 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast. Squally weather with wind speed reaching 35 to 45 kilometers per hour. Occasionally gusting to 55 kilometers per hour is likely to prevail along and off West Bengal Orissa coast from 30th of August 2026 till 31st of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal Orissa coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 kilometers per hour. Occasionally gusting to 55 kilometers per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 27th of August 2026 till 31st of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Please stay tuned for the next update.
1: Akashwani Kolkata Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শ্রী বিজয়পুরামের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে ঘন্টায় 63 কিলোমিটার বেগে 4:35 থেকে 4:36 পর্যন্ত। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বিহার এবং ওড়িশায়, সিকিমে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ লং আইল্যান্ড 3 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 2 সেন্টিমিটার, হার্ডবে 1 সেন্টিমিটার, লালগড় 4 সেন্টিমিটার, ডিপি ঘাট 4 সেন্টিমিটার, সাগরদ্বীপ 3 সেন্টিমিটার, পানাগড় আইএফ 3 সেন্টিমিটার, হরিদ্বার 2 সেন্টিমিটার, বর্ধমান পিটিও 1 সেন্টিমিটার, গোপালপুর টি এস্টেট 3 সেন্টিমিটার, সিঙ্গিক 2 সেন্টিমিটার, জামশেদপুর 7 সেন্টিমিটার, মনোহরপুর 3 সেন্টিমিটার, মধুপুর 2 সেন্টিমিটার, মোহনপুর 8 সেন্টিমিটার, ঘনশ্যামপুর 5 সেন্টিমিটার, সুলতানগঞ্জ 5 সেন্টিমিটার, নওবতপুর 4 সেন্টিমিটার, হিলসা 4 সেন্টিমিটার, শাহপুর 5 সেন্টিমিটার, দুর্গাবতী 4 সেন্টিমিটার, বিহার শরীফ 4 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। সেই সঙ্গে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং বিহারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা সিকিম, বিহার, ঝাড়খণ্ড, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সিকিমের দু একটি জায়গায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ প্রধানত মেঘলা, দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন

তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে 27 থেকে 29 অগস্ট পর্যন্ত কোনো সতর্ক বার্তা নেই। 30 ও 31 অগস্ট পশ্চিমবঙ্গের উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 27 অগস্ট থেকে 31 অগস্ট পর্যন্ত ঝড়ের গতিবেগ কখনও বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 27 থেকে 31 অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, একটু পরেই বাংলা আধুনিক গান। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30টায় একাদশ শ্রেণীর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়ে আলোচনা করবেন দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পারমিতা বিশ্বাস এবং 2 শিক্ষার্থী। 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, কিষাণবাণী 6:38। পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, এই নিয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন সুভাষ চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর, স্মরণে বরণে ডক্টর রাধেলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই বাজিয়ে শোনাবেন গওহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। সুদীপ্ত গায়নের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 9:30। 9:45 অতুল প্রসাদের গান, শিল্পী তৃপ্তি সেন। 10:00 শ্রবণের স্বাস্থ্য, গলব্লাডারের লক্ষণ ও তার চিকিৎসা, অপুষ্টি ও দৃষ্টিহীনতা, রচনা ও সম্পাদনা রূপময় কোলে। 10:30 নজরুল গীতি শুনবেন অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 আধুনিক গান মান্নাদের গাওয়া। 11:10 পরম্পরা আরতি মুখোপাধ্যায়।

সাক্ষাৎকার সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে বাণী ঘোষাল।

শুনছিলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 5 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায়

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান খেলার খবরে, অর্থাৎ এক নজরে।
1: এক নজরে

0: কলম্বোতে তৃতীয় টেস্টে পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ন উইকেটে 429 রান করে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল ভারত বলাম শ্রীলঙ্কার মধ্যে এই দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ভারত গলে জয়লাভ করেছিল। আজ ভারতের জয়ের পক্ষে বাধা হয়ে দাঁড়ান সেই এই সিরিজে শ্রীলঙ্কার সেরা ব্যাটসম্যান সোনাল দিনুসা। তিনি অনবদ্য 100 রান করে হারের হাত থেকে বাঁচালেন শ্রীলঙ্কাকে। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড ব্যাট করছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর কোনো উইকেট না হারিয়ে 4 রান। আজ কলকাতা ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও খিদিরপুর। ইস্টবেঙ্গল 2-0 গোলে খিদিরপুরকে পরাজিত করেছে। সংযোজিত সময়ে একটি পেনাল্টিও ইস্টবেঙ্গল নষ্ট করে। এবছর সিএবির জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়। মহিলাদের বিভাগে এই সম্মান পাচ্ছেন পেতে চলেছেন পূর্ণিমা চৌধুরী। আসন্ন এশিয়াডে ক্রিকেটের সূচি ঘোষিত হয়েছে। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের প্রথম ম্যাচ 28শে সেপ্টেম্বর আর মহিলা ক্রিকেট দলের প্রথম ম্যাচ ১৮ই সেপ্টেম্বর। লা লিগা রিয়াল ম্যাড্রিড 4-1 গোলে হারালো রিয়াল সোসিয়াডাডকে। দুরন্ত হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে, একটি গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগা আজ মুখোমুখি বার্সিলোনা ও বিলবাও। একটি অনলাইন দাবা প্রতিযোগিতার সাপ্তাহিক ব্লিস টুর্নামেন্টে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন 15 বছর বয়সী বন্দন অলঙ্কার সোয়াই। আর এক নজরে আজকের মতো এই পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়
0: শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায় চলে এসেছি। আর কলম্বো টেস্টে পঞ্চম তথা শেষ দিনের খেলায় কিন্তু একা কুম্ভ হয়ে রক্ষা করলেন শ্রীলঙ্কাকে সেই এই সিরিজে শ্রীলঙ্কার অসাধারণ ও অপ্রতিরোধ্য ব্যাটসম্যান সোনাল দিনুসা। ১৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসেও তিনি 100 রান করেছিলেন, 103 রান করেছিলেন, এবং এই ইনিংসে তিনি 133 রান করলেন। 264 বল খেলে 8 চার এবং 2 ছাড়ের সাহায্যে এবং শেষ পর্যন্ত অপরাজিত রইলেন। আর আজ যখন খেলা শুরু হয়েছিল, শ্রীলঙ্কার 6 উইকেটে 229 রান ছিল। সেখান থেকে কিন্তু তাদের

সপ্তম উইকেটের পতন ঘটেছিল 330 রানের মাথায়, অষ্টম উইকেট 355 এবং নবম উইকেট 402 রানে। প্রত্যেকটি প্রায় নিচের দিকের, নিচের সারির টেল এন্ডারকে নিয়ে কিন্তু একটি অনবদ্য ইনিংস মানসিক দৃঢ়তার পরিচয় দেখালেন সোনাল দিনুসা। তিনি প্রকৃত টেস্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু নিজেকে ভবিষ্যতে যে তারকা হয়ে ওঠার যথেষ্ট প্রতিশ্রুতিমান তিনি, তা এই টেস্টে তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন। তাহলে কলম্বো টেস্টে স্কোর এই রকম, ভারত প্রথম ইনিংসে 503 9 উইকেটে ডিক্লেয়ার, শ্রীলঙ্কা 290 প্রথম ইনিংসে, এরপর ফলো অন করতে নেবে দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429। এই টেস্ট ড্র হওয়ার ফলে ভারতের পক্ষে একটু হলেও কিন্তু চাপ বাড়ল, কারণ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ভেতরে সিরিজ এখন 1-1। কোনো কারণে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ যদি ড্র করতে পারে, অবিশ্বাস্য মনে হলো, ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। যেহেতু প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ পরাজিত করেছিল, দ্বিতীয় টেস্টে যদিও মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে কিন্তু ফিরে এসেছে অস্ট্রেলিয়া, তবে কোনো কারণে টেস্ট সিরিজ যদি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ড্র হয়, তাহলে কিন্তু ভারত 51.52% পয়েন্ট নিয়ে পাঁচে থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে ক্রম পর্যায়, তাতে ভারতের হাতে আরও 7টি টেস্ট থাকবে। এখনও পর্যন্ত 10টির মধ্যে 4টি টেস্ট হারায়, বাকি 7 টেস্টটি নকআউটের মতো ভারতের কাছে। এরপরে নভেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে 2টি অ্যাওয়ে টেস্ট ম্যাচ খেলবে ভারত। পরের বছর আইপিএলের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর শুভমান গিলদের চাপ বেড়ে গিয়েছে ভারতের জন্য, এখন কার্যত সব ম্যাচই নকআউট। যদি 8 ম্যাচের মধ্যে 7টিতে জিততে পারে ভারত, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে 68.52। 6টি ম্যাচ দয় এবং 2টি পয়েন্ট হবে 62.96। সুতরাং বাকি টেস্টে কোনো ভুলের জায়গা নেই শুভমান গিলদের সামনে।

চলে আসি কলকাতা ফুটবল লীগের কথায়। কলকাতা ফুটবল লীগে আজ মুখোমুখি হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল ও খিদিরপুর, এবং ইস্টবেঙ্গল কিন্তু 2-0 গোলে পরাজিত করেছে খিদিরপুরকে। ম্যাচের প্রথমার্ধের 27 মিনিটে প্রথম গোলটি হয় এবং দ্বিতীয়ার্ধের 68 মিনিটে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গল। সংযোজিত সময় 94 মিনিটে ইস্টবেঙ্গলের দলের খেলোয়াড় পেনাল্টি মিস করেন। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানেই রইল। 8 ম্যাচ খেলে 6টি জিতে তাদের পয়েন্ট 20। শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব, যারা 10টি ম্যাচে 7টি জয় পেয়ে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর 8 ম্যাচে 5টি জয় নিয়ে 16 পয়েন্ট পেয়ে মোহনবাগান রয়েছে 3 নম্বরে। আজকের ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই খিদিরপুরের কাছেই মোহনবাগান কিন্তু আটকে গিয়েছিল, ড্র করেছিল। মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন খিদিরপুরের ছেলেরা বা ফুটবলাররা যথেষ্ট ভালো ফুটবলই এই লিগে তারা প্রদর্শন করছে, লড়াকু ফুটবল তারা প্রদর্শন করছে। তাই আজকের ম্যাচ জয় ইস্টবেঙ্গল সমর্থকদের ও তার কোচ এবং কর্মকর্তাদের স্বস্তি দিল, এইটুকু বলা যেতেই পারে।

আবারও চলে এসেছি আতশ কাছের তলায়। 15 বছর বয়সে আর প্রজ্ঞানন্দ প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিলেন। এরপর গত কয়েক বছরে ডি গুকেশ আর বৈশালীর মতো তরুণ দাবাড়ুরা উঠে এসছেন। আর আরও একটি ক্ষেত্রে কিন্তু আরও একজন ভারতীয় হারিয়ে দিয়েছেন বিশ্বসেরা দাবাড়ু কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে। একটি অনলাইন সাপ্তাহিক দিস টুর্নামেন্টে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিয়েছে 15 বছরের বয়সী দাবাড়ু।

ভারতের বন্দন অলঙ্কার সোয়াই। সাদা ঘুটি নিয়ে খেলা শুরু করেছিল 15 বছরের বন্দন, কিন্তু 50 চালের মাথাটি কার্লসেনকে হারিয়ে দেয় সে। খেলার 26 চালের মাথায় নরওয়ের কিংবদন্তি দাবাড়ুর একটি ভুল চালই তাকে পিছিয়ে দেয় বোর্ডে। উল্লেখ্য, 15 বছর বয়সে আর প্রজ্ঞানন্দ প্রথম ম্যাগনাস কার্লসেনকে এই বয়সে হারিয়েছিল।

0: আর আমরা একবারে অন্তিমলগ্নে পৌঁছে গেছি আতসকাচের তলায়। আর এবছর সিএবির জীবনকীর্তির সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি। মহিলাদের বিভাগে এই সম্মানে ভূষিত হবেন পূর্ণিমা চৌধুরী। আর এই বিষয়ে উৎপল চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি সত্যিই ভাগ্যবান, বাংলার হয়ে অনেকেই খেলেছেন কিন্তু কজনই বা এমন সম্মান পেয়েছেন তার মতে। এটাই হয়তো তার জীবনের শেষ সেরা স্বীকৃতি। এত বছর জুড়ে যে খেলাটার জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, তার মতে তার প্রকৃত মূল্যায়ন হয়েছে এই পুরস্কারে। আর জীবনকীর্তির সম্মান তাকে পূর্ণতা দিয়েছে তার ক্রিকেট কেরিয়ারকে। আগামী 7ই সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহরা। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুদীপ ঘরামি। মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তনুশ্রী সরকার। বছরের সেরা বোলারের পুরস্কার পাবেন মোহাম্মদ সামি। আজকের মতো আতসকাচের তলায় পর্যন্তই। এখন শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। অ্যাডভেঞ্চার স্পোর্টস। দুঃসাহসিক আলপাইন স্টাইল অভিযানে 6,791 মিটার উচ্চতার মাউন্ট লিও পুরগিল জয় করল ডিকোয়েস্ট পর্বতারোহী দল। তারই দুজন সদস্য অভিষেক তুঙ্গ সুমন সরকারের সাক্ষাৎকার শুনবেন আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। আসুন শুনি।
1: দুঃসাহসিক আলপেনস্টাইন অভিযানে 6,791 মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মাউন্ট লিও পুরগিল জয় করল ডিকুয়েস্ট পর্বতারোহী দল। সেই দলেরই অভিযাত্রী তথা প্রধান লিডার ছিলেন অভিষেক তুঙ্গ। তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শুনব মাউন্ট লিও পুরগিল জয়ের সেই রোমহর্ষক গল্প তার মুখ থেকেই।
2: গত 1 আগস্ট আমরা মানালি পৌঁছে কলকাতা থেকে বেরিয়ে, আমরা বলতে আমি, সুমন সরকার, ছোট্টু রায় এবং গৌরব মণ্ডল, এদের মধ্যে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে তমলুকে, ছোট্টুর বাড়ি চন্দননগরের মানকুণ্ডুতে, সুমনের বাড়ি বহরমপুরে এবং গৌরবের বাড়ি আসানসোলে, এবং নাসওয়ান ইঞ্জিনিয়ার যে মানালি থেকে যোগদান করে ওর বাড়ি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে। এই পুরো এক্সপিডিশনটি হয়েছিল মূলত ডিকোয়েস্ট অ্যাডভেঞ্চারের ব্যানারে। আমরা 2 আগস্ট মার্কেটিং করি মানালিতে, তারপরে 3 আগস্ট আমরা স্পিতি হয়ে নাকোতে পৌঁছই। 4 আগস্ট অ্যাকনোলাইজেশন ওয়াক করা হয়, যেখানে আমরা 4,200 মিটার অবধি গিয়ে আবার ফিরে আসি। এর মধ্যে নাকোর হাইট 3,600 মিটার। তারপরে আমাদের মূল অভিযানটি শুরু হয় এবং প্রথম দিন আমরা 3,600 মিটার থেকে সোজা উঠে যাই আমাদের ট্রানজিট ক্যাম্প 4,800 মিটার। তার পরের দিন প্ল্যান ছিল বেস ক্যাম্পে পৌঁছানোর, কিন্তু সেদিনটা অর্থাৎ 6ই আগস্ট প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এই হাইটে এতটা বৃষ্টি আমরা এক্সপেক্ট করিনি। নর্মালি আমরা 4,800 মিটার বা 5,000 মিটারের মতো হাইটে স্নোফল হতে দেখেছি, কিন্তু এটা পুরোটাই বৃষ্টি চলে। ওয়েদার খারাপের ফোরকাস্ট আমরা দেখেছিলাম, কিন্তু এতটা ওয়েদার খারাপ হবে আমরা ভেবে উঠতে পারিনি, তাই আমরা আবার ওয়েদার রিপোর্ট চেক করলাম। এই যে এক্সপিডিশন অর্থাৎ মাউন্ট রিও এবং লিও পুরগিল, এই পুরো রুটেই মোটামুটি টাওয়ার পাওয়া যায়, কারণ এটি নাকো বা তার পার্শ্ববর্তী গ্রাম থেকে ভিজিবল এর যে পিক এবং তার পুরো রুট। তো আমরা সেই নেটওয়ার্কে আমরা চেক করলাম ওয়েদার রিপোর্ট, তাতে দেখলাম যে 9 তারিখ অবধি ওয়েদার ভালো থাকবে, তারপরে আবার খুবই খারাপ হবে ওয়েদার। তো আমরা ট্রানজিট ক্যাম্পে বসে বসে ঠিক

করলাম যে আমাদের কাছে যেহেতু মাত্র 3টে দিন আছে, তো আমরা 3 দিনের মধ্যে সামিট করার চেষ্টা করব। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল রিও সামিট করা। সেই মতো আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট, জিনিসপত্র, ইকুইপমেন্ট সব কিছু নিয়ে গিয়েছিলাম এবং প্ল্যানিং, প্রিপারেশন সব কিছু ছিল। কিন্তু 3 দিনের মধ্যে ট্রানজিট ক্যাম্প থেকে রিও সামিট করা প্রায় অসম্ভব ব্যাপার, এবং তারপরে যদি ওয়েদার খারাপের মধ্যে আমরা রিও সামিটের চেষ্টা করি বা সামিট ক্যাম্পের উপরে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। পাহাড়ে যে কোনো রিস্ক ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা ঠিক করলাম যে রিও নয়, আমরা লিও পারগিল ক্লাইম করব। রিও পারগিলের হাইট প্রায় 6,800 মিটারের থেকে একটু বেশি। সেখানে লিও পারগিলের হাইট 6,791, অর্থাৎ 6,800 থেকে একটু কম। রিও পারগিল হিমাচল প্রদেশের উচ্চতম পিক, সেখানে লিও পারগিল হচ্ছে হিমাচল প্রদেশের তৃতীয় উচ্চতম পিক। তো আমরা লিও পারগিল ক্লাইম করার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। 7ই আগস্ট আমরা পৌঁছলাম বেস ক্যাম্প, যার হাইট 5,300 মিটার। পৌঁছেই আমরা অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে নিলাম, আমাদের ইকুইপমেন্ট ভাগ, উপরের ক্যাম্পের জন্য খাওয়ার দাওয়ার সব কিছু প্রিপারেশন নিয়ে নিলাম, কারণ বেস ক্যাম্প অবধি আমাদের মালপত্র পৌঁছে দিয়েছিল মিউ। এরপরে আমাদের নিজেদেরই মালপত্র ওঠাতে হবে, যেহেতু আমরা আলপাইন স্টাইলে ক্লাইম করছি। এই স্টাইলে ঝুঁকি একটু বেশি থাকে, কোনো গাইড থাকে না রাস্তা দেখানোর জন্য, কোনো পোর্টার থাকে না আমাদের মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কোনো ফিক্সড রোপ থাকে না সেফলি ওঠার এবং নামার জন্য। তাই সমস্ত প্ল্যানিং, সমস্ত ইকুয়েশন নিখুঁত হতে হয়, না হলে উদ্ধার করারও কেউ থাকে না হিমালয়ে। তো আমাদের পরের দিনের যাত্রা শুরু হলো 8 তারিখ সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। সামিট ক্যাম্পে পৌঁছই বিকালের দিকে, এবং তারপরে খাওয়া দাওয়া করে আমরা রেস্টে চলে যাই। মাত্র ঘন্টা 2-3 ঘুমানোর পরেই রাত 1টার সময় উঠে পড়ি সবাই, এবং তারপরে সামিট মার্চে যাওয়ার প্রস্তুতি শুরু করি। ভোর 4:30 সময় আমরা সামিট মার্চে বেরোই। তখনও প্রায় 1 ঘন্টা অন্ধকার। আমরা অন্ধকারের মধ্যেই গ্লেসিয়ার নেগোসিয়েট করতে করতে উঠতে থাকি, অর্থাৎ 5,900 মিটার থেকে আমাদের এদিন সামিট 6,791, প্রায় 800 মিটারেরও বেশি, প্রায় 900 মিটারের কাছাকাছি এই দিন হাইট গেইন ছিল, এবং পুরোটাই গ্লেসিয়ার এবং স্নোয়ের মধ্যে নেভিগেশন করা। তো আমরা ম্যাপ দেখে দেখে গ্লেসিয়ার মার্চ করতে থাকি রাতের অন্ধকারে। আমরা সামিট রিজে যখন পৌঁছই তখন দুপুর 1টা বাজে, প্রচণ্ড রোদে। তখন ওই রিজের বরফ প্রচণ্ড রকম নরম হয়ে গেছে, প্রায়শই হাঁটু অবধি বরফে ডুবে যাচ্ছে রিজে, প্রায় পুরোটাই কর্নিস, এবং দুদিকে প্রচণ্ড রকম এক্সপোজার ছিল, যেখান থেকে নিচের দিকে দেখা যাচ্ছিল না কোথায় শেষ। তো আমরা ঠিক করি যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না বরফ শক্ত হয়, কারণ নরম বরফে কোনোভাবে অ্যারেস্ট করা মুশকিল নিজেদের। তো আমরা যেহেতু রোপ আপ হয়ে এগোচ্ছিলাম, কেউ একজন ফল করলে পুরো টিমকে ঝুঁকির মধ্যে ফেলত। আমরা ফের নেমে আসি রিস থেকে এবং সন্ধে অবধি অপেক্ষা করি সূর্য ডোবার। সূর্য ডুবে গেলেই সন্ধে ছড়ার সময় আমরা আবার ডিজ ধরে সামিট মার্চ স্টার্ট করি, এবং সামিট তখন দেখা গেলেও প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের সামিটে পৌঁছতে। রাত 9:30 সময়, তখন চারিদিকে অন্ধকার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমরা 9:30 সময় সামিটে পৌঁছই। এতটাই ঠান্ডা ছিল যে সমস্ত ডিভাইস আমরা বের করছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাটারি ড্রেন আউট হয়ে যাচ্ছিল। তার মধ্যে কোনো রকমে আমার মোবাইলে একটু চার্জ বেশি থাকায় আমি ছবি এবং ভিডিও নিতে পারি। তবে সামিটে গিয়েই শেষ নয় এক্সপিডিশন। ওই রাতের অন্ধকারে ফের ওই রিস্কি রিজ, যার কর্নিস খুবই বিপজ্জনক এবং দুদিকের ভিউ দেখা যাচ্ছে বহু নিচ অবধি, সেখান থেকে আমরা খুব সাবধানে আবার রিজ ধরে ধরে নামতে শুরু করি। একটি ভুল স্টেপ মানেই মৃত্যু অবধারিত, তো সেই কারণে খুবই সাবধানে আমরা নামতে থাকি রিজ ধরে ধরে, এবং আমরা শেষ অবধি প্রায় 2টার দিকে আমাদের সামিট ক্যাম্পে ফিরে আসি। তার পরের দিন যখন আমরা আবার বেস ক্যাম্পে নামতে শুরু করি, অর্থাৎ 10 তারিখ, ততক্ষণে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, চারিদিকে কালো মেঘ, স্নোফল সব কিছু শুরু। কিন্তু আমাদের মনের মধ্যে তখন উচ্ছ্বাস যে আমরা সামিট করে ফেলতে পেরেছি, সামিট অবধি পৌঁছতে পেরেছিলাম। আমি, ছোট্টু রায় এবং সুমন সরকার তিনজনেই খুব উচ্ছ্বসিত, এবং পুরো টিমও উচ্ছ্বসিত যে আমাদের কালেক্টিভ এফোর্ট, কোনো রকম গাইড শেরপা ছাড়াই আমরা এই সামিটে পৌঁছতে পেরেছি। যদিও একটা মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল যে রিও পারগিল আমরা ক্লাইম করতে পারলাম না বা অ্যাটেম্প্ট নিতে পারলাম না, যেটা আরো বেশি টেকনিক্যাল এবং আরো বেশি মজা আসতো। কিন্তু হিমালয়তে এইরকমই যে আমাদের কি

0: ইচ্ছে, আমাদের কি উচ্চাসা, তার উপর তো হিমালয় বা তার ওয়েদার সেটা ঠিক করে না। ফলে এই ধরনের এক্সপিডিশন, এই ধরনের ব্যর্থতা, এই ধরনের সাফল্য আসলে আমাদের জীবন দৃষ্টিভঙ্গিকে দেখাতে শেখে, কোনটা ছাড়া উচিত, কতটা যাওয়া উচিত, কতটা ঝুঁকি নেওয়া উচিত, জীবন নিয়ে এই সমস্ত ধারণাই যেন একটা এক্সপিডিশনে গিয়ে গড়ে ওঠে। সেই দিক থেকে আমরা সত্যি কৃতজ্ঞ হিমালয়ের কাছে, বারে বারে প্রকৃতির কাছে ফিরে যাব।
1: দারুণ একটা এক্সপিডিশনের গল্প বললেন, এরকম আরও অনেক অভিযানের গল্প আপনার ঝুলিতে যোগ হোক এটাই কামনা করি। আর আপনি একজন পেশায় ইঞ্জিনিয়ারিং শিক্ষক, নতুন প্রজন্মের সঙ্গে তো আপনার পরিচয় সবসময়ই ঘটে, তো তাদের উদ্দেশ্যে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কি বার্তা দিতে চান আপনার অভিজ্ঞতা থেকে?
0: আগামী প্রজন্ম যারা পাহাড় অ্যাডভেঞ্চার ভালোবেসে হিমালয়ে আসবে, বাণিজ্যিক এক্সপিডিশন এখন রমরমা চলছে বা আট হাজারি পিকের যে উন্মাদনা চলছে, তার বাইরেও হিমালয়ের যে নির্জন হিমালয়ের যে অ্যাডভেঞ্চার রয়েছে, যে ধরনের অভিজ্ঞতা তারা ঢেলে দিতে চায়, সেটা নিতে যেন পারে এবং নিতে যেন চায়, সেই মতো যেন তারা নিজেদেরকে প্রস্তুতি নেয়, সেই ইচ্ছে রইল। এবং এই ডিকোস্ট অ্যাডভেঞ্চার থেকে আশা করছি আগামী দিনে আরও আরও এক্সপিডিশন হবে, আরও নতুন টাইপের এক্সপিডিশন হবে। এবং আমি কৃতজ্ঞ আমার কলেজ মেঘনা সায়েন্স অফ টেকনোলজির কাছেও, আমার কলিগরা এই সাহায্য না করলে হয়তো এত দূর আমি এগোতে পারতাম না। ধন্যবাদ সবাইকে।
1: এই অভিযানের আরও একজন পর্বতারোহী তথা লিডার সুমন সরকার, তার কাছে কোনগুলো চ্যালেঞ্জিং ছিল, তার অভিজ্ঞতা কেমন সেটা একটু শুনে নেব।
2: অ্যাজ এ অফিসিয়াল লিডার আমার সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয়েছিল, সেলফ সাপোর্টেডভাবে উইদাউট এনি সেরফা অ্যান্ড গাইড, কোনো ফিক্সড রোপ ছাড়া 6800 মিটারের পিক ক্লাইম করা এবং টিমকে সেফলি নিচে নামিয়ে নিয়ে আসা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল। আমাদের কাছে ওয়েদার ফোরকাস্ট মাত্র 8 আর 9 তারিখেই ক্লিয়ার ছিল, অতএব আমরা যেদিনকে বেস ক্যাম্প অকুপাই করি তার পরের দিনই সামিট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই। শেষ রিজে পৌঁছে সব থেকে বড় এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল বা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রিজের স্নো অতিরিক্ত সফট হয়ে গেছিল, তার ফলে যেহেতু রিজের দুই দিকেই হাইলি খাড়া একদম খাদ, দুই দিকে ডান দিকে দেখা যাচ্ছে রিও পারগিল, বাদিকে আমরা যেদিক থেকে উঠে এলাম, তো এই রিজ বরাবর হাঁটতে হাঁটতে স্নো এতই সফট আমরা দেখছি, যদি কোনো প্রকার কেউ ফল করে তাহলে আমাদের পক্ষে অ্যারেস্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো আমরা ঠিক করলাম রিজে পৌঁছে যে যতক্ষণ না স্নো কম্প্যাক্ট হচ্ছে আমাদের পক্ষে মুভ করা ফিজিবল না। আমাদের দুজন মেম্বার ইতিমধ্যে নাসওয়ান এবং গৌরব ঠিক করলো এরা ব্যাক করবে বেস ক্যাম্প সামিট ক্যাম্প, তারা রোপ আপ হয়ে বেরিয়ে গেল সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা তিনজন মেম্বার, আমি অভিষেক তুঙ্গ এবং ছোট্টু, রিজ থেকে জাস্ট একটু নিচে একটা গুহা করে সেখানে আমরা বসলাম এবং সেখানে আমরা বিউটেন বার্নার জ্বালিয়ে চা, কিছু ড্রিঙ্কস এবং ম্যাগি বানালাম, এবং ম্যাগি খেতে খেতে আমরা সামনের রিও পারগিলে অপরূপ দৃশ্য উপভোগ করছিলাম। ঠিক 5:30 নাগাদ আমাদের মনে হলো যে স্নো যথেষ্ট মুভ করার জন্য মতো কম্প্যাক্ট হয়েছে, আমরা আবার রোপ আপ হয়ে সামিটের উদ্দেশ্যে রওনা হলাম। 9:30 আমরা সামিটে পৌঁছালাম, সেখানে পৌঁছে আমরা পুজো পার্বণ এবং ছবি ফবি তোলার পর্ব শেষ করলাম, এবং প্রকার টাইম নষ্ট না করে, যেহেতু ওয়েদার খারাপ হচ্ছিল, হোয়াইট আউট হচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমরা র্যাপিড ডিসেন্ডিং শুরু করলাম। আমরা অ্যাপ্রক্স 1 থেকে 2 মধ্যে সামিট ক্যাম্পে আবার পৌঁছালাম।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ শুনলাম মাউন্ট পুরগিল জয়ের কাহিনী, দুই পর্বতারোহী অভিষেক তুঙ্গ এবং সুমন সরকারের সাক্ষাৎকার শুনলাম। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
3: এতক্ষণ শুনছিলেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। অ্যাডভেঞ্চার স্পোর্টস আজকের অনুষ্ঠানটির সমগ্র অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আর ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই মেল করুন। আমাদের মেল আইডি AIRKolkataSports@gmail.com, আর নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন AIRKolkataSports এবং লিখে জানান আপনাদের মতামত। রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে, এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন বিমল বিশ্বাস। গড়ন স্বাভাবিক, বয়স 54 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো। গত 11 ফেব্রুয়ারি 2026 তারিখ গ্রাম কুলধীরপুর, ডাকঘর জগদীশপুর, থানা বাগদা, জেলা উত্তর চব্বিশ পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন বর্ষা মণ্ডল। গড়ন মাঝারি, বয়স 11 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 24 জুলাই 2026 তারিখ গ্রাম সুলুকনি, দক্ষিণপাড়া, ডাকঘর সুলকুনি, থানা হাসনাবাদ, জেলা উত্তর চব্বিশ পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। মাহবুব মণ্ডল, গ্রাম তিলডাঙ্গা, ডাকঘর আটবেলিয়া, থানা বাদুড়িয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন ইয়াসমিনা খাতুন মাঝারি। গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 4 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শেখ মুকসুদ আলী, নতুন নগর, নয়াবস্তি, থানা মহেশতলা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন শেখ সাকিল, স্বাস্থ্যবান, বয়স 10 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 31 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। রাজীব শেখ, জোহর আলী তলা, ডাকঘর লক্ষ্মীপুর, থানা বৈষ্ণবনগর, জেলা মালদা থেকে জানাচ্ছেন বিবেক শেখ, স্বাভাবিক গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। গত 7 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। রামপ্রবেশ রায়, চামড়াইল, দক্ষিণ 3 নম্বর গভর্নমেন্ট কলোনি, থানা লিলুয়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন রানী কুমারী। গড়ন মাঝারি, বয়স 13 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি। গত 21 এপ্রিল 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা এই বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন দেশপ্রিয় উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পারমিতা বিশ্বাস ও দুই শিক্ষার্থী।

0: আমার নাম দিশা নায়ক। নমস্কার, আমি রিমা ঘোষ। HDRM অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বাংলায় করলে মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা। রঙে রূপে পরিবর্তনের কারণ হচ্ছে যে আমরা যেটুকু হোম সায়েন্স হিসেবে পড়ছিলাম তার থেকে তা আরেকটু পরিবর্তন হয়েছে, আরো কিছু ইনক্লুশন হয়েছে, যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসকে অনেকটা ফলো করছে। তো সেইখানে নতুন যে ইনক্লুশন গুলো হয়েছে, তোমরা ফার্স্ট সেমিস্টারে তার কিছুটা অংশ পড়েছ, যেখানে একটা বড় পোর্শন ছিল মানব বিকাশ, শিশু বিকাশ এবং বিকাশের রিলেটেড, বিকাশ সম্পর্কিত আরো বেশ কিছু টপিক তোমরা অলরেডি পড়ে নিয়েছো, তোমরা পরীক্ষাও দিয়েছো। সেকেন্ড সেমিস্টারে আমরা মানব বিকাশের আরেকটা স্তরে পৌঁছাবো, আরেকটা জায়গায় যাব, আরেকটা দিক আমরা পড়বো। মানব বিকাশ পড়তে গিয়ে আমরা দেখেছি যে আমাদের মাদার হোম সায়েন্সের যে বিভিন্ন উইং, যে বিভিন্ন শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখায় অনেকটা বিস্তারিত, এবং মানে আমরা এটাকে বলি যে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটার মধ্যে অনেকগুলো অন্যান্য বিষয়ে ইনক্লুশন আছে, অনেক বিষয় এখানে বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, যেটা এই সাবজেক্টটাকে আরো মনোগ্রাহী করে তুলেছে। মানব বিকাশ পড়তে গিয়ে আমরা শিশু বিকাশ শুধু নয়, শিশু বিকাশ সম্পর্কিত তাদের শিক্ষার দিক, তাদের কিভাবে শিক্ষা দেওয়া হয়, তারা সহজভাবে কিভাবে শিক্ষা লাভ করতে পারে সেটা যেমন পড়েছি, ঠিক তেমনি আমাদের শিক্ষাকে আরো অ্যাপ্লিকেশনের জায়গায় বা প্রয়োগের জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় সেটাও তোমরা খানিকটা পড়েছো। তা আমরা যদি শাখা প্রশাখাগুলো নিয়ে একটুখানি আলোচনা করি, তোমরাও জানো যে শাখা প্রশাখাগুলোর মধ্যে মানে মানব বিকাশের শাখা প্রশাখার মধ্যে বেশ কিছুটা অংশ, যেমন চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু বিকাশ রয়েছে, বেশ কিছুটা অংশ রয়েছে খাদ্য এবং পুষ্টি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ ভাবে জড়িয়ে আছে। খাদ্য এবং পুষ্টির সঙ্গে আমাদের আরেকটা যে বেসিক নিড বা প্রাথমিক চাহিদা সেটা হচ্ছে বস্ত্র বা পোশাক। পোশাকের যে একটা বিস্তৃত একটা দিগন্ত, সেই বিস্তৃত দিগন্তর কিছুটা পোর্শন, কিছুটা অংশ আমরা এখানে আলোচনা করতে অলরেডি দেখেছি কিভাবে বস্ত্র তৈরি হচ্ছে, বস্ত্র তৈরির বিভিন্ন ধরনের তন্তু, বিভিন্ন ধরনের তন্তু বা ফাইবার, সেই তন্তুগুলোর প্রাথমিক পরিচয়, তন্তুগুলোর প্রাথমিক কিছু চিনে নেওয়ার ধরন আমরা ফার্স্ট সেমিস্টার পড়েছি। এর বাইরে আমাদের সেকেন্ড সেমিস্টারে এসে তোমরা নতুন আরো কিছু আলোচ্য বিষয় তোমরা দেখেছ। সেকেন্ড সেমিস্টারে আমরা যেগুলো পেয়েছি তার মধ্যে বেশ কিছুটা অংশ জুড়ে আছে স্বাস্থ্যবিধি এবং কল্যাণময়তা, মানে আমরা কিভাবে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি, সেই হাইজিন বা সেই স্বাস্থ্য ব্যবস্থাটা শুধু যে শারীরিক স্বাস্থ্য বা নিরোগ অবস্থা সেটা নয়। তোমরা জানো যে শুধুমাত্র রোগের অনুপস্থিতিকে আমরা স্বাস্থ্য হিসেবে ধরি না, আমরা রোগ না থাকার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে আমরা সামাজিকভাবে সুস্থ কিনা, আমরা আধ্যাত্মিকভাবে সুস্থ কিনা, আমাদের মন ভালো আছে কিনা, আমরা মানসিকভাবে সুস্থ আছি কিনা, যে কোনো ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা আমাদের মধ্যে থেকে আমরা আমাদের সরিয়ে রাখতে পারছি কিনা, এগুলো কিন্তু আমাদের সুস্থতার লক্ষণ। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, নিরোগ থাকা, সামাজিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, ঠিক ভুল বিচার করার যে আমাদের নৈতিকতা, নৈতিক বোধ, এইগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের এক একটা অঙ্গ। এরপরে আমরা যদি হাইজিনের কথা ভাবি, প্রথম আমাদের মাথায় আসে জল নিয়ে একটা, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে ঠিক কোন ধরনের জল আমাদের জন্য উপযোগী, কি রকম জল থেকে আমাদের কি কি অসুবিধা হতে পারে, যেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে সমাজে আমরা যে সমস্যাগুলো প্রতি মুহূর্তে ফেস করি বা প্রতি মুহূর্তে সম্মুখীন হই, আমাদের এই পোর্শনটা আমরা স্বাস্থ্য বিধি, স্বাস্থ্য বিষয়ক যে অংশ তার মধ্যে আমরা পড়ছি। এরপরে আমরা পড়ি কি কার্য পরিচালনা, মানে এটা আমাদের HDRM সাবজেক্টকে আরেকটা পর্যায়ে উন্নীত করে, আরেকটা পর্যায়ে নিয়ে যায়, যেখানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজকে কত সহজে আমাদের আরো সহজ করে তুলতে পারি, আমাদের জন্য কত সহজে, কত সুচারুভাবে আমরা সেই কাজগুলোকে সময়ের মধ্যে
1: শেষ করতে পারি,
0: যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলছি। আমাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা চাহিদা, আমাদের যা যা শেডিউল কাজ যেটাকে আমরা বলি, নির্ধারিত যে কাজ, সেই কাজগুলো যেন আমরা ঠিক সময়ে শেষ করতে পারি। এটা শুধুমাত্র গৃহতে নয়, গৃহের বাইরে একটা যে বৃহত্তর জগৎ রয়েছে সেখানেও আমরা যেভাবে আমাদের কাজকে সাজিয়ে নিই,

0: এবং সেটাকে আমরা সম্পন্ন করার চেষ্টা করি। তার মধ্যে বুদ্ধিমত্তা লাগে, তার মধ্যে দক্ষতা লাগে। তো সেটাও আমরা কিন্তু মানব বিকাশের যে সিলেবাস বা পাঠ্যক্রম সেখানে আমরা শিখি বা পড়ি। বলা যায় যে এই যে আমরা বিভিন্ন ধরনের দিকগুলো নিয়ে আমরা এখানে সিলেবাসে আলোচনা করেছি, আমরা যে শিখছি, এটা আমাদের পরবর্তী জীবনে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে। কিভাবে না, আমরা পরবর্তী জীবনে, যেহেতু এটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, আমাদের একাধারে সায়েন্সের বেশ কিছু নলেজ বা সায়েন্সের বেশ কিছু জ্ঞান আমরা এখানে অ্যাভেল করছি, আমরা এখানে সংগ্রহ করছি, এবং তার সঙ্গে সঙ্গে আরো ভালোভাবে কিভাবে আমরা আমাদের কাজগুলোকে প্রেজেন্ট করতে পারি সেটাও আমরা দেখব। তোমরা নিশ্চয়ই ম্যানেজমেন্টের কথা শুনেছো। আমাদের আগে যারা পাশ করে গেছে তারা গ্রাজুয়েশনের পরে তারা ম্যানেজমেন্টের দিকে এগোয় বর্তমানে ভীষণ, সেই অর্থে তোমাদের টার্ম অনুযায়ী যদি বলি ভীষণ হ্যাপেনিং, মানে ভীষণ আগ্রহ দেখাচ্ছে ছেলেমেয়েরা ম্যানেজমেন্টের দিকে যেতে। তো ম্যানেজমেন্ট যে উইংটা, তার প্রাথমিক পাঠ যদি বলো, সেটাও কিন্তু আমরা HGRM এর হাত ধরে নিতে পারছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, নয়তো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাবো আর কি।
1: আফটার HS এই সাবজেক্টটাকে নিয়ে কোন লাইনে যাওয়া যেতে পারে?
0: বর্তমান সময়ে যে চাহিদা, সেই চাহিদায় আমরা শুধু পড়ার জন্য তো পড়ছি না, সেটাকে কতটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, অ্যাপ্লিকেশনের জায়গাটা আমাদের জন্য কতখানি খোলা আছে, সেটা অবশ্যই এই মুহূর্তে ভীষণ প্রাসঙ্গিক। এবং সেটা তোমাদের মনেও আসার কথা যে পরবর্তী সময়ে তোমরা কি পড়বে। পরবর্তী সময়ে হিউম্যান ডেভেলপমেন্টের হাত ধরে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো। যে এখন 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে ইউনিভার্সিটি লেভেলে, সেই গ্র্যাজুয়েশন তোমরা স্নাতক স্তর অবধি পড়তে পারবে। স্নাতক স্তরে হিউম্যান ডেভেলপমেন্টই নাম রয়েছে বিভিন্ন কলেজে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আলাদা একটি সেকশনই রয়েছে ডিপার্টমেন্ট অফ হিউম্যান সোশ্যাল সায়েন্স, সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট পড়ানো হয়। গ্র্যাজুয়েশনের পরে তোমাদের কিছু স্পেশালাইজ দিকে এগোনো রাস্তা থাকবে। কিরকম না, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম তো আগ্রহ জায়গা, কারো যদি ইন্টারেস্ট থাকে সে ফাইবার বা তন্তু নিয়ে এগোতে পারে, কারো যদি আর্ট এন্ড ক্রাফটের দিকে ইন্টারেস্ট থাকে তারা কিন্তু বিভিন্ন ফ্যাশন ডিজাইনিং বা ওই ধরনের কিছু দিকে ভাবতে পারে, কারো যদি ইচ্ছা থাকে যে স্পেশাল এডুকেশন, কারণ তোমাদের এখানে হিউম্যান ডেভেলপমেন্টে পড়ানো হয় যে চাইল্ড উইথ স্পেশাল নিড, মানে যেসব শিশুরা ব্যতিক্রমী, কিছু না কিছু নর্মালিটি বা কিছু না কিছু ঘাটতি, শারীরিক ত্রুটি নিয়ে যারা জন্মেছে তাদেরকে কিভাবে ট্রেন করে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, তাদের জন্য কিভাবে বিভিন্ন উপার্জনের রাস্তা খুলে দেওয়া যায়, তার একটা বিরাট বড় কাজের জায়গা রয়েছে যেটার নাম স্পেশাল এডুকেশন। তোমরা পরবর্তীকালে স্পেশাল এডুকেশনের উপর ডিপ্লোমা কোর্স বা বিভিন্ন ধরনের কোর্স হয় বিভিন্ন ইনস্টিটিউটে, সেই ধরনের কোর্স করে তোমরা বিভিন্ন সংস্থায় কাজ পেতে পারো। এর বাইরে যদি এই ফিল্ডেই থাকতে চাও, যেহেতু এই ফিল্ডটা ওয়েলফেয়ার রিলেটেড, বিভিন্ন NGOs রয়েছে, যে NGOsরা এই সাবজেক্ট পড়ে আসা ছেলে মেয়েদের রিক্রুট করে।
1: মানে এটা আফটার গ্রাজুয়েশন?
0: আফটার গ্রাজুয়েশন। গ্র্যাজুয়েশনের পরে এই ধরনের NGOতে তোমাদের যেহেতু এই ফিল্ডে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস লাগে, তো এই ফিল্ডে তোমাদের ডিসার্টেশন করতে হয়, এই ফিল্ডে তোমরা বিভিন্ন তোমাদের প্র্যাকটিক্যালে দেখবে যে বিভিন্ন জায়গায় ভিজিট হবে, সার্ভে করতে শিখবে, ফলে তোমাদের NGOতে কাজ যেটা একটা পূর্ব অভিজ্ঞতা, তোমাদের বেসিক অভিজ্ঞতা তোমাদের অলরেডি তৈরি হয়ে থাকবে, ফলে তোমাদের ক্ষেত্রে সেই জায়গাটা আরেকটা এভিনিউ হিসেবে তৈরি হয়ে যাবে। এরপরে তোমরা আর কোন দিকে এগোতে পারো? এরপরে তোমরা যদি এই ফিল্ডে রিসার্চ ওয়ার্ক, একটা বিশাল বড় বিস্তৃত জায়গা, যে কারণ প্রচুর রিসার্চ হয়, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন আপডেটেড হচ্ছে, আপগ্রেড হচ্ছে, তো সেই জায়গায় তোমরা কিন্তু নিজেদের আরো উন্নীতকরণ করতে পারো, আরো উন্নতির জায়গায় তোমরা যেতে পারবে। এরপরে আরেকটা জায়গা যেটা তোমাদের প্রথম দিনে হয়তো বুঝতে পারবে না, কিন্তু খাদ্য ও পুষ্টির কিছু প্রাথমিক ধারণা তো তোমাদের হয়েই থাকবে। তারপরে গ্র্যাজুয়েশনের পরে ডায়েটিটিক্স বলে একটা ডিপ্লোমা কোর্স এর ব্যবস্থা বিভিন্ন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে দেওয়া হয়। ডায়েটিটিক্স বা খাদ্য তত্ত্ব একটা বিরাট ফিল্ড। কিরকম ফিল্ড না, আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের শারীরিক

0: আর্থিক অবস্থা প্রত্যেকটা মানুষের সামাজিক অবস্থান আলাদা, তাদের এক মানুষ ভেদে কিন্তু প্রয়োজনগুলো আলাদা হয়। রোগ বা শারীরিক অসুস্থতার কারণে আমাদের যে খাওয়া দাওয়ার বিষয়টা, সেই খাওয়া দাওয়ার জায়গাটা একটা খুব সেন্সিটিভ জায়গা। সেন্সিটিভ জায়গা মানে সেখানে কিন্তু আমাদের অনেক খেয়াল করে খাওয়া দাওয়া করতে হয়। আমাদের শরীরের সুস্থতা নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপরে। এই ডায়েটেটিক্সের জায়গাটাতে তোমরা কিন্তু পরবর্তীকালে এগোতে পারো ডায়েটেটিক্সের হাত ধরে। খাদ্য তত্ত্ব বা ডায়েটেটিক্স তোমাদের শেখাবে, তোমাদের প্রশিক্ষণ দেবে যে কিভাবে তোমাদের বিভিন্ন শারীরিক পরিস্থিতিতে, শারীরিক অবস্থায় বিভিন্ন, কারণ অনেকেরই অ্যালার্জি থাকে অনেক খাবারে, অনেকেরই বিষয় অনেক পুরনো কিছু অসুস্থতা বা রোগ থাকে যেগুলো সহ্য হয় না, যেগুলো খাওয়া বারণ, সেগুলো বাদ দিয়েও কি করে আমরা আমাদের পুষ্টির লক্ষ্যে, আমরা আমাদের সার্বিক সুস্থতার লক্ষ্যে এগিয়ে যেতে পারবো, সেটা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ কিন্তু ডায়েটেটিক্সে দেওয়া হয়। ডায়েটেটিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হলো যে এখনকার বিশেষ করে ভীষণভাবে এই সময়ে বর্তমান সময়ে প্রাসঙ্গিক যে ডায়েট প্ল্যান, ডায়েটিং সবাই করে। ডায়েটিং মানে আমরা জানি যে আমরা বুঝি সাধারণ ভাষায় বুঝি ডায়েটিং মানে কম খাওয়া, কিন্তু ডায়েটেটিক্স বলে ডায়েটিং মানে মোটেই কম খাওয়া নয়, পরিমিত খাওয়া। ঠিক বুঝে যতটা দরকার সেই দরকারটা বুঝে ততটা খাওয়া। এবং সেইটাই যখন পড়াশোনার জগতে তোমরা যাবে, ডায়েটেটিক্স নিয়ে এগোবে, তখন দেখবে যে কত রকমের আমরা আমাদের রন্ধন শিল্পকে কোন জায়গায় নিয়ে যেতে পারি, আমরা আমাদের দৈনন্দিন খাবারকেও কত আকর্ষণীয় করে দিতে পারি, আমরা আমাদের শারীরিক অবস্থাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি এই ডায়েটেটিক্সের হাত ধরে। আশা করি তোমরা মোটামুটি এর স্কোপ সম্পর্কে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের নতুন জায়গাটা হচ্ছে আমরা টাইম, আমি আবার একটু ম্যানেজমেন্টে ফিরে আসছি, যেহেতু আমাদের ম্যানেজমেন্ট একটা বড় জায়গা, টাইম ম্যানেজমেন্ট। আমরা জানি যে সময় আমাদের কাছে খুব লিমিটেড, লিমিটেড সময়কে সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে উৎকৃষ্ট উপায়ে আমরা কতটা ব্যবহার করতে পারছি বা ইউটিলাইজ করতে পারছি, সেটা কিন্তু আজকের এই জগতে খুব, যেখানে ফাস্ট লাইফ বলা হয়, জীবন যেখানে অনেক দ্রুত, সেখানে সময় বাঁচানো বা সময়ের মধ্যে কাজ শেষ করা বা লক্ষ্য পূরণ করা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা তোমরা নিশ্চয়ই জানো। তোমরা পড়াশোনার ক্ষেত্রেও তাই করো, তোমরা সেমিস্টারের সিস্টেমে তোমরা ঢুকেছো আর ছ মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হয়েছে। সেখানে টাইম ম্যানেজমেন্ট যদি না শেখো, প্রপার টাইম ম্যানেজমেন্ট যদি না শেখো, তোমাদের ওই সিলেবাসকে নিজেদের আয়ত্তে এনে সেমিস্টারে পর্যন্ত পৌঁছানো তোমাদের জন্য কিন্তু বেশ কঠিন, বেশ টাফ। সেই জায়গায় যে যত টাইম ম্যানেজমেন্টে যে যত ভালো করতে পারে, সে তত বেশি স্কিলড হতে পারে, তত তাড়াতাড়ি তার বিষয় বা সাবজেক্ট আয়ত্তে আসতে পারে। এবং এইভাবেই টাইম ম্যানেজমেন্টটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট কিন্তু শেখায় যে আমরা কিভাবে সময় নষ্ট না করে আমাদের নির্দিষ্ট সময়কে কত ভালোভাবে কাজে লাগাতে পারি, যেটা পরবর্তীকালে ম্যানেজমেন্টের প্রথম পাঠ হিসেবে তোমরা দেখতে পাবে। তোমাদের যদি পরবর্তীকালে ম্যানেজমেন্টের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা তখন দেখতে পাবে যে ম্যানেজমেন্টের প্রথম পাঠ কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে এইচডিআরএম এর হাত ধরেই শিখেছো। এরপরে আমরা এখানে আশা করি তোমাদের কি স্কোপ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আমরা একটু খাদ্য তত্ত্ব নিয়ে আমরা একটু চর্চা করছি। আমরা পথ্যের কথা খুব শুনি, তাই তো? আমরা অসুখ হলেই সবার আগে বলা হয় ওষুধ খেতে হবে আর সাথে পথ্য খেতে হবে। পথ্যটা সম্পর্কে কি জানা আছে তোমাদের, কি মনে হয় পথ্য কি?
1: ডায়েট,
0: পথ্য ডায়েট, পথ্যর ইংরেজি ডায়েট। আর
1: অ্যাকচুয়ালি সেটা না, মানে অসুস্থ রোগীকে তার মানে কতটা প্রোটিন বা কি দরকার সেই অনুযায়ী পথ্যটা বানায়, সুষম খাদ্য যেটা
0: যেটুকু খাবার আমাদের বিভিন্ন শারীরিক অবস্থায় দরকার হয় সেটাই পথ্য। সেটা সামান্য ডাল ভাত ঝোল ভাতও হতে পারে, সেটা ফলমূলও হতে পারে, কমপ্লিট মিলও হতে পারে, ওই পার্টিকুলার বা ওই নির্দিষ্ট শারীরিক অবস্থায় যেটা আমরা খাচ্ছি সেটাই পথ্য। পথ্যর মধ্যে আহামরি কিন্তু অন্য কিছু নেই, রোজকার যা খাবার আমরা খাচ্ছি সেই খাবারে

একটু এদিক ওদিক করে নিয়ে আমরা সহজ পাচ্ছ, কারণ যেহেতু অলরেডি শরীরের মধ্যে একটা রোগ বা অসুস্থতা রয়েছে, তো আমাদের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়া, সেই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো একটু এদিক ওদিক হয়েই থাকে। তো সেই সময় যতটা সিম্পল বা সাধারণ খাবার দেওয়া যায় এবং তার মধ্যে থেকে পুষ্টি সংগ্রহ করতে পারবে, হজম করে নিতে পারবে, খাওয়া সহজ, এইগুলোই কিন্তু পড়ে।

0: ডায়েট থেরাপি কিন্তু আজকের দিনে ভীষণভাবে প্রচলিত কথা। আমরা ডায়েট কথাটা প্রচুর শুনি, বন্ধু বান্ধবদের কাছেও তোমরা শুনেছো, তোমরা নিজেরাও জানো যে ডায়েট করছে, ডায়েটে আছে, এটা ওটা খায় না, বাইরের খাবার খায় না। তার মানে তার পার্টিকুলার শারীরিক অবস্থায় সে আর পাঁচটা খাবারকে হয়তো কিছু খাবার বাদ দিয়েছে তার খাদ্য তালিকা থেকে, বা কিছু খাবার ইনক্লুড করেছে কিন্তু সেটা পরিমিত পরিমাণে। ডায়েট বা পথ্যর কয়েকটা গুরুত্ব রয়েছে। কিরকম, এখনো ডাক্তাররা বলেন যে রোগীর রোগ কিছুটা ওষুধের সারে, বাকি বেশিটাই সারে পথ্যতে। তার মানে আমরা ওষুধ খেয়ে শরীরের মধ্যে প্রবেশ করা জীবাণু গুলোকে আমরা বড়জোর মারতে পারি বা আটকাতে পারি, কিন্তু তার জন্য আমাদের শরীরের যে ক্ষতি হয়েছে, যে ক্ষয় হয়েছে, সেই ক্ষয়টা কিন্তু পূরণ হবে খাবার দিয়েই। তো সেই খাবারটা আমরা কিভাবে খাবো, অতএব তার উপর কিন্তু আমাদের সুস্থতা নির্ভর করছে। অতএব আমাদের সুস্থতা বজায় রাখার জন্য পথ্যের গুরুত্ব অপরিসীম। এরপরে অনেক ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরে কোনো না কোনো পার্টিকুলার কিছু একটা আমাদের খাবার অভ্যাসের গন্ডগোলের জন্য ভালো লাগে না তাই খাই না, দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে কোনো বিশেষ খাদ্য উপাদান ঘাটতি হয়ে যায়, যেটা ধরো আমরা ছোটবেলায় বায়না করি, আমরা দুধ খাবো না, আমরা অনেকেই ডিম পছন্দ করে না, অনেকেই বিভিন্ন ধরনের ফল খেতে একেবারে ভালোবাসে না, অনেকে সবজি খায় না, একদম দীর্ঘদিন তার খাবার থেকে ওইগুলো বাদ দিয়ে দিয়েছে, এবং বাদ দেওয়ার ফল হিসেবে কোনো না কোনো নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান তার শরীরে কম যাচ্ছে, এবং তার কনসিকোয়েন্স বা ফলশ্রুতি হিসেবে কি হয়, একটা সময় পরে আমরা সেই ঘাটতি গুলো শরীরের বিভিন্ন ভাবে প্রকাশ পেতে থাকে, এবং যখনই প্রকাশ পায় তখন আমরা দুর্বল হয়ে গেছি অলরেডি। ফলে তার জন্য যখন ডায়েট প্ল্যান করতে হচ্ছে, তখন ওই খাবারগুলো যাতে তার কাছে পৌঁছয়, তার জন্য তাকে ওই খাবারগুলো সমৃদ্ধ সে খাবারগুলো তাকে তার কাছে যেতেই হয়, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতেই হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি দীর্ঘদিন আমরা প্রোটিন জাতীয় খাবার কম খাচ্ছি, আমাদের দেশ উন্নত দেশের মধ্যে পড়ে না, এখনো দারিদ্র্যের নিচে থাকা মানুষ এখনো রয়েছে, এখনো বেশ কিছু অনাহার ক্লিষ্ট জায়গা রয়েছে, সেইখানে দেখা গেছে এই ধরনের সমস্যা কিন্তু ভীষণ ভাবে রয়েছে। তারা পার্টিকুলার কিছু ভিটামিন, মিনারেল এবং প্রোটিন, যেটা আমাদের শরীরে, যেটাকে বলা হয় বডি বিল্ডিং খাদ্য উপাদান বা শরীরকে তৈরি করার জন্য খাদ্য উপাদান, সেগুলো কিন্তু ভীষণ ভাবে খাবারে ঘাটতি রয়েছে। তো সেই ঘাটতি পূরণ করার জন্য তাকে উপযুক্ত পরিমাণ ডায়েট প্রেসক্রাইব করা হচ্ছে, যেভাবেই হোক তার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার তাকে রেগুলার নিতেই হবে।
1: ম্যাম, যারা নিরামিষ খায় তাদের জন্য পথ্যটা মানে কিরকম হবে, মানে তাদের জন্য শুধু কি মানে শাকসবজি দেয়?
0: না, এটা খুব ভালো প্রশ্ন করেছো। নিরামিষাশী মানে কিন্তু শাকসবজি শুধু নয়, প্রোটিন তাদের সাপ্লিমেন্ট বা প্রোটিন খাবার তারাও খেতে পারে, কিন্তু অ্যানিমাল প্রোটিন তারা হয়তো গ্রহণ করবেন না। তাদের ক্ষেত্রে প্লান্ট প্রোটিন বা উদ্ভিজ প্রোটিন হচ্ছে মেইন প্রোটিনের সোর্স। উদ্ভিজ প্রোটিন হিসেবে আমরা কি কি পাচ্ছি, আমরা ডাল পাচ্ছি, আমরা সয়াবিন পাচ্ছি,
1: পনির।
0: অ্যানিমাল প্রোটিনের যদি দুধ সহ্য হয় তাহলে পনির খেতেই পারে, কিন্তু যদি দুধ সহ্য না হয় তাহলে কিন্তু সে অ্যানিমাল প্রোটিনের পনিরও তার সহ্য হবে না। তো এই সমস্যাগুলো রয়েছে, তো তাহলেও কিন্তু তার প্রোটিনের ঘাটতি হওয়ার কথা নয়। প্রোটিন মানেই শুধুমাত্র আমিষ খাবার, এরকম কিন্তু নয়। আমিষ নিরামিষ মিলে প্রোটিন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ফার্স্ট ক্লাস প্রোটিন বা ক্লাস ওয়ান প্রোটিন নয়, আমরা দ্বিতীয় শ্রেণীর যে প্রোটিনগুলো বিভিন্ন ধরনের ডাল, সেটা কোনো পার্টিকুলার একটা ডাল নয়, অনেক রকমের ডাল, তার কোনো না কোনোটা আমরা যদি বিশেষ করে পাঁচমিশালি ডাল যদি হয়, সেখানে কিন্তু আমরা সব রকমের যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরকে তৈরি করার জন্য ভীষণভাবে জরুরি, যেগুলোকে আমরা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলি বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের ভালোভাবে সাপ্লিমেন্ট দিতে পারে। ডায়েট যখন আমরা প্ল্যান করি তখন মানুষের খাবারের রুচি অরুচি, পছন্দ অপছন্দ এবং অ্যাভেলেবিলিটি, আমি একজনকে একটা ডায়েট প্ল্যান দিলাম, তাকে বললাম তুমি মাছ খাবে, কিন্তু সে এমন জায়গায় বসবাস করে, এমন জায়গার বাসিন্দা যেখানে মাছ পাওয়া সম্ভবই নয়, কারণ মাছ আসলেও সেই মাছটা হয়তো তিন চার দিনের বাসি হয়ে আসে।

0: তা আটকা নয়। তো সেক্ষেত্রে কিন্তু তাকে প্রত্যেক দিনের পথ্যতে আমি মাছ লিখতে পারবো না। আমরা যখন ডায়েট প্ল্যান করব তখন কিন্তু এটা মাথায় রাখতে হয় যে সে কোথায় থাকে, সে আমি আদৌ যেটা লিখছি সে সেটা পাবে কিনা।
1: যাদের অ্যালার্জি আছে কোনো খাবারে, ডিমে ধরো দুধে অ্যালার্জি আছে, তারা কি করে মানে ডায়েটের মানে তাদের তো ওই খাবারগুলোর ঘাটতি পড়ে যাচ্ছে, তো তারা কি করে খায়?
0: এবার যে ব্যক্তির যে বিশেষ পার্টিকুলার খাদ্য উপাদান বা খাদ্যতে আহার্য সামগ্রীতে অ্যালার্জি রয়েছে, তাকে সেই অ্যালার্জি হওয়ার খাবারগুলো বাদ দিয়ে অল্টারনেটিভ বা ওই রকমই উপাদান আছে কিন্তু অ্যালার্জি হয় না বা হবে না এরকম উপাদানকে প্রেসক্রাইব করা হয়। যেমন ধরো যার ডিমে অ্যালার্জি, আগে দেখে নেওয়া হয় ডিমের কোন অংশতে অ্যালার্জি, অ্যালবুমিনের অ্যালার্জি না ডিমের কুসুম বা ফ্যাট পোষণে অ্যালার্জি। যদি গোটাটাতেই সমস্যা হয় মানে দুটোতেই যদি সমস্যা হয় তাহলে কিন্তু তার ডায়েট থেকে ডিমটা বাদ দিয়ে দেওয়া হয়। ডিমের অল্টারনেটিভ প্রোটিন মাছ বা মাংস থেকে, দুধ বা পনির থেকে, দই থেকে সে পেয়ে যাবে।
2: আর যদি পার্টিকুলারলি একটা অংশ হয় তাহলে সেটা বাদ দিয়ে খেতে হবে, মানে কুসুমটা হলে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা খেতে হবে।
0: একদমই তাই, ডায়েট কিন্তু এইভাবে হয়। ডায়েট প্ল্যান করার সময় আরেকটা জিনিস দেখা হয় যে কিরকম বয়স। আমি একজন বৃদ্ধ মানুষকে যদি বলি যে তার জন্য আমি গুরুপাক কোনো খাবারের, তা খেতে ভালো লাগে তাই আমি রোজ তাকে পায়েস দিচ্ছি, এরকম যদি আমি ডায়েট করি সেটা কিন্তু তার জন্য উপযুক্ত নয়। মানে ডায়েট যখন আমি প্ল্যান করব কারো জন্য তার শারীরিক অবস্থার সঙ্গে সঙ্গে তার বয়সটাকেও আমরা কনসিডার অবশ্যই করব, কারণ সব বয়সের জন্য সব খাবার উপযুক্ত নয়। আমি একটা ছোট বাচ্চা যার এখনো দাঁত সেভাবে ওঠেনি বা অল্প উঠেছে, তাকে যদি আমি বলি সজনে ডাঁটা চিবাতে, সে সজনে ডাঁটা কি চিবাতে পারবে? পারবে না, তার জন্য কঠিন হয়ে যাবে।
2: অর্ধ তরল জাতীয় কিছু দিতে হবে,
0: হ্যাঁ, বা অল্প অল্প যাতে সে যেটা সহজে চিবিয়ে খেতে পারবে এরকম কোনো খাবার আমি তাকে দিতে পারবো। তার মানে তার বয়সটা কিন্তু কনসিডার করা ভীষণভাবে জরুরি। এরপরে রয়েছে সে কোথায় কোন ধরনের জলবায়ু বা আবহাওয়ার পরিবেশে রয়েছে, সে পাহাড়ি অঞ্চলের বাসিন্দা না উপকূল অঞ্চলের বাসিন্দা, সে মালভূমি অঞ্চলের বাসিন্দা না সে সমভূমির বাসিন্দা। জায়গা বিশেষে প্রচন্ড গরমে একরকম ডায়েট, ঠান্ডার জায়গায় আরেক রকম ডায়েট, এগুলো কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হয়, কারণ এগুলো যদি আমরা মাথায় না রাখি ডায়েট কিন্তু পুরোপুরি
2: হবে না,
0: প্রপার হবে না। একদম ঠিক বলেছ, প্রপার হবে না। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তার জন্য আমরা সাধারণভাবে হালকা খাবার সহজ পাচ্ছ, যেগুলো মশলা কম, কষানো কম হয়েছে, সিদ্ধ, একটু সেমি সলিড, যেটাকে হালকা পাতলা, সেই ধরনের ডায়েট আমরা প্রেসক্রাইব করি। আর যখন তার শারীরিক অবস্থায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে তখন তাকে সহজ পাচ্ছ কঠিন খাবার দেওয়া হয়। তো তা সে এক্স্যাক্টলি কোন স্টেজে আছে সেটা কিন্তু দেখা হয়। এরপরে খাদ্য দপ্তর একটা বড় পোর্শন হচ্ছে বাচ্চাদের খাওয়ার। প্রথম ছ মাস তোমরা জানো যে একটা কম্পালসারি
2: মায়ের দুধ খেতে হবে, মাতৃদুগ্ধ পান করাতে হবে,
0: যেটার কোনো অল্টারনেটিভ
2: হয় না,
0: হয় না। প্রথম ছ মাস তাকে জল অবধি দেওয়া হয় না, মাতৃদুগ্ধর ওপরেই রাখা হয়, কারণ ওখান থেকে সে
2: জল পেয়ে যায়,
0: যথেষ্ট পুষ্টি সেখান থেকে পেয়ে যাচ্ছে। তারপরে যে পর্যায়টা সেই পর্যায়ে আসে উইনিং। উইনিং মানে বাচ্চাকে মাতৃদুগ্ধ থেকে ছাড়িয়ে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যখন ঠিক আমাদের রিচুয়াল হিসেবে অন্নপ্রাশন করা হয়, ওকে প্রথম ভাত খাওয়ানো হচ্ছে, শুরুতেই কি আর ওরকম আমাদের মতো ভাত খেতে পারে, ওটা একটা প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয়। কিন্তু তারপরে ওরা কি করে আস্তে আস্তে ওই সেমি সলিড বা অর্ধ তরল অবস্থায় ভাত, ডালের স্যুপ, সবজি স্যুপ, এরকম ভাবে ওরা ফলের রস, এগুলো আস্তে আস্তে খাওয়া শুরু করে এবং তার পরবর্তী পর্যায়ে যায় সে সলিড খাবারে। এরপরে সলিড খাবারের মধ্যেও বাচ্চাদেরকে সবচেয়ে প্রথমে যেটা দেওয়া হয় দ্যাট ইজ এগ, মানে ডিম। ডিমটা সিদ্ধ করে একটু নরম ভাবে, নরম করে সিদ্ধ করে ডিমটা দেওয়া হয়। ডিমে যদি অ্যালার্জি দেখা যায় যে ডিমে অ্যালার্জি আছে, তখন বাচ্চাদের ক্ষেত্রে অন্য খাবারে শিফট করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মাতৃদুগ্ধটা আস্তে আস্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে গরুর দুধ বা কৌটোর যে দুধ, পাউডার দুধ হিসেবে আমরা যেটাকে বলি, যেটাকে আমরা বেবি ফুড বলি, সেই বেবি ফুড ইন্ট্রোডিউস করা হয়।
2: যদি বাচ্চার যদি দুধে অ্যালার্জি থাকে তো সেই সময় বাচ্চা কি খাবে?
0: হ্যাঁ,

0: ভালো প্রশ্ন করেছো। যদি ল্যাকটোজ অ্যালার্জি বলা হয় ওটাকে, দুধে যদি অ্যালার্জি থাকে তখন বাচ্চাকে অল্টারনেটিভ হিসেবে সয়া মিল্ক দেওয়া যেতে পারে, মানে সয়াবিনের থেকে মিশ্রিত যে দুধ সেটা দেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে ডক্টররাই প্রেসক্রাইব করে দেন, কারণ অ্যালার্জিটা বোঝা যায়, বাচ্চার হজম হচ্ছে না, পাতলা পটি হয়ে যাচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না, এবং ডক্টর চাইল্ড স্পেশালিস্ট যারা পেডিয়াট্রিক তারা দেখে তারাই প্রেসক্রাইব করে দেন যে এটা তাহলে আর কন্টিনিউ করা যাবে না, নর্মাল ল্যাকটোজ এর ওর অ্যালার্জি আছে, কেউ অন্যরকম ভাবে দুধ দিতে হবে। এবং ফলের রস যখন ইন্ট্রোডিউস করা হয় চেষ্টা করা হয়
1: মিষ্টি,
0: একটু মিষ্টি যেন ফলটা হয়, বিশেষ করে কমলালেবু বা মুসাম্বির যে রস সেই রসগুলো ন্যাচারাল মিষ্টি, কারণ চিনি অ্যাড করা ঠিক নয় বাচ্চাদের জন্য, কেন আমাদের জন্যও তাই, চিনির ব্যবহার যতটা কম হয় ততটাই ভালো, চিনি অ্যাড না করে ন্যাচারাল যে মিষ্টি সেই মিষ্টি ওদের খাবার দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তোমাদের কি এখানে আর কোনো প্রশ্ন আছে?
1: না।
0: আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমরা যা ধারণা করলাম তোমাদের ডায়েট নিয়ে বা ডায়েটের গুরুত্ব নিয়ে, খাদ্য তত্ত্ব কি, তোমাদের আইডিয়া নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। একবার দেখে নাও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।
1: না না, একটা প্রশ্ন যে 6 মাস পর্যন্তই মায়ের দুধ তাকে খেতে বলা হয়, তারপরে না কেন, মানে তারপরে যদি খায় তাতে কি মায়ের ক্ষতি হবে না বাচ্চার? মানে অনেকে খায়
0: তো। সুন্দর প্রশ্ন করেছো। 6 মাস পর্যন্ত মায়ের দুধে যা যা আমরা পুষ্টি উপাদান পাই বাচ্চার জন্য যথেষ্ট, সেজন্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরে অন্য কিছু আর দরকার পড়ে না। কিন্তু 6 মাসের পর থেকে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট যেভাবে এগোতে থাকে তখন মায়ের দুধে যেটুকু পুষ্টি পাওয়া যাচ্ছে তখন মায়ের দুধের কোয়ালিটি গ্র্যাজুয়ালি কমতে থাকে, যেটুকু পুষ্টি পাওয়া যাচ্ছে সেটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট হয় না। তো তখন 6 মাসের পরেও যদি মায়ের দুধ কন্টিনিউ করা হয় সেটা শুধুমাত্র বাচ্চার পেট ভরার ব্যবস্থাই হবে, তা কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশের জন্য সেটা খুব একটা কাজের হয় না। যে কারণে 6 মাস পরে থেকে ডক্টররাই বলেন যে মায়ের দুধের পরিমাণ, মাতৃদুগ্ধ পরিমাণও কমতে থাকে, কোয়ালিটিও কমতে থাকে, এবং ফ্রিকোয়েন্সি ওই জন্য কমাতে বলেন ডক্টর, এবং আস্তে আস্তে বন্ধ করে দিতে বলেন, কারণ এরপরে মাতৃদুগ্ধ যদি কন্টিনিউ করা হয় সেটা বাচ্চার থেকেও মায়ের জন্য ক্ষতি হয়ে যায়।
1: কোলেস্ট্রাম মানে কলোস্ট্রাম যেটা, মানে মানে জিনিসটা তো ওই মায়ের যে দুধ দেয়
0: প্রথম দুধটা,
1: আচ্ছা প্রথম
0: একদম ডেলিভারির পরে একটা ঘন একটু ইয়েলোইশ মানে একটু হলদেটে একটা দুধ বেরোয়, তার নাম হচ্ছে কলোস্ট্রাম, যেটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। এই কলোস্ট্রামের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি বাচ্চারা কলোস্ট্রাম থেকে পায়, যে কারণে জন্মের পর পরই সদ্যজাত বাচ্চাকে কলোস্ট্রামটা দিয়ে দেওয়া হয়। তো আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা এই বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন দেশপ্রিয় উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের শিক্ষিকা পারমিতা বিশ্বাস ও 2 শিক্ষার্থী।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 ম্যাগাজিন অনুষ্ঠান কেন্দ্রি লোকগীতি ময়না মান্ডি ও সহশিল্পীদের কণ্ঠে। কিষাণবাণী 6:38 পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, এই নিয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন সুভাষ চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর। 19:30 থাকবে বিজ্ঞানের খবর। স্মরণে বরণে ডক্টর রাধিলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল। মরণোত্তর দেহদান, এ বিষয়ে সুদীপ।

রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সানাই, শিল্পী গওহর আলী খান ও সহশিল্পীদের। রবীন্দ্রসঙ্গীত সুদীপ্ত গায়নের কণ্ঠে নটা বেজে তিরিশ মিনিট। নটা পঁয়তাল্লিশে অতুল প্রসাদের গান, শিল্পী তৃপ্তি সেন, দশটায় শ্রবণের স্বাস্থ্য, রচনা ও সম্পাদনা রূপময় কলু, অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি সাড়ে দশটায়, দশটা পঁয়তাল্লিশে আধুনিক গান, শিল্পী মান্না দে ১১টা ১০ পরম্পরা, আরতি মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি বার্তা উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাইমা কর্মকারের কণ্ঠে ভজন 7:10, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 শুনবেন নানা রঙের গান। স্পটলাইটের বাংলা রূপান্তর 8:30, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আবহাওয়ার খবর জানিয়ে দিই, আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.14 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 96 ভাগ আর সর্বনিম্ন শতকরা 70 ভাগ। বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে 27 থেকে 29 অগস্ট পর্যন্ত তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে 30 ও 31 অগস্ট ঝোড়ো আবহাওয়া থাকবে, ওই সময় মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: ময়না মান্ডি আর সাউতেন কোয়া দুহরি দং সেরেন পে আজম কে তাবনা সেরেন এর কিন তাহে কানা ময়না মান্ডি আর সুন্দরী হাসদা নিত আজম তামন পে সাউহেন আখড়া কিন্দিরি কিন্দিরি রে আজম তামন পে অনড়হে অনড়হে দয় অড়হে দা সুরেন্দ্রনাথ হেমব্রম
1: ইঙ্গা পইলু অনড়হে ইংরিন গাতে কো এগো ইংরিন গাতে কো ইয়া মনে সেটের লেনা হাপরাম কো বুকতপা ঠাও নাগাম দিশমতে যাহারে তো তাহে কেনা পাহিল হানে সেদাই কেই চাম্পা লিলিবিতি খাইরি বাদলি কয়েঁড়াগাড় সেতা আয়ুব সুখ সুলুক জীবন বিতেও তাহে কেনা সার সাগুনতে সারের রেস্কে রমজ সেকেজ সবজ অন আনাজ আর যাও আনেজ ধানেজ ধন ধরিপতে পেরেজ হর বাঁধে জমনু তোয়া দাহে চেদ রেনাগে বাং তাহে কেনা আনাট দারে নাড়ি হারি হারিয়ার রিলেমালা পানতে পিতেজ লিখন গড়ন সুখ সাওয়ার সাওয়ায় সিমরা মারা ভেকতে মানমিয়া এতহব তাহেত জীবন রেনা পৈল খদ সাপ তাহেত ক আসুল আপাসুল কামি জীবন জগধলা নতে বাণিজ্য ব্যাপার মাল হাতি লদপ লদপ চরক চিকড় সাদম কাটাপ কাটাপ দাগ মাঁদেলাই দাগ দারহা লিঙ্গিন জিয়ার ঝারনা লোকসা চিতার নিজালা উপল সাপিন পরাইনি বাহালাঁদা নই নালা গাড়াহ তাহে কানা আদোয়া আতেন আতিং লেকা কুকমু আতে দুলেড়ি দুলেড়ো মনে লেকা ভিত কাঁতরে গৌরে গার গারগানা জেরের পতাওরে উনুম এনেজ সঁধাড় এলাং সানাম ঠাঁও রেগে থাপন তাহে কেনা রিহিট মনে সিবিল সিপিবিল লেন নাড়গন সড়ক পুরীক্ষণ এম এপেম তেরদেজ এগো ইঞ্জিন গাতে কো পে টিড় সিঁদুর টিকা টিড় কাতে গামাম হরারে তোলাশিয়ে বাপুড়িজ তোলাস এত কুয়েঞ কিসকুরাপাজ মান্ডি কিশোর মুরমু ঠাকুর সরেন সিপাহি হেমব্রম কুঁয়ার আর হ সাঁওতারিন সাপাপ্তি কো মারাং বুরু জাহেরায় লই কিয়াবিন লই কিয়াপে মনে কো তুরুই কো ওকায়না কো উনকু আসুল সিম সুক্রি ডাংরি কাডা মেরম এমন জিয়েরি কো ওকায়না কো খেরওয়াড়ে বিরেদালি গাড় রাজপাট থিরে নাচিকেতে জমকাও জমি তুমদা টামাক ঢাক রেগড়া ঘুড়ি পাইগন লিফুর ঝমর ঝমর সায়ম ছাড়ে ওকায়না হড় হপনা উপরুম হরক সাপাপ শিখে খোদা পান কাটা লুতুর ফের ফেরি বাজুবালা খাডু রূপে গড়হন পায়গন পাউড়ি লাড়াও পিছি ঝমঝম সাড়ে হামাল বাজুবালা সাবাদ আর এনা চেত পিড়ি পিটারি রে দহবায় ধুতি লম থম রিসয় লসয় লুমং সুতম তেতেং পাঞ্চি শাড়ি সুখলি ধারতে চেদা এ আল লেদা জীবন জীবন হর মান্তার বাখেড় হালে ডালে অকয় ঠেন কুকলিং দহয়া অকয় ইমুঞ্জা তেলা এগো ইংরিন গাতে কো আপে চেত সারিগে পে হয়ুয়া কারাম সাখি সারি গাতে তেহেন বাং রেহ এআই সাই সাসাই শেরমা তায়মতে রেহুঁ তোলাস নামা আদিবাসী বীর সান্তাল মাড়ে হাপড়াম কোয়া খেরোয়াড় নাগাম সামানম থারি চেতান জুলু হিরেমানিক দিউ হিবাতি ইয়া হালত নেল কাতে লেখা সাঙ্গে ককম মেমেন কানা অনহরিহে দো খেপা কঙ্কা বহ বাড়ি আকান তায়া ওনাতে গিং নেল নামেদা নাহা হরা

0: কুকমুহ ধরম ভরম চিন্তে রাজরানী চহল দহ আকাদায় আঙ্গি ভরিয়ে রাজস্তি পাঠ তিনা অক্ত লাহাক কানা উনাক গে সদরক কানা হুনার হুনার কারধানি সেরমা সাজাও আকান সেন্দ্রা কোড়া সাঁতে সেতা বুড়ি পারকম বেঙ্গেত গে গুয়ে বাহা চাঁদো ইপিল মনেজীবী খুশি কাতে লাঁদা লাঁদাতে আতিনেদায় সিরজন বাথাও তাসা অমন অতরে রেঙ্গেজ আর লালচ সাঁতে কাতে সাঁতাসে রাওয়াঁ সেটেরা কাকিন কানায় বীর হরিণ কুনামি হয়তে হিলপ কানা নারে নাড়কা সাহেদ জিয়ন আড়ি গাহির বুকে বাহা খন বেরেত কানায় অক্ত সিঙ্গড় আতিন আতিন আজা নিতক দ পারি তের দেজ ছানো নুতর নিদে কারিনদাং দারাই উনিয়া হর ঝালকাও রাকাব এনা বিজলি ঝালাক ঝালকাও ঝালাক বতর গে থুতিলকা রিমিল সাড়ে থার থারাও এনা ধারতি রেয়াড় কাঁড়া আর কুকমু নাপাম বাং হইলেনা সার সাগুন ইয়া মনেয়ানা অনর হে চেরা পুঁজি দাগ জাড়ি আতু তালারে ওড়া সিরজনীয়া ছটিয়ার ছাটকা চেঁড়ে কোয়া চেহর বেহর বেরেত আয় নেহর তালারে ইয়া জীবন মিদিন বৈশাখ এতহব ঝেঁট চাঁদো নিদে জাপিদ খন অকয় চৈ হহ বেরেত কিদিঞা এই আঞ্জমেদাম সিরজন সাবাদ বেরেত মে বেরেত মে ঝাঙ্গুল ঝুলে গোক কাতে ঘেঁট পটম দাহাড়ি আতে তাড়াম ইদিমে চেরা পুঁজিরে দাগ জাড়ি হাজুর লাহারেগে সেটেরক মে ওঁড়ে সক সেটেজ মনেয়াতে তাঙ্গি আকাদ মেয়ায় অনড়হে দুলাড়ি ডাহাররে মার্শাল বানু বিন কিদিন বাখুত নুতত আয়ো বাবা বৈহা মিশ্রাতে কোয়া সগৈ মায়া তোপাক কাতে বাগি হটো আকাদাইন জানাম আতু উকুর ওকারেতাম অকয় বানু ইয়া অনড়হে দুলাড়ি উনি তোলাস তোলাস তেগে গালাসাং জিয়ন তিকিন এনা উমের বাড়তি ইদিক কানা লাঙ্গা হেওয়া কলসা কলসাতে রেঙ্গেজ তেতাং উকুরিয়ান চেরা পুঁজি রে দাগ জাড়ি রহড় বুরু সেঙ্গেল এদ্রে লেকা বুরুম আকান অনড়হে লাগিদ বাঞ্চাপ সানাইন কানা অনড়হে দুলাড়ি ওকারে মেনাক মেয়া দাকা বাং রেহ আকাল বানাম দাগ এম গাঁতে বাঞ্চাও দহয় তিন মে জীবি আলম মিছে হচোয়া অতন সারি সাড়েস আরি চেরা পুঁজি দাগাম ইয়া মুচাদ অনড়হে ভেন্তা বাখেড় আঞ্জমাইন সাপিন আড়াং সেরেং কৃষ্ণী মাকো চেরো বেরো হুয়াড় মাকো লেবদা লাতিং এলখা পুরখা ওটাঙা কো লুবুই গিতিল সিম সাড়িয়া কুকুড়ুচুত ফাদ ফাদাওতে বয়ল তুলাতে ধারতি রিয়া চারখা পুথি জিয়ন আরি লেকাতে সেয়া জালমা সাকাম লেকা মেদ এ জাপিদা ওটেজ বিদলাই বারাক আঞ্জম ঝারনি আড়াং মিদ লেতার উতনাও আনা আঁদড় অরসর বতরেম বুঝোয়া হর তেগে হুযুক তামা দারাম দাগ ডালি লিপছ মুখর তেলা কুকলি উনাক বাড়াই রেনা লাগতি বানুয়া দেলালাং পায়রা লেন গে জালা দাগ রেয়াড় দাগ সিরি গাড়ারে বাদড়া আপিয়া হেঁদে উমুল আশ্রায় হৃদয় জীবিত দো বাটি চামাল চুমুল চিকেতেম সাহাওয়া এলখা আয়ুর মিত পাহাটা সামায় দৌড় লেতাড় লেতাড় সাঁহা কামিহরা তেনক কানা ঝাড়া জাড়ি দাগতে লহট চিন হেপরাও মাড়াও উড়েও চালাক কানা অন হেড়া আড়তি লোহচন থুতি গালমারাও এতহব আরি নোয়া জনমরে বাং রেহ তায়ম তাবের জনমরে আশাইন পুরেও তামা গুরভিন রিমিল হই কাতে
1: সাহিত আখড়া কিন্দিরিরে অনড়হে পে আজম কেত তাবনা অনড়হে দই অড়হে গেদায় সুরেন্দ্রনাথ হেমব্রম মুচাদ রেদো আজম তাবন পে করণ হেমব্রম আর সাঁওতেন কোয়া লাগড়ি সেরিঞ্জ সেরিঞ্জ রেদো করণ হেমব্রম

করণ হেমব্রম আর সাউথেন কোয়া লাগড়ি সেরিন পে আয়োজন কেতাবনা সেরিন হৃদয় তাহে কানা করণ হেমব্রম নোয়া সাউতে গে তেহেঞা সান্তারি আখড়া দো নডে গে মুচড়েনা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড স্যাচুরেশন ড্রাইভ শুরু হতে চলেছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি যাদের কার্ড রয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ঋণের সীমা নবীকরণ বা বৃদ্ধি করাই এই অভিযানের লক্ষ্য। এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বর্গাদার ইজারাদার, কৃষক, দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ, পশুপালন এবং অন্যান্য কৃষি সহায়ক কর্মকাণ্ডে যুক্ত কৃষকদের। এই কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকগুলির পাশাপাশি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, নাবার্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। হুগলি জেলা ডিএম অফিসে আজ এক বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, সরকারি পরিষেবা আরও দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং উন্নয়নমূলক কাজগুলিকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলিপুরদুয়ার জেলার জয়ন্তীর বাসিন্দাদেরকে পুনর্বাসনের

0: জন্য প্রশাসনের পক্ষ থেকে আজ জমি দেখানো হয়। জমির জন্য নামও নথিভুক্ত করা হয়। প্রথম ধাপে প্রায় ২১৩ জন উপভোক্তাদের বনছায়া বস্তিতে তাদের জমি দেখানো হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা, জেলা শাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘবন তৈরির লক্ষ্যে ইতিমধ্যে ২০২৪ সালের বক্সার ভুটিয়া এবং গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের এই বনছায়া বস্তিতে পুনর্বাসন দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর শ্যামডি আমডাঙ্গা রোডে আজ দুপুরে একটি টোটো সারাইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, দোকানটিতে সারাইয়ের কাজ চলাকালীন হঠাৎই ব্যাটারি ফেটে এই বিপত্তি ঘটে। দোকানের মালিক সুভাষচন্দ্র পাল গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দমকলের গাড়ি দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। রাখীবন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতে আগামীকাল রাজ্যজুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখী বন্ধন উৎসব। এই উপলক্ষে প্রায় ২৫,৬০,০০৫টি রাখী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। রাইনো ডে উপলক্ষে আগামী ২২শে সেপ্টেম্বর বন দপ্তরের বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। মূলত বন্যপ্রাণী শিকার ও পাচারের বিরুদ্ধে বন দপ্তরের জিরো টলারেন্স নীতি এবং কঠোর অবস্থান সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই উদ্যোগ বলে দাবি বনমন্ত্রীর। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন ৭:৩৫।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800420

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে তো বিভিন্ন বিশেষজ্ঞ থাকেন, আলোচনা করেন, পরামর্শ দেন, তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি, যেটি হলো পশ্চিমবঙ্গে বার্লি বা যব তার চাষের সম্ভাবনা কি কি রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন। গোলাম বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
7: ধন্যবাদ।
6: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতেই যেটা জানতে চাইব বা আমি বলবো আমাদের শ্রোতা বন্ধুদের, বা আপনিও হয়তো সহমত হবেন, একটা সময় ছিল, পুরনো দিনের কথা যদি বলি, হয়তো এখনো কোথাও কোথাও গ্রাম বাংলার বুকে এই দৃশ্যটা দেখা যায় যে যখন জ্বর হয়, শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু এই বার্লি খাওয়াটার একটা প্রবণতা ছিল।
7: একদমই তাই।
6: এবং এখন আস্তে আস্তে বিজ্ঞানের উন্নতি হয়ে বিভিন্ন রকম প্রযুক্তির হাত ধরে আমরা এগিয়ে চলেছি, দেশ এগিয়ে চলেছে, তাই হয়তো এখনকার জেনারেশন এই জিনিসটা ঠিক জানে না, কিন্তু আপনাদের সময় বা একটু যদি আমাদের ছোটবেলার কথা দেখি, এগুলো কিন্তু আমাদের খেতে হয়েছে।
7: একদমই তাই।
6: হয়তো খুব ভালো লাগতো না, কিন্তু খেতে হতো। তা এই যে বার্লিটা, এটা ঠিক কি ধরনের ফসল?
7: বার্লি মূলত হচ্ছে একটি শীতকালীন দানা ফসল, তন্নুল ফসল, যেটা খোসাযুক্ত এবং খোসাবিহীন দুই ধরনের হতে পারে। তো বার্লি মূলত আমরা দুই ধরনের বার্লি পেতে পারি, একটি হচ্ছে দুই সারি আর একটি হচ্ছে ছয় সারি।
6: আচ্ছা, দুই সারি আর ছয় সারি মানে এটা ঠিক কি ব্যাপার?
7: হ্যাঁ, ঠিক। এই দুই সারি ছয় সারি জিনিসটা হয়তো আমি মুখে যতটা চাষি ভাইদের কাছে বলছি সহজভাবে, এটা যদি আমরা চাক্ষুষ দেখি তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। মূলত বার্লির শীষ দেখলে বোঝা যাবে যে এটা দুই সারি আর ছয় সারি। দুই সারি অর্থ হচ্ছে যে বার্লির একটা শীষের মধ্যে মাঝখানে যদি একটা রেখা থাকে তাহলে তার দুই দিকে দুটো করে দানা থাকে। ঠিক ছয় সারিতে এইটারই হচ্ছে আরও দুটো করে, অর্থাৎ মোট তিনটে করে থাকে। তাহলে এক একটাতে যদি দুটো করে থাকে তাহলে ছটা করে আমরা শাড়ি পেয়ে যেতে পারি। এবং আমরা যদি কোনো শীষকে ওপর থেকে দেখি তাহলে ত্রিভুজের মতন যেন মনে হবে, ছটা শাড়ি কিন্তু দানা ওখানে রয়েছে।
6: আচ্ছা।
7: এবং এর ব্যবহারও কিন্তু দুই ধরনের, যেগুলো মূলত হচ্ছে যে আপনার দুই শাড়ির যেগুলো হচ্ছে যে রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি মল্ট বার্লি। মল্ট বার্লি কথার অর্থ হচ্ছে আমরা যে বার্লি থেকে মাদক জাতীয় যে আমাদের দ্রব্য তৈরি করি সেগুলো কিন্তু এই দুই সারির বার্লি থেকে তৈরি হয়। কারণ এই বার্লির দানার মধ্যে বেশি পরিমাণে হচ্ছে আপনার স্টার্চ থাকে, প্রোটিনটা অল্প থাকে। অন্যদিকে আমরা সাধারণ মানুষ, যেটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ যেটা আমরা খাই, সেটা মূলত ছয় সারি থেকে পাওয়া যায়, যেখানে প্রোটিনটা বেশি থাকে, স্টার্চটা তুলনামূলকভাবে কম।

0: থাকে। তাই দুই সারি এবং ছয় সারি দুটো বার্লি বা জব যেটাকেই আমরা বলি না কেন চাষি ভাইরা, দুটোর কিন্তু বাণিজ্যিক গুরুত্ব কিন্তু কিছুটা হলেও আলাদা, চাষ পদ্ধতি একই,
1: প্রায় একই, কিন্তু তার বাণিজ্যিক যেটা বলছেন আর কি ইকোনমিক ভ্যালুটা,
0: অর্থনৈতিক ভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা কিন্তু দুই ধরনেরই আছে।
1: আচ্ছা, তা আমাদের কৃষক বন্ধুরা

0: সেটা যদি বার্লি আমরা বিস্কুট বলি, বার্লির ময়দা বা আটা বলি, বা বার্লি থেকে হচ্ছে হচ্ছে অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি বা খাওয়ার জন্য বা ঔষধি গুণ হিসাবে যদি আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে তারা ছয় সারি বার্লি চাষ করবেন।
1: বা এবারে এই আপনি কথায় বললেন যে ঔষধি গুণ, তাহলে আমরা যখন আমরা শুরুতে একটা ছোটবেলার কথা বলছিলাম যে আমরা যখন শরীর অসুস্থ হয়ে যেত আমাদের, তখন এই বার্লি খাওয়ার একটা প্রবণতা ছিল, এবং তাহলে আপনি একটু আমাদেরকে জানান শ্রোতা বন্ধুদেরকে যে এই বার্লি ঠিক মানব দেহের ক্ষেত্রে তার ঔষধি গুণ কেমন রয়েছে।
0: বার্লির মানব দেহের এর যে গুণ, ঔষধি গুণ যদি বলি, মানে এক কথায় বলে শেষ করা যাবে না। যদি তার খাদ্য উপাদানগত দিকটা আমরা তুলে ধরি, তাহলে দেখা যাবে বার্লির মধ্যে যেমন কার্বোহাইড্রেট রয়েছে 70-72%, প্রোটিন রয়েছে 12.5%, এছাড়া যে সমস্ত খনিজ উপাদান যেগুলো আমাদের দেহের পুষ্টির জন্য খুব দরকার, রোগ প্রতিরোধের জন্য দরকার, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, সব কিছুই বার্লির মধ্যে রয়েছে। এক কথায় যদি আমরা বলি চাষি ভাইরা, বা চাষি ভাই বাদ দিয়েও যদি সাধারণ মানুষ যারা এটাকে খাদ্য উপাদান হিসাবে গ্রহণ করতে চান, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অনন্য খাদ্য উপাদান। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কিন্তু বার্লি আমাদের দেহের মধ্যে গড়ে তোলে।
1: আচ্ছা,
0: টাইপ 2 ডায়াবেটিস, আজকাল সুব্রতবাবু আপনিও জানবেন বা আমরাও জানি, চাষি ভাইরাও জানেন যে ঘরে ঘরে এখন মধুমেহ রোগ, এই রোগ ছড়িয়ে পড়েছে, যার জন্য আমরা এখন খুব খাদ্য সচেতন হয়ে গেছি যে কোন খাবারের মধ্যে কতটুকুন আমাদের সুগার, অর্থাৎ হচ্ছে যে ইন্ডেক্স কতটা রয়েছে সুগারের, সেই অনুযায়ী আমরা মেপে ঝুঁকে, বিশেষ করে আধুনিক প্রজন্মের যারা ছেলে মেয়ে রয়েছেন তারা খাই, সেই হিসাবে বার্লি খুব ভালো। হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। পিত্তনালীতে যদি কোনোভাবে পাথর হয়, বা আমরা দেখি যেটাকে আমরা বলি মাঝে মাঝে গল ব্লাডার স্টোন বলি, পিত্তথলিতে যদি কোনো কারণে পাথর হয় এবং মূত্রনালীর যে সংক্রমণ, এগুলোকে কিন্তু বার্লি অনেকটা প্রতিরোধ করতে পারে। এছাড়া আজকাল যে কোনো জায়গায় একটা আমরা দেখি যে স্থূলতা, ওবেসিটি যেটাকে আমরা ইংরেজিতে বলি,
1: বেড়ে যাচ্ছে,
0: বিশেষ করে আজকাল শহর অঞ্চলের মানুষ বা যারা ইয়ং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে খাদ্য খাওয়ার জন্য ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলোকে আমরা ইংরেজিতে বলি, এই ধরনের রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে স্থূলতা বেড়ে যাচ্ছে। তো বার্লির মধ্যে একটা বিটা গ্লুকান নামক একটা দ্রবণীয় ফাইবার আছে, যেটা মূলত আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বিকে বার করে দেয়, ফলে বার্লি সেবনে স্থূলতা এটা কিন্তু অনেকটা কমে যায়। আবার যদি আমরা শক্তির উৎস হিসাবে দেখি, তাহলে ক্রীড়াবিদ যারা আছে, যাদের আমাদের সাধারণ মানুষের থেকে শক্তি বেশি দরকার, তারা কিন্তু প্রতি 100 গ্রাম বার্লি থেকে প্রায় 350 ক্যালোরি শক্তি পেতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, শীতকাল আসলেই আমাদের মনে হয় যেন টেবিলে বা কোথাও আলোচনা চক্রে কফি না হলে জমে না, আজকাল কফির দাম তো খুব বেড়ে গেছে, তো সেই জায়গায় ভাজা বার্লির দানাকে আমরা কিন্তু বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারি।
1: সেটা কি মানে এখন চলছে বাজারে?
0: সেটাও এখন অতটা বাজারে না চললেও কিন্তু
1: এটার
0: একটা সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে সেই ধরনের সচেতনতা যদি আসে, ঠিক আছে, হয়তো মানুষকে যদি আমি আগে থেকে বলে দিই, সে বলবে আরে এটা কি আমি খাবো না, তাহলে তাকে না বলেই হয়তো আমাদেরকে খাওয়াতে হবে, তবেই সে বুঝতে পারবে যে সেটা কতটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হতে পারে কি না পারে।
1: বাহ, এটা খুব একটা সুন্দর আশার আলো দিলেন আপনি আর কি, যে এখান থেকে বার্লি থেকে এত কিছু হতে পারে, এগুলো তো হয়ে আসছে, তার খাদ্যগুণ, গুণাগুণ, ঔষধি গুণের কথা তো বললেন, সেই সঙ্গে একটা বেশ সুন্দর জিনিস বললেন যদি কফির বিকল্প হিসেবে বার্লিকে ব্যবহার করা যেতে পারে। বেশ, আমরা অনেক কিছুই শুনলাম মোটামুটি বার্লির বিভিন্ন গুণ, ঔষধি গুণ, বা কেন বার্লির দিকে আপনারা ঝুঁকবেন। এইবারে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, শুনে হয়তো আগ্রহ প্রকাশ করলেন তিনি বার্লি চাষ করবেন বা করছেনও হয়তো, তাদের জন্য এবার আমরা একটু যদি গোড়া থেকে শুরু করি, এই বার্লি চাষের জন্য কিরকম জমির প্রয়োজন?
0: বার্লি মূলত যে কোনো ধরনের জমি, যেটা সমতল জমি, বেলে দোআঁশ বা দোআঁশ জমি, যেখানে মাঝারি ধরনের উর্বরতা রয়েছে, সেই জমিতে কিন্তু খুব ভালোভাবে বার্লি চাষ করা যেতে পারে। এবং সব থেকে চাষি ভাইরা জানবেন গুরুত্বপূর্ণ দিক, যে বার্লি ফসলটি লবণাক্ত প্রতিরোধী, যার জন্য সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে

0: কিন্তু বার্লি চাষের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। আবার আমরা যদি দেখি ঝাড়গ্রাম, সুদূর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, যেখানে লাল কাঁকুড়ে মাটি রয়েছে, উষ্ণ আর্দ্র আবহাওয়া রয়েছে, সেখানেও কিন্তু বার্লি চাষ হয়। এবার যদি আমরা সোজা ওপরের দিকে যাই, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাই, যেখানে শীতকাল অনেকটাই দীর্ঘায়িত আমাদের সমতলের তুলনায়, সেখানেও কিন্তু বার্লি চাষের সম্ভাবনা প্রবল। তবে যে সমস্ত চাষি ভাইরা বার্লি চাষ করছেন বা যারা আগামী দিনে বার্লি চাষে উৎসাহী হচ্ছেন, তারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, জমিতে কিন্তু কোনো জমা জল বার্লি সহ্য করতে পারে না,
1: মানে জল নিকাশি
0: ব্যবস্থা ভালো হতে হবে। হঠাৎ করে যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায় বা কোনোভাবে জলের উৎস যদি বেশি চলে আসে, সেটাকে বার করার মতন, নিষ্কাশন করার মতন যেন ভালো ব্যবস্থা থাকে।
1: তবে যেটা ডক্টর মঈনুদ্দিন, আমার যেটা মনে হচ্ছে আর কি, আমাদের এই দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে এদিকে কিন্তু বার্লি চাষের প্রবণতা খুব একটা দেখা পাওয়া যায় না আর কি আমার, এবং এটাই হয়তো একটা বড় কারণ। কারণ উত্তরবঙ্গে বা আপনার পার্বত্য এরিয়াগুলোতে যেগুলো বলছেন বা আপনার ঝাড়গ্রাম ওই সাইডের গুলোতে, সেখানে যে জল জমাটা খুব একটা এ নয়, জলটা সেখানে সহজে জমে না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে যে কারণে চাষ দেখা যায় না, বোধহয় ওই কারণেই জলটা এখানে সহজে, নিকাশি ব্যবস্থাটা খুব একটা উন্নত নয়।
0: না, সেটাও সবসময় নয়, কারণ আমরা দেখি যে কোনো সময়তেই চাষ পদ্ধতিটা নির্ভর করে অনেক সময়তেই যে বাজারে তার কেমন চাহিদা রয়েছে, ফসলের চাহিদা অনুযায়ী কিন্তু আজকাল চাষের পদ্ধতিটা অভিমুখটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেহেতু বার্লির হচ্ছে যে চাহিদা আগের তুলনায় অনেকটা কমে গেছে, এবং বার্লি মানুষ যেহেতু হয়তো খেতে অতটা ভালো না বলে খেতে চান না, কিন্তু ঔষধি গুণ, খাদ্য উপাদান অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি, মানুষ হয়তো ওষুধ খেয়ে নেবেন কিন্তু বার্লিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় খেতে চাইবেন না। তা সেই সমস্ত দিক থেকে যদি ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো সেইভাবে বার্লি চাষের প্রসার বাড়েনি। কিন্তু আমাদের এই বিগত এক বছর দু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের কৃষি দপ্তর রয়েছে, সেই দপ্তরের সহযোগিতায় লাল কাঁকুড়ে মাটিতে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কৃষি আবহাওয়া অঞ্চলে বার্লির চাষ হচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে যে বার্লি চাষের
1: প্রবণতাটা বাড়ছে।
0: সব থেকে বড় ব্যাপার যেটা, যে বার্লি চাষে সেচ খুব কম লাগে, এটা খরা প্রতিরোধকারী, রোগ প্রতিরোধ খুবই ভালো, রোগ পোকার আক্রমণ অনেকটাই কম, এবং যদি আমরা সারের কথা ভাবি, সেই খরচ, অন্যান্য খরচ এগুলো অনেকটাই হচ্ছে যে কম, যার জন্য আগামী দিনে বার্লি চাষ কিন্তু চাষি ভাইদের মধ্যে একটা নতুন আর্থিক দিশা খুলে দিতে পারে।
1: বাহ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে শুনছেন অনুষ্ঠান, অনেকের মধ্যে হয়তো ভ্রান্ত ধারণা রয়েছে বা বাজারের চাহিদা কমে যাওয়ার কারণে, যেটা গোলামবাবু বলছেন, সে কারণে এই চাষ প্রবণতাটা কিছুটা কমেছে, কিন্তু এর যে খাদ্য গুণাগুণ বা ঔষধি গুণের কথা আপনারা শুনছেন, এরপর থেকে আশা করি আপনারা এই চাষে যদি ঝোঁকেন, এবং এখান থেকে তো একটা, আমরা যারা চাষ করেন আর কি, আমাদের কৃষক বন্ধুরা, তাদের তো একটা আর্থিক লাভবানের কথা ভেবে এখান থেকে তো নিশ্চয়ই লাভবান হতে পারবেন।
0: অবশ্যই,
1: সেই কথাটা আমরা আসবো, তবে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চাষ পদ্ধতিগুলো একটু জেনে নিই। এবারে বলুন, এই যে বার্লি চাষ আমাদের কৃষক বন্ধুরা করবেন, তার জন্য একটা উপযুক্ত জাত হোক বা তার একটা আদর্শ সময় তো রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন।
0: এইটা হচ্ছে যে কোনো শীতকালীন ফসলের মতন বার্লি চাষের ফসল বোনার, অর্থাৎ বীজ বোনার একটা আদর্শ সময় হচ্ছে 10ই নভেম্বর থেকে 25শে নভেম্বর। এর মধ্যে জমি তৈরি করে, জমিটা যেন সমতল হয়, সেই রকম জমিতে প্রতি হেক্টর অর্থাৎ 2.5 একর জমিতে 100 কেজি পর্যন্ত বীজ বার্লিতে লাগতে পারে বার্লি চাষের জন্য। এবং আমরা সবসময় চাষি ভাইদের বলবো যে আপনারা সারি দিয়ে বীজ বুনুন, সেক্ষেত্রে 20 থেকে 25 সেমি দূর আমরা হচ্ছে বীজগুলোকে বুনব, এবং বীজ অবশ্যই আমরা শোধন করে চাষ করব। এবং এই যে 25শে নভেম্বর কথাটা বলা হলো, যদি দেখা যায় যে এর পরে বার্লি চাষ করা হয়, তাহলে সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম কম হবে, বার্লি গাছটা উঠতে সময় বেশি নেবে, এবং বার্লিতে দেখা যাচ্ছে যে যখন বার্লির শীষগুলো পুষ্ট হবে তখন তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঠিক মতন বার্লিতে কিন্তু শীষ বেরোয় না, বা শীষ বেরোলেও দানার পুষ্টি হয় না, যেটা সামগ্রিকভাবে বার্লির ফলনকে কিন্তু কমিয়ে দেয়। তাই চাষি ভাইরা যারা এই সামনের যে আগামী যে আমাদের শীতকালীন মরশুম আসছে, সেখানে যদি আপনারা বার্লি চাষ করতে চান, তারা অবশ্যই আগে থেকে নির্দিষ্ট বার্লির জাত আপনারা সংগ্রহ করে অবশ্যই চাষ পদ্ধতি কিন্তু এই 25শে নভেম্বর যে একটা

0: ডেডলাইনের মতন আমরা দিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু আপনারা অবশ্যই রোপণ করবেন, ভালোভাবে ফলন পেতে গেলে।
1: তাহলে যে উন্নত জাতের কথা বলছেন, সেগুলো কি রয়েছে বা কোথা থেকে সংগ্রহ করতে পারেন তারা?
0: উন্নত জাত বিভিন্ন ধরনের রয়েছে, এবং আমি যদি পার্টিকুলারলি বা নির্দিষ্ট করে কোনো জাতের কথা বলি, সেটা বললে আপনারা সেই জাত হয়তো নাও পেতে পারেন। তো হাব 113 বা DWRB এই ধরনের বিভিন্ন যে জাতগুলো রয়েছে, এগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে আপনাদের যে নিকটবর্তী যে কৃষি আধিকারিকের যে অফিস অথবা আমি আমার যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে ঝাড়গ্রামের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আপনারা যদি যান, তাহলে আমি আপনাদেরকে কিছু পরিমাণ বীজ দিয়ে হয়তো সাহায্য করতে পারি।
1: বাহ, এটাও একটা খুব ভালো কথা বললেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, যদি ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, যদি বার্লি চাষে যারা আগ্রহ প্রকাশ করবেন বা চাষ করবেন আগামী মরশুমে। তাহলে কৃষক বন্ধুরা বীজ সংগ্রহ করলেন, উন্নত জাতও সংগ্রহ করলেন, এবং যে জমির কথা বললেন সেই জমি তাদের কাছে রয়েছে, তারা চাষ করছেন। প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যেমন একটা সার প্রয়োগের ব্যাপার থাকে, এক্ষেত্রে সার প্রয়োগের কি ব্যাপার রয়েছে?
0: বার্লি চাষে যে কোনো চাষের মতনই আমরা যে পচা গোবর সার বা খামার সার সেগুলো তো প্রয়োগ করবই, এবং যদি চাষি ভাইদের হাতে সময় থাকে সেটা অন্তত দিন পনেরো আগে আমরা দেব। যদি এটা সেচ নির্ভর হয়, অর্থাৎ সেচের সুযোগ আছে এমন জমিতে 60-30-30 নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই অনুপাতে আমরা সার দেব। আর যদি দেখা যায় যে বৃষ্টি নির্ভর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 40-30-20 এই হারে প্রতি হেক্টারে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম দেব। চাষি ভাইরা আপনারা মনে রাখবেন, এই যে 60-30-30 বা 40-30-20 যেটা বললাম, এটা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। আমরা যদি ইউরিয়া সুপার ফসফেট পটাশ হিসাবে দিতে চাই, তাহলে এটাকে কিন্তু সেইভাবে আমাদেরকে গুণ করে আমাদেরকে পরিবর্তন করতে হবে, যে কতটা আমার ইউরিয়া লাগতে পারে, কতটা ফসফেট লাগতে পারে, কতটা পটাশ লাগতে পারে। অর্থাৎ যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি ভাবি যে আমি নাইট্রোজেনটা ইউরিয়া দেবো, তাহলে 40-এর সঙ্গে কি 60-এর সঙ্গে 2.2 গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ইউরিয়ার মাত্রা।
1: আচ্ছা,
0: তো এগুলো আপনারা খেয়াল করে আপনাদের নিকটবর্তী যে অফিস সেখান থেকে, বা আপনারা যদি নিজে জানেন তো ভালোভাবে প্রয়োগ করে দেবেন এবং সমস্ত সারটা একেবারে দেবেন। যদি 60 কেজি হারে নাইট্রোজেন ব্যবহার করেন, তাহলে সেটা দুভাগে দিলে ভালো হয়, তাতে আগাছার সমস্যা কম হয়।
1: আচ্ছা, এবারে আপনি সারের কথা বলেন, যে আরেকটা কথা বারবার বলছেন যে যদি জল সেচ দেওয়া সুবিধাযুক্ত হয় জমি হয় বা বৃষ্টির জলে পুষ্ট হয়, সেক্ষেত্রে যদি আমরা সেচের কথা যদি ধরি, সেচ কটা দিতে দেওয়া যেতে পারে?
0: খুব বেশি হলে দুটোর বেশি সেচ কখনোই আপনারা দেবেন না। একটা প্রথম সেচ যেটা 30-35 দিনের মাথায় যেটা একটা মুকুট শিকড় বেরোবে সেই অবস্থায়, আর দ্বিতীয়টি হচ্ছে 65-70 দিনের মাথায় শীষ বেরোনোর সময়। এই দুটো সেচ দিলেই কিন্তু যথেষ্ট বার্লির জন্য,
1: এবং
0: মাত্র, এবং দেখা গেছে অদ্ভুতভাবে যেখানে হয়তো আমরা 5-6টা সেচ দিয়েছি তার তুলনায় যেখানটা দুটো সেচ দিয়েছি সেখানে ফলন ভালো পাওয়া গেছে। বার্লি অনেকটাই কিন্তু একটু শুষ্ক আবহাওয়া পছন্দ করে, এবং জমিতে একটু শুকনো ভাব থাকলে বার্লির ক্ষেত্রে কিন্তু ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা, বাহ, তা এবারে সেচ তো দেওয়া হলো, মোটামুটি সার গাছ বেড়ে উঠছে, এবারে আমাদের কৃষক বন্ধুরা আশা করছে যে ফলন
0: কিরকম হবে,
1: ফলন কেমন,
0: এটা একটা সবসময় কৃষক বন্ধুদের কাছে থাকে যে আমি ভাইরা যে কতটা আমরা ফলন পেতে পারি। যদি সেচ দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা মোটামুটিভাবে 3-4 টন পর্যন্ত আমরা ফলন পেতে পারি প্রতি হেক্টারে।
1: আচ্ছা, হেক্টর প্রতি।
0: আর যদি সেচের সুযোগ না থাকে, তাহলে অন্তত আমরা 1.5 টন কি 2 টন ফলন আমরা পেতে পারি।
1: আর যে সমস্ত জমি যদি বৃষ্টির জলে পুষ্ট, সেক্ষেত্রে
0: ওই যে আমরা বললাম 1.5-2 টন
1: ওইরকম। আচ্ছা আচ্ছা, তবে বৃষ্টির জলে পুষ্ট যে সমস্ত জমি বা যে সমস্ত কৃষক বন্ধুদের এইরকম জমি রয়েছে, সেক্ষেত্রে বোধ হয় আপনার ওই জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
0: অবশ্যই, এটা সবসময়কার জন্য জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
1: ঠিক, সব তো হলো, কিন্তু যেটা আমাদের কৃষক বন্ধুদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে, রোগ পোকার আক্রমণ।
0: একদমই তাই, বার্লির ক্ষেত্রে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে স্পট ব্লচ নামক একটা পাতায় রোগ হয়। এই রোগটাতে কি হয় না, পাতার মধ্যে প্রথমে একটা গাঢ় বাদামি বর্ণের একটা দাগ হয়, যেটা গোলাকার হতে পারে বা ডিম্বাকৃতি হতে পারে, পরে ওই দাগটা চারিদিকে হলুদ রঙের হচ্ছে যে পরিবেষ্টনের একটা রেখা দেখতে পাওয়া যায়। যদি এই ধরনের রোগ হয়, চাষি ভাইদেরকে বলবো

0: এর সঙ্গে আপনারা কিন্তু রোগ প্রতিরোধের ব্যবস্থা নেবেন। যেমন প্রাথমিকভাবে আপনারা প্রোপিকোনাজল জল যে ওষুধটি পাওয়া যায় সেই ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আবার বলছি, প্রোপিকোনাজল জল যে ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। তারপরেও যদি দেখা যাচ্ছে যে রোগটা নিয়ন্ত্রণ আসছে না সম্পূর্ণভাবে, তখন আমরা করতে পারি কি, টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই দুটোর একটা মিশ্রণের একটা ওষুধ বাজারে যে ব্র্যান্ডের বা যে কোম্পানির পাবেন সেটাই নেবেন। 0.6 গ্রাম 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এতে কিন্তু রোগটা অনেকটাই নিয়ন্ত্রণ হবে, এবং কোনো কারণে যদি রোগটা নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে কিন্তু দানাতে আক্রমণ হবে এবং পরবর্তী ক্ষেত্রে ফলন অনেকটাই কমে যাবে।
1: আচ্ছা গোলামবাবু, এই যে যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করার কথা বললেন, এগুলো ছাড়া আমাদের যে বর্তমানে প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে বা জৈব চাষের উপর জোর দেওয়া হচ্ছে, এগুলো কি এইরকম জৈব পদ্ধতিতে রোগ নিয়ন্ত্রণ বা সুষম সার প্রয়োগ করে রোগ নিয়ন্ত্রণের কথা যেটা আমরা বলা হয় বারবার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা বলেন, এক্ষেত্রেও কি সেটা সম্ভব?
0: সেটা তো অবশ্যই সম্ভব। অ্যাকচুয়ালি আমরা দেখেছি সাধারণভাবে বার্লিতে সেই ধরনের কোনো রোগ বা সেই ধরনের কোনো পোকার আক্রমণ খুবই কম।
1: আচ্ছা,
0: যার জন্য আমরা যদি এই পোকার আক্রমণ ধরুন যদি হয় সেক্ষেত্রে আমরা নিম তেল যেটা রয়েছে সেই নিম তেল আমরা স্প্রে করতে পারি পাতার মধ্যে, আমরা পোকার আক্রমণকে প্রতিরোধ করার জন্য। এবং রোগ এটাকে প্রতিরোধ করার জন্য আমরা প্রথমেই চাষি ভাইদের বলবো, আপনারা যে বীজটা সংগ্রহ করবেন সেটা ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন এবং প্রথমেই হচ্ছে যে বীজটাকে শোধন করে নেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে রোগ আর সম্ভাবনাটা অনেকটাই কমে যায়।
1: একদম গোড়াতেই আমাদের রোগ নির্মূল করতে হবে, বীজ শোধনটাই
0: একদম তাই।
1: বেশ, আচ্ছা এবারে তো মোটামুটি আমাদের ফলনও শুনলেন, আমাদের বার্লির কেমন কি হতে পারে পুরোপুরি আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে একটা জিনিস আমরা শুনে থাকি যে একটা গ্রিন বার্লি এবং সুপার ফুড বলা হয়, এই গ্রিন বার্লি ব্যাপারটা ঠিক কি?
0: গ্রিন বার্লি বা সুপার ফুড, যখন আমরা কোনো একটা জিনিসকে গ্রিন বার্লি বা সুপার ফুড, সুপার কথাটা আমরা যোগ করি যে কোনো জায়গায়, সুপার স্টার, হ্যাঁ সুপারম্যান, অর্থাৎ তাকে আমরা কি করি তার গুণাগুণের উপরে বিচার করি। তা সেই হিসাবে যদি আমরা বিচার করি, জাস্ট আমি চাষি ভাইদেরকে বলবো বা সমস্ত শ্রোতা বন্ধুদের বলবো, কতগুলো আমি তথ্য দিচ্ছি যে আমরা সবসময় বলি দুধ খাও দুধ খাও, ক্যালসিয়াম আছে, তা বার্লিতে দেখা যাচ্ছে দুধের তুলনায় 11 গুণ ক্যালসিয়াম বেশি আছে।
1: আচ্ছা,
0: আমরা আয়রনের জন্য বলি পালং শাক খাও পালং শাক খান, অথচ দেখা যাচ্ছে 5 গুণ বেশি ক্যালসিয়াম আমাদের হচ্ছে যে বেশি রয়েছে পালং শাকের তুলনায় বার্লির মধ্যে। আমরা ভিটামিন সি কাঁচা লঙ্কা খেতে বলি, লেবু খেতে বলি, যে কোনো লেবু, সেখানে দেখা যাচ্ছে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমাদের বার্লির মধ্যে। এবং আজকাল বিটা ক্যারোটিন আমরা সকলেই অনেকটা পরিচিত নাম, যেটা আমরা গাজরের মধ্যে পাই, তা সেই গাজরে যে বিটা ক্যারোটিন রয়েছে তার 2 গুণ বিটা ক্যারোটিন এর মধ্যে রয়েছে, এবং এটা ভিটামিন B12 সেটাতেও প্রচণ্ডভাবে সমৃদ্ধ হচ্ছে এই বার্লি। তা বার্লির এই এত গুণাগুণের জন্য বার্লিকে বলা হচ্ছে সুপার ফুড। গ্রিন বার্লি কেন না, এটা বার্লি হচ্ছে উদ্ভিদ বা বিজ্ঞানের দ্বারা সৃষ্ট এমন একটি ফসল যেটা বাচ্চা জন্মানোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবস্থায় মানুষকে পুষ্টি দিয়ে যাচ্ছে, যার মধ্যে একটা রয়েছে অফুরন্ত ভাণ্ডার খনিজ লবণ, ভিটামিন, প্রোটিন, কি নেই তার মধ্যে। তাই এত কিছু বিচার করে আমরা আজকাল বলে থাকছি বার্লি হচ্ছে একটি সুপার ফুড।
1: সত্যি আমাদের ধারণার কত অভাব রয়েছে। আমরা একটা সময় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, একটু যদি বয়স্ক বা প্রবীণ শ্রোতা বন্ধু হন, তারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের সময় যখন অসুস্থ হয়ে পড়তেন, দূরে হয়তো কোনো হাসপাতালে পৌঁছতে পারতেন না, তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বা তার রোগীর পথ্য হিসাবে কিন্তু প্রত্যেক বাড়িতে
0: প্রাথমিকভাবে বার্লি আমরা দিতাম,
1: ইভেন আমরাও খেয়েছি। তা হয়তো এখনকার জেনারেশন খেতে পছন্দ করে না বা অনেকে নামও নাও শুনতে পারে,
0: হ্যাঁ,
1: কিন্তু এর যে এত গুণাগুণ যদি না আমরা আজকের এই আলোচনায় বসতাম তাহলে জানতে পারতাম না। এবং খুব সুন্দরভাবে গোলামবাবু সেগুলো বললেন, তার গুণাগুণ, খাদ্যগুণ, পুষ্টিগুণ, সেই সঙ্গে শুধুমাত্র ঔষধি গুণও কি রয়েছে সেগুলোও। তাই আপনারা যদি বার্লি চাষ করেন তাহলে অন্যান্য চাষের চাইতে খরচ তো কম রয়েছে,
0: কারণ সেচ আপনার মাত্র দুটো লাগছে,
1: সেই সঙ্গে রোগ পোকার কম, আক্রমণ কম,
0: খরা প্রতিরোধকারী, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা লবণাক্ত প্রতিরোধী হচ্ছে, যার জন্য বিশেষ যে আমাদের লবণাক্ত জমি যেখানে রয়েছে সুন্দরবন সেই সমস্ত অঞ্চলে আমরা করতে পারি। এবং আরো একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 500 থেকে 750 মিলিমিটার সেই সমস্ত অঞ্চলে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হয়ে যাচ্ছে, যার জন্যই ভারতবর্ষের 50% বার্লি দেখা যাচ্ছে রাজস্থানে চাষ হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে বেশি জলবায়ুতে দেখা যাচ্ছে যে আমাদের সেচের প্রবণতা অতটা বেশি নেই এবং বৃষ্টিও হচ্ছে কম, সেখানে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হতে পারে।
1: তাহলে আপনারা যারা বার্লি চাষে আগ্রহ প্রকাশ করবেন, তারা নিকটবর্তী যে সহকৃষি অধিকর্তার করণ রয়েছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর গোলামবাবু তো বললেন ওনাদের ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে গেলে উন্নত বীজও পেতে পারবেন। আজকের আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গে বার্লি চাষে সুযোগ ও সম্ভাবনা, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মঈনুদ্দিন। গোলামবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বার্লির গুণাগুণ নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ,
1: আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।

কিষাণ বাণী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করছেন সুভাষ চক্রবর্তী।

বশিষ্ঠ সহ আর ওই অন্যান্য মুনি ঋষিগণ বসি শোনেন এক মনে। জয়ন্ত সেনাপতি খুব মনোযোগ সহকারে জয়পত্র পাঠ করছেন। আপনি শ্রীরামচন্দ্র জগতে পূজিত,

এই ঘোড়া ধরে যুদ্ধ করবে যার মাতা সতী, আর যদি কেহ ধরে অশ্ব তারে বাধা নাহি দিব, ধরতে গিয়ে যে না ধরে তাহাকে না ছাড়িব। জয়পত্র শুনে সবাই ধন্য ধন্য করে উঠেছে। অপূর্ব অপূর্ব হয়েছে জয়ন্ত সেনাপতি। শুনুন শুনুন, আরও আছে।

আর একমাত্র বীর প্রসবিনী হলেন কৌশল্যা জননী। এই রকম বীর প্রসবিনী আমরা কেহ কোনদিন দেখিনি পৃথিবী মা ছাড়ে। রামচন্দ্র নিজ নাম স্বাক্ষর করেন দেখিতে লোক।

সম্পদ হরিধ্বনি আর মঙ্গল সম্পদ উলুধ্বনি শঙ্করধ্বনি শুরু হলো। এইবার রামচন্দ্র শত্রুকে বললেন, ভাই শত্রুঘ্ন, জয়পত্রটি জয়ন্তর হাতে তুলে দাও। জয়ন্ত নিজ হাতে অশ্বকে সাজিয়ে দিক। জয়ন্ত নিজ হাতে অশ্বকে জয়পত্র দিয়ে সাজিয়ে দিল। এইবার যজ্ঞ কুণ্ডে অগ্নি প্রজ্বলিত হতে লাগল। মুনি ঋষিগণ ঘিরে বসে আছেন চারিপাশে। অপুরন্ত সম্ভার সব আয়োজন করা হয়েছে। আজি কুণ্ড ঘিরিয়া মুনিগণ, কুণ্ড ঘিরিয়া মুনিগণ, ঘৃত দেন বেদ মন্ত্র, ঘৃত দেন।

আর বেদ মন্ত্র পাঠ করিতেছে, ব্রাহ্মণগণ বসেছে তথায়, সবাই বেদ মন্ত্র পড়িছে, সবাই বেদ মন্ত্র পড়িছে। ওম গণপতি স্বাহা।

এইভাবে মন্ত্র পড়ে যজ্ঞ শুরু হয়েছে। চারিদিকে আমোদিত রামচন্দ্র করেন দর্শন।

সেতা সুসজ্জিত বিশাল বাহিনী, কহিতেছে যতে নৃপতিবৃন্দ অশ্বলাটে বিজয় পতাকা বাঁধিল সংগ্রাম বিজয়।

হয়ে কম্পিত অতি সুরঙ্গ অঙ্গ ভঙ্গে, অতি সুরঙ্গ অঙ্গ ভঙ্গে।

দর্শ্য চলছে পরিচিত পথে, দেখতে দেখতেই এসে পড়ে ভীষণ সংকটের পথে। ভীষণ সংকট নামক এক রাজা ছিল।

অপূর্ব বর্ষা সৃষ্টি তার, দাউ দাউ করে আগুন জ্বলে চারিদিকে, সেই ভয়ে কেউ কোনোদিন প্রবেশ করতে পারেনি কখনো।

আমারে কাধারে বান নিক্ষেপ করছে, গুরু গুরু গর্জন করে ধেয়ে আসছে সুশিক্ষিত রাম সেনার দিকে। দেখতে দেখতে বেশ কিছু রাম সেনাগণ অল্প সময়ের মধ্যেই আহত হয়ে পড়ল। প্রচণ্ড আগুনের অন্তরাল থেকে যুদ্ধ করতে হচ্ছে, সেখানে ভরত লক্ষণ শত্রুগুণের আর দৃষ্টি চলছে না। ভরত বলছে, ওফ কি ভীষণ অগ্নি শিখা, আর তো কিছু দেখতেই পাচ্ছি না, কাকে লক্ষ্য করে বাণ মারি বলতো? ওরে ভাই, আগে অগ্নি নির্মাণ কর, শোনো রে লক্ষণ, অগ্নি নির্মাণ।

আর শুনিয়া লক্ষণ ঠাকুর করে ধরে বান, বরুণ বানেতে তখন ওই আগুন নেভান, তখন ওই আগুন নিভে।

বরুণ বানের জল বরিশনে আগুন নিভে যে গেল গো। দাউ দাউ করে চারিদিকে যে আগুন জ্বলছিল, যার অন্তরাল থেকে প্রবল বিক্রমে যুদ্ধ করে রামানুজ তিন বীর ভাইকে সুশিক্ষিত বিশাল বানর বাহিনী সহিত বিশাল সেনাবাহিনীকে ভাবিয়ে তুলেছিল। বীর লক্ষণের বাহুনিকসিত বরুণ বানের প্রচণ্ড জলচাপে সমস্ত অগ্নিকাণ্ড নিভে যেতেই ভরত লক্ষণ শত্রুঘ্ন তিন ভাই ছুটে গিয়ে কেশ আকর্ষণ করে বলছে, আরে দুর্মতি, তুমি রামচন্দ্রকে চেনো না? রাম সেনাকে পরাজিত করতে বিলাস হয়েছে তোর, দেখি এইবার পরাজিত হোস কিনা। এই বলে প্রবল সংগ্রামে পরাজিত করে যজ্ঞ অশ্ব ছাড়িয়ে

0: সবাই অশ্বকে লক্ষ্য করে চলেছে। অশ্ব যদি ছুটতে থাকে সবাই ছুটবে, অশ্ব দাঁড়িয়ে পড়লে সবাই দাঁড়িয়ে পড়বে, অশ্ব যেই দিকে বাঁকবে সেই দিকে সবাই চলবে, আপন ইচ্ছায় অশ্ব চলে যাবে। যদি কেউ এই অশ্ব ধরে তবে যুদ্ধ করতে হবে। এইখানে সঙ্গ করি রামচরিত আনন্দ লহরী, রামানন্দে বদন ভরে সবাই বলুন হরি হরি। ভক্তজনের হৃদি মাঝারে রাম সীতার যুগল মূর্তি করিয়া স্থাপন, রামানন্দে বদন ভরে হরি হরি বলুন সর্বজন।
1: এতক্ষণ শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন সুভাষ চক্রবর্তী, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সমীক্ষা।

বাংলার সব উৎসবেই যেন বেজে ওঠে এক সম্পর্ক ও সম্প্রীতির সুর। রাখীবন্ধন তেমনই এক উদযাপন। ভাইয়ের মঙ্গল কামনায় এই দিন বোনেরা ভাইয়ের হাতে বেঁধে দেন রাখি। ভাইয়েরা বোনকে দেন ভালোবাসা, আশীর্বাদ আর উপহার। পারিবারিক কোণ্ডির বাইরে বেরিয়ে এসে এই উৎসব এখন ক্রমশ হয়ে উঠছে এক সামাজিক উদযাপন। আজকের কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনে ভাই বোনের ভালোবাসার এই উৎসব এক সম্প্রীতি ও সুরক্ষার বার্তা বয়ে আনে। আমাদের পুরাকথা, দেবতা ও মানুষ যেন একসঙ্গে মিলে গিয়েছে এই বন্ধনে। পৌরাণিক কাহিনীতে পড়ি, রাজা বলিকে রাখি পরিয়ে দিয়েছিলেন দেবী লক্ষ্মী। রাখিবন্ধন যেন ভাই বোনের চিরকালের সম্পর্কের এক সুর। জাত, ধর্ম, বর্ণের সীমানা পেরিয়ে তা প্রায় গোটা দেশ জুড়ে এখন এক সামাজিক চেহারা পেয়েছে। বিভেদের বিরুদ্ধে রাখি যেন এক ঐক্যের বন্ধন, মৈত্রীর বার্তা। তা হয়ে উঠেছে উত্তর, মধ্য এবং পূর্ব ভারতের এক প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবারে রাখিবন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আধুনিক ও সর্বজনীন রূপে বাংলায় রাখিবন্ধন উৎসব চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে তিনি এই উৎসবটিকে এক নতুন চেহারায় ফিরিয়ে আনেন। এই উপলক্ষেই তিনি রচনা করেছিলেন সেই বিখ্যাত গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। অতীতের ঋষিরা বৃক্ষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাছের ডালে রাখি পরিয়ে দিতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা অনুসরণ করে বহু জায়গায় মহিলারা এদিন সৈনিকদের হাতে রাখি পরিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

0: এক টুকরো সুতো নয়, এটা এমন এক সম্পর্কের প্রকাশ যাকে ভারতীয় সংস্কৃতিতে সবথেকে পবিত্র সম্পর্কগুলির অন্যতম বলে বিবেচনা করা হয়। আমাদের দেশে পৌরাণিক কাহিনীর দিকে চোখ রাখলে রাখীবন্ধনের প্রাচীনত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। মহাভারতে শিশুপালের সঙ্গে যুদ্ধে কৃষ্ণের আঙুলে আঘাত লাগলে দ্রৌপদী শাড়ি ছিঁড়ে কৃষ্ণের ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন। এতে গভীরভাবে অভিভূত হয়ে কৃষ্ণ তাকে রক্ষার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে কৌরবদের রাজ্যসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে সুরক্ষা দিয়েছিলেন কৃষ্ণ। আজকের দিনে রাখীবন্ধনের সঙ্গেও এই গল্পটির একটা জোরালো সম্পর্ক রয়েছে, তা হল ভালোবাসার সম্পর্ক এবং সুরক্ষার প্রতিশ্রুতি। রাখীর বন্ধন বোনের রক্ষায় ভাইয়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির বন্ধন। রাখীবন্ধন এক বিশ্বাসের উদযাপন। এই বিশ্বাস হল বোনেরা রাখির দিনে ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে ভাইরা দীর্ঘজীবী হয়। এই বিশ্বাস ধর্ম, সম্প্রদায় এবং সবরকম প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে। রাখি পরানোর মূল রীতিটি দেশজুড়ে একই রকম হলেও অঞ্চলভেদে তার উদযাপনে ফারাক রয়েছে। যেমন উত্তর ভারতে রক্ষাবন্ধন বা রাখীবন্ধন সবথেকে বড় উৎসব, সেখানে তা যেন এক পারিবারিক মিলন মেলা, রাখির সকালে পুজো আচ্চা নিয়ে এক জমজমাট ব্যাপার। আবার মহারাষ্ট্র ও উপকূলবর্তী গোয়াতে স্থানীয় জেলেরা এদিন সমুদ্রে নারকেল নিবেদন করেন, তার পাশাপাশি চলে রাখি পরানো। আবার দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালাম, অন্ধ্রপ্রদেশে এদিন অনেকে পৈতে পাল্টান। বাংলার মানুষ চিরকাল উৎসবের শক্তিকে আত্মস্থ করে মিলে মিশে থাকার সংস্কৃতিকে গ্রহণ করতে চেয়েছে। রাখীবন্ধনের প্রধান তাৎপর্য হল ভালোবাসা ও সুরক্ষার অটুট বন্ধন। রাখি হল পরস্পরের পাশে থাকার অঙ্গীকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রঞ্জন সেন।
1: শুনলেন সমীক্ষা, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200 বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 21 জন তামিলনাড়ুর পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত 1 দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 180,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 359 দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা বা হড়পাবান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রসুয়ায় 17টি, পশ্চিম নাওয়ালপরাশিতে 15টি, নুয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি মৃতদেহ রয়েছে। তিব্বত ও নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 1300 বেশি মানুষ নিখোঁজ, এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। জানা গিয়েছে 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, এদের মধ্যে প্রধানত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া দেশের নাগরিকদের উদ্ধারের জন্য ভারত জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0: রণধীর জায়সওয়াল বলেন, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশুলি ওয়ান বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিক রয়েছেন। বিদেশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য সংগ্রহের জন্য কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল বলেন, তামিলনাড়ু থেকে 2টি পৃথক দলে 37 ও 49 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 32 জন নাগরিক মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। এর মধ্যে তামিলনাড়ুর 21 জনকে উদ্ধার করা হয়েছে। কেরালার 33 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
1: हमारी एम्बेसी वहां के सरकार से बातचीत कर रही है कि किस प्रकार से वहां से निकाला जाए। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं उनको रेस्क्यू कर लिया गया है और ये लोग वहां से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे।
0: শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের হর্পাবান বিপর্যয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের 32 জন নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের সকলের একটি পর্যটন সংস্থার সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে গতরাত থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, নেপালের বন্যা দুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখছে। ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নেপালের কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে চলেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, রাষ্ট্রসংঘ জরুরি সহায়তা কার্যক্রমে সবরকম সহায়তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল পদক জয়ের জন্য নয় বরং একটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
2: হামারি সরকার ভারত মে 21বিং সদী কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায় জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
0: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠার শিক্ষাও দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগের ফলে ভারতের ক্রীড়া ব্যবস্থা এখন পরিকাঠামো ও পদক জয়ের গুণ্ডি পেরিয়ে নাগরিকদের দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আগামী বারো বছর পূরণ করতে চলেছে। ভারতের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। 2014 সালের 28 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। অর্থমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মোট জমা অর্থের পরিমাণ 3,17,000 কোটি টাকা। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, আজকের ছাত্ররা আগামী দিনে গণতন্ত্রের মশালবাহকের ভূমিকা পালন করছে। আজ চেন্নাইয়ে আয়োজিত ইলেকট্রাল লিটারেসি ক্লাব এবং ECI নেটের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী সাক্ষরতা সম্পর্কিত দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ক্লাবগুলি দেশের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তরকে আরও মজবুত করতে সাহায্য করছে। দেশের নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানটির মূল ভাবনা ছিল, গণতন্ত্র সম্পর্কে জানুন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকল ফ্যাক্টরি জবলপুরে টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত ও সংস্কারের জন্য 472 কোটি টাকার এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী সিং জানান, সরকার 2028-29 অর্থবর্ষের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, ভারত কেবল দেশীয়ভাবে অস্ত্র উৎপাদনই করছে না, বরং সেগুলির রক্ষণাবেক্ষণ, সংস্কার ও আধুনিকীকরণের সক্ষমতাও গড়ে তুলছে। আগামী মাসগুলিতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নীতি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রা সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
3: हर वर्ष हम लोग कोशिश करते हैं कि प्याज में अगर कोई कीमतों की बढ़ोतरी होती है तो उसमें रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
0: উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, 2025-26 সালে 307 লক্ষ মেট্রিক টনেরও বেশি উৎপাদনের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী মাসগুলিতে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুত করা সম্ভব হবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, গোটা বিশ্ব আজ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ভারতের অগ্রগতি ও সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি জানান, চলতি বছরের 2-5 নভেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্মেলন ও প্রদর্শনী 2026-এ প্রায় 8 থেকে 10টি দেশ সহযোগী হিসেবে অংশগ্রহণ করবে। আসন্ন আয়োজনের মুম্বাই পর্বে রোড শোতে বক্তব্য পেশ করার সময় তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, প্রতিশ্রুতি, গুণমান, নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যের উপর গুরুত্ব আরোপ করেন। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিলনিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্টে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ 5ম দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান করেছে। সোনাল দিনুশা 133, কেশরী নুয়ান্তা 46 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300-এর বেশি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, স্মরণে বরণে ডক্টর রাধেলাল রিচারিয়া, বলবেন ডক্টর অনুপম পাল, এরপরে মরণোত্তর দেহদান এ বিষয়ে সুদীপ্ত সাহার সাক্ষাৎকার, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবে সানাই গহর আলী খান ও সহশিল্পীবৃন্দ, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়েন, 9:45 অতুল প্রসাদের গান তৃপ্তি সেন, 10টায় স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, গলব্লাডারের স্টোনের লক্ষণ ও তার চিকিৎসা, এরপরে অপুষ্টি ও দৃষ্টিহীনতা, রচনা ও সম্পাদনা রূপময় কোলে, 10:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 10:45 আধুনিক জ্ঞান শিল্পী মান্না দে, 11:10 পরম্পরা আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:30 শুনবেন অতুল প্রসাদের গান শিল্পী মালা মুখোপাধ্যায় ও সমর্পিতা সেনগুপ্ত, 8:50 লোকগীতি শিল্পী মোহনা গঙ্গোপাধ্যায়, 9:10 রাসধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। সঞ্চিতা প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:15 মিনিটে নানা রঙের গান, 8:30 মিনিটে

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে আজ এলএনটির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ প্রতিভাদের কাছে খেলাধুলোর প্রতিটি স্তরে নিরন্তর সহায়তা পৌঁছে দিতে সারা দেশে ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদক জেতাই নয়, উন্নত ভারতের লক্ষ্য দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতায় একজোট করার অন্যতম ক্ষেত্র খেলাধুলো।
1: जब मैं स्पोर्ट्स की बात करता हूँ तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूँ, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
0: সারা দেশের সঙ্গে রাজ্যে 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম এনএসএস এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির অধীনে খেল কি বাদ পিএম কে সাথের আয়োজন করা হয়। এরাজ্যে যুবকদের আর কাজের খোঁজে ভিন রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যারা বাইরে চলে গিয়েছেন তারাও এবার নিজের রাজ্যে পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন। নিউটাউনে আজ এলএনটির মাইন্ডট্রির নতুন আইটি ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরে আনার একটি বড় পদক্ষেপ।
2: We are trying to rebuild West Bengal because huge number of educated, unemployed youth, they are crying. They are too much interested to work in Bengal, but earlier

0: situation is not favorable. Now, this double engine government is committed to rendering their both hands.
1: মুখ্যমন্ত্রী জানান, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র রাজ্য সমন্বয়ে গঠিত ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প ও কর্মসংস্থানের মানচিত্রে প্রতিষ্ঠা করা। উদ্বোধনী অনুষ্ঠানে এলএনটি গ্রুপের চেয়ারম্যান এস এন সুব্রমণিয়াম বলেন, শিক্ষা সৃজনশীলতা মুক্ত চিন্তার যে ঐতিহ্য বাংলা বহন করে সেই আদর্শকে সামনে রেখেই ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে গড়ে ওঠা প্রায় 7,48,000 বর্গফুট আয়তনের এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে 5,800 জন ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাদারের কাজের সুযোগ তৈরি হবে। রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি দমন বাহিনী এসিবিকে আরও শক্তিশালী করেছে। ইতোমধ্যে ঘুষ নিতে গিয়ে বেশ কয়েকজন এসিবির হাতে হাতেনাতে ধরা পড়েছে।
2: এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবিকেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব। এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব।
1: নারী সুরক্ষায় পুলিশকে আরো কড়া পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশের পেশাদারিত্বের এদিন প্রশংসা করেন শুভেন্দুবাবু। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলাবাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে তার বিস্তারিত তথ্য জানানোর জন্য আবেদন জানানো হয়েছে। যাদবপুরের ঘটনা নিয়ে তদন্ত কমিশনের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এই বৈঠকটি হয়েছে। প্রণববাবু জানান, যেসব অভিযোগ জমা পড়বে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব নথি জমা দেবে তা সবিস্তারে খতিয়ে দেখা হবে। কমিশন তাদের কাজ দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেবে বলেও তিনি জানান। বৈঠকে ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি এই আবেদনের শুনানি করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকের বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজের মধ্যে এ রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা নেপালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে জানার চেষ্টা করছে। নবান্নে বুধবার রাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।
0: আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। আমরা খুব অরিট, আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা, তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন।
1: কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 0332479-3311 এবং 91478-90181। ভবনী ভবনী পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আজ এক বিবৃতিতে জানিয়েছেন, নেপালে আটকে পড়াদের মধ্যে তামিলনাড়ুর 37, পশ্চিমবঙ্গের 32, কেরলের 33 জন বাসিন্দা রয়েছেন।
3: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timore which is in Rasuwa district where this particular disaster has happened.
1: এদিকে নেপালে গিয়ে নিখোঁজদের মধ্যে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠাও রয়েছেন বলে সূত্রের খবর। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসই নয়, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন,
4: গ্রামে যারা যাদের হাতে কাজ নেই সেই মানুষগুলোকে কাজ দেওয়া আর নিজেরা উপার্জন করে জীবনকে সাবলীল করার উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যে টাকাটা আমরা খরচা করছি তার এগেনস্টে সেখানে উন্নয়ন হোক, গ্রামে রাস্তাঘাট হোক, নালা পরিষ্কার, খাল পরিষ্কার, জমি পরিষ্কার হোক, বিল পরিষ্কার হোক, ফুটপাত তৈরি হোক, নূতন জল ধারণের জন্য জলাশয় তৈরি হোক এবং সাধারণ মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে তার বাড়ির রাস্তাঘাট তৈরি করে দেওয়া পর্যন্ত সমস্ত নাগরিক সুবিধা দেওয়ার জন্য সেই টাকাটা যেন সদ্ব্যবহার হয় তার চেষ্টা হচ্ছে। দুটো জিনিস, মানুষের হাতে কাজ, কাজের বদলে অর্থ এবং সেই অর্থের বিনিময়ে গ্রামীণ জীবনের উন্নয়ন।
1: টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন কাজকর্ম সাফল্য মানুষের কাছে তুলে ধরতে কলকাতায় আজ থেকে বিশেষ সিম্পোসিয়াম শুরু হয়েছে। ধনধান্য প্রেক্ষাগৃহে টেরিটোরিয়াল আর্মি 2.0 সিম্পোসিয়াম চলবে আগামীকাল পর্যন্ত। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, শনিবারের মধ্যে সেটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, এর প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 গোলে এগিয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ক্রীড়াক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: মৃত্যুর ঘটনা, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানোঁ কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। প্রথমে শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র এবং মনোজ মণ্ডল, কাজুড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে।

এরপরের গানটি গিয়েছেন আরতি মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

0: এখন শুনবেন আরও একখানি গান, বাংলা গানের অনুরোধের আসরে। গানটি ধূমকেতু ছবির গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। অনুরোধ জানিয়েছেন সৌম সেন কলকাতা থেকে।
1: রূপা

এর পরের গানটি গিয়েছেন শ্যামল মিত্র। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন এবং শ্রেয়সী সেন, কোতুলপুর বাঁকুড়া থেকে।

বাংলা গানের অনুরোধের আসরে এই গানটির শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। অনুরোধ জানিয়েছেন প্রশান্ত ধক, বড়গাছিয়া গির্জা, পুকুরপাড়, হাওড়া থেকে।

মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন তপন দাস, লীলা দাস, নয়ন দাস, অদিতি দাস ও অনু দাস, ওড়াহার, ভগবানগোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে।

0: শুনলেন বাংলা গানের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো বিজ্ঞানের খবর তো আজ শুনবই, তার সঙ্গে শুনব বিশিষ্ট এক ভারতীয় কৃষিবিদের কথা। এছাড়াও থাকছে অন্য অনুষ্ঠান। শুরুতেই তাহলে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
2: ডলফিনের খেলা দেখানোর কথা আমরা সবাই জানি। জলের মধ্যে ঘুরে বেড়ানো ডলফিন বেশ প্রাণচঞ্চল, মিশুকে এক প্রাণী। কিন্তু সেই ডলফিনকেই দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছি আমরা। আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক জাতীয় বর্জ্য এবং সেলেনিয়াম, জিঙ্ক, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো কিছু ধাতু ডলফিনদের জীবন বিপন্ন করে তুলছে। তাদের কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অকাল বার্ধক্য গ্রাস করছে তাদের। আরও ভয়ের কথা হল, এই সব ক্ষতিকর রাসায়নিক মা ডলফিনের দুধের সঙ্গে মিশে চলে যাচ্ছে শিশুর দেহে। শিশুটি জন্ম থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে রাসায়নিকটি সবচেয়ে বেশি ক্ষতি করে সেই রাসায়নিকটি থাকে আমাদের ননস্টিক প্যান এবং কড়াইতে, আর থাকে আগুন নেবানোর রাসায়নিকে। ডলফিনদের ক্ষতির পাশাপাশি এই গবেষণাটি আমাদের আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। ননস্টিক বাসন আমরা অনেকেই ব্যবহার করি, সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। বাসনের কোটিংটি ক্ষয়ে যেতে থাকলে সে বাসন ব্যবহার করা উচিত নয়। গবেষণাটি করেছেন সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। এবার বিশিষ্ট ভারতীয় কৃষিবিদ ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া সম্পর্কে বলবেন ডক্টর অনুপম পাল।
3: ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া ভারতের একজন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী। দুঃখের বিষয়, কৃষির মূল ধারায় তাঁর গবেষণার কথা, এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনেও তার কোনো উল্লেখ নেই। জন্ম 1909 সালে মধ্যপ্রদেশে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। তার মাস্টারমশাই বলেছিলেন, আসল কাজ তখনই হয় যদি গবেষণার কাজ কৃষকদের কাজে লাগে। 1931 সালে দেশে ফিরে তিনি নাগপুরের তৈলবীজ বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হন। 1942 সালে বিহারের সাবুরের কৃষি মহাবিদ্যালয় এবং কৃষি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন দীর্ঘ 17 বছর। 1942 সাল থেকে বিহারের সাবুরের কৃষি মহাবিদ্যালয় এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন দীর্ঘ 17 বছর। ওই সময় তিনি তিসির তন্তু নিষ্কাশনের সঠিক পদ্ধতি ঠিক করেছিলেন। তিসির তন্তুই এখনকার দিনের মহার্গ লিলেন তন্তু। গান্ধীজি লিলেন তন্তুর কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিহার চরকা সংঘকে ওই কাজ করতে বলেন। 1959 সালে তিনি কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা পদে আসীন হন এবং ওই পদে ছিলেন 1966 সাল পর্যন্ত। তিনি সেখানে জাপানি বেটে জাতের ধান তাইচুং নেটিভ ওয়ানের থেকে কিছু জাত নির্বাচিত করেছিলেন যেগুলির রোগ ও পোকা সহনশীল। সেই সাথে দেশজ ধানেরও গবেষণা শুরু করেছিলেন। 1971 থেকে 1978 সাল পর্যন্ত ছিলেন মধ্যপ্রদেশ কৃষি ধান গবেষণা কেন্দ্রের অধিকর্তা ও মধ্যপ্রদেশের কৃষি উপদেষ্টা। 1942 সালে তিনি ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ধানের চারা একবারেই মূল জমিতে রোপণ না করে ছোট জমিতে ধানের চারা লাগিয়ে পাশকাঠির সংখ্যা বাড়িয়ে নিয়ে এবং সেই পাশকাঠি ভেঙে নিয়ে কয়েকবার ধরে চারা রোপণের কাজ করেন। একে বলা যেতে পারে অঙ্গজ জনন বা গুচি ভাঙা বা চারার পদ্ধতি। সামান্য বীজেই 1 বিঘা রোপণ করা যায়। এই গবেষণার কথা নেচার পত্রিকায় প্রকাশিত হয় 1962 সালে। 1963 সালে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ইরি ওই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচার করেছিল। তিনি সতর্ক করেছিলেন রোগ পোকা বাছাই মানে প্ল্যান কোয়ারেন্টাইন না করে বেঁটে জাপোনিকা ধানের চাষ হলে জাপোনিকা ধানের বিভিন্ন রোগ পোকা এখানকার দেশি ধানে ছড়িয়ে পড়বে, যেমন টুংরো ভাইরাস, খোলা পচা, বাদামি শোষক পোকা ইত্যাদি। আজকে তাই হয়েছে। তিনি বিশ্বাস করতেন 1946 সালে স্থাপিত হওয়া কটকের ধান গবেষণা কেন্দ্রেই পৃথিবীর সবথেকে বড় এবং সেরা ধান গবেষণা কেন্দ্র হিসেবে পরিগণিত হতে পারে। সার, বীজ কোম্পানি, ফোর্ড ফাউন্ডেশন ও কিছু দেশের মিলিত আর্থিক উদ্যোগে 1960 সালে ফিলিপাইন্সের আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র স্থাপিত হল, এক কথায় ইরি। অনেক আগেই কটকের ধান গবেষণা কেন্দ্র উচ্চ ফলনশীল ধান তৈরির কাজে ব্রতী হয়েছে, কিন্তু সেই গবেষণাকে আন্তর্জাতিক চক্র মানতে রাজি ছিলেন না। কৃষি অনুসন্ধান পরিষদে ক্রম অনুযায়ী তিনিই ছিলেন সেই সময়ে সবথেকে বেশি বয়োজ্যেষ্ঠ আধিকারিক, এবং হিসেব অনুযায়ী তিনি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মহানির্দেশক পদে আসীন হতে সক্ষম। কিন্তু তাকে কটকের ওই পদ থেকে সময়ের আগেই অবসর নিতে বলা হয়। সমালোচকরা মনে করেন যদি তিনি অসময়ে অবসর নিয়ে নেন তাহলে তৎকালীন উঠতি দক্ষিণ ভারতীয় কৃষিবিজ্ঞানী ডিরেক্টর জেনারেল পদটি সহজে পেয়ে যাবেন, এবং তাকে যদি চাকরি থেকে পদচ্যুত করা হয় তাহলে যে কোনো ধরনের তথাকথিত জাপোনিকা উচ্চ ফলনশীল জাত এদেশে চালু করা যাবে। তিনি অসময়ে অবসরের নেওয়ার আদেশের বিরুদ্ধে উড়িষ্যা হাইকোর্টে মামলা করেন। তার কোয়ার্টারের জল ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি কটক ছেড়ে চলে যান নিজের রাজ্য মধ্যপ্রদেশে। সরকার পক্ষ থেকে বলা হয় তাকে বৈজ্ঞানিক বলে মনে করা হচ্ছে না, সেই জন্যই তাকে অবসর নিতে বলা হয়েছে। তিনি এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে জিতেছিলেন, কিন্তু স্বার্থান্বেষী চক্রের জন্য ওই পদে আর বসতে পারেননি। তিনি মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। 1971 সালে তিনি রায়পুরে মধ্যপ্রদেশের ধান গবেষণা কেন্দ্র এর অধিকর্তা এবং মধ্যপ্রদেশের কৃষি পরামর্শদাতা হিসেবে যোগদান করেন। ইরির থেকেও তার কাছে অনুরোধ আসে তিনি যেন মধ্যপ্রদেশের সমস্ত দেশি ধান এর সংগ্রহ তাদের দিয়ে দেন, কিন্তু তিনি সেটা করতে রাজি হননি নীতিগতভাবে। ভারতের ধান সম্পদ তিনি দেশের বাইরে পাঠাতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত 1976 সালে বন্ধ করে দেওয়া হলো ওই কেন্দ্রটিকেও। 1971 থেকে 1976 সালের মধ্যে তিনি ছত্তিশগড় থেকে 17,000 দেশি ধানের জাত সংগ্রহ করেছিলেন। প্রায় 44টি দেশি ধানের জাত নির্বাচিত করেছিলেন যাদের ফলন 4 টন থেকে 7 টন। সেই সময়ে মধ্যপ্রদেশে হেক্টর প্রতি 3.5 টনের বেশি ফলন হলে উচ্চ ফলনশীল ধরা হতো। কয়েকটি বেটে জাতের বেশি ফলনের ধান হল বাদল ফুল, লালু, ধৌর, কোয়ালারি, চিকট। গাদুরসেলা ধানের সর্বাধিক ফলন ছিল 9 টন প্রতি হেক্টারে। পিল্লি লোচায়ের ছিল 7.5 টন প্রতি হেক্টারে। রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের মর্গে তার সংগ্রহের 12,000 ধান আছে, জীবিত কিনা বলা যাবে না। তিনি ক্যান্সার প্রতিরোধী অ্যান্থোসায়ানিনযুক্ত বেগুনি পাতার 22 রকম ধানের সন্ধান পেয়েছিলেন, যেমন ইক্কোমোটা, দোপানা, খাড়া, নাজারবাদ, সেঙ্গেল ইত্যাদি। মধ্যপ্রদেশে থাকাকালীন 90 থেকে 110 দিনের মধ্যে পাকবে এমন 1,000টির বেশি দেশি ধান নির্বাচিত করেছিলেন। দেশি ধান সম্বন্ধে প্রচলিত ভুল ধারণাকে নস্যাৎ করার পক্ষে যথেষ্ট। বহুজাতিকের চাপে সেই সব ধানের বিভিন্ন রাজ্যের আর ট্রায়াল হল না। তিনি বলেছিলেন, শুধু ধানের ফলনের কথা বললে হবে না, অন্য চরিত্রের কথা, আঞ্চলিক আবহাওয়াকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সুগন্ধ ও ভাতের গুণমানের কথাও ভাবতে হবে। বৈজ্ঞানিক প্রবন্ধ ছাড়া জীবদ্দশায় তিনি প্রায় ১৩টি বই লিখেছিলেন। কয়েকটি হল রাইসেস ইন ইন্ডিয়া, ধান সম্পদা, স্থানীয় ধান কি বনি কিসম, আর্লি ম্যাচিউরিং ভ্যারাইটিস অব মধ্যপ্রদেশ, প্ল্যান ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স অব ইন্ডিয়া, প্ল্যান ব্রিডিং টেকনিক্স ইন রিসেন্ট ইয়ার্স, ওয়েলথ ফ্রম ওয়েস্ট ইত্যাদি। প্রচার মাধ্যম ও কর্তৃপক্ষ তার মতো বৈজ্ঞানিকের কথা জনসমক্ষে আসতেই দেয়নি। এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় ১৯৯৬ সালে ৮৭ বছর বয়সে। আমরা এখনও কৃষক দরদি বৈজ্ঞানিককে ভুলে গিয়েছি, তিনি অবহেলিতই থেকে গেলেন।
1: কৃষিবিদ ডক্টর রাধিলাল হরিলাল রিচারিয়া সম্পর্কে বললেন ডক্টর অনুপম পাল। অনিশায় এবারে শুনবেন
4: আজকে আমাদের অতিথি সুদীপ্ত সাহারায়। তিনি গণদর্পণ এই নামে যে সংস্থা তার সাধারণ সম্পাদক। মরণোত্তর দেহদান সম্পর্কে যারা জানেন তারা এই সংস্থার নাম ভুল করবেন না, কেননা দীর্ঘদিন ধরে এই সংস্থা পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়িয়েও কিছু ক্ষেত্রে অন্যান্য রাজ্যে মানুষের মধ্যে আগ্রহ সঞ্চার, মানুষকে বোঝানো এবং কিভাবে দেহদানটা সুষ্ঠুভাবে হতে পারে সেই নিয়ে কাজ করে চলেছে। আমাদের অনেকের মনে থাকতে পারে এই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ব্রজ রায়, যিনি এই সংস্থার পত্তন করেন, তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন বহুবার। যাই হোক, আজকে যখন সুদীপ্ত সাহারা এসেছেন তখন আমরা তার কাছ থেকে এই সম্পর্কে কিছু জিনিস জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা করব এইটাই যে আজকের বিষয় তো নয়, ৮০ দশকের মাঝামাঝি থেকে মরণোত্তর দেহদান নিয়ে চর্চা চলছে। আজকে আপনি কিভাবে দেখেন এই জায়গাটাকে, কোথায় দাঁড়িয়ে আছে? আপনি নিজে একজন প্রবীণ মানুষ, আপনার প্রচুর অভিজ্ঞতা ব্যাপারে আমাদের একটু বলুন, কিভাবে দেখছেন সমাজে কোথায় দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা?
5: প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে মরণোত্তর দেহদান আন্দোলন যখন গণদর্পণের পক্ষ থেকে শুরু হয়েছিল তখন এই দৃষ্টিভঙ্গিটাও কাজ করেছিল, কারণ আমরা তো এই স্লোগান দিয়ে হাজির হয়েছিলাম যে মানুষের চিন্তা এবং আচরণে বিজ্ঞান এবং যুক্তির প্রতিষ্ঠা। তো মৃতদেহ নিয়ে নানান সংস্কার আছে মানুষের মনে, সব ধর্মেই আছে, যদিও কোনো ধর্মই মরণোত্তর দেহদানে আপত্তি করেননি।

0: আপত্তি নেই, কিন্তু বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের মধ্য দিয়ে এই মৃতদেহকে ঘিরে মানুষের মধ্যে চিন্তায় সব দানা বেঁধে আছে। তো মানুষকে তার থেকে মুক্ত করতে হবে, এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এবং সেটা করতে গেলে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে। কেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমি মৃতদেহকে না পুড়িয়ে বা না কবর দিয়ে আমি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে চিকিৎসা বিজ্ঞানীদের কাজে লাগাবো, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায় আজকে লোকের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রতিদিন মানুষ গ্রাম বাংলা থেকে বলুন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বলুন, অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কি করে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া যায়, অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তাঁর কি দায়িত্ব, মারা গেলে কি হবে, এসব করছে অনেক প্রবীণ মানুষেরাই করছেন সঙ্গত কারণেই। সো আগ্রহ বাড়ছে, আগ্রহ যে কমেছে তা নয়, এবং সমস্ত ধর্মের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, কম বেশি আছে। তো আমরা সেটাই লক্ষ্য করছি যে আগ্রহ বেড়েছে, 40 বছর ধরে যখন এই আন্দোলন আমরা যুক্ত আছি, এই আন্দোলনের আমরা কাজ করছি পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে।
1: এই আগ্রহ বাড়ার কথা শুনে যেমন আমাদের মনে আনন্দ হয়, একই সঙ্গে একটা প্রশ্ন জাগে যে ইচ্ছেপত্রতে স্বাক্ষর করে দেওয়াটাই তো শেষ কথা নয়।
0: নিশ্চয়ই
1: মানুষের মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়া, সেটাকে তার ইচ্ছে অনুযায়ী কাজে লাগানো, এটাও একটা ব্যাপার। যদিও এমন নয় যে গণদর্পণকেই সেই কাজটা করে উঠতে হবে, সেটা হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠান তারা করবেন, কিন্তু সেখানেও প্রশ্ন থাকছে যে আপনি কি রকম দেখছেন এখন যে সেটা নিয়ে যাওয়া। কেননা ধরুন ওই যে মুহূর্তে আপনি গ্রামাঞ্চল বললেন, সে গ্রাম কাছাকাছি গ্রাম হতে পারে, অনেক দূরের গ্রামও হতে পারে, সেখান থেকে নিয়ে আসা ইত্যাদি, সেই ব্যাপারটাতে কতটা অগ্রগতি হয়েছে বা ঘটছে?
0: না, সমস্যা আছে। একটা সমস্যা যেমন ধরুন, আগে কেউ মারা গেলে মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে 24 ঘন্টা বডিটা দেওয়া যেত, রিসিভ করার জন্য কেউ না কেউ থাকতেন। এখন সেখানে একটু অসুবিধে হচ্ছে, সপ্তাহের কাজের দিনে বডিটা নেওয়া হচ্ছে 10টা থেকে 5টার মধ্যে, এবং ছুটির দিনে নেওয়া হচ্ছে না। আর গ্রামাঞ্চলে এখন যে সমস্যাটা আমরা মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে, মারা যাওয়ার পর প্রথম কাজ হয়, কেন কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ডেথ, প্রথম কাজ হয় চোখ দানের ব্যাপারটা, অর্থাৎ কর্নিয়া দানের ব্যাপারটা। কারণ কর্নিয়া কালেকশন সেন্টার গ্রামাঞ্চলে খুব কম, অনেক সময় কর্নিয়ার কালেকশনটা হতে চায় না, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ হওয়ার জন্য সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, আমাদের বডি ডোনেশন অর্থাৎ দেহদানের কাজটা খানিকটা এগিয়েছে তার জন্য গ্রামাঞ্চলেও।
1: মূল কথাটা তো এটাই যে মানুষ সব থেকে কাছের যে কেন্দ্র পাবে সেখানে নিয়ে যাবে তার পরিবারের সদস্যের মরদেহ।
0: ঠিক তাই।
1: হ্যাঁ, তো সেখানে যদি সুবিধাটা থাকে তাহলে সব থেকে ভালো। এখন এই জায়গাটায় একটা প্রশ্ন আরো রয়েছে যেটা বারবার উঠে আসে, এবং এমন একটা সাক্ষাৎকার তো আবার আনতেই হবে ব্যাপারটাকে, যে কেউ একজন ইচ্ছেপত্রে স্বাক্ষর করে দিয়ে গেলেন,
0: বেশ
1: ঠিক আছে, তার ইচ্ছের প্রকাশ, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যদি না চান তাহলে কি কোনোভাবে হাসপাতালের অধিকার থাকে সেই দেহ সংগ্রহ করে নিয়ে যাওয়ার?
0: না, হাসপাতালের কোনো অধিকার নেই, পরিবারের লোককেই চাইতে হবে, এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম, কিন্তু আমি যদি আমার পরিবারের লোককে এই বিষয়ে সচেতন না করি, সেন্সিটাইজ না করি, তাহলে কাজটা হবে না। কেন আলটিমেটলি শেষ পর্যন্ত পরিবারের লোকই যাবেন, তিনিই দেহটাকে দান করবেন, সুতরাং তিনি যদি না চান হবে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে এই ধরনের ঘটনা ঘটছে, চাইছেন না হলো না, আবার এ ধরনের ঘটনাও দেখেছি যে পরিবারের একজন সদস্য তিনি ধর্মকর্ম করেন, কিন্তু যিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তার শেষ ইচ্ছে পূরণ করতে হবে বলে তিনি এগিয়ে এসে বলছেন, তিনি কিন্তু ধর্মকর্ম করেন, তিনি এসে বলছেন না তার শেষ ইচ্ছে পূরণ করা উচিত, দেহটা চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হোক, এমন অভিজ্ঞতাও আমাদের হয়েছে।
1: একটা প্রশ্ন এইরকম যে কেউ ইচ্ছেপত্রে ধরা যাক সই করে যাননি, কিন্তু মৃত্যুর পর পরিবারের কেউ মনে করলেন যে এটা চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগুক, দেহ দান করা হোক বা অর্গান ডোনেট করা হোক, সেটা কি হতে পারে?
0: প্রচুর ঘটনা ঘটছে যে অঙ্গীকার করে যাননি কিন্তু পরিবারের লোক চাইছেন দেওয়ার জন্য, সে ঘটনা ঘটছে, সেটা সম্ভব। আর অঙ্গদানের ঘটনাটা ঘটবে তখনই যখন ব্রেন ডেথ, মস্তিষ্ক মৃত্যু ঘটবে, কিন্তু কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথের ক্ষেত্রে যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ডাক্তারি ছাত্রদের পড়াশুনোর জন্য যে দেহদান, সেই দেহদানের ঘটনা পরিবারের উনি করে যাননি, সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো করে যাননি অঙ্গীকার, কিন্তু প্রচুর ঘটনা ঘটছে।

0: পারেন? মানে আইনি পথটা কি হতে পারে যাতে কোন রকম সমস্যা না হয়, তার ইচ্ছেটা মান্যতা পায়?
1: খুব ভালো প্রশ্ন করেছেন মানুষবাবু। ইচ্ছে পত্রটা আছে তার, এই অঙ্গীকার পত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেই দিক থেকে। আর তার সাথে যেটা দরকার, আসলে তার মান্যতা দেওয়ার দায়িত্ব তো সমাজের, কিন্তু আজকাল নানান ধরনের জটিলতা হতে পারে, হয়ও হয় না যে তা নয়, সেই সামাজিক জটিলতাকে অতিক্রম করার জন্য এবং তাকে দূরে রাখার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে একটা কোর্ট পেপারে বা একজন নোটারিকে দিয়ে সেটা লেখানো যে আমার মৃত্যুর পরে আমার কেউ নেই, আত্মীয় স্বজন আমার মৃত্যুর পরে অমুক ব্যক্তিকে আমি দায়িত্ব দিচ্ছি, আমার বডি ডোনেশনের প্রক্রিয়া যেন তিনি সম্পন্ন করার অধিকার পান। এই কথাগুলো লিখে যদি আমরা দিতে পারি, মানে তিনি দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়।
0: ব্রেন ডেথের কথায় আমরা আসব, তার আগে যে কথাটা জানার সেটা হচ্ছে, ধরে নেওয়া যাক গণদর্পণ হোক বা অন্য কোনো বিজ্ঞান যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক সংগঠন হোক, তারা এই শিবির করে ইচ্ছেপত্রতে স্বাক্ষর সংগ্রহ করলো, সব একসঙ্গে রাখলো, এই কাগজগুলো কোথায় যাবে?
1: এই কাগজগুলো দু কপি করে ফিল আপ করছেন সংশ্লিষ্ট ব্যক্তি।
0: আচ্ছা,
1: দু কপি ফিল আপ করবেন, এক কপি তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেটা হচ্ছে তার কাছে ডকুমেন্ট, তিনি সেটা বাড়িতে রাখবেন, সবার গোচরে রাখবেন, যাতে সবাই জানতে পারেন, পরিবারের লোকজন জানতে পারেন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানতে পারেন যে উনি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
0: ফিরিয়ে দেওয়ার আগে কি আয়োজক সংস্থা কোনো স্বাক্ষর করবে তাতে নাকি?
1: আয়োজক সংস্থার নিচে লিখতে পারে যে তাদের আয়োজনে হয়েছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে গণদর্পণের পক্ষ থেকে স্বাক্ষর করে দেওয়া হবে এবং গণদর্পণ যেহেতু নোটো রেজিস্ট্রিকৃত একটি সংস্থা, সুতরাং তার একটা মূল্য আছে এবং সেই কপিটা আমরা নিয়ে যাব, একটা কপি তাকে ফেরত দিয়ে দেব এবং সেটা আমরা পাঠাবো ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন নোটোর কাছে। নোটোর কাছে পাঠাবো এই কারণে যে নোটোকে আমরাই রিকোয়েস্ট করেছিলাম গণদর্পণের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে, যে ভারতবর্ষে সমস্ত মানুষ যারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তাদের একটা জাতীয় তালিকা, একটা ন্যাশনাল রেজিস্টার তৈরি করা হোক। তো সেই হিসেবে নোটো কাজ শুরু করেছিল, তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেন, কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, হয়তো লোকজনের অভাবেই বন্ধ আছে, সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার পাঠাতে অনেক দেরি হচ্ছে। কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে বডি ডোনেশন মানে দেহদান হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, আমরা যে কাগজটা গণদর্পণের পক্ষ থেকে দিচ্ছি সেই কাগজটাই যথেষ্ট, ওটা রাখতে পারেই হবে। এবং তাতে অনেক বিভিন্ন মেডিকেল কলেজে মারা যাওয়ার পর বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাটমি ডিপার্টমেন্ট সেটাকে গ্রহণ করছে সেই কাগজটাকে।
0: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে আর আজকে আমরা কথা বলছি মরণোত্তর দেহদান নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গণদর্পণ এই নামে যে সংস্থা রয়েছে তার সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায়। গণদর্পণ একটা সময়ে মস্তিষ্কের মৃত্যু পরবর্তীকালে মানুষের অঙ্গদান নিয়ে আন্দোলন শুরু করেছিল। প্রথম দিকে ব্যাপারটা যে খুব সহজ হচ্ছিল তা নয়, কিন্তু যাই হোক আমরা নিজেরা দেখেছি এবং আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে জেনেছি যে ব্যাপারটা ধীরে ধীরে ধীরে ধীরে মান্যতা পেয়ে যায়। এই ব্যাপারটা কিরকম, কেননা আজকে সবাই যে বিষয়টা জানবেন এমন নয়, মস্তিষ্কের মৃত্যু বলতে কি বোঝায় আর তারপরে দেহদান ব্যাপারটা বা অঙ্গদান ব্যাপারটা ঠিক কি?
1: খুব উৎসাহজনক একটি ঘটনা বলি, খুব দুঃখের যদিও কিন্তু উৎসাহজনক এই দিক থেকে যে ধরুন আমতায় কয়েকদিন আগে পরিবারের একটি যুবক, তিনি দুর্ঘটনায় মারা যান, খুবই দুঃখের ব্যাপার। কিন্তু সেই দুঃখকে ছাপিয়ে গ্রামের মানুষ তারা এগিয়ে এসেছেন, তার মা বাবা এগিয়ে এসেছেন ব্রেন ডেথ হওয়ার পর, তাদের যখন বলা হলো যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে, অঙ্গ দেওয়া সম্ভব এবং ওর শরীরের অঙ্গগুলো হচ্ছে খুব পোটেনশিয়াল অঙ্গ, কারণ 23 বছর বয়স মাত্র, তারা রাজি হলেন। এটা হচ্ছে যে সচেতনতা যে বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে পড়েছে এবং সেটা গ্রামের দিকেও, গ্রামের প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যেও এই মরণোত্তর অঙ্গদান দেহদানের ব্যাপারটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে, এটা ঘটনা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধরুন তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে মস্তিষ্কের মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক, অধিকাংশ রাজ্যে সেটা নেই, আমাদের রাজ্যেও সেটা নেই। যদি ভবিষ্যতে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা বাধ্যতামূলক হয় তাহলে মস্তিষ্ক মৃত্যুর ঘটনা প্রচুর ঘটছে, শুধু দুর্ঘটনা না, ধরুন সেরিব্রাল হেমারেজ হলো, মস্তিষ্কের মৃত্যু ঘটল, তার ভেন্টিলেশনে আছে হাসপাতালে, সুতরাং তার দেহ থেকে অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনযোগ্য অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনের কাজে লাগানো যেতে পারে। সুতরাং আমরা গণদর্পণের পক্ষ থেকে মানুষকে বলছি, সংশ্লিষ্ট সরকারকেও বলছি, স্বাস্থ্য

0: মৃত্যুরকেও বলার চেষ্টা করছি যে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করা হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপে এগোতে হবে, যদি আমরা এগিয়ে যাই তাহলে পশ্চিমবঙ্গতেও তামিলনাড়ু বা তেলেঙ্গানার মতো অনেক বেশি পরিমাণে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটাতে পারব।
1: এই দাবিটাকে আরেকবার একটু আমাদের সামনে ব্যাখ্যা করে দিন তো।
0: সেটা হচ্ছে যে ব্রেন ডেথ ডিক্লারেশন, অর্থাৎ মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, ঘোষণাটা এখানে বাধ্যতামূলক। আমরা অনেক সময় কি দেখতে পাই যে আমাদের কোনো ধন ঘনিষ্ঠ কেউ যান বা বন্ধু বান্ধব বা কোনো লোক, তারা হাসপাতালে দুর্ঘটনা জনিত কারণেই হোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে হোক ভর্তি হয়েছেন, ভেন্টিলেশন দেওয়া হলো একটা সময় তাকে, এবং ডাক্তারবাবুরা বললেন যে মস্তিষ্কে আর রক্ত সঞ্চালন হচ্ছে না, তার মস্তিষ্ক মারা গেছে, অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, মস্তিষ্ক মৃত্যু হয়েছে। এই যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে এটা বললেন এবং সাথে সাথে তার একটা ঘোষণা বাধ্যতামূলক করতে হবে। যখনই ঘোষণা বাধ্যতামূলক হবে তখন পরবর্তী ধাপের যে কাজগুলো সেই কাজগুলো এগোবে, অর্থাৎ তার অঙ্গ শরীর থেকে নেওয়া যায় কিনা, প্রতিস্থাপনযোগ্য অঙ্গ কী কী আছে, কারা কারা পেশেন্ট আছে, অর্থাৎ সেখানে প্রতিস্থাপন করা যায় কিনা সেই মুমূর্ষু রোগীর শরীরে, তখন সেই পরবর্তী ধাপের কাজগুলো এগোবে। কিন্তু আমি যদি মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক না করি বা ঘোষণাই না করি, বাধ্যতামূলক করতেই হবে, ঘোষণাটাই না করি, তাহলে পরবর্তী ধাপের কাজগুলো আর এগোবে না, এই সমস্যাটা হচ্ছে। সুতরাং মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করতে হবে, যেটা তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে আছে। এটা করলে পরে ব্রেন ডেথ হচ্ছে নানান কারণে অনেক সময় রুগীর, তার প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা অনেক বেশি পরিমাণে কাজে লাগাতে পারব চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে।
1: একটা প্রশ্ন মরণোত্তর দেহদান সম্পর্কে, আমরা তো দেখছি যে দীর্ঘদিনের আন্দোলনের ফলে ধীরে ধীরে প্রশাসনের যারা ব্যক্তি তারা বুঝছেন প্রয়োজনীয়তাটা, এবং তারাও ধীরে ধীরে যা যা পরিবর্তন আনা দরকার এই ব্যবস্থাতে সেগুলো এনে সাহায্য করার চেষ্টা করছেন। ধরুন আমাদের দেশে ন্যাশনাল অর্গান ডোনেশন ডে একটা পালিত হয় অগাস্টের 3 তারিখে, তো এই বছর 2025 সালে হবেটা হচ্ছে 15তম।
0: ঠিক,
1: এই যে ব্যাপারটা মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে, অর্গান ডোনেশনটা কি, আমার কোনো নিকটজনের হলে বা আমার নিজের হলে আমার অর্গানের প্রয়োজন সেটা বুঝতে পারি, কিন্তু আমি দেবো কি করে বা দেওয়া উচিত কিনা ইত্যাদি, কখন দেওয়া উচিত, কোথায় ইচ্ছাপত্র, এগুলো নিয়ে আলোচনা হয়। ঠিক একইভাবে এরকম কোনো দিন কি এখনো আমরা পেয়েছি যেখানে মরণোত্তর দেহদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দিবস পালন করা হয়?
0: আমরা করি সেটা। প্রথম যখন এই 3রা অগাস্ট যেটা টাইমস অব ইন্ডিয়া থেকে করা হয়, তার আগে আমরা অর্গান ডোনেশন ডে পালন করতাম 14ই অক্টোবর থেকে 28শে নভেম্বর পর্যন্ত, 46 দিন আমরা প্রচার করতাম, একটু ইন্টেনসিভলি প্রচার করার চেষ্টা করতাম আমাদের যতটুকু সামর্থ্য আছে। তো সেখানে আমরা সাইকেল র্যালি করে, বিভিন্ন গ্যাদারিং করে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলতাম যে কেন মরণোত্তর দেহদানটা প্রয়োজন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে, এবং সাথে সাথে অঙ্গদানের ব্যাপারটাও বলা হতো। এই 46 দিন আমরা প্রতি বছর আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করি ইন্টেনসিভলি। তাছাড়া 365 দিনই আমাদের প্রচার থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন, বিজ্ঞান সংগঠন, গণসংগঠন, তারা আমাদের আমন্ত্রণ জানান, বিভিন্ন জায়গায় আমরা যাই এবং সারা বছরই প্রচারের কাজটা আমরা চালাই।
1: এই যে চেষ্টা, এই চেষ্টায় সুফল নিশ্চয়ই ফলছে, ধীরে ধীরে বাধাগুলো কাটছে, সংস্কারের বাধাগুলো, কিন্তু একই সঙ্গে মানুষ এটাও দেখতে চাইবেন যে তাদের প্রিয়জন যে ইচ্ছে জানিয়ে গেছেন সেটা সম্মানিত হচ্ছে সমাজের কাজের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম গণদর্পণ, এই সামাজিক সংস্থা যারা মরণোত্তর দেহদান আন্দোলনের ক্ষেত্রে বিশিষ্টতা অর্জন করেছে, 80 দশকের মাঝামাঝি থেকে যারা কাজ করে এসেছে, 4টে দশক পার হতে চলল, তাদেরই সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায়ের সঙ্গে আলোচনায় উঠে এলো অনেকগুলো দিক। এমন নয় যে এই কথা এই প্রথম উচ্চারিত হলো, প্রথম আলোচিত হলো, এরকম কথা আগেও আমরা বলেছি শুনেছি, কিন্তু বারবার এই ধরনের প্রশ্নগুলো যেহেতু উঠে আসে এবং সচেতনতার প্রক্রিয়াটা এমনই যে সচেতনতা সৃষ্টিটা শেষ কথা নয়, সেটাকে ধরে রাখাটাও একটা খুব বড় কথা, তাই বারবার এই ধরনের সাক্ষাৎকারের আয়োজন আমরা করি। ধন্যবাদ জানাই সুদীপ্তবাবুকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই সঙ্গে শেষ করছি আজকের অন্বেষা অনুষ্ঠান, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, শিল্পী গহর আলী খান এবং সম্প্রদায়, রাগ ইমন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ইমন, রাগে সানাই, শিল্পী গহর আলী খান এবং সম্প্রদায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন সানাই, পরিবেশনায় গহর আলী খান এবং সম্প্রদায়, রাগ ইমন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়েন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা রয়েছে, 137তম ডাক ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22/9/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36 সিয়ার এভিনিউ, কলকাতা 70012-তে বেলা 11টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31/8/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS (CS), মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cprng_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরিউক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নাম্বার 0332212050 এবং 0332212061 এবং 0332212050 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী তৃপ্তি সেন।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী তৃপ্তি সেন, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শ্রবণে স্বাস্থ্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের আরও একটি আসরে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি বিভিন্ন শারীরিক এবং মানসিক রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাঁদের সুচিন্তিত পরামর্শ। তেমনি আজকের শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা কথা বলবো দুটি বিষয় নিয়ে। প্রথমেই আসা যাক গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর ও তার চিকিৎসার কথায়। পরিসংখ্যান বলছে, ভারতে এই পিত্তথলির পাথর হওয়ার বর্তমান প্রবণতা সামগ্রিক জনসংখ্যার প্রায় 4-9%। আমাদের দেশে প্রতি বছর গড়ে প্রায় 32 লক্ষেরও বেশি পিত্তথলির পাথরের অস্ত্রোপচার হয়ে থাকে। পাশাপাশি সাম্প্রতিক পরিসংখ্যান থেকে এও দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব অপেক্ষাকৃত বেশি। এমনকি পরিসংখ্যানে দেখা গেছে পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 2-3 গুণ। গবেষণায় এও দেখা যাচ্ছে যে এই পিত্তথলির পাথরে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় 41-80% মানুষের কোনো প্রাথমিক লক্ষণ থাকে না। সুতরাং এই রোগটি সম্পর্কে অনেক বেশি সচেতনতা প্রয়োজন। দরকার সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী। এই পিত্তথলির পাথর এবং প্রতিকারের বিষয়ে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিবশঙ্কর কুইরি। প্রথমেই তার কাছ থেকে জেনে নেব পিত্তথলির পাথর কি এবং এই রোগ ঠিক কি কি কারণে হয়ে থাকে।
1: গলব্লাডার স্টোন হলো পিত্তথলিতে এক প্রকার পাথর যা পিত্তরস জমাট বেঁধে পিত্তথলিতে তৈরি হয়। পিত্তথলিতে স্টোন বা গলব্লাডার স্টোন হওয়ার অনেকগুলি কারণ আছে। কারণগুলি বোঝাতে গেলে আমাদের জানতে হবে প্রধানত কি কি প্রকারের গলব্লাডার স্টোন হয়ে থাকে। আমরা জানি মেনলি 3 ধরনের গলব্লাডার স্টোন পাওয়া যায়। প্রথমত কোলেস্টেরল স্টোন, দ্বিতীয় হচ্ছে পিগমেন্ট স্টোন, ব্রাউন বা ব্ল্যাক পিগমেন্ট স্টোন, তৃতীয় হচ্ছে মিক্সড স্টোন। 80% গল স্টোন কোলেস্টেরল অর মিক্সড স্টোন। তো কোলেস্টেরল স্টোন হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে কোলেস্টেরল ইনসলুবল স্টেটে থাকে, এবং এই কোলেস্টেরল ওয়াটার সলুবল হবে কি হবে না তা ডিপেন্ড করে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ, ফসফোলিপিড, বাইল অ্যাসিড এর পরিমাণ। একটা ডেফিনেট একটা রেশিও থাকে। কোনো কারণে যদি কোলেস্টেরল বেড়ে যায় বা বাইল অ্যাসিড কমে যায় তাহলে কিন্তু কোলেস্টেরল স্টোন হওয়ার প্রবণতা বাড়ে। তাহলে কি কি কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে? আমাদের একটা খাদ্যাভাস, যদি আমরা বেশি ফ্যাটি ফুড খাই, কিছু কিছু মেডিকেশন

0: যেমন ওরাল কন্ট্রাসেপটিভ, এটা আমাদের লিভার থেকে বেশি কোলেস্ট্রল সিক্রিশন করায়। আবার কিছু কিছু কারণ আছে যেখানে বাইল অ্যাসিড, যে অ্যাসিড কোলেস্ট্রলকে সলুবল স্টেটে রাখে, তার যদি পরিমাণ কমে যায় তখন সেটাকে আমরা বলি লিথোজেনিক বাইল। কিছু কিছু আমাদের ইন্টেস্টাইন অপারেশন আছে বা ইলিয়াল ডিজিজ আছে, যেগুলো ইন্টেস্টাইনের রিসেকশন বা ইলিয়াল ডিজিজের জন্য এন্ট্রোহেপাটিক সার্কুলেশন, যে বাইল অ্যাসিড পুলটা কমে যায়, সেই কারণে কোলেস্টেরল কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেটাকে আমরা বলি লিথোজেনিক বাইল। তো এই কারণে কোলেস্টেরল স্টোন বেড়ে যায়। আবার একটা কারণ দেখা গেছে, যদি গলব্লাডার ঠিকঠাক এমটিং করতে না পারে পিত্তরসকে, গলব্লাডারের কাজ হচ্ছে পিত্তরস লিভার থেকে বাইল তৈরি হয়ে পিত্তথলিতে আসে, ওখানে স্টোর হয়, কনসেন্ট্রেশন হয়, অ্যান্ড যখন ইন্ডিকেশন আসে তখন পিত্তথলি কন্ট্রাকশন হয়ে সেই পিত্তথলি পিত্তরস আমাদের ইন্টেস্টাইনে যায়। তো কোনো কারণে যদি অ্যাবনর্মাল এমটিং হয় তাহলে কিন্তু পিত্তথলির ভেতরে একটা নিউক্লিয়েশন অ্যাগ্রিগেশন হয়, যেটা কোলেস্ট্রল ক্রিস্টাল তৈরি করে, এবং এটাও একটা কারণ অ্যাবনর্মাল এমটিং অফ গলব্লাডার কোলেস্ট্রল স্টোন তৈরির জন্য। পিগমেন্ট স্টোন অনেক সময় ব্রাউন পিগমেন্ট বা ব্ল্যাক পিগমেন্ট, ব্ল্যাক পিগমেন্ট দেখা যায় সিরোসিস অফ লিভার যদি হয়ে থাকে তাহলে ব্ল্যাক পিগমেন্ট পাওয়া যায়। আবার কোনো কোনো যদি ব্লাড ডিসঅর্ডার, সিকেল সেল ডিজিজ বা হেরিডিটি স্পেরোসাইটোসিস, যেখানে অত্যাধিক আরবিসি ব্রেকডাউন হয়, সেইগুলোতে আমাদের ব্ল্যাক পিগমেন্ট স্টোন পাওয়া যায়। আর ব্রাউন পিগমেন্ট যেখানে পিত্ত নালীতে কোনো যদি ফরেন বডি থাকে, তার যদি কোনো ইনফেকশন হয়, সেখানে থেকে আমরা কিন্তু ব্রাউন পিগমেন্ট স্টোন পাই। তো যেগুলা ফরেন বডি বলতে অনেক সময় স্টেন্ড থাকে, আর অনেক সময় কিছু প্যারাসাইটিক ইনফেকশন হয়ে থাকে, যেমন অ্যাসকারিস ল্যাম্বরিকয়েডিস। তো এগুলো যদি পিত্তনালীতে থাকে তাহলে কিন্তু ব্রাউন পিগমেন্ট স্টোন হয়।
1: পাশাপাশি এই রোগের প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলি কি সে বিষয়েও আমাদের জানালেন ডাক্তার শিবশঙ্কর কুইরি।
0: ম্যাক্সিমাম গলব্লাডার স্টোন কিন্তু কোনো সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক। 80% গলব্লাডার স্টোন কোনো সিমটম থাকে না, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। কোনো কারণে আমরা একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছি, তখন দেখা গেছে পিত্তথলিতে কিছু পাথর পাওয়া গেছে, কিন্তু সেগুলো কোনো সিমটম তৈরি করছে না। সেক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমিক গলস্টোনের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। তাও তার কিছু কিছু ক্ষেত্রে এগুলোরও ট্রিটমেন্ট লাগে, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু যেগুলো সিমটোমেটিক গলস্টোন সেগুলো কী কী সিমটম নিয়ে আসে, প্রথম করা হচ্ছে বিলিয়ারি কলিক বা বিলিয়ারি পেন। সেটা কি? সেটা হচ্ছে পেটে ডান দিকে উপর পেটে ব্যথা বা মাঝ পেটে ব্যথা, যেটা বিঁধে বিঁধে ব্যথা হবে, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা থাকবে, আবার কমে যাবে, এটা বারবার হবে। আবার কোলিসিস্টাইটিস, মানে এই বিঁধে বিঁধে ব্যথাটা রেঞ্জিং ফ্রম মিনিটস টু আওয়ার্স, অনেক কয়েক দিন পর্যন্ত থাকতে পারে, তার সঙ্গে জ্বর, বমি, বমি বমি ভাব, তখন কিন্তু আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট করতে হয়, খাওয়ার মুখে বন্ধ করতে হয়, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হয়, ব্যথার ওষুধ দিতে হয়। আর যেগুলো আরও কমন, যেগুলো আমরা পাই, যেগুলো মাইল্ড সিমটোমেটিক, যাদের অ্যাসিডিটি হয়, ডিসপেপসিয়া হয়, পেট ভরা ভরা ভাব থাকে, ফ্ল্যাটুলেন্স বলা হয়, ফুড ইন্টলারেন্স পার্টিকুলারলি টু ফ্যাটি ফুড, তো এগুলো আমরা দেখতে পাই। গলব্লাডার স্টোনের লক্ষণটা আবার নির্ভর করে পিত্তথলির পাথরের অবস্থান অনুযায়ী। যদি কোনো কারণে পিত্তথলির পাথর, পিত্তথলির অনেকগুলো পার্ট আছে, যেমন ফান্ডাস, বডি, নেক, যদি নেকে গিয়ে আটকে থাকে তাহলে পিত্তরস পিত্তথলি থেকে বার হতে পারছে না, ফলে পিত্তরস পিত্তথলিতে জমা হচ্ছে, তখন একটা বলা হয় মিকোসিল, এবং এই মিকোসিলটা যদি ইনফেকশন হয়ে যায় তখন ওই পিত্তথলির মধ্যে পুঁজ তৈরি হয়, এবং এটা কিন্তু একুট স্টেজ প্রেজেন্টেশন হয়। জোর পেটে ব্যথা হবে, পেট ফুলে যাবে, বমি হবে, গায়ে জ্বর আসবে, এবং এটা একুট ট্রিটমেন্ট করতে হয়, আর এক ধরনের সাইন পাওয়া যায় যে মারফিশ সাইন বলা হয়। আরেক ধরনের এটা কিন্তু আমরা

0: তখন পেটে হাত দিয়ে দেখি পেটে হাত দিতে দেয় না পেশেন্ট, এত জোরে ব্যথা হয়। এবং আমরা একটু চেষ্টা করে যখন পাই কিন্তু গলব্লাডারটা কিন্তু আমরা বুঝতে পারি গলব্লাডারটা ফুলে আছে, প্যালপেবল গলব্লাডার হয়। আরেকটা কন্ডিশন আমি এই ক্ষেত্রে মেনশন করব যে প্যালপেবল গলব্লাডার মানে আমরা পেটে বুঝতে পারছি এটা, অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে ডেথে দেখে এই ফোলাটা পিত্তথলির ফোলা আমরা বুঝতে পারি, সেগুলো এখানে ডিসকাশন করার স্কোপ নেই। কিন্তু ওখানে কোনো ব্যথা নেই, কিন্তু তার সঙ্গে যদি জন্ডিস থাকে সেটা কিন্তু খুব গ্রেভ সাইন, মানে আমাদের এটা একটা ইন্ডিকেশন ফর ক্যান্সার ম্যালিগন্যান্সি। কিন্তু এই পেটে ব্যথার এই প্রসঙ্গে আমাদের একটু বলতেই হয় এই যে পিত্তথলিতে পাথর থাকার যে লক্ষণ পেটে ব্যথা, যেটা উপর পেটে ব্যথা হয় বা পেটের মাঝখানে এপিগ্যাস্টিক রিজেনে, এর সঙ্গে কিন্তু আমাদের হার্টের মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের এই ধরনের ব্যথা হয়। তো সেটা আমাদের একটু অন্যান্য আরও পরীক্ষা নিরীক্ষা করে এক্সক্লুড করে নিতে হবে, তা নাহলে আমরা পেশেন্ট লুজ করতে পারি। আবার পিত্তথলির ব্যথাটা অনেক সময় কি হয় ডান দিকে রাইট শোল্ডার বা ব্যাকে রেফার করে, তো এইসব সিমটম নিয়ে গলব্লাডার স্টোন প্রাথমিক লক্ষণগুলো আমরা পাই।
1: এই রোগে চিকিৎসা কী ধরনের হয়ে থাকে এবং সেক্ষেত্রে অস্ত্রোপচার একেবারে অনিবার্য কিনা সে বিষয়েও আমরা জেনে নিলাম ডাক্তার কুইরির কাছ থেকে।
0: আমি প্রথমেই বলেছিলাম যে পিত্তথলি পাথর কিন্তু অ্যাসিমটোমেটিক হতে পারে, সিমটোমেটিক হতে পারে। সিমটোমেটিক পিত্তথলির পাথর বা সিমটোমেটিক গলস্টোন অপারেশন অনিবার্য, মাস্ট, এর কোনো বিকল্প পন্থা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট করে দেখতে পারি সেই সিচুয়েশনগুলো কি, যখন মাইক্রো ক্যালকুলাই খুব ছোট ছোট পাথর থাকে সেগুলো আমরা একবার চেষ্টা করে দেখি, 4-6 উইকস কনজারভেটিভ ট্রিটমেন্ট চালাই, তারপরে আবার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি। তাতে যদি মাইক্রো ক্যালকুলাইগুলো আর আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে না তখন এই সিমটোমেটিক বাট উইথ মাইক্রো ক্যালকুলাই তখন আমরা কিন্তু অপারেশন না করলেও হয়। কিন্তু যেগুলো মাইক্রো ক্যালকুলাইগুলো জমাট বেঁধে বড় আকার ধারণ করেছে, 6 উইকস পরে দেখা যাচ্ছে মাইক্রো ক্যালকুলাই আর নেই, ওগুলো বড় আকার ধারণ করেছে, তাদের কিন্তু অপারেশন ছাড়া কোনো বিকল্প পথ নেই। আবার একটা আমি প্রথম দিকে বলেছিলাম যে পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোনো সিমটম নেই, তার কোনো অপারেশন লাগে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তারও অপারেশন লাগে। সেগুলো হলো যদি ধরুন পিত্তথলি পাথরের সাইজ মোর দেন 3 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমাদের পিত্তথলির অপারেশন করতে হবে, কারণ এটা কিন্তু ক্যান্সার তৈরি করার প্রবণতা থাকে। যদি পিত্তথলি পাথরের সঙ্গে পিত্তনালীতেও পাথর আছে, পিত্তনালীর পাথরকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস আর পিত্তথলি পাথরকে বলি কোলেলিথিয়াসিস, সো ইফ দেয়ার ইজ কোলেলিথিয়াসিস উইথ কোলেডোকোলিথিয়াসিস তাহলে কিন্তু আমাদের পিত্তথলির অপারেশন করতে হবে, তার সঙ্গে পিত্তনালীর পাথরেরও আমরা ট্রিটমেন্ট করতে হবে। আবার যদি ক্রোনিক হ্যামোলাইটিক ডিজিজ ব্লাড ডিসঅর্ডার আছে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, হেরিটিস পেরিসাইটোসিস, এগুলোতে কিন্তু আমরা অপারেশন করতে হবে সিমটম না থাকলেও। আবার ধরুন কোনো একটা পিত্তথলিতে পাথর আছে, কোনো একটা পেশেন্টের পিত্তথলিতে পাথর আছে, তার সঙ্গে অ্যাসিমটোমেটিক্স হয়তো সাইজটা less than 3 সেন্টিমিটার, কিন্তু সঙ্গে যদি কোনো একটা পলিপ থাকে যার সাইজ কিন্তু 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার ডায়ামিটার বেশি, তখন কিন্তু আমরা সিমটম না থাকলেও পিত্তথলির অপারেশন করব। আবার কিছু কিছু সাসপিসিয়াস অফ ম্যালিগন্যান্সি যদি থাকে তাহলে কিন্তু আমরা বা সিমটম না থাকলেও অপারেশন করব। আরেকটা কন্ডিশন যেটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলা হয় ওটা ক্যালসিফিক পিত্তথলি পাথরের ওয়াল, পিত্তথলি ওয়ালের ক্যালসিফিকেশন, সেটা বলে পোর্সিলিন গলব্লাডার, এখানেও কিন্তু আমরা অ্যাসিমটোমেটিক্স থাকলেও আমরা পিত্তথলির অপারেশন আমরা করি। আবার কিছু কিছু জায়গা আছে যেখানকার মোর প্রিভেলেন্ট টু ম্যালিগন্যান্সি, পিত্তথলি ক্যান্সারের প্রবণতা যেসব জায়গায় বেশি সেখানে আমরা অতটা রিস্ক নিতে চাই না, পিত্তথলির পাথরের সিমটম না থাকলেও কিন্তু আমরা পিত্তথলি অপারেশনটা করে দিই। আবার কিন্তু অনেক সময় হয় যখন ট্রান্সপ্লান্ট সার্জারি হচ্ছে, কোনো একটা পেশেন্টের ট্রান্সপ্লান্ট সার্জারি হচ্ছে, সেম সিটিংয়ে কিন্তু আমরা পিত্তথলির অপারেশন করি। আবার

0: বেরিয়াট্রিক সার্জারি, বেরিয়াট্রিক সার্জারি মানে যে সার্জারি ওয়েট লুজ করানোর জন্য হয়, ওয়েট রিডাকশনের জন্য, সেই জায়গায়ও কিন্তু আমরা পিত্তথলির অপারেশন করি। কেননা দেখা গেছে র্যাপিড ওয়েট লস কিন্তু একটা পিত্তথলির স্টোন তৈরি করার একটা কারণ, সেই জন্য আমরা বেরিয়াট্রিক সার্জারির সঙ্গে পিত্তথলির অপারেশনটা করি। তাহলে এইসব কারণে অ্যাসিমটোমেটিক গলস্টোন হলেও কিন্তু আমরা পিত্তথলির অপারেশন করব। তাছাড়া সিমটোমেটিক স্টোন হলে তো আমরা করতে হবেই, এর কোনো বিকল্প নেই।
1: একেবারে শেষে ডাক্তার শিবশঙ্কর কুইরি আমাদের বিস্তারিত জানালেন পিত্তথলির পাথর প্রতিরোধের জন্য কি ধরনের সচেতনতা নেওয়া উচিত, কি ধরনের খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী অনুসরণ করা উচিত সে বিষয়েও।
0: প্রথমেই বলি, গলব্লাডার স্টোনটা কিন্তু অনেকটা প্রিভেন্টেবল যদি আমরা কয়েকটা জিনিস রিলিজিয়াসলি মেনে চলি। প্রথম কথা হচ্ছে আমাদের হেলদি ডায়েট খেতে হবে। হেলদি ডায়েট বলতে কি, হোল গ্রেন ডায়েট, ডায়েট রিচ ইন ফাইবার, সিজনাল ভেজিটেবল খেতে হবে, ফ্রুটস খেতে হবে। তার সঙ্গে আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেটটা কম করতে হবে এবং কোলেস্টেরল বা ফ্যাটি ফুডটা কমাতে হবে। তাহলে কিন্তু আমাদের ওভারঅল বডিতে কোলেস্টেরলের পরিমাণ কমে যাবে এবং আমাদের গলস্টোন হওয়ার প্রবণতাও কমে যাবে। তাহলে হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েট, এগুলো আমাদের। দ্বিতীয় হচ্ছে হেলদি ওয়েট মেনটেন করতে হবে। আবার হেলদি ওয়েট মেনটেন করতে গিয়ে কিন্তু র্যাপিড ওয়েট লুজ করা যাবে না। এক্ষেত্রে দেখা গেছে যদি র্যাপিড ওয়েট লুজ করার পেশেন্টদের কিন্তু গলস্টোন হওয়ার প্রবণতাটা বাড়ে, কারণ র্যাপিড ওয়েট লুজ করতে গিয়ে ব্লাডে কোলেস্টেরল লোডটা বেড়ে যায়, সেক্ষেত্রে কোলেস্টেরল স্টোন বেড়ে যায়। আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিটস পার ডে মডারেট টু ইন্টেন্স এক্সারসাইজ লাইক স্লাইকিং, ব্রিক্স ওয়াকিং অ্যান্ড কনস্ট্যান্ট। এই মুভমেন্ট করলে কী হয়, বডিতে কোলেস্টেরলের কনসেন্ট্রেশনটা কমে যায়, তাতে আমাদের গলস্টোন কোলেস্টেরল স্টোন হওয়ার চান্সটা আরও কমে যায়। তার সঙ্গে তো আগেই বলেছি ফাইবার ডায়েট, এগুলো তো খেতেই হবে, এক্সারসাইজ যেমন করতে হবে। আমাদের সবসময় একটু হাইড্রেটেড থাকতে হবে। হাইড্রেটেড থাকতে হবে এই জন্যই যে গলব্লাডারের মধ্যে যদি কনসেন্ট্রেটেড বাইল থাকে তাহলে সেই বাইলগুলো সেডিমেন্ট করে একটা স্টোন হওয়ার প্রবণতা থাকে। তাহলে কনসেন্ট্রেটেড বাইল যদি আমরা ওয়েল হাইড্রেটেড না থাকি তাহলে কনসেন্ট্রেটেড বাইল হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ওসি পিল একটা কারণ হিসাবে দেখা গেছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এস্ট্রোজেন কম্পোনেন্টটা আমাদের লিভার থেকে কোলেস্টেরল সিক্রেশন বাড়ায়, সেক্ষেত্রে কোলেস্টেরল স্টোন বাড়ায়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে যেগুলোতে প্রোজেস্টেরন কম্পোনেন্টটা একটা আছে যেটা আমাদের গলব্লাডারকে কন্ট্রাকশনে একটু প্রিভেন্ট, মানে ইট ডিমিনিশেস কন্ট্রাকশন, কন্ট্রাকশন হতে দেয় না ভালো করে, তাহলে এমটিং হয় না, ফলে বাইল অ্যাসিড ওখানে জমা থাকে, সেখানে এক্ষেত্রে একটা গলস্টোন হওয়ার প্রবণতা থাকে। তাহলে মোদ্দা কথা, আমরা যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করি, ব্যালেন্স ডায়েট খাই যেখানে কোলেস্টেরল পরিমাণ কম থাকবে, ফ্যাট ফুড কম থাকবে, জাঙ্ক ফুড খাবো না, অ্যালকোহল খাবো না, হাই ফাইবার ডায়েট খাবো, সিজনাল ভেজিটেবল খাবো, এক্সারসাইজ করবো এবং হাইড্রেটেড থাকবো, এইসবগুলো আমরা যদি রিলিজিয়াসলি করতে পারি তাহলে গলব্লাডার স্টোন অনেকটা প্রিভেন্ট করা যায়।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আসরে এতক্ষণ পিত্তথলির পাথর এবং তার প্রতিকার নিয়ে কথা বলছিলাম আমরা। সঙ্গে ছিলেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিবশঙ্কর কুইরি। এরপর আসা যাক আজকের দ্বিতীয় বিষয়ে, অপুষ্টি থেকে অন্ধত্ব। সাম্প্রতিক পরিসংখ্যানে একটি খুব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে ভারতে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে প্রায় 72% কোনো না কোনো চোখের সমস্যায় আক্রান্ত হয়। আমাদের দেশে শিশুদের মধ্যে 60-64% ক্ষেত্রে ভিটামিন এ এর ঘাটতি দেখা যায় এবং ভারতে মোট দৃষ্টিহীন শিশুর প্রায় 19% কাছাকাছি ভিটামিন এ এর অভাবের কারণে দৃষ্টিশক্তি হারায়। তাই পরিসংখ্যানের দিক থেকে বিচার করে দেখতে গেলে অপুষ্টির কারণে অন্ধত্ব বর্তমান সময়ের একটি জ্বলন্ত সমস্যা এবং এই সমস্যা ও তার প্রতিকার নিয়ে এখন আমরা কথা বলে নেব বিশিষ্ট পুষ্টিবিদ ডাক্তার ইপ্সিতা চক্রবর্তীর সঙ্গে। প্রথমেই তার কাছ থেকে জেনে নেব অপুষ্টির সঙ্গে অন্ধত্ব কিভাবে সম্পর্কিত, অর্থাৎ কি ধরনের পুষ্টির অভাবে একজন মানুষ অন্ধত্বের শিকার হতে পারেন।
2: অপুষ্টির সঙ্গে অন্ধত্বের কি সম্পর্ক, এটা কিন্তু একে অপরের সঙ্গে ভালোভাবে যুক্ত। কারণ আমাদের শরীরে ভাইটামিন এবং প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থেকে এটা সৃষ্টি হয়, অপুষ্টির সৃষ্টি হয় এবং তার থেকে কিন্তু অন্ধত্ব সৃষ্টি হয়। WHO-র মতে শিশুদের যেটা প্রতিরোধযোগ্য অন্ধত্বের মেন কারণ হচ্ছে অপুষ্টিজনিত ভাইটামিন এর অভাব। কি কি হতে পারে, শুরুতে একটা ধাপ থাকে, তার থেকে জিনিসটা আরো অ্যাডভান্সড হয়, আরো এক্সট্রা পর্যায়ে পৌঁছিয়ে যায়। রাতকানা রোগ হয় যেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির প্রথম লক্ষণ, তাতে কারণ হচ্ছে কম আলো বা রাতে দেখতে না পাওয়া। জেরোপ্থ্যালমিয়া যেটা অপুষ্টির কারণে চোখের যে আমাদের ভেজা ভেজা ভাবটা থাকে, আর্দ্রতা যেটা থাকে সেটা হারিয়ে যায় বা শুকনো হয়ে যায়। এবং ডিটক্স স্পট বলে একটা দাগ সৃষ্টি হয় যেটা চোখের সাদা অংশটায় সাধারণত হয় বা কর্নিয়াতেও হয়, একটা ছাই ছাই রঙের ধূসর রঙের একটি দাগ। আর কেরাটোমালেশিয়া হচ্ছে জেরোপ্থ্যালমিয়ার আরো অ্যাডভান্সড একটা চূড়ান্ত পর্যায়ে আপনি বলতে পারেন। এতে কর্নিয়া নরম হয়ে যায় এবং একটা ঘা সৃষ্টি হয়, আলসার তৈরি হয়, তার থেকে কিন্তু পুরো চোখে দৃষ্টি চলে যায় এবং শিশু চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। ভাইটামিন B12 যেটা কিন্তু বেসিক্যালি আসে হচ্ছে প্রোটিন যুক্ত, বিশেষ করে আমিষ জাতীয় প্রোটিনের হচ্ছে ভাইটামিন B12 তার মেন সোর্স। এছাড়া তামা বা জিঙ্ক, এই গুলোর যদি শরীরে অভাব থাকে তার থেকে কিন্তু অপটিক নার্ভ যেটা মেনলি চোখ এবং ব্রেনের সংযোজন স্থাপন করে, এই যে আমরা দেখতে পাই তার একটা পুরো সাইকেল আছে, একটা রাস্তা আছে, একটা পদ্ধতি আছে, তার মাধ্যমে কিন্তু আমাদের এই অপটিক নার্ভটা ফাংশন করে, কাজ করে। অপুষ্টিজনিত একটা অপটিক নিউরোপ্যাথি তৈরি হয় যার থেকে আমাদের স্লোলি সমস্ত দৃষ্টি চলে যায়। আর অপুষ্টির কারণে যেগুলো শরীরে আমাদের হয় সেটা হচ্ছে আমাদের যেটা প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা সাধারণ ভাষায় ইমিউনিটি বলে থাকি, সবাই আমরা জানি, বিশেষ করে কোভিডের সময় থেকে এই ইমিউনিটি শব্দটা আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এর ফলে চোখে বিভিন্ন রকমের সংক্রমণ হতে পারে, সেই ইনফেকশন যদি ঠিক মতো তাড়াতাড়ি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এর থেকে অন্ধত্ব তৈরি হয় এবং সেই অন্ধত্ব কিন্তু মানে এই ইনফেকশন গুলো সেই অন্ধত্বকে আরো তাড়াতাড়ি করিয়ে ফেলে আর কি।
1: একেবারে শেষে অপুষ্টির কারণে অন্ধত্ব প্রতিরোধে কি ধরনের সচেতনতা গ্রহণ করা যেতে পারে এবং কি কি ধরনের খাদ্যাভ্যাস মেনে চলা প্রয়োজন, সে বিষয়েও আমরা বিস্তারিত জেনে নিলাম ডাক্তার ইপ্সিতা চক্রবর্তীর কাছ থেকে।
2: প্রথমে আমি সচেতনমূলক পদক্ষেপটা বলবো। এতক্ষণ আমি ভাইটামিন এ এবং পুষ্টি জাতীয় উপাদানের ঘাটতি হলে কি কি হতে পারে আমি বলেছি, যে সেটা যাতে না হয় সেইটার জন্য কি সচেতনমূলক পদক্ষেপ আমরা নিতে পারি। প্রথমেই বলবো ভাইটামিন এ ক্যাপসুল বা ড্রপ দেওয়া হয়, যেটা একটা সরকারি কর্মসূচি রয়েছে, আমাদের জাতীয় কর্মসূচি রয়েছে, 6 মাস থেকে 59 মাসের বয়সের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই ডোজের ভাইটামিন এ ক্যাপসুল বা ড্রপ দেওয়া হয়। এটা অবশ্যই করে যেন কোনো মা মিস করবেন না, যেদিন তারিখ দেওয়া থাকবে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাদের নিয়ে যাবেন যাতে এইটা গ্রহণ করা যায়। দ্বিতীয় হচ্ছে এই যে কলোস্ট্রাম বলি, যে বাচ্চা জন্মানোর পর মুহূর্তে মাতৃদুগ্ধ শুরু হওয়ার আগে একটা হলদেটে ঘোলাটে জল মতো সিক্রেশন বেরোয় আমাদের স্তন থেকে, সেইটা কিন্তু কলোস্ট্রাম বলে, যেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা বাচ্চার প্রতিরোধক ক্ষমতা তৈরি করার জন্য। এইটা একদম মিস করবেন না, এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ভাইটামিন এ থাকে এবং রোগ প্রতিরোধকারী উপাদানও থাকে, যেটা বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভীষণ ভালো। এবং গর্ভবতী বা স্তন্যদায়ী মাদের জন্য পরামর্শ হিসেবে বলবো, অবশ্যই করে তারা বুকের দুধ যখন তারা যতদিন কন্টিনিউ করবেন, যতদিন খাওয়াবেন, অবশ্যই করে তারা পুষ্টিকর খাবার খাবেন, একটা ভালো পরিমাণে আপনারা জলীয় জাতীয় উপাদান গ্রহণ করবেন যাতে প্রোটিন, পুষ্টিকর খাবার এবং হাইড্রেশন মানে তরল জাতীয় জিনিসকে আপনাদের দুগ্ধের পরিমাণটা ঠিক রাখতে পারে এবং সেটার জন্য বাচ্চার পুষ্টি ঠিক থাকে। আগেও বলেছি আবারও বলছি, নিয়মিত চোখের পরীক্ষা করাবেন এবং চোখে শরীরে যদি কোনো সংক্রমণ হয় সেটা ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে সেইটাকে যাতে নির্মূল করা যায় সময় মতো টিকা দেওয়া যায় এবং যে জায়গায় থাকবেন, যে জায়গায় বাচ্চাকে খেতে দেবেন, যে

0: ভাবে খেতে দেবেন সেই জায়গার পরিচ্ছন্নতাটা খুব ভালোভাবে বজায় রাখতে হবে। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কখনো সিগারেট খাবেন না। যেসব মায়েরা, বিশেষ করে শহরের মায়েরা, অনেকেই একটু সিগারেট খান বা খাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেটা যদি কেউ শুরু না করে থাকেন সেটা অবশ্যই করে শুরু করবেন। যদি তারা রোদে বেরোতে হয়, মাদেরকে তারা সানগ্লাস পরার চেষ্টা করবেন, যাতে রেটিনা এবং ন্যাচারাল লেন্স যেটা আছে সেটাকে আমরা বাঁচাতে পারি সূর্যের ইউভি রেড থেকে। এবার আসি খাদ্যাভ্যাসে। খাদ্যাভ্যাসের মধ্যে হলুদ, কমলা, সবুজ এ জাতীয় জিনিসগুলো খাদ্যাভ্যাসে রাখতে হবে। যেমন মিষ্টি আলু, গাজর, পাকা পেঁপে, আম, মিষ্টি কুমড়ো, কাঁঠাল, এগুলোতে বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকে, যা আলটিমেটলি ভিটামিন এ তে পরিণত হয়। সবুজ শাকসবজি, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, সজনে শাক, এগুলো শরীরের জন্য ভীষণ ভালো। এটার মধ্যে বিটা ক্যারোটিন থাকে, যা চোখের জন্য ভীষণ ভালো, রেটিনাকে সুরক্ষিত রাখে। ছোট মাছ, মাছের তেল, লিভার, ডিম, দুধ, মাখন, পনির, এগুলো সমস্ত ডায়েটে রাখবেন। এগুলো আমি কিন্তু শিশুদের জন্য বলছি। কিছু জিনিস আমাদের এদিক ওদিক করতে হয় বয়স্ক মানুষদের, তাদের কোনো শারীরিক কন্ডিশনের জন্য। ভিটামিন ই ও সি সমৃদ্ধ খাবারগুলো খাবেন। সি সমৃদ্ধ মানে ধুলক, কমলা লেবু, আমলকি, পেয়ারা, যেগুলো চোখের কোষকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। ইভেন বাদাম রাখবেন আপনাদের খাবারে। ফ্যাট অবশ্যই করে খাবারে ব্যবহার করবেন, কারণ হচ্ছে ভিটামিন এ যেটা, সেটা কিন্তু চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন। সুতরাং এই ভিটামিনটা যদি আপনার ফ্যাট না থাকে, আপনি যতই ভিটামিন এ গ্রহণ করুন না কেন, সেটা কোনো শরীরের উপকারে আসে না। আর সব থেকে বড় কথা, যেটা আজকাল আমরা বড্ড বাইরের জিনিস, প্যাকেজড ফুড এইগুলোকে ইউজ করি, এই জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করুন। অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, প্যাকেজ জিনিস, বাইরে বানানো রোল, বার্গার, বিরিয়ানি, একদিন দুদিন মাঝে সাঝে শখে খেলাম ঠিক আছে, সেটা দৈনন্দিন নয়। বাচ্চারা যেন স্কুলে যাওয়ার সময় বা বায়না করলে বলে একটা চিপ ধরিয়ে দিলাম, এটা করবেন না। সুতরাং চোখকে বাঁচাতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, যা যাগুলো বললাম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যে এবং লাইফস্টাইলের জন্য, দৈনন্দিন সুস্থ থাকার জন্য যা যাগুলো করা দরকার সেগুলোকে মেনটেন করতে হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের শ্রবণে স্বাস্থ্যের আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম পিত্তথলির পাথর ও তার প্রতিকার এবং অপুষ্টি থেকে অন্ধত্ব, এই দুটি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শিব শঙ্কর কুইরি এবং বিশিষ্ট পুষ্টিবিদ ডাক্তার ঈপ্সিতা চক্রবর্তী। আজকের শ্রবণে স্বাস্থ্য এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

শুনলেন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন পরম্পরা।

0: নমস্কার, পরম্পরা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো, শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো। মনের দুয়ার থেকে আজ ঘরের দুয়ারে তিনি এসে উপস্থিত। আমার সামনে এই মুহূর্তে স্টুডিও আলো করে বসে আছেন মাননীয়া শ্রীমতী আরতি মুখোপাধ্যায়, আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী, যার গানে আমরা ছোট থেকে বড় হয়েছি, বড় থেকে হয়তো আরও বড় হব, কিন্তু তিনি রয়ে যাবেন ঠিক যেমনটি ছিলেন সেই 60-70-এর দশকে, এখনও ঠিক সেই রকম। বাংলা সঙ্গীতের যে সময়টাকে আমরা স্বর্ণযুগ বলি, তিনি সেই যুগের একজন অমূল্য সম্পদ। দিদিমণি, গানের রানী, বলো আর এই রেডিও স্টেশনে এসে তোমার কেমন লাগছে?
1: আমার তো খুব ভালো লাগছে, আমার কত কথা মনে পড়ছে, কিন্তু এখন সেই মনে পড়া কথাগুলো বলবো না, আগে গানটা একটু করে নি।
0: তাহলে এই গানটাই শুনবো তোমার কাছে দিদি।

0: এই রেডিও স্টেশন মানে আমাদের আকাশবাণী তোমাকে পেয়েছে বেশ কয়েকবার, কিন্তু এবারের আশা একদম অন্যরকমভাবে, পরম্পরায় আশা তোমার। দেখো, একটি ছোট ছেলেকে মানে যে এই নবীন প্রজন্মের, তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার গান শুনিয়ে প্রথমবারের মতো কেমন লাগলো, সে বলবে ভীষণ ভালো। হয়তো তার বাবা কিংবা তার ঠাকুমাও হয়তো ঠিক এইভাবেই তোমার গানকে ভালোবেসেছে, প্রশংসা করেছে। এই পরম্পরায় তোমার প্রতি ভালোবাসা, তোমার জনপ্রিয়তা অটুট থেকেছে। আমরা তোমার গান খুব শুনতে ভালোবাসি, যেমন আধুনিক গান তেমনই ছায়াছবির গান কিংবা রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলগীতি, যে কোনো ধরনের গান, রাগাশ্রয়ী গান, রাগ প্রধান গান, সমস্ত গানে তোমার যে জনপ্রিয়তা তা আজও একেবারে বজায় রয়েছে। কিন্তু সব কিছুর শুরু একটা আছে, তুমি এসে পড়লে কিভাবে দিদি এই সঙ্গীত জীবনে?
1: আসলে আমাদের বাড়িতে একটা সাংগীতিক জীবন ছিল, মানে মা গাইতেন, বাবা পিয়ানো অর্গান সব বাজাতেন, পিসি কাকা দুজনে সেতার বাজাতেন। তো আমি ওই পরিবেশের মধ্যে বড় হয়েছি, ন্যাচারালি আমাদের সব ভাই বোনরাই আমরা গান বাজনা করি।
0: আচ্ছা,
1: লেখাপড়ার সাথে গান বাজনাটা একবারে করতেই হবে। হ্যাঁ, তো সেইভাবেই এসেছি। তারপরে ন্যাচারালি করতে করতে রেডিওতে গাইতে হবে, তখন রেডিওতে অডিশন দেওয়া আর এবং তখন গাওয়া ভীষণ ছিল। রেডিওতে গায় সাংঘাতিক ব্যাপার।

0: আর ফিস কত তখন? 35 টাকা। কিন্তু সেই টাকাটা বিশ্বাস করবে, আমি সেই টাকা দিয়ে আমি 5খানা এলপি কিনেছি, আব্দুল করিম খাঁ, বড়েগুলা মালিক খাঁ, জিম রিভস, প্যাট বুন। আমাদের বাড়িতে ইংরেজি বাংলা গানের কোনো তফাত ছিল না, আমরা যা ভালো লাগতো শুনতাম। সেই জন্য আমি যে হাতে একটু টাকা পেয়েছি আমি রেকর্ড কিনবো, আমি 5খানা রেকর্ড কিনে ফেললাম।
1: আচ্ছা, তোমার কি মনে আছে তুমি প্রথম কবে আকাশবাণীতে গান করেছিলে?
0: তারিখ তারিখ তো মনে নেই, তবে
1: বয়সটা তোমার তখন কত বয়স?
0: ছোট্ট ছিল রে, 17-18 এরকম হবে। হ্যাঁ,
1: আচ্ছা, আমি যতদূর জানি যে তুমি প্রথম গান করেছিলে এখানে নয়, কিন্তু মুম্বাইয়ে তোমার প্রথম গান করা, সেই মুম্বাইয়ে যাওয়াটা কেমন করে?
0: সেটা একটা কন্টেস্ট হয়েছিল অল ইন্ডিয়াতে,
1: আচ্ছা,
0: একটা প্লেব্যাক সিঙ্গার রিক্রুটমেন্টের জন্য। আর তাতে জাজেস ছিলেন নওশাদ আলী, মদন মোহন, বসন্ত দেশাই, শ্রী রামচন্দ্র, অনিল বিশ্বাস, মানে তখনকার
1: তা বড়
0: বিখ্যাত, এখনও তারা বড়। হ্যাঁ, এখানে লোকাল যারা ছিলেন তারা ভূপেন হাজারিকা, প্রবীণ মজুমদার, এরা সব ছিলেন। তারপরে ওখানে গিয়ে এখানে ফার্স্ট হয়ে ওখানে গেছি, তখন গিয়েছি
1: প্রথম গান মনে হয় শ্রী রামচন্দ্র সুর,
0: না অনিল বিশ্বাসের সুর,
1: অনিল বিশ্বাসের সুর।
0: ওদের সকলের মানে ইয়াচ্ছি হ্যাঁ বাস স্কুল এলো, আর কুছ নেই, মানে এই যে বলাটা, মানে এখন আমি ভাবি আমার উপর ওনাদের বোধহয় একটা কনফিডেন্স এসে গেছিল।
1: আচ্ছা, তুমি তখনও প্রাপ্তবয়স্ক হওনি?
0: না, তখন 14-15 বছর বয়স আমার।
1: বাপরে!
0: হ্যাঁ,
1: আচ্ছা, ছবিতে প্রথম গান গাওয়া তোমার মনে আছে?
0: আমার অনিল বিশ্বাসের ছবিতে অঙ্গুলিমাল, হিরোইন ছিলেন নিম্মি। হ্যাঁ, নাম অনেক শুনেছি, তাকে তো আর কোনোদিন চোখে দেখিনি, আর আমরা সিনেমা দেখতাম না, আমাদের পথের পাঁচালি দেখাতে নিয়ে গেছিল, মানে স্কুল থেকে ওই সিনেমা প্রথম দেখা, তো কি হিন্দি সিনেমা ওসব আমরা জানি না। তো গান যখন গাইছি আমাকে অনেক কিছু অনেকে বলছেন, আমি কিছুই জানি না, মানে সিনেমারও জানি না, হিন্দিও কিছু এমন তেমন জানতাম না, ওই কি করে যেন আস্তে আস্তে আস্তে সব হয়ে গেল।
1: তো মুম্বাই থেকে আবার কলকাতায় ফেরত আসা?
0: হ্যাঁ, আসলাম তখন, আমি তো পুরোপুরি যাইনি, আমার যখনই ওদের গানের ছোট্ট মেয়েদের গান গাওয়া বা ছেলেদের গান, তখন ওরা আমাকে ডেকে পাঠাতেন।
1: আচ্ছা, তাই লতা মঙ্গেশকরের গাওয়া একটি গানে তোমার বোধ হয় কোনো ছোট ছেলের
0: আর লতাজি মীনা কুমারী, ওটাও হেমন্তদার সুরে আমি গেয়েছি লতাজির সঙ্গে দুটো গান, আশাজির সঙ্গেও গেয়েছি, মানে ছোট্টবেলায়। তো সেই জন্য আস্তে আস্তে কেমন করে হয়ে গেল, আমিও ঠিক ভাবিনি যে এই জগৎটায় আমি চলে আসব।
1: আর মা সরস্বতীর একদম আশীর্বাদ তোমার সঙ্গে ছিল কলকাতায় ফিরলে।
0: হ্যাঁ,
1: তো কলকাতায় ফিরে প্রথম ব্রেক পেলে কার কাছে?
0: প্রথম ওখানে বোম্বে যাওয়ার আগেই আমি কন্টেস্টে, এখানেও তো কন্টেস্ট হয়েছে অনেক, আমি কন্টেস্টে গান করেছি ধনঞ্জয় ভট্টাচার্য, সুচিত্রা মিত্র, এরা সব জাজেস ছিলেন সমস্ত বিখ্যাত লোক। তারপরে ধনঞ্জয়বাবু এসে আমাকে বললেন, তুমি সিনেমায় গাইবে? তা আমি কেউ জানি না, আমি বললাম মাকে জিজ্ঞেস করো আর মাস্টারমশাইকে জিজ্ঞেস করো। তারপরে যাই হোক, তো ওনারাও হাসছেন যে ঠিক আছে বাচ্চা একটা গাইবে, ওনার সঙ্গে একটা গান, মামলার ফল বলে একটা ছবি রবীন্দ্র চ্যাটার্জির সুরে, তখন ওনার কি নাম ছিল। তারপরে আমি যখন বোম্বে থেকে ফেরত এলাম, তখন ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা হচ্ছে। হ্যাঁ,
1: দারুণ একটা তোমার রাগপ্রধান গান আছে ছবিতে।
0: হ্যাঁ, অনেকগুলো গান আমি ওইটাতে, সব খেয়াল, রবীন্দ্রসঙ্গীত এইসবই ছিল, এসব আধুনিক গান টান ছিল না তখন, আমি বাহাদুর খান সাহেবের কাছেও শিখতাম। হ্যাঁ, তারপরে বাহাদুর দা ঋত্বিক দাকে বললেন, আমার এক ছাত্রী আছে ওকে দিয়ে গাওয়াতে পারেন, কথা ছিল বোধহয় আর কাউকে দিয়ে গাওয়ার জন্য। তো ঋত্বিক দার কিছুতেই মনে লাগছে না, বলছে গানেরই তো ছবি, গান যদি ভালো না হয় তাহলে আমার ছবি তো কিছুই হবে না। তখন বললেন যে একটি মেয়ে আছে ওকে শুনে দেখতে পারেন আপনি। তো শুনে বললেন এইটাই ওকেই আমার চাই, ওকে চাই, ও সিনেমাও করবে গানও করবে।
1: তুমি এত সুন্দর!
0: না না, সবাই আমি তো সব বুঝি না। তখন যখন বললেন সিনেমা করবে, আমি কেঁদেই ফেললাম যে আমি সিনেমা টিনেমা জানি না, আমি গান করব।
1: আচ্ছা,
0: ঋত্বিকদা বলছেন কোনো তোর ভয় নেই রে, আমরা ঠিক করিয়ে নেব। আমার আমার ছোটোবেলায় আমার বাবা মারা গেছেন, তো দাদু আমাদের বড় করেছেন, দাদুর কাছে যা গেছেন ঋত্বিক দা সে দমদমে ছুটে, দাদুর বাবা মানা করেননি, বলছে ঠিক আছে, বললেন যে ও তো করতে

0: চায় না, ও গান ছাড়া ওর কিছুই ভালো লাগে না। তো এইরকম ভাবে আমার দিন গেছে। এবং তারপরে ওই ছবিতে গান করার সময় এই যে সুবর্ণরেখা, হ্যাঁ সেটা আমার মনে আছে, বা দুদার মানে আলী আকবর খাঁ সাহেব, রবিশঙ্করজি সব এলেন শুনতে। শুনে যে প্রডিউসার ছিলেন তিনি মারওয়াড়ি, ঝুনঝুনওয়ালা, মিস্টার ঝুনঝুনওয়ালা, তো ঋত্বিক দা তো সবাইকে ডেকেছেন, উনি আবার তারাচাঁদ বজ্জাটিয়াকে নিয়ে এলেন, বিখ্যাত প্রডিউসার ভারতবর্ষের। তখন বললেন যে উনি বলেছিলেন যে আমাকে ছবিটা দেখাও, তাহলে দেখছি কি রিলিজ করা যায় কিনা, কেন এখানে কেউ রিলিজ করছিল না ছবিটা কলকাতায়। উনি দেখেই বললেন যে আমি আমি করব। আচ্ছা গান কে গিয়েছে বলো তো? তা আমি তো বসে আছি এক পাশে, ছোট্ট রবিশঙ্করজির পাশে চুপ করে বসে আছি। বলে এই যে এই মেয়েটি গেছে। বলে আচ্ছা তুমি বম্বে জানা পড়েগা, আমাকে তখনই বললেন তুমি বম্বে জানা পড়েগা। তো আমি বললি কেউ মে তো ইধার আছি হুম। বলে আর আছি রহোগে চলো। কন্ট্রাক্ট করে আমাকে নিয়ে চলে গেলেন গীত গাথা চল ছবির জন্য। চিন্তা করো একটার পর একটা ঘটনা এমন এমন হচ্ছিল যে,
1: আর গীত গাথা চলের গান মানে একদম সুপার ডুপার হিট,
0: সব তিন মানে তিনটে গান আমি গেয়েছি ওই ছবিতে, সব হিট।
1: দিদি তোমার কাছে কিন্তু গীত গাথা চলের আমার ভীষণ প্রিয় একটা গান শ্যাম তেরি বনসি শুনবো।

0: তারপরে ওনাদের কন্ট্রাক্ট করে নিলেন, তুমি আমাদের সঙ্গে কাজ করবে। তপস্যা হলো, মনোকামনা, মানে ওদের পরপর ছবিতে গাইতে লাগলাম। ওই গাইতে গাইতে আবার বাইরের ছবিতে গাইতে লাগলাম। বাইরের ছবি মানে ওদের
1: ভাষার ছবি,
0: ভাষা নয়, ওদের তো ওদের কোম্পানির
1: তারাচাঁদ বারজাতিয়া ছাড়া
0: ছাড়া। সেখানে আবার লতা মঙ্গেশকর আমাকে মানে ইন্ট্রোডিউস করলেন, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুর। আমি গেছি, দেখা হয়নি। তা হেমন্ত বলছে তুই এখনো যাসনি দেখতে, ছোটবেলায় আমাকে খুব ভালোবাসতেন, কোলে নিয়ে বসে চকলেট খাওয়ানো, বিস্কুট দেয়া।
1: বাপ রে দিদি, গায়ে পুরো গাঁটা দিচ্ছে
0: দুধ। আমি হচ্ছে আমাকে হচ্ছে চায় পিও কি তুম, নেই আমরা তো চা তখন খেতাম না। বেবি কে লিয়ে দুধ লেকে আও, ড্রাইভারকে বলছে, সে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজে ভিজে খাচ্ছি। আর লতাজির সঙ্গে উনি আমাকে বম্বে পুরোটা দেখিয়েছেন গাড়ি করে, যখনই চলে আনা ওনার যে রেকর্ডিং রোজই তো থাকতো রেকর্ডিং, সে যে মামা বা বাড়ির কাউকে আমাকে একটু নিয়ে চলো যাব। উনি যে গাইতেন, আমার যাওয়াটা এমনি নয় যে কিভাবে গাইছেন উনি,
1: সেটা
0: থ্রোয়িংটা কি, হ্যাঁ, আর ওনার সঙ্গটাও কি ভালো লাগতো
1: আমাদের শুনিয়ে কি ভালো লাগছে।
0: হ্যাঁ মানে সত্যি সত্যি আমি আমি যে এরকম চট করে এরকম এক জায়গায় চলে যাব আমি নিজেও ভাবিনি। তারপরে গান গাওয়াতে গাওয়াতে হেমন্তদা বললেন এই লতার সঙ্গে দুটো গান আছে আরও থেকে ডাকো, ছোট্ট বাচ্চাদের গান।
1: আচ্ছা,
0: তারপরে আশাজি কে শ্রীরামচন্দ্র ছবি আশাজিকে বললেন, বলে আরতি কোলে এলো সব সময়, যখন বড় হয়েও গেছি তখন।
1: দিদি তুমি খুব লাকি, খুব লাকি।
0: হ্যাঁ সত্যি আমি ভাবতে পারি না যে এরকম, অনেক রকম শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু এই যে ভালোবাসাটা এটা কিন্তু একটা অন্য ধরনের আমার মনে হয়েছে যে এরকম তো কথা ছিল না, আমাকে এত গাইতে বলছে কেন। তারপর কলকাতায় চলে আসতাম,
1: এরকম বড় বড় গুণি মানুষদের সান্নিধ্য পেয়েছো প্লাস তাদের ভালোবাসা পেয়েছো, তাই তোমার গানও এত ভালো হয়েছে।
0: এসে করো, এ নেই এ নেই, হিন্দি মে এসা নেই বলতে হ্যাঁ, তখন জানি না উর্দু পড়লাম।

0: তারপর উর্দু পড়তাম।
1: আচ্ছা,
0: আর হিন্দি কাহানিয়া পড়তে রাখো, খালি বলতো বই পড়ো তাহলে তুমি ভালো শিখবে, বাত করো হিন্দি মে, ঘর পে যো ভি বঙ্গালী যো ভি হো হিন্দি মে বাত করো, এরকম এরকম ভাবে আমাকে শিখিয়েছেন। তো সেগুলো আমি ভুলতে পারি না, যে আমি ওনাদের সঙ্গে কিভাবে আমি মিশেছিলাম। যাই হোক, তারপরে লক্ষ্মীকান্তকে বললেন ওকে নিয়ে নাও তোমার ছবিতে, আমি কোলাপুর যাচ্ছি ওকে নিয়ে নাও। তো বলছে হ্যাঁ লে লেঙ্গে, আপ যাব বল রে হ্যাঁ তব তো লেনাই পড়েগা।
1: আর এদিকে তো তোমার এই ঘটনাগুলো ঘটছে, আর তখন তুমি কিন্তু কলকাতাতেও আসছো, গান করছো।
0: হ্যাঁ, আমি তো কলকাতায় থাকছি, ওই যাচ্ছি
1: তখনকার গানগুলো দিদি,
0: তখন ওখানে যাচ্ছি, তুমি বিশ্বাস করবে একদিনে গীত গাতা চল আর হংসরাজ একদিনে গেয়েছি।
1: বাপরে,
0: সকালে গীত গাতা চল,
1: মিউজিক্যালি হিট ছবি,
0: সকালে গীত গাতা চলের গান গেয়ে এসেছি। হ্যাঁ, আর সন্ধ্যেবেলা এসে এখানে
1: হংসরাজ,
0: আর দুটোর মধ্যে ছবিতে গানেই ভরা। হ্যাঁ, কথা বলছে গান করে, তাহলে কিরকম দিনগুলো আমার গেছে, সারাদিন গান করতাম।
1: ওই হংসরাজ ছবির সুরকার বোধহয় ছিলেন সুধীন দাশগুপ্ত।
0: হ্যাঁ,
1: তো সুধীন দাশগুপ্তর সুরে আমরা দিদি তোমার অনেক আধুনিক গানও শুনেছি, প্রচুর, মানে যেরকম নচিকেতা ঘোষ সেরকম সুধীন দাশগুপ্ত, সেরকম অনল চট্টোপাধ্যায়, পর পর এদের সব গান তুমি করেছো। একটা গানও বোধ হয় মানে ভালো লাগেনি শ্রোতাদের, এমন নেই
0: না, খুব খুব ভালো লেগেছে,
1: প্রত্যেকটা গান আমাদের খুব প্রিয়। সেই সময়কার যে সমস্ত গানগুলো ছিল আমরা ভীষণ ভালোবাসি, এখনো শুনি, শোনাই লোককে, তো সেই গানগুলোর মধ্যে থেকে একটা কোনো গান যেটা তোমার ভীষণ প্রিয়,
0: যদি আকাশ হতো আঁকি,
1: বড় সুন্দর গান গো দিদি, ভীষণ সুন্দর গান, আমরা শুনে নেব তোমার গাওয়া এই গানটা।

0: দিদি, প্লেব্যাকে আমরা যে সমস্ত ছবিগুলোর পেয়েছি, মানে তুমি অপর্ণা সেনের লিপে, তুমি সুপ্রিয়া দেবীর লিপে, তুমি অঞ্জনা ভৌমিক তুমি লিপে,
1: এই তো সন্ধ্যা রায়, মাধবী মুখার্জি, সব মহুয়া রায়চৌধুরী,
0: দিদি কি করে ওরকম পারফেক্ট গাইতে তুমি, যখন ওনারা ধরো সুপ্রিয়া দেবী, তিনি তো একদম অন্যরকম তার ভয়েস, অন্যরকম তার থ্রোয়িং, তো তুমি কি করে এই যে প্লেব্যাকগুলো করতে, তার জন্য কি কোনো রিহার্সাল হতো তোমার?
1: হ্যাঁ,
0: কীরকম
1: হতো, যেমন সুচিত্রা সেনের লিপে ওই ভারী আওয়াজ সুচিত্রা সেনের, সুধিন্দার একটা ছবিতে গিয়েছিলাম, নচিদারও ছবিতে গিয়েছিলাম, তারপরে প্রিয়াদির জন্য যে যখন গাইলাম
0: বিলম্বিত লয়ের ছবি,
1: হ্যাঁ হ্যাঁ, নচিদা একদম একদম স্কেল নামিয়ে বি ফ্ল্যাটে নিয়ে চলে এলেন, আমি ডি শার্পে গাইতাম তখন, তখন বলছে আমি গাইতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছিল, আমার নিচে যাচ্ছে না নোটটা, কি করব, নচিদা একটু বাড়ান, না ওসব হবে না, ওর গলার সঙ্গে তো মেলাতে হবে, ঠিক আছে তবু একটু বাড়ান। তারপরে অলোকনাথ দে, উনি আমাদের সব মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো তো উনি করতেন,
0: রাস্তার জনতা একরাশ কবিতা,
1: কি ভালো ছিলেন, তো উনি আছেন, দাঁড়াও আমি আসছি, আমি আসছি, আস্তে আস্তে, নচিদা দেখুন গানটা তো ভালো হতে হবে, অন্তত সি স্কেলটা তো নিন, কি যে বলিস তোর, আচ্ছা দেখ, আচ্ছা ঠিক আছে এই স্কেলই হবে, ওই বি ফ্ল্যাট থেকে বি ন্যাচারাল অমুক তমুক করে সিতে এলাম, এক বৈশাখে হলো,
0: ওরে বাবা, মানে অসম্ভব হিট একটা গান।
1: তারপরে সুচিত্রা সেনের ছবিতে সে আমার ছোট্ট একটা চিঠি, ওই ফরিয়াদ ছবিতে, তারপরে
0: হার মানা
1: হার মানা হার, সুধিন্দা বলছে স্কেল নামা।

0: গাইতে হবে, কিন্তু তখনই আমার মাথায় বাজ পড়তো যে আমি কি করে গাইব।
1: আর আমি তো দিদি এইসব সুরকারের সান্নিধ্য পেয়েছো, তাদের সুরে গান করেছো, তার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমরা পেয়েছি মান্না দেকে, তোমার সঙ্গে আমরা পেয়েছি হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এদের মতো সব মানবেন্দ্র মুখোপাধ্যায়, এদের সকলকে তুমি পেয়েছো। তাদের সম্বন্ধে স্পেশালি আমাদের একটু ইন্টারেস্ট আছে কিশোর কুমারের সঙ্গে।
0: তো মজার, ভীষণ মজার মানুষ ছিলেন। আমি কিশোর কুমারের সঙ্গে কলকাতাতেই কিন্তু প্রথম গিয়েছি।
1: আচ্ছা,
0: শ্যামল মিত্রর সুরে কিশোরদা আর আমি গিয়েছি, অপর্ণা সেন আর সৌমিত্রদা ছিলেন, পদ্ম গোলাপ বলে একটা ছবি, মেঘার কুয়াশা, রাইট। তারপরে কিশোরদা এত হাসাতেন না, দাদা আমি আর গাইতে পারবো না। বল ঠিক পারবে, হাসতে তো শেখো নি, হাসো।
1: আর তোমার লজ্জা,
0: বাবা এই গান শুনে কিশোরদা, কিশোরদা বলে এই আমি ভীষণ লজ্জা পাচ্ছি কিন্তু আর কেউ না।
1: অদ্ভুত দিদি, সেই রকম সময় আর ওই রকম সময় তোমার গাওয়া গান লজ্জা, মানে এখনকার জন্য একটা মানে
0: এখনো
1: রোমাঞ্চকর গান,
0: অনেক মানে যুগের আগের বলতে পারো।
1: সত্যি কথা, আমরা সলিল চৌধুরীকে বলি যে তিনি যুগের অনেক আগে গিয়েছিলেন, কিন্তু তোমার গানগুলো শুনলে সত্যি দিদি মনে হয় তুমি যুগের অনেক আগে, কারণ তোমার কণ্ঠ, তোমার গায়কী, তোমার এক্সপ্রেশন, সমস্ত কিছু মনে হয় যেন তুমি অনেক যুগের অনেক আগে।
0: লজ্জাটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, আরেকটা লজ্জা আসছে, হ্যাঁ সেটা আমার সে যৌবন, আবার তাকে নিয়ে আসা হলো, নচিদার নামই দিয়ে দিলেন লজ্জা, এই লজ্জাকে ডাকো।
1: ও
0: সে লজ্জা, লজ্জা মানে লজ্জা পাচ্ছে যে তার এক্সপ্রেশনটা কি হবে, লজ্জা লজ্জা, মানে এত সুন্দর করে সাজিয়েছিলেন গান। আমার মনে হয় তার আগে আধুনিক গান ভালোই গান হতো, কিন্তু এই
1: এটা একটা টার্নিং পয়েন্ট।
0: হ্যাঁ, টার্নিং পয়েন্ট।

0: কি ক্ষতি ছেলেবেলার, গানটাও খুব মিষ্টি। তারপরে জলে নেব না, চিন্তা করো ওই গান,
1: একটা করে ঋতু আসে আর একটা করে ঋতু যায়, আর আমরাও সেই ঋতুর সঙ্গে সঙ্গে তোমার সেই সব গানগুলো বাজাই। বর্ষা মানেই জলে নেব না, বাজাতেই হবে।
0: জলে নেব না নচিদাকে পুলকদা গান লিখে দিয়েছেন, অনেক গান নচিদা টিকটি করে ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন, যাচ্ছে তাই লিখিস তাকিয়ে আছেন বলে, ওরকম বলতেন তখন, কেউ কিচ্ছু মনে করত না। উনি সালকিয়ার থেকে এই বাবুঘাটে এসে নাপতেন, এসে দেখছেন এক জায়গায় লেখা, এখানে গভীর জল সাবধান, ওই জলে নেব না।

0: চিন্তা করতে পারবে না, সব
1: আমার সময়কারী গান কি দিদি, ওই যে ও গোলাপ ও মালতী,
0: ও মালতী, তারপরে তখন তোমার 21 বছর বোধ হয়,
1: বাবা সে তো বাপি লাহিড়ি সুরে,
0: বাপরে কি সাংঘাতিক, তারপরে
1: ওটা এত মডার্ন, এত মডার্ন মনেই হয় না যে সেই 1976 সালের গান, মনেই হয় না।
0: স্ট্রেট নোটগুলো কিভাবে রেখেছে বাপি, সত্যি ভালো সুর করতো।

0: যাতে আমাদের শ্রোতারা, তারা তোমার গানের ফ্যান যেমন আমিও নিজে, সেরকম তারাও তোমার গানের প্রচণ্ড ফ্যান, এবং তারা জানতে চাইছেন যে বর্তমানে আরতি মুখোপাধ্যায় কি আমাদের নতুন কিছু উপহার দিচ্ছেন?
1: চেষ্টা করছি, আমি কিছু রেকর্ড করেছি,
0: আচ্ছা,
1: সেগুলো বার করার চেষ্টা করছি। কারণ HMV-তে আগের মতো এখন পুজোর গান তো হয় না, একটা একটা করে গান বেরোয়, তো আমি দেখছি যদি ইউটিউবে দিয়েও হয় তাহলেও করব। আমার কত কিছু গান করা আছে, বোম্বেতেই রেকর্ড করেছি সব, তো আমিও চাইছি নতুন করে, মানে আমার শ্রোতাদের এত ভালোবাসা যে শ্রোতারা আমাকে যা ভালোবেসেছেন তার উত্তরে আমি কিছু দিতে চাই।
0: নিশ্চয়ই তোমার কাম ব্যাক আমরা আশা করছি দিদি। আমরা চাই তুমি আবার নতুন কিছু গান করো, আমাদের নতুন কিছু গান উপহার দাও, আমরা সেই অপেক্ষায় রইলাম।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: কথা হচ্ছিল আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে, আপনারা শুনছিলেন পরম্পরা

ক্ষেত্রে এআই এর ব্যবহার বলবেন ডাক্তার রাকেশ খাঁ। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস। 8:00 জানা অজানা। খেলাধুলায় ডেটা সায়েন্স বলবেন পল্লব রায় গুপ্ত, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময়। মরণোত্তর নেত্রদান নিয়ে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় স্বচ্ছ ভারত বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছবি গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুবাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং মেঘ বালিকা আচার্য। বিশেষ অতিথি সমরেশ পাল। 12:00 সঙ্গীত প্রতিবেদন রাখি মেধে রাখি, রচনা সুনীল বরণ, সঙ্গীত পরিচালনা ও প্রযোজনা অসীমা মুখোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস, ভাষ্যপাঠ শঙ্কর ঘোষ। 12:30 উনজমি দুনো ফসল বর্ষাকালে গবাদি পশু পাখির সেবা যত্ন ডক্টর উৎপলিন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, আলাপি কলম। স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলাঞ্জনা মল্লিক ও শম্পা চট্টোপাধ্যায়। 2:30 সাঁওতালি গান, শিল্পী আন্না রানী হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। এরপর শুনবেন শিক্ষায় অগ্রগতির পথ। আলোচনায় সহ অধ্যাপক সুনীল কুমার মান্ডি, তনুশ্রী সিং এবং সুতালাল সরেন, লোকগীতি দুলালিওয়ালা হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক। মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা রামধনু কলম। 7ম শ্রেণীর জন্য প্রথম প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী পত্রদাতাদের সঙ্গে উপস্থিত থাকবেন তারাসুন্দরী বালিকা বিদ্যামন্দিরের শিক্ষিকা মোনালিসা মাইতি। উপস্থিত থাকবেন শিক্ষার্থী প্রেমাঘ পাত্র, জয়মালা মণ্ডল এবং অনুষ্কা পাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী অর্জুন সরেন ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্য পত্রিকা বিষয়ক অনুষ্ঠান কেন্দ্রী, স্বরচিত ছোট গল্প সাঁওতালি ভাষায় পড়ে শোনাবেন উপেন্দ্রনাথ সরেন। সাঁওতালি গান, শিল্পী পানাসাখি টুটু, লিলি মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:34 কৃষি কথার আসর, শ্রাবণী পূর্ণিমা ও রাখি বন্ধনের মাহাত্ম, এই নিয়ে সুস্মিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরে আমার চাষের কথা, প্রগতিশীল কৃষক প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা। 8:00 বাংলা নাটক পথের দাবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অন্তভ চট্টোপাধ্যায়। 9:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9:45 শ্যামাসঙ্গীত, শিল্পী সৌরভ পাত্র। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 অতুল প্রসাদের গান, শিল্পী উৎসব দাস। 10:45 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু। 11:00 আধুনিক গান, সুচরিতা সাহা। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবোধ্য সঙ্গীত, শরদ রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 216তম পর্ব। 6:45 রজনীকান্তের গান, শিল্পী উৎসব দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 ভজন, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 8:50 আধুনিক গান, সুচরিতা সাহা। 9:10 রসধারা, উপস্থাপনা জ্যোতিপ্রসাদ। 10:15 উর্দু অনুষ্ঠান আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসেলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসেলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসেলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা দেবাশিস চন্দ। দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিরুদ্ধ সিনহা। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 বার্তা, পুনম সিং। 6:30 গুলগুলশান, উপস্থাপনায় পুনম সিং। 7:10 ভজন, শিল্পী সুচরিতা সাহা। 7:10 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:23 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গে 28/8/2026 অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে,

দুয়েক কোশলা বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। সব থেকে কম তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সব থেকে বেশি ছিল 96%, সব থেকে কম ছিল 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। শুনবেন যারা মাছ ধরতে যান, অর্থাৎ মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে 27 থেকে 29 তারিখ অবধি মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 30 থেকে 31, অর্থাৎ এই দুদিন 30-8-2026 এবং 31-8-2026 এই দুদিন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দুদিন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলে মৎস্যজীবী বন্ধুদের মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন শুনবেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার এক সতর্কবার্তা। জানানো হয়েছে যে আজ পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার হতে পারে ঘন্টায়। শুনলেন দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি অঞ্চলের জন্য আবহাওয়ার এক সতর্কবার্তা পরবর্তী 2 থেকে 3 ঘন্টায়। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 1 সেকেন্ড। জয় হিন্দ।